লামসুগো 101.6 মেগাহার্টজ এফএম উজ্জ্বন্ত ও যতন বেলা বেলাকে ফুং কাহাম তেও চরাং তো নরকবাই জি কাশ্মি আউকে মারে কিচিং সং হাতিনি ইংখা আও হাই না হাই চা শাল আও তিনি অফুং কচাং নি জরাও নরকবাই কক লামসারানি হিনে আং ফাই সকাই যাক নরকনি কচারা হাই না হাই আউকে জং সাল ব্রুম ব্রুম নি হাই তিনি বো জং লব মুং তাং সার সামু মাইন পান্ডান চেংলাইন তামহিন আও গাহকে সঙ্গ খনাত রুচামু তাকু ননি গোপাল দেব বর্মানী খরং বাই আমার সাংরতমা সাংগত্রমা নন খুলুমু আও গে খনাত রুচামু নরক যতনি বাকি খনাই তংলি সারা চাপ ডক মেঘাহার সেফেম উজ্জয়ন্ত।

0: ফুংকা হাম আকাশবাণী আগরতলা তাবুক চেনজাগো চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা হায়ংনি খরাং তিনি চার সাল তালক্রান তালনি সালনই শালমারি জিবরিরা থামজিবা তিপ্রা বিশি মে তালনি সালনই চিথাম নৈশাই নৈচিদক ইংরেজি বিশি অপান্দা আওয়াই খেলাই জাগে দঙ্গ মিতার নৈরা থামচিদক ফুটাবরী এবার সাসাই নৈরা দক চিচুকু কিলো হারজ শালব্রমনি হাই তিনি বচং কক কাহামনি বিশিং তুইন চিনি অপান্দানো চেঙ্গান বুইনি হামিয়া খ্লাইনা নাইখে শাকনি এবার শাক শাকনি হামিয়া অংনাই বুইনি বাকই কেবেং মু সুনামকে শাক শাক সে আ কেবেং মুঙ্গ ক্লাইনাই বুইন কচক্রী তাতালন পুচি খাই লংমাও টংকচাং ফাইগলাক তাতাল কক সামা চায়া আকজ সাবনি বিয়াংতই ফাইন কে বসিয়া আকজ সাউইব ফায়া বুফুরো তামুখে সাব থইন কে বসাউই মানিয়া চুবানাইনি চুবা মুন পগৈ থাঙ্গই বিনি হামিয়া এবা চায়া খাইনা নাইখে নিব চায়া নাই আকজ গলাইখে গবাং মা বরক রক কাইতরন বেরলায়ু ফিয়াবা শাকনি চায়ান রুতুক নাইয়া কাহাম সামুংনি বথাই কাহাম নঙ্গ অক কাহাম রক জংতিনি খানা লাইখা ইসবনি কক কাহামন কক বরক পাই
1: আও গাগে সঙ্গ অজরাও শাক হামক্রাইনি কক সাইমান লায়ান শাক হামক্রাইনি কক মাইগ্রেন তামো তে আবো সাবো সাবুনি বিশিং নুকজাক চলা এবার বুড়ি রক বরকনি বিশিং সাবুনি বিশিং গবাং কুক নজাক আবরক তৈন সাইমান লায়ান মাইগ্রেন খা কাইসা খরক সামানি এবার বকরক সামানি আবার সঙ্গ তমু হাইন নর্মাল বকরক সামানি হিনে ওয়ান সুগি তো চুগিয়া

0: Bà photophobia thì tomong light ni cơ bản light phải sinh ngoài này kia cái ở bà hay je bê mà man jak borok ro cơ bản cũng nó dừng chả lo cái này phía bà phonophobia thì ở mày tomong khó rằng có tao rồi có khả năng cái bà ở bà hay bê mà ứng jak borok ro này cơ bản cũng nó dừng chả lo cái này xưng này nhá thì thằng cái ở mày hay cái sao clinical ni kisa criteria tomong ở bà khá bà abo ni rules rồi tomong xưng বোমা হাই জরাও বকরক সা বাই বাই কে ইং আবা হাই জে বকরক সামানি বিসিং গ ফেলাই মং তামো আব সং নাই নি থা গাং কে কবাং মানো ফেলাই মং সং নুক জাগো গাং কে আব তমু বিথি রক সা খান কে বাই কে হাদে হাম বোমা হাই রক সং নাই নি থা গা বেলাই নো বকরক সামানি আব হাই রক নুক জাগো মাইগ্রেন নি কং নো সানানি থা গাং কে সং নক নুকুং গ অব হাই নো তমু অকরা রকনি বিশিঙ্গো নমানি আবাহাই রব নুক যাব ফিয়াবা বাক্সা বুমা হঞ্জাকনাই রক সারাই আছে মানে উলো রক তেইব বাড়ি মানে আবাহাই রব নুক যাব চমু চেরাই রকন নাইমানি বিশিঙ্গো এবার খেবা চেরাইনি তাল দক রক মানে আবরনি জরা রক তেইব বেলাইখে সং জং জাল মানে নুক যাব তমু সঙ্গে থাকা আজ জরাং বিথি রক সাইমিয়াবা কিন্তু সঙ্গ তবুক প্রিভেন্টিভ মাইগ্রেন আব অবহাইকে নাইনি নাঙ্গো সং তালো ওয়াইসা ওয়াইনে খাই ন অবহাই যে বেমার গনাং রক ন সং বিথি রক সাখাঙ্গা বেলাই ন হাম মানে আবহাই রব নুক যাবো তমু সঙ্গে থাকা আবরণ বিসিঙ্গো কিসা ডায়েট কন্ট্রোল এবার খাইব লাইফ স্টাইল রক সং সেলাই মানে আবহাই রক সং সেলাইকে হাঙ্কে বেলাইকে ন চাও আও সং বহাইকে লাইফ স্টাইল সং সেলাইনাই গবাং খাই হর থুয়া তং মানে তে বেলাই সাতং কুতং তংয়া তংনানি আবাহাইকে সং তরুক তরুকে বমাহাইকে সং চিনি যে হর হর থুগুই থুয়ে তংমানি তে কম্পিউটার ল্যাপটপ বাই হর থুগুই সামুং খাইমানি আবাহাই গবাং মা তে লাইট রগনে থাই রগো সং তংয়া উই সং বাহাইকে এল ইডি লাইট এবা খাইবা আবাহাই রগ বাই তমুং আ চরাও সং গবাং মা ভিডিও গেম ফোন টিভি ভাইরক বাই হাকসালি তখাকে চাও তমু নাই থাকে চামুনি বিশিঙ্গ ফাস্ট ফুড চাইনিজ অবহাই স্যান্ডউইচ বাদাম অবহাইরক চাকাঙ্কে অবহাই বেমার রকনি বিশিঙ্গ গবাং কুক সং বনো এভয়েড খাই তংকাঙ্কাই হামুই থানাই আও সং হামুই থাঙ্গো তো হিনি মায়া হাই ফানোনি লাইফ স্টাইল বিশিঙ্গ ফানো সং তমু বেলাই হামিয়াঙ্কে তো আবুনি বিশিঙ্গ সং ডক্টর এবার খাবার সাকাম ক্রাইন থাঙ্গই সং বিথি চাওয়াই মানো ফিরব অবহাইনি বিশিঙ্গ বমহাই উমর গবাং কুক সং নুকজাকি মানে চাইল্ডহুড মাইগ্রেন ব উঙ্গু এবার খাইবা এডুলেশন মাইগ্রেন বো উঙ্গু সং আপনি লগে লগে অ্যাডাল্ট মাইগ্রেন অবহাই রব উঙ্গু সেরাই অকরা গবাং কুক ন ফিয়াবা তমু বিশি বাচি নে উল বহ অমাহাকে বক্রক রক সামানি নুক জাকাঙ্গাই তেইব গবাং কুক হে আ জাগাও সং গবাং মানে এবার খেবা চিনি বক্রক সামানি বক্রক মিহিমানি অবহাই রক নুক জাগি থাং চালা তৈ বুড়ি বিশিং সাবং কাঙ্গে আবহাই মূসা করি তমু নাইনি থাকাঙ্গাই সং সলা রক নি বুড়ি রংসাই চিকিৎসা কম নগুহিনে সাইমানকা কে সং আসা জরা সাইমানকা মাইগ্রেন তামো
1: ওকে পান্ডাও চাবো খালায় তাং বিদি দেড়শো চিনি হাক্তর নি কাইসা থকজা কুকমানি মৈকথং তাবো ও মৈকথং বিশি থকই ন কাইমানো ফিয়াবা অবহাই জরা রক হনকে তেব কাইসা কৈতঙ্গ অবো হামনা হনকে কুতুং নক বার দৈবার হনকে চাও বন কাইন হনকে পৈলাও কাহামকে হানতাং ক্রুবই আল বাই যাইখাই মানা হানাই আবনি আগুলো মিটার কাইসা হাকচাল খাইয়ই দেড়শো বুঝলই ন সারনা নাংনাই এবার কাইনে নাংনাই চিনিওর তালসলাংনি সিমি তালিউং জরারক দেড়শো কাইজাকি দঙ্গ বুঝলই সারনা সুকাং সালচা বুঝলি রগ্ন তুইয় চৌমুই নাহারি না খাহে ব চাব ইয়ারামসা কাইমা থাইও বুঝলই কল থামকে রইমানো আবনিয়াগুলো আরও তৈমা রা নাংনাই উলো বুচলই আচাইখে যতনিশাই কাহাম বসানো নারগেই তাইখে হুসাই খিবিকে বেলাইন চাও সারনা মুচুংখে সারো কিসামিসা রইমানো সাল জিব্রীনি উলো আরও বসা কাইনা নাংনাই জরানি সুকাং দেড়শো কাইখে আরও তৈরনা নাংখে বারনাই দাল বিদাল হানো নাই সালচি এবার

0: সাল চিনই সালনি উলো আরও তৈ রকনাঙ্খে মারে নাই বুঝলি কাইমানি হাতিং তো এবার হাতি চারনি বিশিঙ্গ তৈ বুবার বারমানি সালথাম সালবানী বিশিঙ্গ ন বুথাই থাইনা চেঙ্গু বুফাঙ্গ বেমার গফাজাক নুখে বন ফুইর খিবিনা নাংনাই করা ফুরু বুথাই মা খাকাই বুথাই গবাং খাকে সে গবাং থাইউ গবাং থাইকে নুখুঙ্গ আসুদাকে চামাকারে যেন হাতি রগ ফালিব রং পয়সা আজিবই মানু আসুকজরা হাউনি খরঙ্গ যেন খা লাইখা তাং বিদিও দেড়শো কাইনানো রগই
1: আও তিনি তিনি সালও লাইথাং জাক জরাও তামো তামো পাতিখা আবহাই কগ্রকনব যেন সাইমন লাইয়ান 1934 বিসিও খরকচা আমেরিকাননি ডাকাইথিনি মানে বন যে ব্যাংক ক ভাই রবারি খাইনে বড় বনি পার্কার তে ক্লাইড বিউরু লুজিয়ানানি বিএন ভিল প্যারিস অবহাকে পুলিশ রক বাই গুলি কক জাগুই থৈমানি সাল তে 1949 বিসিও ফেডারেল রিপাবলিক অফ জার্মানি এবার ওয়েস্ট জার্মানিও অবহাকে আবন সংবিধানিক খিনই কাইসা সাকলাই জাক মানে পান্ডানি বিশিং তৈ সাকলাই জাক মানে সাল তে 1951 বিসিও অবহাকে সানা থাকাঙ্গাই 17 দফা চুক্তি স্বাক্ষর খালাই জাগো হই সাজাখা তিব্বতনি থানিও তমু নাইন থাকাকে চীন নিজে সার্বভৌমত্ব এবার কেবা আবন সঙ্গ পান্ডানি বিশিং তৈ খালাই সাকলাই রেজাক মানে সাল তে হাইন হাই 1992 বিসিও ইতালীয় নিজে মাফিয়া নি বাবায় অবহাইকে তমু নাইন থাকাঙ্গাই দরবাফা বিও ভাননি ফ্যালকুন সিসিলি নি কাপাচি নি থানিও তে বিন বিহিক নি খরক তাম শাক মরক নাইন কাইসা অবহাকে গাড়ি এবার মালখুঙ্গ বোমা বাই হামলা খালাই যাক থৈমানি সাল তে আবন কারি ফানো নাই নাই থাকা হাঙ্কাঙ্গে 1995 বিসিও সান মাইক্রোসি স্টেমস অবহাকে পান্ডানি বিশিং তুই জাভা প্রোগ্রাম ন সাকলাই যাক মানে এবার খাইবা আবহাই যে জাবানি যে ল্যাঙ্গুয়েজ ন সাকলাই যাক মানে সাল হাইন হাই সঙ্গ নাই নাইয়ানো 2020 বিসিও জরাকদমা রমই আমেরিকান টিভি সিরিজ ল এন্ড অর্ডার স্পেশাল ভিকটিমস ইউনিট নি সিজন ফাইনাল আবহাকে হাইন হাই আবহাকে আওয়াই খাই যাক মানে সাল তেব সঙ্গে থাকাঙ্গাই ওয়ার্ল্ড টার্টল ডে হিনজাক কাশিং রকন বরকন তমু নাই থাকাঙ্গে তংখর বাহাকে কাহাম গ্রংখে তনি বই তেব হায়ুং গান সিনেরি জাকনানি তে তৈয়ুং রগ অলিট রিডলি অবহাকে এবার কবা যে কখরাং খাই অবহাকে সমুদ্রনি কাশিং হই অবহাই গবাং মা দাল বিদালনি আ জাগাও সঙ্গ তনি মানে অবহাকে নুক জাগ অ বিষয় এবার খাইবা 1984 বিসিও তিনি তিনি সালন বিচেন্দ্রী পাল ব কাহাম গ্রংখে কপ্লাই খাই মাউন্ট এভারেস্ট কাসা মানে আব বেলাখানে কুচুক সাকাও খাই পুইলা চিনি ভারতনি বরই হিনই লাইবমাও যেন সাইমানখা তেই কেসা দো আনি এফ 1995 বিসিও তিনি তিনি হাই সালন বলং বড় রকনি থানিও অবহাইকে যে খাইমানি সানা থাকা হাঙ্কাই টি এ ডি এ নি সঙ্গাবনি বাবায় আবন বেলাখেন সকমামানি সাল হনিব সাইমানখা ও যে কেসা ল নি দুই ন
0: পান্ডাব যেন তাবো খালায়ন ককথুম রক ককথুম তে ককথুম তে হুকুমো বেদেকনি লোয়াজি মুম্বাই ই মেতালনি সালনৈ চিদক সালমারি কাজী নজরুল ইসলামনি ফিল সারা নৈ চি সিনি আচেমা সাল পালাই যাগানো সোনামুরানি টাউন হলতে অবাহাইকে ন করব বখাস্তে রেকই সালনে চিতক মে যতনবাড়ি কমিউনিটি হল ব কাজী নজরুল ইসলামনি আচেমা সাল পালাই যাগানো

0: হাই নহাই প্রগাব ববনো ফাইনাই নৈজি সারেওকে বা আঠাশ তারিখ মেও রুসরঙ্গি টংনাই সিকলা সিকলি রক বাই চিনি জনজাতীয় গরিমা উৎসব হই আ জাগাও কাইসা বিরসা আস উ জীবিত হই যে পান্ডা বুতাং আবন লুয়াজি জাক মানে রুসরঙ্গি টংনাই জনজাতি সরনাই সরঞ্জাগ রকবাই সরনাই জগরকবাই ককলাম শালাই মানে আবো আবনো তমুং আ অধিকার আইন জং নুকজাখা কাইসা মেপো তেই আ জাগাও মানজাখা হাস্টেফা ইন্দ্রসেন রেডি নালু পান্ডানো ব সংজাউরিখা আবনো গারিফানো রং সরঙ্গৈ টংলাই রং বিশিংগো জং নুকজাখা জনজাতি কল্যাণ বেদেকনি এবখা হামক্রাই বেদেকনি মন্ত্রী বিকাশ দেবর্মা তে আপনার কারিফানো রুসরঙ্গি টমাই রং লগিও ককলাম সালাইকে হাস্তেফা যাই নাইকে ও পান্ডা যাকে ককলাম সালাইনি আপনার তুই নেব যগাব বনো পান্ডান তুই যাইমা লাইকা
1: ত্রিপুরানী আওয়াইজাক আন্দরসন হায়ং বেরেমো তেব মুংপির না বাকি তৈ হায়ং হাতেও অবনী অংথতকন আওয়াই না বাকি ত্রিপুরা গ্লোবাল পাইনাপেল ফেস্টিভেল নৈশাই নৈচি দক সংসার জাগনাই এবার সংসার জাগানো ফাইনাই নৈচি স্নি জুন নিশুমি নৈচি চুকু জুন নৈশাই নৈচি দক সালথামরমি দিল্লিনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম
0: আও পদ্ম পুরস্কার নিবাগৈ এপ্লাই খাইনি বাকি সাকলাইমু ভারত সরকারনি বিসিংগ যতনি সাই বরম গনাং পুরস্কার ওখা পদ্ম পুরস্কার আবনি বাকি আপন কারি ফানো টঙা জাগাও পদ্ম বিভূষণ পদ্মভূষণ তে পদ্মশ্রী পুরস্কার আ জাগাও নুকজাগো যমু নাইন থাকাঙ্কাই 1954 বিসিনি সিমিন অবহাইকে যে যাইনি থাকা রোচামং মশামং তে রং তে আপনার কারিফান হুকুমু মুকুমু থংমু তে সাকাম এবার সমাজ সেবাহিনী মানো সায়েন্স তে আপনার কারিফানো কমার্স আপনার কারিফানো দঙ্গ তে কেবা ইন্ডাস্ট্রি আবার হাইরকনি বিশিঙ্গ তমুং গরমকুক দিত হয় 2027 বিসিনি সামনে থাকা সঙ্গে জায়গা প্রজাতন্ত্র দিবস সাইমানো আ জরাও বরকনো অ্যাওয়ার্ড জাগানো গে আবনি বাকি নরক যে এপ্লাই খাইনা মুসুনাই রক http://awards.gov.in অ পোর্টাল অনলাইন বিসিংতে এপ্লাই খাইমানো ফে অনলাইন বাকি নরক অ পোর্টাল এপ্লাই খাইমানাই ফাইনাই জুন আবাহাইকে ফাইনাই তালনি জুলাই তালনি 31st এবার খাইবা 30শা শালমারি জরাও আপনি বিশিংগনো এপ্লাই মা খাইনাই
1: তিপ্রাসা হামক্রাই বেতে হাস্তে হাফাং কাইসা আউমুংনি বিশিংতে সাকলাইখা রংরেমদক নিশিমি রেমচারো পড়িনাই এবার সরুংনাই সন্দুক সরুংনাই সরুংনাই জগ্র প্রি মেট্রিক স্কলারশিপ নি বাকি বিএমএস পোর্টাল অনলাইন দে কয়লাই আফার মানবাইনাই bms.tripura.gov.in ও পোর্টাল জুন তালনি সাল থামচি নৈশাই নৈচি দক ইংরেজি বিশি জরা কয়লা ইয়াফার পুরো অ কাগজর বাফার নাই আরও টংনাই স্কুল ইউনিফর্ম বাই 30,000 পাসপোর্ট সাইজনি মাংপিলি এসটি সার্টিফিকেট সুকাং রেমনি মার্কশিট ইনকাম সার্টিফিকেট রেশন কার্ড আরও সরুনাই বা সরুনাই যুগনি মূল কাজাজাকা নাই তাই নাই ব্যাংক অ্যাকাউন্ট
0: আও গাকে জং দেব সাইমান লায়ানো বরক লেখা মুং তুই উত্তর জেলাও সাল তাম্রমই ফরংমানি শিবির চেঙ্গি দঙ্কা হায়ং গনাঙ্গি সেন্সাস 2027 বিশিনো রগই নর্থ ত্রিপুরাও আজাগানি ডিএমনি হাবানগ সেন্সাসনি সামুং চেঙ্গি দঙ্কা সাল তাম্রমই শিবির চেঙ্গি দঙ্কা যং তমুং নাইন থাকাই হাঙ্কর নাইকল ফাংনি অফিসও অবাহাকে সামুং এবার বা সামুং বুতাং চ্যাংসা জাকমানি নুকজাখা আ জাগাও মানজাখা সেন্সাস ডিরেক্টর রতন বিশ্বাস পান্ডাও বনকারী ফানো দঙ্গ বারজা মানজাক আ জাগানি ডিএম বিজয় সিনহা সেন্সাস ডাইরেক্টর তে আপনকারী ফানো দাগি ফাঙ্গি আকচু সুবিজিৎ দেবরায় তে আ জাগাওয়ানি

0: আশুক জরা রচাপ মুং খালাই খা দিলীপ দেব বর্মানি খরং বাই আকাশবাণী আগরতলা অরণ্যপেক্ষায় চিনি তিনি ফৌনি ককবরক আউই পান্ডা হায়ুনি খরং তিনি আং কম থিংতানি তঙ্গ রুমা
1: তে আং জি কাশ্মী
0: যতন হাম বাই

0: Mie e clar că la unii primim mana și
1: ok, da, da. Da, s-a
0: de. Da, e un destinatii ale una. Mane, abo, mane jese gona. La abo, abo, fana, duc mane, călai tocul, de ce abo, si, gona, bine, ta, abo, perisan, ta, abo, călai tocul, gona. Bono nu hai găsi, el, e nani nago. Abo, abo, abo, hai nio. Nu, hai rămâi gânang, no, abo. Abo, bine, nu hai găsi, abo, no, jese gona, ang. Tumu, e, fere, nu, jese gete, abo. Ge bono ge yang iko ate emulis gari no kun sai bono ang sauri ma ro uta
1: a bono ta nang kol khai ro mane abono jo bangsel ko dar sam
0: pargana no klai kha okse buro no bait bai ekni mota sai sio ye pore bono no ona ile kha oru ngai hai bono kai tumno bono nang o na kri cha ta bo buyang ni abo hai bang sna yo ngai mane bono hospital ro na ni pono se kai tumno na le ya ta gay emulus gari no sauri re lagi himani kaisu sane gre jang no call khaye waye call no call khaye waye li hota
1: acha au abo belai no samung ka ham
0: hel khaye no
1: da ngabo no sana musung go sing tomu emergency call ga ga sing ambulance sing thuni ni fire service sing thun a number sing sin mobile save tona na o je purupa na ওই মানে কেবল ন খামই মানে দোকান খামই মানে হ্যাঁ দা নাহার তো না নাঙ্গ বেলাই ন কাহাম নিনি ওয়ান সুক মু নাও হামবাই হামবাই লগি তং আও অবহাই সং তো মু নাই না থাকাং কে খরকসা বরক ন নাহারি রাং মাই সিমি বং ইয়া সং আ জরাও বেলাই খেন ইমার্জেন্সি নি জরাও কাহাম ওয়ান সুক মু ফাট চাক লাই দাঁতে দাঁতে সাব তাম খাই অবনো ইয়াকাগ্রি মান অবহাই ওয়ান সুক বেলা একটিভ তো না হ্যালো বেলাই ফুং কাহাম চিন বাই কত ই চিন বাই অনলকি নাই কাহাম দা তং সাগারি
2: ঠিক গবাং বরমন আং চুবাও
1: আচ্ছা
2: ও হামিয়া সায়া ডেলিভারি দব গাই ডেলিভারি এমন যে এমার্জেন্সি বাবা থায়া ইয়ো সঙ্গলি আং কারো জিবি রব থাঙ্গাই মরবি রং মা তঙ্গিয়ো আর চুবাই রং মা তঙ্গিয়ো
1: আ বন্ন তা মরুক মানি বকাসা ই সামু কত
2: বকু রং বিছিন পি রব মা থাঙ্গো গা আনি হামিয়া পুরো চুবা বাইয়ো গাই আ বন্ন সালসা এবং না আনি বকরাং রঙে বিহে এবং ডেলিভারি হ আবো ফোন বহক সাজাং মানে হর সাতটা বাজে জঙ্কা গাই বরক পাতে অলংকা ইয়া কম সংকর থাকাটা বরক তো ফাইলিয়া গাপুর গায়ে বসাইব ন করেই ভাঙরানা থাঙ্গো গাপুর গায়ে মতাম খাইয়া নে আম বহক সাজাগো হিনে খারাও নাই নাই হিন ফাই মানে অলংকাই কোনো রি কাহাম কান ফাইজা গিয়া জম ফাইজা গিয়া মতে রকে কান ফাইমা
1: বা
2: গাই থানা সে নাং তো আমো গাই কাপলা মারা তলা হাঙ্গা গাই এক থানা গসিয়া গাই নং হাইতে গিয়া শিবু চুয়া নং বাংলা বাসার অবত থামানো নং থানি থানি লাইও গাই আনি নং নি বড় বসাই মে আপুর তো ফোন অব করে গা লখাই আখন আন নং বড় মশা হরি বাইজি কি গা নাই লাং থাকা কাপলা মারা লাং থাকা গাই অর মার মাইয়া জিবি লাং দিনে রে পারে জিবি থাকা বোকা কাতলা মারা সবই মাসা হর বারোটা বাজে জঙ্কা অলখাই আ কাতলা মারান হয়তো জিবি সকা জিবি ও সবই কা চাইটা ও অপং মাঠুয়া খুরি ও বকসাই বন বকর দিন বকর আন খুরি বকসাই গাড়ি ও তারপর থাংলাই থাং গাই অলখাই আর বটি রক্ষাইলে খা গলাই খা নাই খা আং হবং তো মা থুলি আর কি কাপানো মাইকে সাবান থবে ওনাই বকরই
1: হসপিটাল জেমান মানে আবন সাইমা তংখানাতা।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 29তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনসহ বহু ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও 4 দিনের ভারত সফরে কলকাতায় এসে পৌঁছেছেন। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000-এরও বেশি যুবর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এরপর তিনি সেখানে একটি ভাষণও দেবেন। এই রোজগার মেলা দেশের 47টি জায়গায় হবে। এখনও অবধি 18টি রোজগার মেলার মাধ্যমে 12 লক্ষের কাছাকাছি নিয়োগপত্র দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন ও উদীয়মান ক্ষেত্রগুলিতে ভারত ও সাইপ্রাসের মধ্যে ব্যাপক সহযোগিতার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতি ভবনে গতকাল নিকোস ক্রিস্টোডৌলিডেস এবং তার প্রতিনিধি দলের সম্মানে একটি ভোজসভা আয়োজন করার পর রাষ্ট্রপতি একথা বলেন। তিনি বলেন, প্রযুক্তি এবং উদ্ভাবন দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান ক্ষেত্র হিসেবে উঠে এসেছে। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন তাঁরা। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেস বলেছেন, গত এক বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত সম্পর্ক অনেকটাই এগিয়েছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও 4 দিনের ভারত সফরে কলকাতায় এসে পৌঁছেছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। রুবিওর মাদার টেরেজার সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়ালও পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। পরে তিনি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল রুবিও বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন। সোমবার রুবিওর আগ্রা ও জয়পুর সফর করার কথা এবং এরপর মঙ্গলবার কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে নতুন দিল্লিতে যাবেন। উল্লেখ্য, চলতি মাসের 26 তারিখে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট ছাড়াও ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এই বৈঠকে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও একদিন বাড়িয়ে আগামীকাল পর্যন্ত করেছে। এর আগে ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ। সিবিএসই জানিয়েছে, গত কয়েকদিন ধরে তাদের ওয়েবসাইটে প্রচুর চাপ এবং অননুমোদিত হস্তক্ষেপের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড জানিয়েছে, উত্তরপত্রের স্ক্যান করা কপি পাওয়ার পর শিক্ষার্থীরা নম্বর যাচাই বা পুনর্মূল্যায়নের পরবর্তী ধাপের জন্য আবেদন করতে 2 দিন সময় পাবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট কোম্পানি ইনস্টিটিউটের এশিয়া মহাদেশের কর্মসূচি পরিচালক ম্যাথিউ মোহলেন ক্যাম্পের সঙ্গে ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেছেন, প্রযুক্তি, পরিকাঠামো, বৈদ্যুতিন এবং ডিজিটাল ইকোসিস্টেম সহ ক্ষেত্রগুলিতে মার্কিন বিনিয়োগ শক্তিশালী করার পাশাপাশি উৎপাদন, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করার উপর আলোকপাত করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে সহজ, নির্বিঘ্ন এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানো নিশ্চিত করতে হবে। নতুন দিল্লিতে গতকাল কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে

কথা বলেন। শ্রী চৌহান কৃষি, গ্রামোন্নয়ন ও ভূমি সম্পদ সহ সংশ্লিষ্ট সব বিভাগকে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা আরও শক্তিশালী ও দ্রুত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি প্রতিদিন জন অভিযোগ, জনপ্রতিনিধিদের আবেদন এবং নাগরিকদের চিঠি খতিয়ে দেখার জন্য অন্তত 10 জন আধিকারিক নিয়ে বিশেষ দল গঠনের কথাও বলেছেন তিনি। তেলেঙ্গানায় নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স NIMS 2000টি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করে একটি বড় মাইলফলক অর্জন করেছে। সেরাজ্যের মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এই সাফল্যের জন্য NIMS-এর চিকিৎসক দলকে অভিনন্দন জানিয়েছেন এবং ইউরোলজি বিভাগের দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেছেন। 9 দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানির দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় তেলের দামে এই ঊর্ধ্বগতি বলে মনে করা হচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2025-26 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে রেকর্ড 2.86 লক্ষ কোটি টাকা উদ্বৃত্ত হিসেবে হস্তান্তরের অনুমোদন দিয়েছে। এখন অবধি এটি কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সর্বোচ্চ লভ্যাংশ। মুম্বাইতে গতকাল RBI-এর গভর্নর সঞ্জয় মালহোত্রার সভাপতিত্বে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্টর্সের 623তম বৈঠকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। RBI এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগের বছরের তুলনায় 2025-26 অর্থবর্ষে তাদের মোট আয় 26.42% বৃদ্ধি পেয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লেবাননে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক মর্যাদাপূর্ণ রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। মেজর বরাক বর্তমানে লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীতে ভারতীয় ব্যাটালিয়নের মহিলা দলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নিয়ে তৃতীয় ভারতীয় হিসেবে মেজর বরাক এই সম্মান পেলেন। এর আগে 2019 সালে দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘ মিশনে তার সেবার জন্য মেজর সুমান গাওয়ানিকে এবং 2023 সালে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে তার কাজের জন্য মেজর রাধিকা সেনকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঙ্গোতে ইবোলা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ায় জনস্বাস্থ্য ঝুঁকির মাত্রা জাতীয় স্তরে অত্যন্ত বেশি বলে ঘোষণা করেছে। হুর মহানির্দেশক টেড্রোস আধানাম ঘেব্রেসাস গতকাল জানিয়েছেন, এখনও পর্যন্ত 82 জনের সংক্রমণ এবং 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংক্রমণ পূর্ব কঙ্গোর কিছু এলাকা এবং প্রতিবেশী দেশ উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে। মার্কিন জাতীয় গোয়েন্দা মহানির্দেশক তুলসি গ্যাবার্ড পদত্যাগ করবেন বলে ঘোষণা করেছেন। তার স্বামী আব্রাহাম উইলিয়ামসের এক অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যান্সার ধরা পড়ার পরই তিনি আগামী 30 জুন তার পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা তার পদত্যাগপত্রে গ্যাবার্ড গত 1.5 বছর ধরে জাতীয় গোয়েন্দা মহানির্দেশকের কার্যালয়ের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, জাতীয় গোয়েন্দা বিভাগের প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অ্যারন লুকাস তার স্থলাভিষিক্ত হবেন। মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিন কার্ড প্রক্রিয়ায় একটি বড় পরিবর্তনের ঘোষণা করেছে। এখানে বলা হয়েছে, সেদেশে স্থায়ী বসবাসের অনুমতি প্রয়োজন এমন বিদেশি নাগরিকদের এখন থেকে আবেদন করার জন্য নিজ দেশে ফিরে যেতে হবে। US সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর এক নির্দেশিকায় বলা হয়েছে, কিছু বিশেষ ক্ষেত্রেই সেদেশ থেকে এই আবেদন করা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিকের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত একটি বিপজ্জনক রাসায়নিকের ট্যাঙ্ক থেকে রাসায়নিক ছড়িয়ে যাওয়ার কারণে ওই অঞ্চলের প্রায় 40,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি জানিয়েছে, গত বৃহস্পতিবার গার্ডেন গ্রোভের একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানায় 22,700 থেকে 26,500 লিটার মিথাইল মেথাক্রাইলের ধারণকারী একটি স্টোরেজ ট্যাঙ্ক অতিরিক্ত গরম হয়ে যায় এবং বাতাসে বাষ্প ছড়তে শুরু করে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় আবহাওয়া দফতর আজ পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিনের জন্য দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। IPL ক্রিকেটে লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ লখনৌ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ গতকাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 55 রানে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 29তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনসহ

ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও চার দিনের ভারত সফরে কলকাতায় এসে পৌঁছেছেন। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর এবং সংস্থায় নবনিযুক্ত 51,000-এরও বেশি যুবক যুবতীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করবেন। এ উপলক্ষে তিনি নতুন কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে ভাষণও দেবেন। 19তম রোজগার মেলা সারা দেশে 47টি স্থানে একযোগে অনুষ্ঠিত হবে। দেশের সমস্ত অঞ্চল থেকে নির্বাচিত নতুন নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা রেল মন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ সহ ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগে যোগদান করবেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে ওয়েল পাম্প চাষের সফল বাস্তবায়ন এবং সম্প্রসারণে রাজ্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। গতকাল ত্রিপুরায় ওয়েল পাম্প চাষের অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে গোদরেজ অ্যাগ্রোভেট এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে আয়োজিত সভা শেষে একথা বলেন তিনি। সভায় মূলত ঊনকোটি, ধলাই এবং উত্তর জেলায় চলমান ওয়েল পাম্প চাষ প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় নালকাটায় ওয়েল পাম্প প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন, উন্নতমানের বীজ উৎপাদন ও সিড গার্ডেন তৈরি, ওয়েল পাম্প চাষে সার বরাদ্দ বৃদ্ধি এবং সরকারি উদ্যান ও চা বাগানে ওয়েল পাম্প সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। ভারত সরকারের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্ম পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার। 2027 সালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সরকারের পদ্ম পুরস্কার পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। পদ্ম পুরস্কারের জন্য সুপারিশ বা আবেদন রাষ্ট্রীয় পুরস্কার awards.gov.in এই পোর্টালের মাধ্যমে অনলাইনে গ্রহণ করা হবে। আবেদন করার জন্য এই বিষয়ে যাবতীয় নির্দেশিকা পোর্টালে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার জন্য নির্ধারিত আবেদনপত্র এবং বিস্তারিত তথ্য এই পোর্টালে পাওয়া যাবে। আগামী 31 জুলাই এর মধ্যে অনলাইনে পাঠানো আবেদন বা সুপারিশগুলি গ্রহণ করা হবে। দেশের দিব্যাঙ্গজনদের অসামান্য কৃতিত্ব এবং তাদের ক্ষমতায়নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক জাতীয় পুরস্কার 2026-এর আবেদন প্রক্রিয়া শুরু করেছে। প্রতিবছর 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই মর্যাদাপূর্ণ বেসামরিক স্বীকৃতিটি প্রদান করা হয়। গত 15ই মে থেকে এই পুরস্কারের জন্য রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এ অনলাইনে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। মনোনয়ন বা আবেদনপত্রগুলো শুধুমাত্র অনলাইনে জমা দিতে হবে এবং পোর্টালটি 31 জুলাই পর্যন্ত খোলা থাকবে। পুরস্কারের বিশদ নির্দেশিকা সংশ্লিষ্ট বিভাগের ওয়েবসাইট www.dpwd.gov.in এ পাওয়া যাবে। সরকারের পক্ষ থেকে যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে। আগরতলা শিক্ষাভবনে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল জানান, কাট অফ মার্ক অনুযায়ী PCM গ্রুপের মেধা তালিকায় রয়েছে 1,745 জন এবং PCB গ্রুপে 3,648 জন। PCM গ্রুপে প্রথম হয়েছেন শ্রীকৃষ্ণ মিশন স্কুলের অর্ঘ্যজ্যোতি সাহা, দ্বিতীয় বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অনিমেষ সরকার এবং তৃতীয় শিশুবিহার স্কুলের আকাশ চৌধুরী। PCB গ্রুপে প্রথম মডার্ন হাই সেকেন্ডারি স্কুলের বৈভব রায়, দ্বিতীয় শিশুবিহার স্কুলের আকাশ চৌধুরী ও তৃতীয় শিশুবিহার স্কুলেরই ছাত্র অর্ণব মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরাম এ এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নাম্বারে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নাম্বারে মিসড কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। হাইকোর্ট প্রাঙ্গণে গতকাল 109 জন আইনজীবীকে সনদ দিল ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিল। বার কাউন্সিলের চেয়ারম্যান আইনজীবী রতন দত্ত

জানান, আজ থেকে এই 109 জন কর্ম আইনজীবী আদালতে প্র্যাকটিস শুরু করতে পারবেন। প্রাণিসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মানবিধি প্রকল্পে রাজ্যে প্রাণীপালকদের বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান, প্রাণীদের বীমার ব্যবস্থা করা এবং মোবাইল ভেটেরিনারি ইউনিটের ব্যবস্থা করা হয়েছে। গতকাল সিপাহীজলা জেলার মধুপুরে প্রাণী চিকিৎসালয়ের উদ্বোধন করে তিনি একথা বলেন। গত বছরের এপ্রিল মাসে এই প্রাণী চিকিৎসা কেন্দ্রটি নির্মাণ কাজ শুরু হয়েছিল। সময়ের মধ্যে কাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন মন্ত্রী শ্রী দাস। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তুমা পরিব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি ভিডিও কনফারেন্সিং নিশেবাই ফিল চিচুকু রোজগার মানিক খড়ক চিবা সাইনিকবাং কতাল সেবুক মান্নাই শিক্লারকন অফার লেটার ইয়াফারানো তৈ আবনোটগী সংসারজাক পান্তা ককনারগানো মন্ত্রীবক্রক হাকতনি কাইব্রী চিচিনি থায় সংসারজাক অ রোজগার মানিক রেল সাখাম স্বরাষ্ট্র রাংথং সেপ্তাই কুচুক রংবেদেগ ন খবই জুদা জুদা হাপাংনি নাইখুঙ্গ সেবুক মান্নাই রকন অ পান্তা মানজাগানো খুরসাথাইক্লাইও তাবুক সাকজরা হাকতর গুনাঙ্গী সংসারজাক কাইচি চার রোজগার বাণিকনি সেব বাইচি নেই রাশাই অফার লেটারই আফার জাখা হুকবার হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ সাকা হাস্তে ও অয়েল পাম্প হুকবার মুখ থাঙ্গ চাসারনাও তৈ ফুয়ারনাও হাস্তে হাপাং নাংমানি চুবাচু রেওয়ানো মিয়া ত্রিপুরা অয়েল পাম্প হুকবার হামক্রাই তৈ থিনাং ফুয়ার মুখ নতুয়ই গোড্রেস এগ্রোভেট আদং বদলনি ককলাম সালাইমা পাইয়ে অকক্ন সাকাব ককলাম সালাইমাও উনকৌটি ধলাই তৈ সালচি হাংকর অয়েল পাম্প হুকবার তাংবুতাং চেংজাগৈ টংমানতুয়ই সবাই শুক্রবৈ ককলাম ওংখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস সাকা মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি তাংবুতাঙ্গ হাস্তেনি মালমাতা রনাই রক্ন জুদা জুদা রাংনি চুবাচু ইয়াফারনা মালমাতা রকনি বিমা সেব খ্লাইনা তৈ মোবাইল ভেটেরিনারি ইউনিটনি সেব খ্লাইয়া জাগানো মিয়া সিপাহী জলা হাংকর মধুপুর মালমাতা শাক নাই নগ্ন চেঙ্গি অকগ্ন সাকাব থাংনাই বিশিনি এপ্রিল তালনি সিমি চেংজাকমানি অ শাক নাই কেন্দ্র স্নামুংনি সামুং জরাও সামুং পাইমা বাই খা তংথকমানি কক সাকা মোচাং দাস ভারত হাপাংনি বরম গনাং কুচুকুক বরম পদ্ম সকাত নিবাগী কয়মুং রানি সাজাখা অ সকাত নিবিসিংহ তঙ্গ পদ্মবিভূষণ পদ্মভূষণ তৈ পদ্মশ্রী সকাত নৈ সাই নৈ চিচিনি বিশিব লুকুফান সালো ভারত হাপাংনি পদ্ম সকাত মান্নাও অনলাইন তৈ কয়মুং রানি নাংনাই পদ্ম সকাত নিবাগী কয়মুং রাষ্ট্রীয় পুরস্কার অ্যাওয়ার্ড ডট গভ ডট ইন অ পোর্টাল নি সেব বাই অনলাইনও ইয়াচাক জাগানো কয়মুং রানাও নাংমানি বেবাগ দাগিমুং অ পোর্টাল নাইমানানো জুলাই থাম চিসা সালমারি অনলাইন কয়মুং ইয়াচাক জাগানো হা কতরনি খরাকম বা কাহামকুক সামুং তাংনাই তৈ বরকনি ফানবাং রনাও সামুঙ্গ গদালজাক মথারকন বরম ইয়াফারনাও ভারত হাপাংনি হদা মানকুবুই তৈ ফানবাং রুমুং নাইখুং বসং সকাত নৈ সাই নৈ চিদক সামুং চেংজাখা বিসি ব্রুম ডিসেম্বর থাম সালমারি হায়ুং বেরেমনি খরাকম পা সালনরগৈ বরম গনাং সকাত ইয়াফার জাগো অতালনি চিবা সালমারি নিসিমি অ সকাত নিবাগৈ রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in অর অনলাইন তৈ কয়মুং ইয়াসাক জাখা অনলাইন অ পোর্টাল ফিয়কজাক টঙ্গানো জুলাই থামচিসা সালমারি জরা হাপাংনি বখাক্তৈ তৈ মঠারকনি বখাক্তৈ অ সামং বুতাঙ্গ মানজাকনানি কবকমুং নারক জাখা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স আমজকমুংনি অংখারি মিয়া কারি জাখা আগরতলাও রং ভবন ককতুমা থুমনাই রকনি থুম ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডনি চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল সাকা কাট অফ মার্ক নরগৈ পিসিএম গ্রুপনি লিষ্ট তঙ্গ খড়ক সাসাই স্নিরাবৃই চিবা তৈ পিসিবি গ্রুপনি লিষ্ট তঙ্গ খড়ক থামসাই দগরা চার চিব্রৈ পিসিএম গ্রুপ অফ পুইলা অংখা শ্রীকৃষ্ণ মিশন রং নগ্নি অর্ঘ্যজ্যোতি সাহা সেকেন্ড অংখা বিলোনিয়া সরকার ইংলিশ মিডিয়াম রং নগ্নি অনিমেষ সরকার তৈ থার্ড অংখা শিশু বিহার রং নগ্নি আকাশ চৌধুরী পিসিবি গ্রুপ অফ পুইলা অংখা মডার্ন হায়ার সেকেন্ডারি রং নগ্নি বৈভব রায় সেকেন্ড অংখা শিশু বিহার রং নগ্নি আকাশ চৌধুরী তৈ থার্ড অংখা শিশু বিহার রং নগ্নি অর্ণব মিত্র

0: নমস্কার, সুপ্রভাত। অভিজ্ঞাপন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি পিন্টু লাল,
1: আর আমি নিতাই।
0: আজ আন্তর্জাতিক প্রসূতি ফিস্টুলা নির্মূল দিবস। জাতিসংঘ প্রতি বছর 23 মে সারা বিশ্বে এই দিবসটি পালনের মাধ্যমে প্রসূতি ফিস্টুলা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত নারীদের চিকিৎসা ও পুনর্বাসনের উপর গুরুত্ব আরোপ করে। প্রসূতি ফিস্টুলা হল প্রসবকালীন জটিলতার কারণে সৃষ্ট একটি মারাত্মক শারীরিক সমস্যা, যা দীর্ঘ সময় বাধাগ্রস্ত প্রসবের ফলে ঘটে। দারিদ্র, অল্প বয়সে বিয়ে, অপুষ্টি, শিক্ষার অভাব এবং উন্নত চিকিৎসা সেবার অপ্রতুলতা এই সমস্যার প্রধান কারণ। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের নারীরা বেশি ঝুঁকির মধ্যে থাকেন। এই দিবসে বিভিন্ন স্বাস্থ্য সংস্থা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং সরকার জনগণের মধ্যে নিরাপদ মাতৃত্ব, দক্ষ ধাত্রী সেবা ও সময়মতো চিকিৎসার গুরুত্ব সম্পর্কে প্রচার চালায়। প্রসূতি ফিস্টুলা সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য এবং অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসাযোগ্য, তাই নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি করা এবং মাতৃস্বাস্থ্য উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারীর সুস্থ জীবন ও মর্যাদা রক্ষায় এই দিবসের গুরুত্ব অপরিসীম।

আজকের দিনটি আরও একটি বিশেষ কারণে উল্লেখযোগ্য। আজ বিশ্ব কচ্ছপ দিবস। এই দিবসের প্রধান উদ্দেশ্য হল কচ্ছপ ও সামুদ্রিক কাছিম সংরক্ষণ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। কচ্ছপ পৃথিবীর প্রাচীনতম প্রাণীদের মধ্যে একটি এবং তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদী, সমুদ্র ও বনাঞ্চলে বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে কচ্ছপের অবদান অনেকটাই রয়েছে। বর্তমানে প্লাস্টিক দূষণ, জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং অবৈধ শিকারের কারণে কচ্ছপের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বিশেষ করে সমুদ্রে ফেনা প্লাস্টিক কচ্ছপের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কারণে অনেক প্রজাতির কচ্ছপ আজ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। বিশ্ব কচ্ছপ দিবসে মানুষকে পরিবেশ রক্ষা, জলাশয় পরিষ্কার রাখা এবং প্রাণীদের প্রতি সদয় আচরণ করার আহ্বান জানানো হয়। কচ্ছপ আমাদের প্রকৃতির অমূল্য সম্পদ, তাই জীব বৈচিত্র্য রক্ষা ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে আমাদের সবাইকে কচ্ছপ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।

0: চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: আরে মার্কেট ট্রেন্ড দেখা? হ্যাঁ, ক্যা নিউজ দেখ আর অনলাইন ওপিনিয়ন্স ভি। সরি, সুন নাই রাহা হ্যায় ক্যা? পারফরম্যান্স কি বাত হো রহি হ্যায়?
3: মুঝে কুছ সুননা হি নাহি হ্যায়। মতলব? जब बात हो म्यूचुअल फंड्स की तो मैं बेमतलब की बातों को म्यूट करता हूँ और लॉन्ग टर्म गोल्स पर फोकस रखता हूँ। म्यूचुअल फंड्स सही है।
4: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
5: এবার দেখে নেই ইতিহাসের পাতায় আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো। 1498 খ্রিস্টাব্দে আজকের দিনেই পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের কালিকট বন্দরে এসেছিলেন। আজকের দিনেই 1609 খ্রিস্টাব্দে শেক্সপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয় লন্ডনে।
6: 1818 সালে প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ আজকের দিনেই প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার প্রতিষ্ঠাতা ও গণিতবিদ মাধবচন্দ্র চট্টোপাধ্যায় 1829 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। 1894 সালের আজকের দিনটিতেই ভারতের ফলিত গণিতের জনক বিজ্ঞানী নিখিল রঞ্জন সেন জন্মগ্রহণ করেন।
5: আজকের দিনেই 1902 খ্রিস্টাব্দে কিউবা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই দিনে সকল মার্কিন সেনা কিউবা ত্যাগ করে। 1905 খ্রিস্টাব্দে আজকের দিনেই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার প্রতিষ্ঠাতা ও গণিতবিদ মাধবচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। 1906 খ্রিস্টাব্দের আজকের দিনেই নাট্যকার হেনরিক ইবসেনেরও মৃত্যু হয়।
6: 1930 সালের আজকের দিনটিতেই বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন। ইয়ারহার্ট প্রথম মহিলা যিনি একক উড্ডয়নে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন 1932 সালের আজকের দিনটিতেই। 1983 সালের আজকের দিনটিতেই এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয় সায়েন্স ম্যাগাজিনে। দেখে নিলাম ইতিহাসের পাতায় আজকের দিনটি কতটুকু গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে।
5: এবারে লিখছি তোমায় পর্ব। প্রথম চিঠিটি পাঠিয়েছেন হিরণময়ী সাহু, গোদালিপুর কেশিয়াড়ি পশ্চিম মেদিনীপুর থেকে। উনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, কথায় বলে শরীর থাকলে রোগ অসুখ হবে, আবার রোগ অসুখ তাড়াতে হলে যথাযথ চিকিৎসার দরকার হয়। কিন্তু সাধারণ মানুষের যা আর্থিক অবস্থা, পেটের খাবার জোগাড় করতেই হিমশিম, ব্যয়বহুল চিকিৎসা চালানো মুশকিল ব্যাপার হয়ে ওঠে। আর রোগ অসুখ, গরিব বড়লোক বেছে হয় না, বিত্তশালী মানুষ প্রচুর অর্থ খরচ করে দামি চিকিৎসা পরিষেবা নিতে পারলেও গরিবের ঘরে তা সম্ভব নয়। ডাক্তারের ফিস, বিভিন্ন পরীক্ষা

0: অবস্থা, পেটের খাবার জোগাড় করতেই হিমশিম, ব্যয়বহুল চিকিৎসা চালানো মুশকিল ব্যাপার হয়ে ওঠে। আর রোগ অসুখ গরিব বড়লোক বেছে হয় না, বিত্তশালী মানুষ প্রচুর অর্থ খরচ করে দামি চিকিৎসা পরিষেবা নিতে পারলেও গরিবের ঘরে তা সম্ভব নয়। ডাক্তারের ফিস, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতেই জিভ বেরিয়ে যায়, তাই সবাই চিকিৎসা করানোর সাহসও পায় না। ওপর থেকে দেখতে অনেক নামি দামি সরকারি হাসপাতাল আছে ঠিকই, ভেতরে নোংরামির চূড়ান্ত। সাধারণ মানুষ সচরাচর আস্থা রেখে চিকিৎসা করাতে ভয় পায়। দু চারজন বাদ দিয়ে অধিকাংশ কর্মীদের খারাপ ব্যবহার, কর্মীর অভাব, পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি খারাপ, না হয় দক্ষ অপারেটর নেই, বিভিন্ন সমস্যার জন্য সামান্য রোগ অসুখ জটিল পরিস্থিতি সৃষ্টি করে। তাই যদি এমন হয়, সরকারি হাসপাতালের ডাক্তাররা রাতারাতি প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিলেন, নার্সিং হোম কিংবা প্রাইভেট হাসপাতালে ব্যয়বহুল সার্জারি বন্ধ করে সরকারি হাসপাতালে ভালো পরিষেবায় আন্তরিক হলেন, প্রয়োজন অনুযায়ী যোগ্য কর্মী নিয়োগ হতো, তাহলে কি ভালোই না হতো। সবার সুস্বাস্থ্য কামনা করি। হিরণময়ী সাহু, গোদালিপুর, কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর।
1: এবারে যে পত্রটি আমাদের হাতে রয়েছে, লিখেছেন পাপিয়া পাটোয়ারি। তিনি লিখেছেন পিতানুহসী পিতানুবোধি এ বিষয়ের উপর। ভারতীয় সভ্যতার প্রাচীনতম গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল ঋগ্বেদ। এই বেদের উল্লেখযোগ্য স্তোত্র পিতানুহসী পিতানুবোধি। কথাটির অর্থ হল তুমি আমাদের পিতা এবং আমাদের পিতার মতো জ্ঞান দাও ও রক্ষা করো। এই মন্ত্রে মানুষের সঙ্গে ঈশ্বরের গভীর সম্পর্ককে পিতা ও সন্তানের সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাছাড়া মানুষের আরতি, ভক্তি ও আশ্রয় প্রার্থনার সুর অত্যন্ত মর্মস্পর্শীভাবে ধ্বনিত হয়েছে। এই স্তোত্রে মানুষ ঈশ্বরকে কেবল শক্তির অধিকারী দেবতা হিসেবে নয়, বরং স্নেহময় পিতা হিসেবে কল্পনা করেছে। সন্তানের জীবনে যেমন পিতা প্রদর্শক, রক্ষক ও আশ্রয়দাতা হন, তেমনি ঈশ্বরও মানুষের জীবনে কল্যাণের পথ দেখান, এই বিশ্বাসই এখানে ব্যক্ত হয়েছে। এই মন্ত্র আমাদের শিক্ষা দেয়, মানুষের জীবনে জ্ঞান, ন্যায় ও সৎপথের গুরুত্ব অপরিসীম। ঈশ্বরকে পিতারূপে ভাবার অর্থ হল মানব সমাজে সৌভ্রাতৃত্ব ও মমত্ববোধের বিকাশ ঘটানো। যখন মানুষ অন্য মানুষের মধ্যে ঈশ্বরের সন্তানকে দেখতে শেখে, তখন সমাজে হিংসা, বিদ্বেষ ও বিভেদ কমে আসে। এই স্তোত্রের প্রধান বৈশিষ্ট্য হল এর মানবিক আবেদন। বৈদিক যুগের মানুষ প্রকৃতির নানা ভয়, দুর্যোগ ও অনিশ্চয়তার মধ্যে জীবন যাপন করত, তাই তারা দেবতার কাছে নিরাপত্তা, শান্তি ও জ্ঞানের প্রার্থনা করত। কিন্তু এই প্রার্থনায় ভয়ের চেয়ে ভালোবাসা ও ভক্তির সুরই বেশি স্পষ্ট। মানুষ ঈশ্বরকে নিজের নিকট আত্মীয়ের মতো অনুভব করেছে। এই স্তোত্রের মধ্যে দিয়েই বৈদিক সাহিত্যের উদার মানবতাবাদ প্রকাশ পেয়েছে। বর্তমান যুগেও এই স্তোত্রের তাৎপর্য অম্লান। আধুনিক জীবনে ব্যস্ততা ও অস্থিরতার মধ্যে মানুষ আজও শান্তি ও আশ্রয়ের সন্ধান করে। পিতানুহসী পিতানুবোধি আমাদের মনে করিয়ে দেয় মানব জীবনের প্রকৃত শক্তি হল বিশ্বাস, জ্ঞান ও মানবিকতা। পরিশেষে বলা যায়, ঋগ্বেদের এই স্তোত্র কেবল ধর্মীয় প্রার্থনা নয়, এটি মানব মনের গভীর অনুভূতির প্রকাশ। পিতা সন্তানের সম্পর্কের মাধ্যমে ঈশ্বর ও মানুষের বন্ধনকে যে সহজ ও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, তা ভারতীয় সংস্কৃতির এক অমূল্য সম্পদ। লিখেছেন পাপিয়া পাটোয়ারি, ক্রাইপার রোড, কোন্নগর।

0: আর হুগলি থেকে
1: লিখছি তোমায় পর্বে। এবারের চিঠিটি পাঠিয়েছেন প্রদ্যুমান ঘোষ, জিবি বাজার, 79 টিলা, রামকৃষ্ণ পল্লী, আগরতলা থেকে। উনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, আশা করি তুমি ভালো আছো। আজ তোমাকে একটি বিশেষ কথা জানাতে এই প্রথম চিঠি লিখছি। তোমাদের মে মাসের প্রথম বিষয় পিতানুবোধি বিষয়ে লেখা। ছোটবেলা থেকেই আমি তোমার কাছ থেকে সত্য, সাহস, ন্যায় এবং মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা পেয়েছি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি এমন একজন আদর্শকে হৃদয়ে ধারণ করেছি যিনি আমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে শক্তির উৎস হয়ে উঠেছেন। তিনি হলেন আমাদের মা দুর্গা। মা দুর্গাকে আমি শুধু দেবী হিসেবে নয়, একজন আদর্শ নারী, একজন যোদ্ধা এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হিসেবে দেখি। তার মধ্যে আমি সাহস, ধৈর্য, মমতা ও শক্তির অপূর্ব সমন্বয় খুঁজে পাই। যখনই জীবনে কোনো বাধা আসে, আমি ভাবি মা দুর্গা কিভাবে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সেই ভাবনাই আমাকে নতুন করে শক্তি দেয়। অভিজ্ঞাপন, আমি চেষ্টা করি তার আদর্শ মেনে চলতে, অন্যায়ের সামনে মাথা নত না করা, দুর্বল মানুষের পাশে দাঁড়ানো, নিজের আত্মসম্মান বজায় রাখা এবং সকলকে ভালোবাসা, এই শিক্ষাগুলো আমি মা দুর্গার কাছ থেকেই পাই। তিনি আমাকে শিখিয়েছেন যে প্রকৃত শক্তি কখনো অহংকারে নয়, বরং মানবতা ও ন্যায়ের মধ্যে লুকিয়ে থাকে। আজকের পৃথিবীতে অনেক মানুষ নিজেদের স্বার্থের জন্য অন্যকে কষ্ট দেয়, কিন্তু আমি চাই মা দুর্গার মতো সত্য ও ন্যায়ের পথে চলতে। আমি চাই আমার কাজের মাধ্যমে মানুষের উপকার হোক এবং সবাই আমাকে একজন সৎ ও সাহসী মানুষ হিসেবে মনে রাখুক। অভিজ্ঞাপন, তোমার প্রীতি আর মা দুর্গার আদর্শই আমার জীবনের পথপ্রদর্শক। আমি বিশ্বাস করি যদি আমি তাঁর দেখানো পথে চলতে পারি, তাহলে জীবনে কখনো অন্ধকার আমাকে গ্রাস করতে পারবে না। চিঠিটি লিখে পাঠিয়েছেন প্রদ্যুমান ঘোষ, জিবি বাজার, 79 টিলা, রামকৃষ্ণ পল্লী, আগরতলা, পশ্চিম ত্রিপুরা থেকে।

0: এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সমগ্র দেশে লংগিটিউডিশনাল এবং স্টাডি ইন ইন্ডিয়া অর্থাৎ LASI ওয়েব 2 সমীক্ষা শুরু হয়েছে। রাজ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট রিসার্চ এই সমীক্ষা পরিচালনার দায়িত্ব পেয়েছে। ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় এই সমীক্ষা শুরু হয়েছে। এই সমীক্ষার মাধ্যমে 45 বছর বা তার ঊর্ধ্বে নাগরিকদের স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। এই সংগৃহীত তথ্য ভবিষ্যতে প্রবীণ নাগরিকদের জনা উন্নত স্বাস্থ্য পরিষেবা ও কল্যাণমূলক পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে। এ প্রকল্পের নোডাল সংস্থা হিসেবে কাজ করছে মুম্বাইস্থিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্স। রাজ্যে নির্বাচিত এলাকার ইতিমধ্যেই ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় এই সমীক্ষার কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার সকল নাগরিকদের সমীক্ষক দলের সঙ্গে সহযোগিতা করে সঠিক তথ্য প্রদানের জন্য আন্তরিক অনুরোধ জানানো হয়েছে।
1: রাজ্যের সকল রেশন কার্ডধারী উপভোক্তাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে স্মার্ট পাবলিক ডিস্ট্রিবিউশন

0: ডিস্ট্রিবিউশন সিস্টেমে উন্নীত করার কার্যক্রমের অঙ্গ হিসেবে বর্তমানে চালু থাকা রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশনের আপগ্রেডেশন সংক্রান্ত কাজ আগামী 25 মে 2026 পর্যন্ত জারি থাকবে। এ সময়ে রাজ্যের মহকুমা শাসক অফিসের খাদ্য বিভাগে রেশন কার্ড সংক্রান্ত সকল ধরনের পরিষেবার কাজ, সদস্য সংযোজন বা বাদ দেওয়া, কার্ড সেপারেশন, মডিফিকেশন, ট্রান্সফার, সারেন্ডার ইত্যাদি অনিবার্য কারণে স্থগিত থাকবে। খাদ্য দপ্তরের তরফে রাজ্যের উপভোক্তাদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।
1: জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের 500 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS 2023 এর 163 নং ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশ আগামী 19 জুন 2026 পর্যন্ত বলবৎ থাকবে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক, আধাসামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, পশ্চিম জেলার পুলিশ সুপার এবং সদর ও মোহনপুরের মহকুমা শাসকের জারি করা বৈধ অনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি আধিকারিক এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণ এই আদেশের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 2023 এর 223 নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
0: এবারে কর্মখালী বিজ্ঞপ্তি। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদ 220টি, শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে বিই, বিটেক, কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা MCA। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি বয়সে ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের জমা করার শেষ তারিখ আগামী 5 জুন 2026 বিকেল 5টা বেজে 30 মিনিট পর্যন্ত। আবেদন ফি সাধারণ প্রার্থীদের জন্য 350 টাকা এবং SC ST BPL PWD প্রার্থীর জন্য 250 টাকা, অতিরিক্ত GST প্রযোজ্য। বিস্তারিত জানতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট https://tpsc.tripura.gov.in দেখে নিতে পারেন।
1: ত্রিপুরা সরকারের বন দপ্তরের পক্ষ থেকে কিছু শূন্য পদে পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে যে দুটো পদ রয়েছে ফরেস্ট গার্ড এবং ফরেস্টার। ফরেস্ট গার্ডে মোট শূন্য পদ 167টি পদ। আবেদনের জন্য আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। আর ফরেস্টারের মোট পদ রয়েছে 104টি পদ। আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। বয়সসীমা 1 মে 2026 অনুযায়ী 18 থেকে 40 বছর। ST SC এবং সরকারি কর্মচারীদের জন্য 45 বছর পর্যন্ত ছাড় রয়েছে। যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা অর্থাৎ PRTC থাকতে হবে। নির্বাচন প্রক্রিয়ায় 85% নম্বর থাকবে লিখিত পরীক্ষায় এবং 15% নম্বর থাকবে ইন্টারভিউতে। শারীরিক পরীক্ষার মধ্যে যা রয়েছে পুরুষদের 4 ঘন্টায় 25 কিলোমিটার এবং মহিলাদের 4 ঘন্টায় 16 কিলোমিটার হাঁটার পরীক্ষা দিতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 31 মে 2026 বিকেল 5টা বেজে 30 মিনিট পর্যন্ত। বিস্তারিত জানতে forestrecruitment.tripura.gov.in দেখে নিতে পারেন।
0: এবারে স্বাস্থ্য বিষয়ক টুকিটাকিতে আমরা জেনে নেব এই গরমে লেবু জলের উপকারিতা। লেবু জল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, শরীরকে ভেতর থেকে শীতল রাখে, যা অত্যধিক গরমে হিট স্ট্রোক বা শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার প্রতিরোধে সহায়ক।

0: গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ বা ইলেকট্রোলাইট বেরিয়ে যায়। লেবুতে থাকা পটাশিয়াম এ ঘাটতি দূর করে, শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। তীব্র রোদে ত্বকের কোষগুলোর যে ক্ষতি হয়, লেবুর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি সেই ক্ষতি কাটিয়ে উঠতে এবং ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। গরমে জলস্বল্পতার কারণে অনেকেরই প্রস্রাবে জ্বালা পোড়া বা সংক্রমণের সমস্যা হয়। লেবু জল প্রস্রাবের পিএইচ লেভেল নিয়ন্ত্রণ রেখে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। উদ্ভিজ্জ খাবার যেমন পালং শাক বা ডাল থেকে শরীর সহজে আয়রন শোষণ করতে পারে না, লেবুতে থাকা ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড এই আয়রন শোষণের প্রক্রিয়াকে সহজ করে, যা রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়ক। লেবু ভিটামিন সি এবং ফ্লেভোনয়েডের চমৎকার উৎস। জার্নাল অব নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিয়মিত সাইট্রাস জাতীয় ফল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে বা হৃদরোগের ঝুঁকি কমায়। যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা আছে, তারা নিয়মিত পরিমিত পরিমাণে লেবু জল খেতে পারেন। লেবু জল পিত্তরস নিঃসরণে সাহায্য করে, যা হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা কমায়।
1: এবারে সুস্বাস্থ্য বিষয়ক আমাদের অনুষ্ঠানের একটি ঘোষণা আপনাদের জন্য। বাড়ির সদস্যদের মধ্যে যিনি সবার খেয়াল রাখেন, তাদের স্বাস্থ্যেরই সবচেয়ে বেশি অবহেলা হয়। সেটি কখনো পরিবারের পুরুষ উপার্জনকারী হতে পারেন, আবার কখনো হন সেই মহিলা সদস্য যিনি সবার নানাভাবে খেয়াল রাখেন। ভারতে মহিলাদের স্বাস্থ্য আজও অনেকটা উপেক্ষিত। শুধু ভারত নয়, ভারতের মতো অনেক দেশেই মহিলাদের স্বাস্থ্য নিয়ে অবহেলা, উপেক্ষা, আর তাই মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতনতার বাঞ্ছনীয়। সেই কারণেই 28 মে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অব অ্যাকশন ফর উইমেন হেলথ, অর্থাৎ মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রচারের জন্য একটি আন্তর্জাতিক দিন। আসুন এই দিবসকে সামনে রেখে আগামী 26 মে মঙ্গলবার রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি মহিলাদের স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব এই নিয়ে। আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ফোন করুন 2326253 এই নাম্বারে।
0: এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 28.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 65%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এর সঙ্গে শেষ করছি আমাদের আজকের অভিজ্ঞাপন অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম আমি পিন্টু লাল সাহা,
1: আর আমি নিতাই বনি।
0: সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 8:41 হয়ে 17 সেকেন্ড। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে এই সকালবেলাটাকে মধুময় করে উপহার দেওয়ার জন্য আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি আমি, আপনাদের বন্ধু নিতাই। তোমায় গান শোনাবো অনুষ্ঠান নিয়ে, তোমায় গান শোনাবো অনুষ্ঠানে আমরা মিষ্টি মধুর কিছু গান আমরা শুনে থাকি। আর সেই গানগুলো, যে গানগুলো আমাদের হৃদয়ে এখনও করানারি, এখনও তার সুর আমাদের রোমাঞ্চিত করে, সেই গানগুলোর মধ্যেই একটি এবারে মান্নাদের গাওয়া গান আমরা শুনব। বিভিন্ন শিল্পীর গানের মধ্যে মান্নাদের গান আমাদের বিশেষভাবে প্রাণিত করে। আর তার মধ্যেই হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, সেই গানটি দিয়ে আজকের তোমায় গান শোনাবো অনুষ্ঠান আমরা শুরু করবো।

মনের মতো গানের মূর্ছনায় যখন হৃদয় দুলাইত হয়, তখন কোথায় যেন হারিয়ে যায়, নিজের অজান্তে তা যেন অনুভবই করতে পারি না। আর মন চায় ভালো লাগার জায়গায় কার না হারিয়ে যেতে। আর যাদের মন গানের মধ্য দিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করছে, তাদের জন্যে এবারের গানটি।

মন চায় হারিয়ে যেতে, আর হারিয়ে সেই জায়গায় যেতে যেখানে শুধু ভালো লাগা আর ভালো লাগা। আর সেই ভালো লাগার জায়গায় কি একাকি ছুটে যাওয়া যায়? মনের মতো কাউকে তো পাশে যাই, আর সেই মনের মতো মানুষটিকে পাশে নিয়ে সেই ভালো লাগার জায়গাটিতে ইচ্ছে করলেই কি ছুটে যাওয়া যায়, নাকি কোথাও থেকে বারণ আসে?

এ সকালবেলায় যখনই মন কিছুটা সময় নিজের সঙ্গে কাটাতে ইচ্ছে করে, একাকী থাকতে ইচ্ছে করে, তখন যদি কেউ এসে বিরক্ত করে, তখন তো তাকে চলে যাওয়ার জন্যে বলাই যেতে পারে। তবে না বলে যদি প্রিয় মানুষটি চট করে চলে আসে, তখন তাকে কি চলে যেতে বলা যায়?

হারিয়ে যাওয়ার ইচ্ছে তো অনেক জায়গার, যেতে ইচ্ছে করে তার বলি সাগরে চলে যাওয়ার ইচ্ছেটা নাই থাকুক, তোলা থাকুক আজ

হারিয়ে যাওয়ার ইচ্ছে তো অনেক জায়গায়, যেতে ইচ্ছে করে তার বলি সাগরে চলে যাওয়ার ইচ্ছেটা নাই থাকুক, তোলা থাকুক আজ সঙ্গোপনে। তবে কোথাও না কোথাও আমরা ছুটে যেতে চাই, এক জায়গায় বাঁধা থাকতে কার ভালো লাগে। কোথাও ছুটে যেতে গিয়ে যদি পথ ধরে সেই অক্লান্তভাবে ছুটে চলা, দিশা তো একটা থাকতে হবে, আর সেই দিশার সন্ধানই যদি না পাওয়া যায় তখন কেমন লাগে।

0: মন যায়কি বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: মনের মিল আমরা খুঁজে বেড়াই, আর চারদিকে সেই মনের মিল রয়েছে এমন মানুষটিকে আমরা খুঁজি, কিন্তু খুঁজে কজনই বা পাই।

হ্যাঁ, অনেক সময়ই আমাদের একা লাগে, আর একাকিত্ব থেকে মনকে ফিরিয়ে আনার জন্যেই প্রয়োজন সঙ্গীতের মূর্ছনায় ডুবে থাকা। আর এই সঙ্গীতের মূর্ছনায় নিজেকে দুলায়িত করেই একদিন সবাইকেই যেতে হবে। এই মুহূর্তে যেমনটা, তোমায় গান শোনাবো অনুষ্ঠান থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে।

0: 101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন না, আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা কিন্তু ইশারায় বলছে আপনাদের জানিয়ে দেবার সময় হয়েছে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্ত 51,000-এরও বেশি যুবক যুবতীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করবেন। এই উপলক্ষে তিনি নতুন কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে ভাষণও দেবেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে অয়েল পাম চাষের সফল বাস্তবায়ন ও সম্প্রসারণে রাজ্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। গতকাল ত্রিপুরায় অয়েল পাম চাষের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে গোদরেজ অ্যাগ্রোভেট এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে আয়োজিত সভা শেষে একথা বলেন তিনি। ভারত সরকারের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্ম পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার। 2027 সালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সরকারের পদ্ম পুরস্কার পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। পদ্ম পুরস্কারের জন্য সুপারিশ বা আবেদনের রাষ্ট্রীয় পুরস্কার awards.gov.in এই পোর্টালের মাধ্যমে অনলাইনে গ্রহণ করা হবে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, মুখ্যমন্ত্রী প্রাণী পালন সম্মান নিধি প্রকল্পে রাজ্যে প্রাণী পালকদের বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান, প্রাণীদের বিমার ব্যবস্থা করা ও মোবাইল ভেটেনারি ইউনিটের ব্যবস্থা করা হয়েছে। গতকাল সিপাহীজলা জেলার মধুপুরে প্রাণী চিকিৎসালয়ের উদ্বোধন করে তিনি একথা বলেন। হাইকোর্ট প্রাঙ্গণে গতকাল 109 জন আইনজীবীকে সনদ দিল ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিল। বার কাউন্সিলের চেয়ারম্যান আইনজীবী রতন দত্ত জানান, আজ থেকে এই 109 জন আইনজীবী আদালতে প্র্যাকটিস শুরু করতে পারবেন। দেশের দিব্যাঙ্গজনদের অসামান্য কৃতিত্ব এবং তাদের ক্ষমতায়নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে ভারত সরকার সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক জাতীয় পুরস্কার 2026-এর আবেদন প্রক্রিয়া শুরু করেছে। গত 15 মে থেকে এই পুরস্কারের জন্য রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এ অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম।
1: मार्केट के बारे में क्या
2: परफॉर्मेंस का बोलो
1: बी द फ्यूचर
2: मार्केट ट्रेंड टेक
1: सुनने में आया कि
3: आज की खबर देख पहले ही बोला था ब्रो
2: माय प्रेडिक्शन इज
4: आई हैव अ डिफरेंट ओपिनियन
2: मेरे दोस्त ने बोला
5: देवी जी की सुनो
6: अब अच्छा लग रहा है ना लगेगा ही हमने शोर को म्यूट जो कर दिया है आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो म्यूचुअल फंड्स सही है
7: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें
0: 101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর এই মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলছি তোমায় অনুষ্ঠানে। বলছি তোমায় অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে আছি আমি, আপনাদের বন্ধু নিতাই। কথা বলবো এই গরমে আমাদের খাবার পাতে নানান ধরনের পদ থাকে, তার মধ্যে অনেকের ক্ষেত্রেই এই গরমে থাকে শুক্ত ব্যঞ্জন। এই গরমে এই শুক্ত ব্যঞ্জন খাওয়া কতটুকু উপকারী বা কার কার এই শুক্ত ব্যঞ্জন ভালো লাগে বা এখনও এই শুক্ত ব্যঞ্জনকে নিয়ে মিষ্টি মধুর স্মৃতি জড়িয়ে রয়েছে তাঁরাই কথা বলুন 232-6253 এই নাম্বারে। গ্রীষ্মের প্রখর দাবদাহে যখন শরীর ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে তখন খাদ্যাভ্যাসে অসামান্য পরিবর্তন এনে শরীরকে সুস্থ ও সতেজ রাখা অত্যন্ত জরুরি। এই সময় আমাদের ঐতিহ্যবাহী রান্নার মধ্যে শুক্ত একটি অনন্য স্থান অধিকার করে রয়েছে আদিকাল থেকেই। শুক্ত মূলত এক ধরনের মিশ্র সবজির পদ যার স্বাদ থাকে হালকা তিতকুটে ভাব, আবার তার সঙ্গে মিশে থাকে মৃদু মিষ্টি ও ঝোলের কোমলতা। এই বিশেষ স্বাদের সংমিশ্রণেই গরমের দিনে শরীরের জন্য অত্যন্ত উপকারী, কারণ তিতকুটে স্বাদের উপাদান যেমন উচ্ছে, করলা, নিম পাতা ইত্যাদি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং হজম শক্তি বাড়ায়। গরমে প্রায়ই

মানুষের খিদে কমে যায়, পেটে গ্যাস বা অস্বস্তি হয়। এই সমস্যার সহজ সমাধানও হয় এই শুক্তোর মধ্য দিয়ে। তো এই শুক্তো ব্যঞ্জন কার কার বাড়িতে এখনও মাঝে মধ্যেই দেখা যায় সেই বন্ধুরাও ফোন করতে পারেন 2326253 এই নাম্বারে। আর তাঁরাও ফোন করতে পারেন যে এই শুক্তো ব্যঞ্জন এই গরমের মধ্যে খাওয়া শরীরের জন্যে কতটুকু উপকারী সেই কথাও যারা তুলে ধরতে চান তারাও ফোন করতে পারেন।

0: আলো জ্বলছে টেলিফোন লাইনে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দাদা।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ অমিতাভ বাবু, বলুন।
1: হ্যাঁ বলছি, দেখুন, মায়ের সঙ্গে মানে সন্তানের সম্পর্ক কোনো দিন তিক্ত হয় না, সেটা সব সময় মধুর এবং মিষ্টি। তো মায়ের হাতের স্যুপ তো খেয়েছিলাম, সেই মানে ঘরে তৈরি করা কলায়ের বড়ি, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে করলাটা তো তখন তেতো বটেই, আর তার সঙ্গে মূল্য বেগুন, কলা, বরবটি, হ্যাঁ, এগুলো দিয়ে মায়ের হাতের সেই যে সুপ্ত খেয়েছি আজ থেকে প্রায় আপনার 10-15 বছর আগে, তো সেই স্বাদ এখনো লেগে আছে। আর এখনকার সুপ্ত খাই কিন্তু সেই স্বাদটা তাও যেন একটু বিষাদ থেকে, কারণ সেই সব করলা, হ্যাঁ, যেটা তিক্ত আমরা স্বাদের বলি, সেই করলা কিন্তু আর তিক্ততাটা হচ্ছে না, হচ্ছে না এই কারণেই, তাতে করে বেশ কিছু রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে, আর করলা গুলো হচ্ছে সেই আপনার বিশাল সাইজের, মানে বিশাল বড় বড়, আর ছোট্ট ছোট্ট যে করলা গুলো সেগুলো খুবই তেত হয়, সেইগুলো দিয়ে যদি সুক্তর আনা যায় তাহলে কিন্তু তার স্বাদটা ফেরে। আবার দেখুন, মূল্য এই অসময়ের মূল্য, মূল্যটা শীতকালের ফসল, কিন্তু এখন যে মূল্য তাতেও কিন্তু সেই স্বাদটা নেই, কাজেই সুক্ত যদি খেতে হয় তাহলে একমাত্র শীতকালটাই সব থেকে সুক্তর জন্য উপযুক্ত। আর গরমের সুক্ত ভালো, মানে তেতো জিনিসটা সত্যি খুব ভালো, হ্যাঁ, কিন্তু এই যে ওই একই স্বাদ, স্বাদের কোনো হেরফের নেই, হ্যাঁ, কাজে সুক্ত খাচ্ছি না খাচ্ছি, কি রান্না না সুক্ত, বড়ি কিসের না কলাইয়ের বড়ি ঠিকই, কিন্তু তাতে সেই বড়িটা একটু সেই মিয়ানো মিয়ানো ভাব। আর সেই কলাইয়ের বড়ি যখন আগে যখন দেওয়া হতো, মানে কড়াইয়ে, গরম কড়াইয়ে, তখন সেই বড়ির যে গন্ধটা সেটা দিয়েই মনে হতো বাহ, এটা একবারে দারুণ খাঁটি স্বাদের বড়ি।
0: সঙ্গে থাকুন। আর আমরা যেটা বলছিলাম, যেহেতু শুধুমাত্র মানে স্বাদ গন্ধের জন্যেই নয়, এই যে গরমে আমাদের শরীরের উপকারের জন্যেও

কতটুকু এই সুক্ত আমাদের মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসতে পারে। আমাদের শরীর নানাভাবেই অসুস্থ হয়ে পড়ে, আর এই গরমে নানান অসুবিধাও দেখা দেয়, আর এর মধ্যে এই সুক্ত আমাদের কতটুকু প্রশান্তি এনে দিতে পারে শরীরের মধ্যে, এই নিয়েই কথা বলুন। 2326253 এই নাম্বারে।

101.6 মেগাহের্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর এই মুহূর্তে রয়েছেন বলছি তোমায় অনুষ্ঠানে। বলছি তোমায় অনুষ্ঠানে আমরা কথা বলছি এই গরমে হাঁসফাঁস অবস্থা আমাদের সকলেরই, আর তখন আমাদের খাওয়ার দাওয়ার থেকে ফুড পয়জনিংয়ের নানান সমস্যা দেখা দিতে পারে। আর এই সমস্যাগুলো থেকে মুক্ত থাকার জন্য শক্ত কতটুকু উপাদেয় হতে পারে, এই গরমে খাবার পাতে শক্ত থাকলে কেমন হয়, এই নিয়েই কথা বলছিলাম। আপনাদের অভিমত তুলে ধরতে পারেন 2326253 এই নাম্বারে। শক্ত রান্নার অন্যতম বৈশিষ্ট্য হলো এতে ব্যবহৃত বিভিন্ন সবজি, যেমন কাঁচা কলা, আলু, পটল, বেগুন, ঝিঙে, সজনে ডাঁটা। আর এই সবজিগুলি শরীরের জন্য পুষ্টিকর এবং সহজপাচ্য। এর সঙ্গে সামান্য সর্ষে বাটা, মেথি, পাঁচফোড়ন, আদা বাটা এবং দুধ বা নারকেল দুধ মিশিয়ে রান্না করে ও অনেক জায়গাতে খাওয়া হয় সুস্বাদু করার জন্যে। অনেক সময় এতে বড়ি ব্যবহার করা হয়, যেমন কলাইয়ের বড়ির কথা আমার শ্রোতা বন্ধু তখন বললেন। আর এমনি করে স্বাদে এক অনন্য মাত্রা যোগ করে এই শক্ত। শক্তর আসল আকর্ষণ তার হালকা স্বাদ, এতে তেল মশলার বাড়াবাড়ি নেই, ফলে গরমে শরীরের উপর অতিরিক্ত চাপ পড়ে না এই শক্ত খাবারের মধ্যে, এমনটাই কিন্তু অনেকে মনে করে থাকেন। আর সত্যি আমরা এই সময়টাতে শক্ত খাওয়াটা কতটুকু উপাদেয় হতে পারে, এ নিয়ে আপনিও কথা বলুন।

0: দেখা যায় আমরা যদি এই একটু বেছে একটু পরিমেয়ভাবে যদি আমরা খাবার দাবার গ্রহণ না করি এই গরমের সময়টাতে, তখন দেখা যাবে যে নিজের অজান্তেই হঠাৎ করে শরীর কেমন হয়ে গেল হয়তো আপনার নিজেরও জানা থাকবে না। এই মুহূর্তে কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো, হ্যালো। যাই হোক, আমার এই শ্রোতার সঙ্গে কিন্তু কথা বলা সম্ভব হলো না, দেখা যাক এখন হয় কি না। হ্যালো, হ্যালো, লাইনটি কানেক্ট হলো ঠিকই কিন্তু কথা বলা সম্ভব হলো না। আর বন্ধুরা, আপনারা যখনই ডায়াল করবেন না, তখন অবশ্যই নেটওয়ার্কটা ভালো রয়েছে কোন জায়গায় সেখানে গিয়ে ডায়াল করবেন। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, কে বলছেন?
1: ও, আমি আর খুব আসতে শোনা যাচ্ছে।
0: আচ্ছা, হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু, বলুন।
1: তো ধরুন, এই যে গরমে যা অবস্থা, রাতে হাঁসফাঁস করছে মানুষ একদম, প্রচন্ড গরম। হ্যাঁ, তো এই গরমে কিন্তু সবজি খুব একটা ভালো লাগছে না।
0: আচ্ছা,
1: হ্যাঁ, যে কোনো সবজি ধরুন, শুক্তার কথা বলছেন আপনি, তো শুক্তাটা হচ্ছে কলা, তারপরে ধরুন করলা, তারপরে ধরুন গাজর, তারপরে সিম, বেগুন, দিয়ে শুক্তা তৈরি করা হয়। কিন্তু সেই শুক্তা কিন্তু খুব উপকারী এবং খেতে খুব ভালো লাগে। আর তার সাথে যদি একটু মানে ওই পোস্ত দেওয়া যায়,
0: আচ্ছা,
1: শুক্তার সাথে, হ্যাঁ, তাহলে তো আরো খানিক জমে যায় শুক্তাটা।
0: আচ্ছা,
1: ধরুন এইভাবে মাঝে মাঝে খাচ্ছি গরমে, কিন্তু এই গরমে কোনো সবজি খেতে একদম ইচ্ছা হচ্ছে না। শুধু কেবল মনে হচ্ছে জল খাই, লেবু শরবত খাই, নুন চিনির শরবত খাই, এইসব খাওয়াতে ইচ্ছে হচ্ছে। আর ধরুন এই ভাতের সঙ্গে খাবারে এখন পোস্ত, আলু পোস্ত, মাছের টক, ডাল, এইসব খাওয়া হচ্ছে, টক দই, এইসব খাওয়া হচ্ছে এখন। আর এই যা গরম পড়েছে, তাতে কোনো সবজি একদম রুচি লাগছে না। এইটুকু বললাম, নমস্কার, ভালো থাকবেন।
0: আর রুচি ফেরাতেও আমাদের এই শুক্তো খাওয়ারের কথা বলছেন বন্ধু নিতাইবাবু। আর ঠিক এমনি করে এই শুক্তোকে আরও কীভাবে আরও উপাদেয় করা যায়, আরও রুচিশীল, মুখের জন্য সুস্বাদু করা যায়, এক এক জায়গায় এক এক রকম তার ব্যঞ্জন যুক্ত করা হয়, আর আপনাদের এখানে কী কী থাকে শুক্তোর মধ্যে সেই কথাগুলোও তুলে ধরতে পারেন। তার জন্য ডায়াল করুন 2326253। এই গরমে আমরা যদি একটু সতর্কভাবে খাবার দাবার না গ্রহণ করি, তাহলে কিন্তু অসুবিধে দেখা দিতে পারে। হ্যালো, হ্যাঁ, কে বলছেন?
2: হ্যালো, আমি তপন দাস বলছি, আনন্দনগর থেকে, সাউথ আনন্দনগর থেকে।
0: তপনবাবু, আপনি গতকাল রাতে আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছেন, তাই আপনি আবার আপনি যেহেতু এখনও ফোন করলেন, আগামীকাল আপনি ফোন করবেন, কারণ আমার নতুন নতুন শ্রোতা বন্ধুরা যাতে সুযোগ পায় সেই দৃষ্টিটা আমরা দিচ্ছি। আর এই মুহূর্তে আমরা যেটা বলছি আজকের অনুষ্ঠানে, যে কেন আজকে আমরা সেই গরমে শুক্ত ব্যঞ্জন নিয়ে কথা বলছি, কারণ আমরা চাই এই হাঁসফাঁস করা গরমে আমার 101.6 মেগাহের্জের শ্রোতা বন্ধু সবাই ভালো থাকুক, আর সবাই ভুরিভোজের মধ্যে পড়ে হঠাৎ করে শরীর যাতে খারাপ না হয়, এই যন্ত্রণায় যাতে না পড়েন, তার চেষ্টাই আমাদের আজকের এই অনুষ্ঠান।

0: আলো জ্বলছে টেলিফোন লাইনে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো, শুভ সকাল, কে বলছেন? হ্যাঁ শুক্লাদেবী বলুন।
1: তো এতক্ষণ আপনারা যেসব সুক্তর কথা বললেন শুনলাম, এগুলো ভালো, অবশ্যই শরীরের জন্য ভালো, তবে মুখরোচক বেশি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: স্বাস্থ্যসম্মত যদি বলেন, এই যে এখন যে গরমটা চলছে,
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, সেই গরমের জন্য যদি স্বাস্থ্যসম্মত সুক্ত বলেন, আমি এখন রান্না করছি,
0: বাহ,
1: কাঁচা মুগ আর শশা দি,
0: বাহ,
1: তার মধ্যে কিচ্ছু দেবেন না, শুধু ফোড়ন দেবেন আর একটু আদা বাটা দেবেন,
0: বাহ,
1: লেবু মেখে খেয়ে নেবেন। তাছাড়াও যে শুক্তগুলো করা যায়, লাউ বা চাল কুমারের সাথে পিতা দিয়ে, একই প্রসেস, আপনি শুধু একটু ফোড়ন দেবেন আর আদা বাটা দেবেন, একদম স্বাস্থ্যসম্মত। আর এছাড়া যে বিভিন্ন কি বলে সর্ষে বাটা দিয়ে, পোস্ত বাটা দিয়ে বা কলাই বড়ি দিয়ে এই শুক্তগুলো আমরা খাই, তবে এগুলো অনুষ্ঠান বাড়িতে করা হয়, এগুলো মুখরোচক বেশি।
0: আচ্ছা,
1: এখন যে গরমটা চলছে, সেই গরমের জন্য যদি আপনি স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে শুক্ত খান, তাহলে একদম লাইট হতে হবে, এটা মশলা টসলা যতটা কম দেওয়া যায়।
0: ঠিক ঠিক,
1: আমি মোটামুটি প্রতিদিনই কোনো না কোনো প্রসেস, যে কোনোদিন তিতা দিয়ে, কোনোদিন শশা দিয়ে শুক্ত করি, তার সাথে মুগ, মানে মুগ ডালটা যেটা ব্যবহার করি সেটাও কাঁচা মুগ হতে হবে, ভেজে না। মুগ ডালটা যদি আমরা ভেজে ব্যবহার করি, তাহলে অনেক সময় একটু পেটের প্রবলেম হতে পারে, কাঁচা মুগ ডানা পেট ঠান্ডা রাখছে মানে আর কি। শুক্ত রান্না অনেক প্রসেস আছে শুনছিলাম আপনাদের কাছ থেকে, আমি আমার প্রসেসটা বললাম আর কি।
0: সুন্দর বললেন, ঠিক আমরা যেটা চাই যে এই গরমে সবাই সুস্থ থাকুন, আর এই সুস্থ থাকবার জন্যে কোথায় কেমনভাবে শুক্ত রান্না হয়, তবে এক একটা প্রসেস আমরা জানছি, তা ভীষণ ভালো লাগছে। তবে যেটা শুক্লাদেবী যেটা বললেন যে হালকা থাকতে হবে, একদম লাইট হতে হবে এই গরমে শুক্ত রান্নাটা, তাহলেই আমাদের শরীর সতেজ থাকবে, আর নয়তো দুর্বল হয়ে পড়তে পারি।

যাতে অসুস্থ না হয়, আমরা যাতে ভালো থাকতে পারি, তার জন্য এই গরমে খাবার দাবারের প্রতি একটু বিশেষ নজর দিতে হবে। আর তার মধ্যে খাবার পাতে যদি সুক্ত থাকে তাহলে আমরা অনেকটাই কিন্তু পুষ্টিযুক্ত খাবার হয়ে যেতে পারি। তার জন্যে আমাদের যে শরীরের উপকারী যে বিষয়গুলো রয়েছে তা আমরা পেয়ে যেতে পারি। আর এই গরমকালে শরীরে জলের কিন্তু একটা ঘাটতি দেখা দেয় এবং হজম প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে। এই সময় সুক্ত শরীরকে শীতল রাখার পাশাপাশি পেটের সমস্যাও দূর করতে সহায়তা করে। ইচ্ছে করলা তিতকুটে উপাদান রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শরীরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। আবার এতে থাকা বিভিন্ন সবজি শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল যোগায়। ফলে একদিকে যেমন স্বাদের তৃপ্তি মেলে, অন্যদিকে শরীরও পায় সঠিক পুষ্টি। তো আমরা তো চেষ্টা করতেই পারি যাতে আমরা সুস্থ থাকতে পারি, আর সেই কথাগুলোই আমরা আপনাদেরও বলতে চাই, জানাতে চাই।

0: আলো জ্বলছে টেলিফোন লাইনে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো হ্যালো, কে বলছেন?
1: আমি ক্যারিফোরা থেকে মিঠন দাস বলছি।
0: মিঠন দাস, হ্যাঁ বলুন।
1: যে গরম পড়লো,
0: হুম,
1: আমার এখানে এখন যত মানুষ আছে গরমের জন্য লাউ খাওয়া খুবই দরকার। এর মধ্যে জল আছে, কিছু ইয়ে আছে, শরীরটাও ঠান্ডা থাকবে। আর 90% লোক গরমের জন্য ঠান্ডা খাই, কোল্ড ড্রিঙ্ক খাই। আমার জন্য নলেজ যেটা বললাম, যে টাকা দিয়ে ঠান্ডা খাওয়া, এই যে টাকা দিয়ে একটি দই খাওয়া নেওয়া খুবই ভালো। এতে আমার শরীরও ভালো থাকবে, সব কিছু ঠিক থাকবে। আর বেশি বেশি জল খাওয়া, এই জল জাতীয় সবজি খাওয়া, এটাই আমি বললাম আর কি।
0: আর এই গরমে এই যে বাড়িতে মানে বিভিন্ন পদের যে রান্না হয়, তার মধ্যে মাছ মাংস বেশি হাই রিচ খাবার খেলে কতটা উপকার হবে?
1: বেশি এই মাছ মাংসটা খাওয়া আমার এখন মনে করি যে ঠিক না।
0: আচ্ছা,
1: গরম মশলাটা মর মশলাটা কমই খাওয়া ভালো। কারণ কি রে, মানুষের তো এখন যে গরম না, মানুষের পাকস্থলি এমনি গরম হয়ে থাকে।
0: আচ্ছা,
1: আর এই মর মশলা এই গরমে খেলে আর শরীরে অনেক রকমের রোগ সৃষ্টি হতে পারে। যেমন পেটের ব্যথা করবে, হঠাৎ করে পেট শক্ত হয়ে থাকবে, পেট থেকে অনেক কিছু একটা প্রবলেম হয়ে যাবে, পেট খারাপ হয়ে যেতে পারে।
0: ঠিক, আর যাই হোক, তো আমরা বলছিলাম এই তার জন্যই আমরা আজ আলোচনা করছিলাম শুক্তো নিয়ে, শুক্তো রান্না নিয়ে, শুক্তো খাবার নিয়ে। তো আপনাদের বাড়িতে কি শুক্তো রান্না হয়?
1: হ্যাঁ, আজকে খেলাম লাউ।
0: আচ্ছা আচ্ছা, যাই হোক,
1: আমাদের গাছই আছে, আমার গাছ থেকে আজকে পেরে নিলাম।
0: আচ্ছা যাই হোক, বন্ধুপুদয় বলতে চাইছেন যে হ্যাঁ হ্যাঁ লাউ এর শুক্ত, হ্যাঁ ওনার এখানে খুব ভালো লাগে লাউ এর শুক্ত, এবং তার জন্যে এই সময়টাতে লাউ এর শুক্ত খাওয়ার পরামর্শ দিয়েছেন আমার এ শ্রোতা বন্ধু মিঠুন দাস। আর আপনার কী বলার, অবশ্যই বলতে পারেন।

0: আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: আমি আখাউড়া রোড থেকে স্নিগ্ধা বলছি।
0: হ্যাঁ স্নিগ্ধা দেবী বলুন।
1: আপনি শুক্তির ব্যাপারটা এলো, এটার মধ্যে কাঁচা আদা ধন্না দেওয়া যায় আর মাছটা সিদ্ধ সিদ্ধ হবে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, প্রথম সরষা ফোড়া দিয়ে যেটা হয় এটা গরমের জন্য ভালো, কিন্তু আজকে যে

0: কথাটা বলতে চাইছি আমি, এটা হলো একটা পাতা, আমিলনি পাতা, আপনি দেখবেন রাস্তাঘাটে গোল গোল পাতা, একটা গোছা শুদ্ধ উঠে।
1: আচ্ছা,
0: ওইটাকে চুল দিয়ে সিদ্ধ করে জলটা খেলে খুব ফুটন্ত গরমও কিন্তু শরীরটা শীতল থাকে।
1: বাহ,
0: এটা কিন্তু কেউ জানে না। আমি দেখেন পৃথিবীতে আমি ভালোবাসি, সমস্ত লোক আমার আত্মীয়, এই জন্য আপনাদের রেডিও মারফত আমি কথাটা জানাচ্ছি। আমি প্রতি বছর বিলুমিয়াতে ছাত্রদেরকে খাইয়েছি, মাস্টারমশাইদের, কলিগদের, আমার এখন ছেলের বউটাও আছে, তাদেরকেও আমি এখন এটাই দিই। এই পাতাটা আমি কুকারে একদম সিদ্ধ করে, তেঁতুল শুদ্ধ সিদ্ধ করি, যারা সুগার আছে তারা চিনি খাবে না, কিন্তু এমন কিছু টক না।
1: আচ্ছা,
0: আপনি এটা প্রচার করে দিতে পারেন নিশ্চিন্ত মনে। গোল গোল পাতাটা যেগুলো বাসন মাজতে ব্যবহার করা হতো গ্রামে, দেখুন পিতলের বাসন টাসন এগুলোতে তখন তো আর ওইসব ডাস্ট গুড়া তো বেরোয়নি।
1: আচ্ছা, যাই হোক, আপনার এখানে রান্নার মধ্যে সেই পাতাটা ব্যবহার করা হয়। আর আমার অন্য শ্রোতারাও বলতে পারেন আপনাদের এখানে কিভাবে এই গরমে শুক্তটা রান্না হয়, শুক্তর মধ্যে যদি এরকম কি কি জাতীয় পাতা ব্যবহার করা হয়।

0: আলো জ্বলছে টেলিফোন লাইনে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো, যাই হোক, আমার এই শ্রোতার সঙ্গে কিন্তু লাইনটি কানেক্ট হলো না। আমার অন্য শ্রোতার সঙ্গে লাইনটি কানেক্ট হয় কি না সেটাই দেখা যাক। তবে আজ যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এই গরমে শক্ত খাবার নিয়ে, কার কার পছন্দ? হ্যালো,
1: নমস্কার দাদা।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি রবীন্দ্রদেব রমা, শিবচন্দ্র পাড়া থেকে।
0: হ্যাঁ রবীন্দ্রবাবু, বলুন।
1: অনুষ্ঠান ভালো লাগছে দাদা, ধন্যবাদ।
0: যাই হোক রবীন্দ্রবাবু, আমাদের অনুষ্ঠান নিয়ে অবশ্যই কথা বলবেন, তবে অনুষ্ঠানের বিষয় নিয়েও অবশ্যই কথা বলবেন, এইটুকু প্রত্যাশা রইল। আমরা যে সমস্ত খাদ্য গ্রহণ করে থাকি, শুক্তো সাধারণত ভারতের সঙ্গে প্রথম পাতে পরিবেশন করা হয় ভাতের সঙ্গেই। এর কারণ, বৈজ্ঞানিক খাবারের শুরুতে হালকা তিতকুটে পদ খেলে তা হজম রস নিঃসরণে সাহায্য করে এবং পরবর্তীতে খাবার সহজে হজম হয়, এমনটাও কিন্তু যারা চিকিৎসকরা বলে থাকেন।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি বিলোনিয়া থেকে বিশ্বজিৎ পাল।
0: হ্যাঁ, বিশ্বজিৎ বাবু বলুন।
1: হ্যাঁ, তো গরমের জন্য আপনার যে শুক্তোর কথা বলছেন, তো বিভিন্ন রকমের শুক্তো আমরা বানাতে পারি,
0: হুম হুম
1: তো এর মধ্যে মানে পেঁপের যে শুক্তোটা এটাই বেশি ভালো লাগে। আর যদি বিভিন্ন লেবু টেবু দিয়ে শুক্তানি বানানো হয় সেটা খেতে মানে গরমের জন্য খুবই ভালো। আর বিশেষ করে বলবো, সবগুলো খাওয়ার সত্ত্বেও গরম কিছুটা কমে, কিন্তু আমরা যদি দিনে পর্যাপ্ত পরিমাণে
0: হুম হুম
1: 3 থেকে 4 লিটার পানীয় জল আমরা পান করি,
0: হুম
1: তাহলে আমাদের শরীরের যে গরম তাপমাত্রাটা আছে সেটা অনেকটাই কমে যায়। কারণ আমি লক্ষ্য করেছি, কারণ যে তো খাবারে খাই, আমরা যদি পর্যাপ্ত পরিমাণে জলটা যদি না খাই তাহলে আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং সে তাপমাত্রা আর কমার কোনো কারণই নেই।
0: হুম একদম
1: তো আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, তো আমি মানে ঘরের মধ্যে এত গরম মানে তার থাকা যায় না, কিন্তু ঠিক মতন পানীয় জল যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু অসুবিধা নেই। কিন্তু আমাদের ঠান্ডা পানীয় খানিকক্ষণের জন্য খাওয়া হয়, কিন্তু শরীরটা কিছুক্ষণ ঠান্ডা থাকে, তারপরে আবার সে গরম বেড়ে যায়।
0: ঠিক ঠিক, যাই হোক, তার জন্যেই শুক্তো খাওয়ার খুবই প্রয়োজন। আর ঠিক এমনি করে অনেক পরিবারে আজও দুপুরের খাবারের শুরুতেই শুক্তো খাওয়ার রীতি বজায় রয়েছে, যা শুধুমাত্র ঐতিহ্যের অংশ নয়, বরং স্বাস্থ্য রক্ষার একটি কার্যকর উপায় আমরা বলতে পারি। বর্তমান সময়ে ফাস্টফুড ও তেল মশলাযুক্ত খাবারের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে, কিন্তু এর ফলে গরমকালে নানা শারীরিক সমস্যাও দেখা দেয়। এই প্রেক্ষাপটে শুক্তোর মতো সহজ, পুষ্টিকর ও স্বাস্থ্যকর পদ আমাদের খাদ্য তালিকায় পুনরায় গুরুত্ব পাওয়া উচিত। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য শুক্তো খুবই উপকারী, কারণ এটি সহজে হজম হয় এবং শরীরকে অতিরিক্ত গরম থেকেও রক্ষা করে। কে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন?
2: নিখিল ভট্টাচার্য।
0: হ্যাঁ নিখিল বাবু বলুন।
2: গরমে শুক্তো আমরা তো বলতে গেলে সারা বছর শুক্তো খাই,
0: হুম হুম
2: তবে গরমের দিনে বেশি খাওয়া উচিত, কারণ শরীরটা ঠান্ডা রাখার জন্য
0: ঠিক
2: আমাদের শুক্তো খেতে হয়।
0: হুম হুম
2: তবে শুক্তোর সঙ্গে অনেকে অনেক কিছু বলেছেন, আমি এর সঙ্গে কিছু অ্যাড করতে চাই। আমরা ওই তেলাকুচের পাতা বা থানকুনি পাতা শুক্তোর মধ্যে ব্যবহার করি, এবং উচ্ছে যে আছে উচ্ছে কিছু কিছু ব্যবহার করি, এগুলি দিয়ে এবং অন্যান্য যে লাউ দিয়ে আস্ত
0: এটা
2: খেলে পরে শরীর খুব ঠান্ডা থাকে।
0: সঙ্গে থাকুন, মানে অনেকটা ঠিক শুক্তোর রেসিপিটা বলে দিলেন নিখিলবাবু। আর এমনি করে আপনার বাড়িতে কি কি রেসিপি সংযুক্ত করে শুক্তোটা রান্না হয়? আরও কিছুটা সময় আছে, খুব স্বল্প সময় রয়েছে, তার মধ্যে আপনিও ফোন করে বলতে পারেন যে আপনার বাড়িতে শুক্তো রান্নাতে কি কি যুক্ত করা হয়। আর সে কথা শুনে আমরাও কিছুটা উপকৃত হতে পারি হয়তো। আর অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের পাতা ব্যবহারের কথা বলছেন, শুক্তোর মধ্যে ব্যবহার করা যায়, আর তেতোযুক্ত সেই শুক্তোর স্বাদ হবে, সেটাই কিন্তু স্বাভাবিক। শুক্তো শুধুমাত্র একটি রান্না নয়, এটি আমাদের জীবনযাত্রা ও স্বাস্থ্য সচেতনতার প্রতিফলন, এটা কিন্তু আমরা বলতে পারি। গরম দিনে যখন শরীরকে

ঠান্ডা রাখা এবং হজম ক্ষমতা বজায় রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তখন শুক্ত হয়ে ওঠে এক অনন্য সহায়ক। তাই এই গ্রীষ্মে প্রতিদিন খাবারপাতে শুক্ত রাখলে তা যেমন স্বাদে বৈচিত্র্য আনবে, তেমনি শরীরকেও সুস্থ রাখতে ও সতেজ রাখতে সহায়ক হবে। এটাই কিন্তু বিশেষ করে যারা ডায়েটিশিয়ান রয়েছেন তারা বলছেন। আর এই কাজটা যদি আমরা না করতে পারি, যদি আমরা এই যথেচ্ছভাবে ভারী খাবার খেতে শুরু করি এই গরমের মধ্যে, তাহলে সেটা হবে মস্ত বড় ভুল। আর সেই ভুল শরীরে ডেকে আনতে পারে নানান অসুখ।

আলো জ্বলছে টেলিফোন লাইনে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো হ্যালো, না আমার এই শ্রোতার সঙ্গে কিন্তু কথা বলা সম্ভব হলো না।

এই গরমে সবার শরীর ভালো থাকুক, সবাই ভালোভাবে বেঁচে পড়তে থাকুক, কারোর যেন শরীরে অসুবিধে না হয়, তার জন্যে চলুন না আমরা খাবার দাবারের দিকটা একটু লক্ষ্য রাখি। ভারী খাবারগুলো এই গরমে কিছুটা দিন আমরা অ্যাভয়েড করে চলি, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। 101.6 মেগাহার্জের সমস্ত শ্রোতা বন্ধুরা ভালো থাকবেন, আর অবশ্যই

আমরা খাবার দাবার এর খাদ্য রসিক আমরা সকলে, সেই খাবার দাবারের আনন্দে মেতে উঠব যখন এই হাঁসফাঁস করা গরমটা ছুটে যাবে। তখন এই প্রত্যাশায় আজকের মতো বলছি তোমায়, অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।

0: 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 10:01 হয়ে 20 সেকেন্ড। আর এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তুমি অনন্যা অনুষ্ঠানে।
1: গরম কি দিন দিন বাড়ছে, একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
2: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
2: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
3: ভাইরা বোনেরা দাদারা দিদিরা ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়।

0: পাওয়ার জন্য নয়।
1: আরবিআই এ কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
2: তুমি অনন্যা অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি সেই সমস্ত নারীদের নিয়ে এবং নারীদের বিভিন্ন বিষয় নিয়ে, আর নারীদের অভিবাদন জানিয়ে থাকি যারা সমাজে নানান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন, তাদের নিয়েই অনুষ্ঠান তুমি অনন্যা। সমাজের অগ্রগতির ইতিহাসে নারী শক্তির জাগরণ এক অনিবার্য এবং অনন্য অধ্যায়। যুগে যুগে নারীকে কখনো অবহেলা, কখনো বঞ্চনা, আবার কখনো সমাজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। তবু প্রতিকূলতার সেই দীর্ঘ পথ পেরিয়ে আজ নারী তার আত্মমর্যাদা, অধিকার ও সামর্থ্যের পরিচয় দিয়ে এক নতুন যুগের সূচনা করেছে। নারী শক্তির জাগরণ বলতে আমরা নারীর আত্মচেতনা, আত্মবিশ্বাস, শিক্ষার প্রসার, অর্থনৈতিক স্বাধীনতা এবং সমাজে সমান মর্যাদার অধিকার প্রতিষ্ঠার কথা বলছি, যা একটি সুস্থ ও উন্নত সমাজ গঠনের মূল ভিত্তি। আর সেই সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছেন, তাদের মধ্যে অবশ্যই নারী তথা মায়েদের ভূমিকা অনন্য।

101.6 MHz FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে আমরা কথা বলছি সেই সমস্ত নারীদের নিয়ে। প্রাচীন ভারতীয় সমাজে নারীর অবস্থান ছিল সম্মানের, সে কথা আমরা সকলেই জানি। বৈদিক যুগে নারীরা শিক্ষা, ধর্মীয় আচার এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে নানা কুসংস্কার, সামাজিক অনুশাসন ও পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীর অবস্থান ক্রমশ অবনমিত হয়। বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, নারী শিক্ষার অভাব, এই সমস্ত কুপ্রথা নারীর বিকাশকে দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত করেছে। তবে ঊনবিংশ শতাব্দীতে সমাজ সংস্কার আন্দোলনের ফলে নারী জাগরণের প্রথম সুর বেজে ওঠে। শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং চিন্তাবিদদের প্রচেষ্টায় নারী শিক্ষার প্রসার ঘটে এবং ধীরে ধীরে নারীরা সমাজের মূল স্রোতে ফিরে আসতে শুরু করে, যা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজ গঠনে।

101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্তীতে রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। যে কথা বলছিলাম, নারী শক্তির জাগরণের অন্যতম প্রধান উপাদান হল শিক্ষা। শিক্ষা নারীর মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে এবং তাকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। আজকের দিনে নারীরা শুধু বিদ্যালয় বা কলেজে সীমাবদ্ধ নয়, তারা বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, প্রশাসন, সাহিত্য, ক্রীড়া প্রতিটি ক্ষেত্রেই অসাধারণ সাফল্য অর্জন করেছে। একজন শিক্ষিত নারী শুধু নিজেকে উন্নত করে না, বরং একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতিকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। তাই আমরা বলতেই পারি, একজন পুরুষ শিক্ষিত হলে একজন ব্যক্তি শিক্ষিত হয়, কিন্তু একজন নারী শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হয়। তাই শিক্ষার দিকে আরও বেশি করে নারীদের ধাবিত করতে হবে, আমাদের সকলের এগিয়ে দিতে হবে তাদেরকে।

আমরা কিন্তু বলতেই পারি অর্থনৈতিক স্বাধীনতা নারী জাগরণের একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে দেখা দিয়েছে। অতীতে নারীরা অর্থনৈতিকভাবে পুরুষের উপর নির্ভরশীল ছিল, ফলে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত ছিল। কিন্তু বর্তমানে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তারা বিভিন্ন পেশায় নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে। এর ফলে পরিবার ও সমাজে তাদের মতামতের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে এবং তারা আত্মসম্মানের সাথে জীবনযাপন করতে পারছে। ক্ষুদ্র ঋণ প্রকল্প, স্বনির্ভর গোষ্ঠী এবং বিভিন্ন সরকারি উদ্যোগ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করছে।

101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। আর নারী জাগরণের কথা বলছিলাম। নারী শক্তির জাগরণ শুধু ব্যক্তিগত উন্নয়নে সীমাবদ্ধ নয়, এটি সামাজিক পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি আমরা বলতেই পারি। নারীরা যখন শিক্ষিত ও সচেতন হয়, তখন তারা সমাজের বিভিন্ন অসঙ্গতি ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে সক্ষম হয়। নারী নির্যাতন, লিঙ্গ বৈষম্য, যৌতুক প্রথা, এই সমস্ত সামাজিক সমস্যার বিরুদ্ধে নারীরা আজ সংগঠিতভাবে আন্দোলন করছে। গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে তারা নিজেদের কণ্ঠস্বর তুলে ধরছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে, এবং তার জন্যে তারা অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা পাওয়ার যোগ্য। নারীদের জয়যাত্রা আরও নিয়ে কথা বলবো।

সমাজের বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও নারী শক্তির জাগরণ কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত নারীদের অংশগ্রহণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তারা শুধু প্রতিনিধি হিসেবেই নয়, বরং দক্ষ প্রশাসক ও নেতৃত্ব হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করছে। নারীর রাজনৈতিক অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে একটি সমতা ও ভারসাম্য নিয়ে এসেছে। তাই আমরা বলতেই পারি, ঘরবন্দি জীবন নয়, নতুন আলোর দিশায় রাজপথ ধরে বর্তমান সময়ে হাঁটতে শুরু করেছে নারীরা।

নারী শক্তির প্রভূত জাগরণ হয়েছে। তবেও নারী শক্তির এই জাগরণ সত্ত্বেও এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, এটা আমরা বলতেই পারি। সমাজের বিভিন্ন স্তরে এখনও লিঙ্গ বৈষম্য বিদ্যমান রয়েছে। অনেক ক্ষেত্রে নারীরা কর্মক্ষেত্রে সমান সুযোগ ও মজুরি পান না। গ্রামীণ এলাকায় নারী শিক্ষার হার এখনও তুলনামূলকভাবে কম এবং কুসংস্কার ও সামাজিক বাধা অনেক সময় তাদের এগিয়ে যেতে বাধা দিচ্ছে, পিছু টানছে। এছাড়াও নারী নির্যাতন, পাচার, কর্মক্ষেত্রে হয়রানি, এই সমস্যাগুলি এখনও সম্পূর্ণরূপে যে দূর হয়নি এইটুকু বললে নিশ্চয়ই বেশি বলা হবে না।

101.6 MHz FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে সেই সমস্ত অনন্যা নারীদের কথা বলছি যারা জীবন সংগ্রামে নানান চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিষ্ঠা অর্জনের দিশায় রয়েছেন। তারা যে সমস্ত চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হচ্ছেন, সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করাও কিন্তু জরুরি। পরিবার থেকেই নারীর প্রতি সম্মান ও সমান আচরণের শিক্ষা দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে, এমনটাই কিন্তু অনেকেই বলছেন। পাশাপাশি নারীদেরও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে আরও বেশি করে, এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পারলেই তারা জীবন পথে খুঁজে পাবেন অনাবিল আনন্দের দিশা।

সত্যি নারী শক্তির জাগরণ আসলে মানবতার জাগরণ হয়ে উঠুক। নারী পুরুষ একে অপরের পরিপূরক। সমাজের উন্নয়ন তখনই সম্ভব যখন উভয়ই সমান অংশগ্রহণ ও মর্যাদা নিশ্চিত করা যায়। আজকের নারী আর শুধুমাত্র গৃহকোণেই সীমাবদ্ধ নয়, তিনি একজন সহকর্মী, একজন নেতা, একজন স্রষ্টা এবং একজন সমাজ পরিবর্তনের দূত। এইটুকু ভাবতে পারলেই আমরা এমন সব নারী উপহার পাব সমাজে, যাদের নিয়ে আরও বেশি করে গর্ব করতে পারবো।

এই মুহূর্তে ঘড়ির কাঁটা ইশারায় বলছে আজকের মতো। তুমি অনন্যা অনুষ্ঠান থেকে আপনাদের বন্ধু নিতাইকে বিদায় নিতে হচ্ছে। আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন 101.6 MHz FM উজ্জ্বলতা।

0: اما حای که بکره آسان تره اما حای حمده نکره خیلی نمو بود من خانی بازی با مایه گنام با کن جگه خیلی اما من که های آسان تره کره اما نمه ایشنات یا کره کرانه مطبط بوی داری لوگ ده که اما اما sungkara nang kahay kere ama o ama ama nang si ani ama ang pakido dara katanya ngay tabu kahay taka siya tal na ito eh o tal mo ito mo sa nagtag lagi song lang ni sabo tal isa khana ba ni lagi khang khab khake ba hamnai khake ba khana la otal no tam se nai thop hore chim chi na no go mo ni sur otal no tam se nai thop am sun dara
1: ba khana to ka blasa khana to ka esan
0: khana to ka dara
1: inke ni ni puila ni puilan siman inke amano lobui nang siman ni na ओके नि नाम तंगनाबला
0: नि तंगतारा
1: तंगो ना ओके नि नाम नि नुनु हमजाक माने खकनो नंग तो सैमानो हाय दना ओके नंग बतावक सिखला सखा तरक तरक खलाये नि नाम माने याक नि नंग साखा ताबुक तरखा लखा ताबुक गे नंग तरक तरक खलाये नि नाम नो तंगथक साथक खाकसंग मा कुप्लुं खलाय तनानि जरांग खाना বা বেলাই হাম্বাই আছেন হাম্বাই আকাবনে মারিক সিং এসান বসইহরমানি বসাহরমানি বেলাই খানা তত অংখা বিনি আমানো লপসাউই আও বুমা গাহকে অমহাইনু বসানা তমানিনু চাইয়া কিশিও থুই ক্রানো মুথু হনাই আও আমানি ইয়াকনি সং সাখা তরখা লখা তাবকে শিকলা সকা আনি আমানো নাইনানি জরা ইংখা বেলাই হাম্বাই এসান নাইফিনাই হাই হাই কক দুগো সাবতং হ্যালো বেলাই ফুংকাহাম
0: আমি জেরাইব আনমা বুঝ ককাং সৈরি মানিতা আমি ও এস এন নি ককাং বাইসে গুগল জাকিং থাকি ওকাই তো ফানো সাইরি কিনো আনি জেরাই আনো না তুই সৈরি ও আনি ও
1: কিবানো
0: গান মথর গানো বস তুই এত ফানো না কাটি
1: ককরে
0: ও আমা ইসিও থুই কেরানো মুথুই সঙ্গ তুই দুলুই তুয় চাইয়া কারিব সঙ্গ কারিব থা থাকব সঙ্গ কিরিব তাল চুকু চিঠাম অগচুই থাক কেঙ্গি আকই খুড়িব বাম্বু বলব মথাল উঙ্গি টংফুরো আসে নাইকানি খায় বুমা হিমালয় কিতানি কগিয়া বুমা বাই বুসা হাকালব উংয়া সাপাং বাই সাপাং তালুই দংফানো অখালে হাম্পাও ন দংনাই ন খাবাই হাবাই ওয়ারি দংমাসে থাউই সাবাইয়া জন লবুই গুল পাইয়া জন দংবাইয়া সাবাইয়া উকল গুসকাং লবুই দংমানি জন আমা আমা বাই আফা জুগিয়ানি জরা জব তৈজুলাই তৈজুলাইয়ানো হামবাই সার
1: খোনাতো খা
0: মতে থাইজা ইসান সামানা ফুকাই খরাং গয়া ম বন সৈরিও ওকাই মনব থাইজা সাইখান আর কি কল হামানি জরাবা
1: সাদি সাদি
0: হামিয়ানি থানি থগিয়া টক তৈতুলা থাকা ও টং টংমা বইয়া রাংনি কবং সুবই

0: কবং মা বুয়া সাংগ কিছি খরক দগিরে বেড়ান কবাই নুখুব কিছি মকল নিমুক্তি সকরই বহক মাইকরই কক সানা রুইয়া লামা করজাক লামা নিবুসু নরই ইন্নাব সাগ ফানকরই আমি লামা করই লেং রুং নাঙ্গই ইমই টংপুরো মায়া গ্রহণ খরকটা মাইগতই হাপিগৈ খানিনা হাইপুরো আন দাগারই খিকলাই রেখা মাইগতই খুগ আনি হাবলিয়া কেব লেং রুং নাংখা বিখাবিরই আংলে সানাব বাইথাং আবু বিয়ান অ বিখাবিলে আং সানাব
1: মারকি সিং বুমানো লব সাউই বসারক সৈমানি আও যে সৈনাই ও বসারক বুমানো লব সাউই যে সৈকা কবি কবই ন বো আহাইন সৈ মানিয়া বুমানি হামজাকমানো বো ওয়ানসুগো উলনি হাইকাব থিনাংনি ককন তৈ বো ওয়ানসুগো সুগিয়া জরাও বুমা চারই খান্ডই নাই চৌগ্রখা হাকে তরই লগমানি উল বহাইন বুমানো ব্যাবাগ জরাওন নায়েন কানমুং জুমুং চামুং নুমুং কতাল রুইনাই বুমানো বরম রুয়ান হাইকে ও জরাও বেলাইখে বোমানতেই বড়রক বাক্সা বাক্সা তামনি সানাই পগির তঙি মানো যে বোমানি দুধ চাউনাই তরখা ফিয়াবা আ বোমানো পগি তঙি মানো অবনো জরাংখা খাপনি মারিখিসিং বোমানে আমা চং হামজাকমানি কক নো চং মৈতু খাই বিনি গানা ও খাই চং তংনানি না আও নাইনিগারনা নাইনে না তে গেছি কক দু সব তংফি হ্যালো
2: হ্যালো
1: ফুং খাম খানাও খানাও খানাও খানাও
2: হ্যালো
1: ই খানাও ই ই খানাও খানাও
2: আহা
1: হ্যালো
2: ই
1: খানাও
2: আং তাবো কক তং কাছে থানাই তো কামুং
1: কাপমুং
2: ই কামুং
1: কাপ মানে তা
2: গলাতুই জ্বর পায়াছে কেনা দান দেব আনো দোয়া খুঁড়ি মানা নিবাগৈ মাইতে কাশলা পায়াছে কেনা দান দেব আনো আসে খামপালাই মানা নিবাগৈ বাবু
1: অমন বিং তৈ তাম সানা সাগ্রা দিয়ে আক
2: দাম
1: সঙ্গি তা সাবাই মনেকে ভাইং লাইনাই সাবাই পাই খা লাই মনে তা সে বুক খরকচা সাহরি টংমানি ফিয়াবা বন সাব বন মনৈ নাই ব সাসুই মানলিয়া হাইয়াদিবা হাইকে বিন সামানি কক গাকে অমহাইন নই আংখ বনসুগ খাবনে মারকিসিং উমর সকসুগিয়েছিনি সাজক উমর সাসুক সকসুগিয়েছিনি সেখান বুমা বুফা হানজানাই সঙ্গ আসু খামফ্লাই মানানি বাকই বরম মানানি বাকই বসাজক নো বইনি আগো ইয়াফারি রুও হাই কাবা কায়ো হই সামানি কক হাইয়া দিবা না ইয়ং সাজক হানজাংলাইলে মাইতে কাসলাসে পায়াখো মামুইসে কাহামক সঙ্গনা রঙিয়াখো খাসে শিশু গিয়াখো হাইফেন বরম মানানি বাকই আসু খামপ্লাই মানানি বাকই মাফা হানজাংনাই সঙ্গ বসাজক ডাক্তিন কাইনি বাকই সাইটকমানি কক হাই দানা নাইফিও না কক

0: সাবতং।
1: হ্যালো
0: হ্যালো ফুংকাহাম শিবচন্দ্র কামিনী না
2: রবীন্দ্র
0: ও রবীন্দ্র পগিয়া পগিয়া তিনি খরাং খরাং কিচ্ছা লাইন দা হামিয়া কিসা জুদাকে ফাইবলা নিন খরাং ওয়াশা ফাইও ওয়াশা পাসাইয়া খাইরঙ্গি টং সুনামু সুনাম জাকমু নাই তংনি দো রবীন্দ্র রসামুংর খনার নাই ককটাং রসাই খনার নাই দো দা ককরই নৃক ত্রু খাইনাই সৈদি তা দো মালাইলাইনাই রবীন্দ্র সালচাস বিয়াং থানাইছে মালাইনাই নাইলা খাবনে মারে গেছিং আও ককটান কগ্লভ কথমার খানা লাইনাই হ্যাঁ দানা আও সেমানিয়া সাবাই আসে সাবনে ককটই আসে খানা তত খাইনাই ককটান রক খাই মানো আং তাবো মুচু তংখ লাইথাই সালো আয়াং অমরপুর বখাকনি সিনে তাকো খরকসা সাহর মানে ব সৈমানে আবো বেলাই কে খানা তত গা বিনাবো রোমান্টিক আও খাপনে মারে কিসিং নর খাই দঙ্গ সারসা পয়েন্ট ডক মেগা হার্জ এফ এম উজ্জয়ন্ত আও হাকে তিনি খাপাং গিয়াখ্রাই পান্ডাও যেন ককটাং কগ্লব খালাইনাই সাবতং লাইন নাই নাইফিওনাক অজর সাবতং। হ্যালো হ্যালো হ্যালো ই ই ই হ্যালো খরং কাহামকে ফায়েদ খানায়াদং খানাকা খানাকা খানাকা ই ফুংকাম ই বজাগানি ইস ওয়াশা উইসু খরং ফাইয়াং উদো ই ওয়াশা ফাইও ওয়াশা পাসা পাইয়া উ দোয়া ক সাগ্রা দি হাকে কেরাম কথমা তাংসে সানাই না ই বাহ সাদি সাদি সাদি মুসৈবাই ও মুসৈমাবাই সিগাম্বু দোয়া ক
2: হাফুং হাতে বাইফ্রামা খাই থাকা ও পিসা মালাই ও সঙ্গু পিসা ফু বা

0: আও খাপনি মার্কিসিং নর খানাই তঙ্গ সারসা পয়েন্ট ডক মেগাহার্য এফ এম উজ্জয়ন্ত আও খাপং ইয়াখরাই পান্ডাও তঙ্গ নরকবাই নরনি কিসিং আং কুঞ্জ নাইন কক দুগো সাবতং হ্যালো আও হ্যালো ই সাদি দাও বনি বেলাই ফুংকাহাম
1: ইয়াং কোম্পানি ওপেন দেব রে মাদো অক্টাং টংসা হাই নাইমেটা
0: দ সাদি সাদি
1: অক্টাং ভুমকাই বেরমা বুতই
0: বেরমা বুতই
1: বেরমা বুতই
0: বা
1: সাকাতা কত
0: ই সাদি সাদি
1: বেরমা বুতই বেরমা বুতই বেরমা সমস্ত সুতই বরং রই ওখানে বেরমা বুতই বেরমা বুতই মুতগো সংসার বেরমা বুতই বাহন বুয়া বেকেরেং বুয়া বেরমা বুতো সিমিসে সুদো বেরমা বুতই বেরমা বুতই থদা থঙা থদা থগিয়া দাউই নাকিলে সাই মানসি নাই বেরমা বুতই বেরমা বুতই বনব সাব পুলা সংকানা খাব বা বন বুম ফাঁকানা বেরমা বুতই বেরমা বুতই
0: বা সামুং সংমুং রং বিশিঙ্গ কাশিয়া আংখা মুংসা আবংখা বেরমা বুতই বা ই বেলাই খেন খনাতো চিনি সামুং তো গোদক তঙ্গ সাকৈ আওয়ান্দ্রু চাতাং না হেঁকে

0: মশদেন বেরমা বুতই
1: বেরমা বুতই মনে চুরু বেরমা বুতই দিছি যা পতি যা
0: আবনি বিসিং ও অমক কাইসা হংকে বেরমা বুতই
1: বেরমা বুতই তাই ফাইজা ও ফাইনাই ছালগো
0: হুম
1: নাগে বক উনি কোন সিয়ে টিপিং মন্ত দাগো তো
0: তাম সঙ্গি যাখে হংগা কে বেরমা বুতই
1: বেরমা বুতই মন আমতি চিমা পতি যা
0: বা খনা তখা
1: আমাই তো কথা দিপুং গাম
0: দিবর বেরমা বুতই পয়সা দিদো
1: মারে
0: কিং বেলা খে খা খাইনাই গ্রহরকা চিনি খামপার নি সৈক্র অবনী বেরমা বুতইন তুইনে বসইকা আও বাক্সা বাক্সা হংকে খানা কাহংকে সানা মুসং ফান যে মুসং জাগি তো মাইখানা সঙ্গে সুখমান ওহান মুইহান টহান চাদি ইয়াং উয়াং ফাতার ও থাঙ্কা হংকে তো তাই সানানি হামিয়া ও বেরমা বুতইন বেরমা মুইন সঙ্গ খাতাং জাগলাই মানে হ্যাঁ দিবা এসুকমান কথক চার দে ও বেরমা বুতির সাই না মুসং খাহানি সালায়ো আবন বাকি সঙ্গ নক রং নমা খাতাং তাইব ও বেরমা বুতি রং বাকি আবন বাকি নিনি সৈক্র অবনী খামপারনি বব বেরমা বুতিন তৈনাই টাংসা সৈকিয়া বেলাই বেলাই হামবাই অজর হাইনহাই নাই নেগের সানো সাবো তংফি হ্যালো
2: হ্যালো
0: আও ফুংকাহাম
2: খনাই টঙ্গো
1: ফুক নাইনানি সাতং রক্তং জাগানো কলম জাগানো টুকনা মুসং গানো গাই দুধ দঙ্গর কাইনাই টঙ্গো

মন্ত্রী বক্রাও নরেন্দ্র মোদি তিনি ভিডিও কনফারেন্স নি সেব বাই ফিল চি চুকু রোজগার বাণিক খরক চিবা সাইনি কবাং কতাল সেবক মাননাই সিকলা রকন অফার লেটার ইয়াফারান তাই আবনুরগৈ সংসাজাক পান্ডা ককনার গান হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাকা হাস্তেও ওয়েল পাম হুকবার মুখ থাঙ্গ চাসারনাও তাই ফুয়ারনাও হাস্তে হাপাং নাংকুকমণি চুবাসো রুয়ান ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স আমজুকমুংনি অংখারি মিয়া কারিজাখা পিসিএম গ্রুপ পুইলা অংখা শ্রীকৃষ্ণ মিশন রংনকনি অর্ঘ্যজ্যোতি সাহা সেকেন্ড অংখা বিলুনিয়া সরকার ইংলিশ মিডিয়াম রংনকনি অনিমেষ সরকার তাই থার্ড অংখা শিশু বিহার রংনকনি আকাশ চৌধুরী পিসিবি গ্রুপ পুইলা অংখা মডার্ন হায়ার সেকেন্ডারি রংনকনি বৈভব রায় সেকেন্ড অংখা শিশু বিহার রংনকনি আকাশ চৌধুরী তাই থার্ড অংখা শিশু বিহার রংনকনি ন অর্ণব মিত্র ভারত হাপাংনি বরম গনাং কুচুকুক বরম পদ্ম সকাতনি বাকি কয়মং রনা সাজাখা ও সকাতরগ্নি বিশিঙ্গ তঙ্গ পদবী ভূষণ পদ্মভূষণ তাই পদ্মশ্রী সকাত নৈশাই নৈশি সিনি বিশিও লুগুফান ছালো ভারত হাপাংনি পদ্ম সকাত মান্নানো অনলাইন তৈ কয়মং রনা নাংনাই হাক্তরনি খরা কম্পা কাহামকুক সামুং তাই বরনি ফান বাংরনাও সামুঙ্গ গদালজাক মথরগ্ন বরম ইয়াফারনাও ভারত হাপংনি হদা মানকুবুই তাই ফান বাংরি মুং নাইখুং বসং সকাত নৈশাই নৈশিদক সামুং চেংজাখা বুসকাং দাম নৈশি ব্রিয় হাস্তিনি বেবাগ হাংকর ফেরাং ককমা বাই বাক্সা ওয়াতৈ ওয়াই মানো হনৈ হজাক মুং রেখা নবার তৈবার নাইখং হাকে তাপসুজরানি কক বরক নিউ সেটেলাইন্স খানা বাখ্যা

0: 리버 가운데라.
1: 아우 디버카함.
0: 아이고 에센나 미노카.
1: 에센노 마크른 피그라나. 아 사그르디 에산도 능 그런 머니 담아 봐이.
0: 앙따서 앙따서 꼭당 하나밖에 막 보이나 보더라.
1: 꼭당 타이탕 사는 사나니 바그니 마크른 허르카. 아부터 벨레카 함코.
0: 이게 답해 이거 라마 라마 니티 하는 자라.
1: 랑마.
0: 라마
1: 라마 ओ लामा ओ लामा ना रूट द लामा न तो ये द सागर दी हाके
0: ओ लामा लामा नंग बुसुक लोक ना नंग जे लोक छ आंग सुन थन मु सुन तो बानी जा कुन आनी जा कुन छरे बेन नंग बुसुक लोक ना आम से नंग बुबे सिं दागवानी गाड़ी चालक दागवानी नंग बा थाजे गिना दा ओ लामा लामा नंग नंग नंग को मखले आं सायना कि मोन मोन को ओ लामा लामा नंग उस लोक ना आं सुना दरा
1: वा लामा न तुई ना
0: दरा
1: ओ लामा बिन पाइ मुंग से करै लामा तों खसे सेंग थांगला छु खलाइ मानो बरबो थांगि बाथा सायमानिया नंग हिमते हिमते वन छु खना ता ना लामा न तुई वा छु सैने न हनै বেলাই হামায়াক এসেন
0: হামায়াক
1: এসেন শিখিয়া লামানো তুই আও লামা লামানো লাংমা হঞ্জাকো লামা চিকন লামা বসাতে সং হিম থগিয়াঙ্গো লামা হামিয়া হিমি মানিয়াঙ্গো লামা বাই হাকচাল সং রং পয়সা গবাং বায়ু হে দিবা লামা কাহাম থাংলাসু কাহাম খ্লাই মানো ফিয়াবা ও লামা আসে কুয়ার কতর ব ব্যাং থাঙি সগুই বড় থাঙি বা থাকন লামা তৈ আসে মালখুং রক লাইও থাংবায়ো হিমবায়ো হাইফন অল লামা নং সাজাগে দা হিনাই কক সাইমান খাং গেলে সঙ্গি নাই খামো হনি সাবো এসান অ লামা ন বা কাহাম গন সিকাবো নাইকার শোন হাকে কক দগ সাবো তং ফি দো হ্যালো
2: হ্যালো
1: আও লামসুগো দীপর কাহাম
2: দারা
1: নাম জলাই দিবর কাহাম দারা দিবর হাবলাই তাবলাই ব্রিজেস কাহাম নো কাহাম নো এসান বসে খানা তো সৈকিয়া
2: আমার ইঙ্গ অ বরক ঈশা তোলা তা বরক আমার কান বরক উচুষা ও তা বরক ওয়াঙ্গ চিনি বরক ভোগ আকাশ থাম বরক কামনি লেখা কামিনি বরক আমা নাংখা ছন বরক সুবাখা দা বরক বেলাই বেলাই কেন
1: হামবাই নিনকে বরক দা বরক নতে ইসে না ব্রিজেস বাহর কং পেগর জলা আমি আও সাবো সা বরক কানমু কান বরক সাবো কক বরক হই বেলাই খনা তত খাই আও সঙ্গ অম হাই কেন সে ককটং ককলব কথমারক জেফ্রু সৈনানে আসুগান আফ্রু মানখানকে খাপং মারকিং সঙ্গ হাতি বারনি মূরক রমদি ককটি সাল তং সাল ক্রাক সাল স্রং সাল সংগ্রং সাল ফা সাল চা সাল দিনকে চা সাল অম হাইকে সঙ্গ জেফ্রু থেপাওই সৈয়ান ইয়ং তালনি মূরক জেফ্রো সালহিং তালরং তালসলং তাল্লং তালটং তালক্রান তালিউং তালটুক তালবং তালুমাই তালওয়াং তালবং আও আং তালটুক তালো আং ফাইন দো নরং আর হাইকাবো সৈপ্রু রক তালটুক রকনি সৈ মানলাই হে বসে খনাতক ন অম হাইক ত্রক ত্রক সং ককটং রগবো সঙ্গ খনাকা আও তালচুকু

আও তাবুক জরাও নখা সময় ফাইকা ফেরাঙ্কি ওয়াতিরক ওয়ানানি নাই টঙ্গরক নিং সাইমানো আ ওয়াতিরক ওয়াইনু মানো নবার কতরক শিব সাইনু মানো তামনি হনবা ওয়াতই মলবা হাই দিবানা খাবং মারকিসিং আও হাকে জরনর না মুইটো খাইবর না মুসঙ্গ মল সঙ্গি সালাকিয়া হাই দিবানা হিংকে বাংলা রক বাই হাইকবা ইংলিশ রক বাই মল যে সালাইমানি সিন কক বরকনি হিংকে জুদা দেখা ফেরলায়ো হাই দিবা হিংকে কক বরক বাই মলনি মল হিংকে বেবাগৈ কাইব্রেসি টংদ আবং

0: खाली गुफा सत्तरो
1: वाह
0: गई दुमा नांगो गोला गो गुला थाईशा अपुंग सपुंग ताऊ इन तंगो नंगे इन तंगो ताई दुमा बु नंगे इन तंगो बो आई के न दिन बु थांगो ओ बुरा मासा बोली बुमुना हाथुक तलाने बुरा मासा बेलाय हम्बाय
1: बा बेलाय हम्बाय निन मौ जुदा नंखा हाइले वाच मन हाय सेंगर काचक सम हाय कोरमा
0: बो आरे बाप रे बाप हाय बहक
1: बहक थम थम थ तो गंग जोंला
0: ए एकदम कोतर माता न आजि दुनि पुरा रोबा
1: हाय रे खा काय फाइसा
0: ए बखर तो हाय वाग मास से मुजे मुजे बैंक से वाग वाग मास से मुजे बैंक सा के निकि माय बैंक का फाइसा
1: बेकरन रक सुन यो गेता बबाय
0: योजा
1: योजा एकदम इसी मासन का थाईचा सिंथंग बनी मो नोंगाई नी वो मैंग हनी खाना
0: माने आ मैंग संग हाई नुंगना चा आ मैंग संग दरम नो अबरक अबरक बुरा साबा जे मानफो ओगो थांग करो
1: ठीके
0: अबरक बोली वासंग नु खांगा रेंगाबो खरक बाफंग कबाक बाय आबो ना वाफंग नो
1: नो खुंगसानी वा बाले तुई मान हनी खानाओ
0: মাতুই মানে আবো ব সাতা সাতা বাজার মালাইলে মানে যে কাকা নমো বাইকে তো মানে পাতি যা আনে ও না তা খাকাই তে স্পাই উনি শাও ইনকাই ও যে আজি পুল টক মানে হামার দা গামো আ যে ও করি যা
1: সিমা
0: হামার হুম লাভ না এ আ কটমা আশিষনি ডাঙা করু ও প্রমনগর থাং মানে আর কাছা চিনি বিজয় নদী তো আই রাঙাপানি রাঙাপানি
1: ইট বাটা গান
0: আর আয়ং জগাই বাড়িছে
1: ও হারং পাড়া বখাক তৈ
0: আয়ং তুই থাং মানে আবো তাও কাই হারং পাড়া তো সঙ্গে আং ইট বাটা তুই থাং তা হাং গাং গার সিআর পি এফ রগা পুর রগা শিশনে ডাঙা পুরু আইলাই মানে গে আর আবো উ পুল সোনা মানে লামা বেড়া যা পুল বু পাইছু যাকো ডাঙা নাঙাই থাং গাতা গে পুল মালে আগে বং গাড়ি তলাইনা নাংনাই গাড়ি নখলাইনাই আর সিআর পিরক এবার নখলে বর আবার দাঙালাইনাই খেপু লরি সীমাইয়া আপনার বব আর তুই ফাইমা সময়পু আগে নুখাঙ্কাই আরে তাম তাম অঙ্কাই আরে বন্ধু দেখো মুই জামানো নাইগ্রা দেখা সর সর হট হট নীতি বসে হাই নিনে ওয়াই সাবানো আগারি বাসা লরির ইমানি বকরক রমলাই মগলাই তখা পাস কিরো বা নং মানে নং বড় আছে না কারাক তং নিম্পু
1: এ
0: এ হাই ইংকে আবরং দেহার তাম তং নাইরা দি
1: ইংকে
0: ইংকে তে কাইসা কাহিনী তং তো আবো খাই চিন্তা বরা কলাইতা আন মামানি বন্তালয় মানে মই নি পকরা আবো তো বুথার জাকা চন্দ্র মনু একলগে ছয়জন না সাতজন বসে এবার এই আপর বসি আর মেন খরচা ইনকাই বনি লগি বনিয়া বন মরং নাই মতাই মাসা দো মানে মতাই হেন্ডাটা আব জিং যা তামনে বড় আব নকুন সাকা চর্চা আসু দো বনি হুক রগ কে বাইছু মরক কে কোন টাংরাই যা নগফান দংথং অ দাবরা তা নগফান দংথং বনা কে টাংরাই যা টাকে তাতরা ফাই রেজাং নাইব মরগী দো ব আরে গাইব নিনি ক বের মা ওয়াহান তহান রে মতাই মার তা অব নাইন সালসা আগি উ ফুট ফর ওয়ার সামুতাই দা এই ফুট ফর ওয়ার সামুতা পুখুরী খুলাই মানে গরা পুখরি কুরতে কুরতে গায়ং নিনি বিচন মন সাই দগো তো বহাং কটম কটম আবলে কলাই আগি আলম কটম আর কলাই জাগর গায় আবন খুলাই নানি উব লাই নানি বাগি নাই তান লাই আকুই নাই মানে কেউ লরি লি মালাই আ পাবো গায় না আরি মো তাম খাই নে মো তাব পুরি মে কে তুমি বাগি খুলাই নাই আছ বহাং কটম লরি মে কে মো তো অনেক জামেলা নাং লাই নাই গায় হায়া হায়া প্রধান খবর গাটি ইকে প্রধান খবর গাড়ি নকা মানে সুযোগ সাইবে ও কোন ব্যাপার দা নিপু কটমান দা মাইং মাইং খেলা লাইনে কাজ মাস মাইয়া

0: potpaile ne chasin ba kalai ma ma yak ke bo sat ka bang ma ni ar nai ning nai tong la pona nor pona bai ni nei tam da nei sai da gir ma le ti dau khala ti sama ke ze plan para pok ke di ka pu
1: na grati
0: nu su nu yak ti ta ti sana nyota asat asak mar pu ka bo pas to brok ta ke tin borong ni bisingo abo mane agi kyar ko tuma sai tomaro ngau nini yamro ro mi ko ko khaya da angka abo ku bui hima wa sukta ta bu ba to bu nungani da
1: ao hailu hainu
0: age sin age nana da bura songro ta ko to songro je bibina kyar ko tuma chini chini lai bu ma to kyar ko tuma ble chini to khija ko ni itihas kri he di da
2: record to kri ble
0: kyar ko tuma bai simang
2: ko do hainu
0: ki do chini age kun khija kri ki do abro khija ro to hankai to chini mara khamu
1: okay
0: jemara asmala haita kitini itihas sin kerkot maro se sunga age bibina ro kerkot maro sai sin kana lai kan kabo nukta ko hado bebo isa kraina kan kabo gotona sotto kinto uden nta bok te kaisa nga bo no da nugi ja sido urai ma sai mani je gotona ro si bu na lai maro
1: to
0: asa ga nga ro
2: thanga thangmale
0: no da nugi kan nga si bu phoman daga
2: angaro thangli ata
0: adgana te ja khat thangni nugi phaika sigra
2: da sing abarnu teibo e abarnu te ko bun chalo sing khana lai nai do
0: e jakre mane abo khub dorkar
2: nang je omo hun mani omorno te nai sing kok chalai nai salcha nang afro kring hor di
0: right right mokol bai nugi phai mani no ta ang sai khana
2: ron ta ang phai pro sing kok chalai pi nai
0: thik ase
2: belai ham bai belai ham bai khabone mare ki sing jora sini khapang yakrai pandawa jora wa khajak ni baginai khapang ni marikising norogni khokni koktang koklop kothomarok khanarur taibo khananan musungrur asake khanatogo asake khanatogo au rangsa grisagrok sing paimanan phiaba omhai koktang kothoma koklop sekango sekangni kokrok sen khananani belai ko tugo fiawa khabone marketing senje borni kok salakya bohngangke khorksa meng hnenyai phanganang ni kok sen khanamani bowa phaksa tani tu khangke bina wa phak bai nok khungsa tangi mano hnenyai salai mani khanao bo aing bisram gons amchani borok fiawa tabu krikha bin busarok tongkho হাইফানো আমজা ইয়ো বেলাইকে ফানগনাং নেছিনি জাগো খাবংনে মারকিসিং আও জরা গ্রিখা খাবংনে মারকিসিং সং তাবো তাইকেশা পান্দাও সং হাবলাইনাই তাবুনি সিনি তাইকেশা পান্দা বতাং গাংকে নরকনি হামজাকমা চিনি খাতুমা আও নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্দাও নরক নরকনি খনাতক জাকমানি ইরসামুর খনাই মানবাইনাই নরক ইরসামুং খনানান বাগাইনাই নরকনি খনাতক জাকমানি ইরসামুং সাবর সাবখা রসামনি কক থাইতামো আবরক নরক সাহরনানি তাপক দি তাই কক দুক তুই ক্রিং দি 03-81-232-62-53 কক দুক নাম্বারনি বিশিং তুই

0: আও খাবনি মার্কেসিং নরগন লামসক ফির হাইন হাই নরগনি হামজাকমা চিনি খাতুমা পান্দাও নাইন কক দো সাবত হ্যালো
1: হ্যালো
0: আও দিবর কাহাম দিবর দিবর কাহাম বাই কত নিনা বসেন খাতি তো নাই সেবা বাই কত ও নিনা বন নিনা বনো সেন খাতি খাতি ওই তো নাই সিনাই দো গবন সালনি বা সুকুময় ও বড় সামু বা নেন বড়নি আছে সামু কসাম কসাম র খা সা সা
1: শচীন্দ্র
0: আং তাবং মাই এফন আং নাইটুগিনি আং প্রোগ্রাম তংটতই আং নাইটুগিনি নুরাং খনারনাই নরনু সাঙ্গবাং খনারকা হিমতে হিমতে তংগো আবদো ই বিমলের সামং নুরাং খনারকা হাঙ্কে সুকুময় হায়কাপ শশীন্দ্রনি সামং আং নাইটুগিনি নাই দো বকরিনি সিমিং নাসিংই তংমানি শচীন্দ্রনি সামং তোলে তঙ্গ হাইফানো বখ্রিনি সিমিং অব বখ্রিনি সিমিং গ্রীতা শচীন্দ্রনি তাং সারি নেগের সেওনা কাইকে নাই তুক নাই দিবরকা খানালাই সিনাই দো হামবাই এক খাবনে মারে গেছি ইং বাইকত সাহর কব ঘর মানে

0: उखा पनि मारेकी छिन् नरक खनाइ टङ्गो 107.9 मेगाहर्ज एफएम उज्वेन्त नरकनी हमजाकमा चिनी खातुङमा पान्दा आउ नाइन एन हाइक हजुर कक दुगो साबतङ हेलो
1: हेलो आं कनिता खाइटों तागारदान
0: आउ बेलाय हमबाय तैलाम सुगो
1: दरङै माली आखुइ जानसे मिनाय बानो खाम गे
0: খাতি হৈ দলাইছে অনুচোন তাই চাল চাচোন খানা লাগিছে নাই বৰ চামুং চাৰি বৰ ফিল্ম নি
1: সাগৰ
0: না তিনি খরম খরতাম খরনি খরতাম চিনি নুখুঙ্গ হাপাইকা দৌ তিনি তিনি সিমু খরম খরতাম চি নুখুঙ্গ হাপাইকা বর বসিনি পান্ডার খানা ওই টঙ্গি মালিয়া তিনকে মাক রেখানি সাহরবায়ু
1: তিনি নতুন ড্রাইভার এস জি পারা আমি কেন পারা আমি কোন দন্ত করবি তখন কোন জানা

ই এসকে ঠাকুর পর আং সাকাবলা আবাই ইংকো বসে গানা সাসে নরক বাই বা ঋষি কাপুর ডিম্পল কাবাডিয়া দৈজলাং কিনারনি মানকটা সাগর কিনারে দিলিয়ে

0: আও খবরে মারকি সিং সাগর ফিল্মের সামং খানাকা লতা মঙ্গেশকর তাই কিশোর কুমার নি খরাঙ্গ নাইফিয়ন কগদুগো স্বাবতংপি হ্যালো
1: হ্যালো দীপর কাহাম
0: আও দীপর কাহাম
1: কাহাম করুন না তং তাকো
0: আও কাহাম নো কাহাম নো
1: তিনি সাজরতে লাংমো কাহাম নো কে এটা সামু হিন্দি টকে নি কাছে খানাওয়ানো
0: দহ
1: কে ও হেন লতা নি রসাব জাগ আইকিউ সর নাম দা কামু আও বই কিসা আও মুতু মালি আং থাকাতা সামু ও কো আইকিউ সর নাম দা কামু তামজানি আও
0: হেমলতানী না

0: আও নাইফিউ নাইকে অজরাও হাইনহাই কক দুগর সাবতং নরক খনাই তং অজরাও নরকনি হামজাকমা চিনি খাতুংমা আও নরকনি খনাতক জাকমানে রসামুং র খনানান বাগাইনাই ক্রংহরদি 03-81-232-6253 কক দুগ নাম্বারনি বিশিংতৈ রসামুংনি কক থাই তাই ফিল্মনি তখন ফিল্মনি মুং হাইকাবা এরসাবনাই এরসাবনাই সাবো এরসাম উরসামুংনি কক থাই আবার নরক সাকাঙ্কে ডাকতে ডাকতে নরক ন খনারি মান দো হ্যালো
1: হ্যালো
0: আও লাম সুগো আও দিবর কাহাম জম্পুই জলানি বিশ্রাই দ সাদি নিনি খরাং কিসা মরি মরি তিনি বিশ্রাই
1: হিন্দি তপেনি ন রতা মুখনা নাই

0: আও খাবনে মারি কিসিং রসামুং খানাতে খানাতে জরা দীপর্ণি দামসা লাইলা হাতাবলে দামসা তাই সতি চিসার ইংলাহা আও হাকে নরক নরনি খানাতক জাগমানি এরসামুং রক খানান বাগিনে করং হরি মানো
1: সকতে

0: হ্যালো,
1: হ্যালো,
0: আও দীপর কাহাম, খরাং সে নিনি কাহামকে ফাইয়াবলা? ও দ সাদি সাদি, আও দ সাদি সাবুনি সঞ্জিতা বা এরসাব জাগ্রসা মং না? ও অ হলং কক সাদি হনমানি না? কে নং মনো নং সাজু না খানা নাই না খরচ না খানার না মুজঙ্গ ওকে দ আক দেবর কাহাম সঞ্জিতা বা এরসাব জাগ হরসা মং খান বাকি কব খরকা এপন বিনি মং লে আং কাহামকে সিনি খানা প্রায় প্রায় সেংসিও আও হাইকে কাপাংনি মার কিছি নরক হরসা মং নরনি খানা তক জাগমানি হরসা মং রক খানানি বাকিনাই আও নরক কক দুক দুই করং দি কক দুক নাম্বার নর নাং তে বিষয়ে মতো খেলারি ওয়ান 0381-232-6253 কক দুক নাম্বার বিশং তৈ নরক করং হর দি।

0: আও খাবনে মার্কেজিং দীপর্ণি দামসা সতী ব্রিচি নই হংখা আও হেকে অজরাও নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্ডানি পাইথাকনি রসামুং অংশিনাই অমনো নায়েন সাবতং হ্যালো
1: হ্যালো
0: আও লামসুগ
1: স্যার আমি সেকেন্ড কল আছে দো
0: হাইছে না মোহাম্মদ আজিজ তাই 1988 নি কপ্তপ ই দ আক হাইকে মান খানা মনং খানা খানা দি

कब तक चुप रहूँगी। 1988 फिल्म मिशिनी समूंग कहाँ आ गए हम कहाँ खो गए।

চাইল্ড হেল্প লাইন নাম্বার আবকে 1098 ও নাম্বার নরক কল খাইহরদি সাহরদি ব জাগাওনি সাহরি টং বুড়ো সাবন কাইনানি নাই নরক সাহরদি হাইকে বরি বুসার কোনো নরক ন কাইন নাই টংখা হংকে নরক ও নাম্বার গ্রহরদি যে নরক পরি টংমানো মতাগনানি বাকে নরক স্রঙী টংমানো মতাগনানি বাকে বুমা বুফারক সারনা খারনা বর বার্ডেন হাইকা পজা অংজাগলায়ো দাতি ও বরি বুসান কাইকে কাই পাইমানি সাউ হনে ওয়ানসুকলায়ো অমহাই খাই ইয়াপরি নালাইমানি আবরক বেলাকে চাইয়া হাইকে খাপনি মারিখিসিং নরক মুইতু নারকদি 1098 ও কক দুগো নরক কল খাইদি তাই দেই কাইসাঙ্গ দঙ্গ উইমেন হেল্প লাইন নাম্বার অর বহাইন নরক গ্রঙ্গই মানো অবহঙ্গাঙ্কে 1091 উইমেন হেল্প লাইন গাঙ্কে 1091 চাইল্ড হেল্প লাইন দঙ্গ 1098 আস

কক দুগো নরক কল খাইদি তাই দেখ দঙ্গ উইমেন হেল্প লাইন নাম্বার অর বহাইন নরক গরঙ্গী মানো অবহাঙ্কে 1091 উইমেন হেল্প লাইন গাঙ্কে 1091 চাইল্ড হেল্প লাইন দঙ্গ 1098 আসং আসক নরক ইয়ক সুগলিয়া সাইমান সুগলিয়া গাঙ্কে নরকনি গানানি পুলিশ স্টেশন হাইকাবা থানাও ফোনও থাঙি নাই নরক গরঙ্গী মানুয় হাইকেন ও কাইলে পান্নানি বাকি যে লোয়া জিওই টংলাই মারক আবরক নথাগী মাননাই আও হাইকে খাবংনি মারকিসিং সরঙ্গি তাই সিদি পান্ডাও সঙ্গিও কিসা সরংলাইকা অমংখা চাইল্ড মেরিয়েস সরাই উমর সকসুগিয়া বড়ি বসানো কাইমানি অবসায়া কেরংতৈ আবনি ইয়াপরি না যাকাই বনি বাকি নরক অমনতৈ নরক সিদি তাই বইন বহাইন নরক সাহুই খানার দি বড়ি বসারক উমর সকসুগিয়া কাইমানি আব বেলাকে চায়া কেরং রাইজাতৈ আবনি মানথাই আলঙ্গ মাহাবনাই রং পয়সা মাস হুনাই বরম থানাই বন বাকি নরক অম নরক সিদি তাই বইন বহাইন সাইমান রুদি।

আও খাবনে মারিকি সিং স্টুডিও নি জরখগো দীপর্ণি দাম নই তাই সতী সি স্নি নরনো হাইন হাই অজর সামুং খনার ফিউ নাই আও খাই গারসি হাকে অজর হাইন হাই সামুং তাই তাংসা নরনি বাকি ইংরা সেতেন

নমস্কার, শুভ বিকেল। সময় হয়ে গেছে আপনাদের মনের কাছের গানগুলোর সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর। আপনাদের পছন্দ, আপনাদের রিকোয়েস্ট আর আমাদের প্লেলিস্ট। আর এই সুরের সফরে আপনাদের সঙ্গেই থাকছি আমি, অন্তরা। চলুন আজকের এই বিকেলটাকে আরও একটু সুন্দর, আরও একটু সুরেলা করে তুলি। শুরু হচ্ছে আমার আপনার আমাদের প্রত্যেকেরই পছন্দের অন্য আরেকটি অনুষ্ঠান, যার নাম সুরের আকাশে।

শ্রোতা বন্ধুরা, আজকের এই পর্বে আমি অন্তরা আজ আপনাদের সাথে রয়েছি। আর সুরের আকাশে ভেসে যেতে আর আপনার পছন্দের গান শুনতে এখনই ফোন করুন 0381-232-6253, এই রয়েছে আমাদের FM স্টুডিওর ফোন নাম্বার। আপনার অনুরোধ, আপনার অনুভূতি পৌঁছে দিন আমাদের কাছে আর শুনুন আপনার মনের গান আমাদের সঙ্গে।

0: হ্যালো,
1: নমস্কার দিদিভাই।
0: নমস্কার, কে রয়েছেন সাথে?
1: আমি কুমারগাঁও থেকে বুলটি দাস।
0: স্বাগত। কি গান রয়েছে
1: দিদিভাই? গান শুনবো, ইয়ারানা, ফুলে ও বুলে।
0: ইয়ারানা ছবি থেকে?
1: ওহো,
0: কোন গানটি?
1: বুলে ও বুলে।
0: সঙ্গীত শিল্পীর নাম জানা আছে?
1: কিশোরদার কোনটে?
0: ঠিক আছে, আমি চেষ্টা করছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ।
1: হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ।
0: হ্যালো
2: হ্যালো,
0: নমস্কার।
2: নমস্কার, আমি আনন্দন সাউথ আনন্দনগর থেকে তপন দাস বলছি।
0: বলুন।
2: আমাকে ওই কুলি ছবির একটি গান শুনিয়ে দেন না। কুলি এ গানটা গায়।
0: ঠিক আছে, ধন্যবাদ।

আর একে একে কিন্তু অনুরোধ শুরু হয়ে গেছে, আর একই সাথে শুরু হবে আপনাদের পছন্দের গানগুলো শোনার পালা। তাই সঙ্গে থাকুন, FM উচ্চান্ত টিউন করে রাখুন, আর চটজলদি আপনার পছন্দের গান আপনি শুনে ফেলুন। আর এখনও যারা ভাবছেন কি অনুষ্ঠান চলছে,

তবে তার জন্য ভাবারই কোনো প্রয়োজন নেই, আজ শুধু ফোন করবেন আর আপনার পছন্দের গান শুনবেন। 03-81-232-6253 এ রয়েছে ফোন নম্বর, যেখানে ফোন করে আপনারা শুধু আপনাদের পছন্দের গানটুকুর কথা আমাকে জানাবেন।

0: সুরের আকাশে শুনছেন আপনার প্রিয় গানগুলোর আয়োজন, আপনাদের রিকোয়েস্ট আর আমাদের প্লেলিস্ট। সঙ্গে থাকুন, গান থাকুক আপনাদের মনের কাছাকাছি। আর একজন বন্ধু রয়েছেন সাথে। নমস্কার।
1: নমস্কার দিদি।
0: নমস্কার।
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি পশ্চিমবঙ্গ বিলাড়া হুগলি থেকে বিশ্বনাথ গায়েন বলছি দিদি।
0: বলুন।
1: আমি শুনতে চাইছি এই মুহূর্তে মকসদ ছবি থেকে কিশোর কুমার ও এস জানকীর কণ্ঠে গানটি লিখেছেন ইন্ডিভার আর সুর দিয়েছেন বাপি লাহিড়ি, 1984 রিলিজ হওয়া ছবি। আর গানটি হচ্ছে হাই হাই হে গরমি হ্যায়।
0: ছবির নাম আরেকবার বলবেন?
1: মকসদ। মকসদ।
0: আচ্ছা, ঠিক আছে। আর গান?
1: ভালো থাকবেন, নমস্কার নেবেন দিদি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, আপনি সঙ্গে
1: থাকার অপেক্ষায় রইলাম।
0: একদম। মকসদ ছবি থেকে গান শুনতে চেয়ে ফোন করেছেন হুগলি থেকে বিশ্বনাথ বাবু, আর আমি অপেক্ষায় রয়েছি পরবর্তী বন্ধুর। নমস্কার। হ্যালো, বলুন।
2: হ্যাঁ, অসিত হাইত বলছি, হাওড়া থেকে। ভালো আছেন?
0: আমি ভালো আছি, আপনি?
2: হ্যাঁ, ভালো আছি। অসিত হাইত হাওড়া,
0: হাওড়া থেকে বলছেন, বলুন।
2: হ্যাঁ, অসিত হাইত
0: বলুন।
2: সাথী ছবি জিন্দেগি কি চালা
0: ছবি?
2: সাথী।
0: সাথী?
2: হ্যাঁ, জিন্দেগি কি তালা কুমার শানু।
0: ঠিক আছে, কুমার শানুর জিন্দেগি কি তালা আসমি গানটি তো।
2: হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন।
0: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, সঙ্গে থাকুন আর আমাদের সাথেই উপভোগ করুন আজকের এই সুন্দর সময়টাকে গানের সাথে সাথে।

প্রথমেই চলে যাচ্ছি কুমার শানুর কণ্ঠে জিন্দেগি কি তালাশি গানটি, যার জন্য অনুরোধ করেছিলেন বন্ধু আশিসবাবু হাওড়া থেকে।

0: नमस्कार।
1: हेलो
0: हेलो,
1: नमस्कार दीदी।
0: नमस्कार।
1: हाँ, আমি গঞ্জাম থেকে এহসান দেবরমা বলছি।
0: কে বলছিলেন?
1: এহসান দেবরমা বলছি।
0: কোন জায়গা থেকে?
1: গঞ্জাম থেকে।
0: আচ্ছা, বলুন।
1: আমি একটা গান শুনবো।
0: বলুন। আবার বলুন, আপনি কোন ছবির কোন গানটি শুনতে চাইছেন? কিসিসে তুম প্যার করো। ঠিক আছে, সঙ্গে থাকুন। পরবর্তী বন্ধু কে রয়েছেন সাথে? হ্যালো। হ্যালো,
2: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে রয়েছেন সাথে?
2: লাগাটি থেকে গিরিজাস কইতাছি ম্যাডাম।
0: কে বলছিলেন?
2: গিরিজাস গোলাঘাটি থেকে।
0: বলুন।
2: জানুয়ার ছবি থেকে। জিতনা খতো নিকবারা তাহে গান শুনতে চাই ম্যাডাম।
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন।
2: হ্যালো।
0: হ্যাঁ, শুনতে পেয়েছি, ধন্যবাদ ফোন করার জন্য। এই মুহূর্তে আমার হাতে আপনাদের পছন্দের অনুরোধ বা গান চলে এসেছে, তাই আপনারা প্রত্যেকেই থাকুন আর পরপর আপনাদেরই পছন্দের গানগুলো শুনতে থাকুন।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার, হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো,
1: এই হিন্দি গান তো চলছে না?
0: হিন্দি, বাংলা, আপনার পছন্দের
1: আচ্ছা
0: যে
1: আচ্ছা,
0: কোনো একটি গান।
1: আমি এই গানটা শুনছি, এই বুলবুলের থিয়ে থেকে দো না,
0: বুঝতে পারিনি, আবার বলতে হবে।
1: দো দিল কি এ প্রেম কাহানি।
0: আচ্ছা, আপনার নামটা জানা হলো না।
1: হ্যাঁ, নামটা বলতে ভুলে গেছি, আমার নাম জ্যোতি,
0: ঠিক আছে, জ্যোতি কোন
1: আমি
0: জায়গা থেকে?
1: আগরতলা থেকে বলছি।
0: আগরতলা?
1: হ্যাঁ,
0: আগরতলার কোন জায়গা থেকে?
1: আমি আগরতলা থেকে, অভয়নগর থেকে বলছি।
0: ঠিক আছে, সঙ্গে থাকো, ধন্যবাদ ফোন
1: হ্যাঁ,
0: করার জন্য। হ্যালো,
2: নমস্কার,
0: নমস্কার,
2: আমি বীরেন্দ্র বন্যা কৃষ্ণনগর থেকে বলছিলাম।
0: বলুন।
2: ছবির নাম পাগলা কাহিকা,
0: হুম হুম
2: এরপরে গানের লাইন তো হইলো সোনো জিন্দগি গাতি, সোনো জিন্দগি গাতি।
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন,
2: ধন্যবাদ।
0: ধন্যবাদ ফোন করার জন্য। হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন
3: দিদি, নমস্কার।
0: নমস্কার
3: দিদি, ওই বকুল পিয়া বইয়ের তুমি যাও চলে যাও এই বাংলা গানটা শোনাই দিয়েন।
0: আপনার নামই তো জানা হলো না।
3: যমুনা দাস বিশ্বাস, এই অরুন্ধতী নগর আগরতলার ঠিক থেকে।
0: ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন।

0: हेलो।
1: হ্যালো,
0: হ্যাঁ
1: হ্যাঁ, ওই ইয়ে থেকে অন্তরা ম্যাডাম, আমি দেবী সেনগুপ্ত বলছি, জয়নগর দর্শনঘাট
0: বলুন
1: থেকে।
0: বলুন দেবী।
1: মণিহার ছবির আষাঢ় শ্রাবণ মানে না তো মন,
0: হ্যাঁ,
1: গানটা শুনেন।
0: আবার বলবেন।
1: ঠিক আছে,
0: মণিহার ছবি থেকে?
1: আষাঢ় শ্রাবণ মানে না তো মন, লতা মঙ্গেশকরের দিকে
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক
1: মণিহার
0: আছে,
1: ছবির।
0: একদম একদম সঙ্গে থাকুন।
1: হ্যাঁ
0: ভালো
1: হ্যাঁ,
0: আছেন?
1: ভালো থাকবেন। ঠিক আছে।

0: হ্যালো,
1: নমস্কার, আমি আঙ্কেল ডুমুথাকে আমি ফোন করছি। তো কয়ে মতো যে কোনো কান একটা
0: কে বলছিলেন আরেকটি বার বলুন।
1: ও, আমি তো আঙ্কেল দেবর মা ডুমুর থেকে ফোন করছে কয়ে মতো যে কোনো একটা গান।
0: কেয়ামত ছায়া ছবি থেকে?
1: আরে, কয়ে মোটা যে কোনো একটা গান।
0: ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। কিন্তু সমস্যাটা হচ্ছে, আপনারা যখন ফোন করবেন অবশ্যই আমাকে ছবির যে নাম সেটা সঠিকভাবে বলতে হবে, আর গানের যে লাইন সেটাও সঠিকভাবে বলতে হবে। কিছুক্ষণ আগেই দ্বিতীয় যে গানটি আপনাদের শুনিয়েছিলাম, সেখানেই আমাকে যে অনুরোধ করা হয়েছিল গানের লিরিক্স বলে, সেটা গানের লিরিক্সের মধ্যে ছিল না, সেটা ছিল মিউজিকে। এবার আমাকে গান শোনাতে গিয়ে তো অনেকটা কষ্ট হয়েছে, কেননা অনেক অনেক গানের মাঝখান থেকে আপনাদের অনুরোধের গানটুকু বের করতে হয়, তাও সঠিক যেটা আপনারা শুনতে চেয়েছেন। এবং তার জন্য একেবারেই গানের প্রথম লাইন আর ছায়াছবির নাম সঠিকভাবে বলতে হয়। যাই হোক, কেয়ামত ছায়াছবি থেকে আপনি গান শুনতে চেয়েছেন, আমি চেষ্টা করছি যে কোনো একটি গান আপনাকে শুনিয়ে দেওয়ার। আর 03812326253 এই নম্বরটি কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক হয়ে চলছে, চলুন আরেকটি বার চেষ্টা করি। কে রয়েছেন সাথে? নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো, শুভ দুপুর।
0: শুভ দুপুর,
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি রীনা পাল বলছি, আগরতলা থেকে।
0: রীনা পাল?
2: রীনা, রীনা।
0: আচ্ছা, রীনা পাল, রীনা পাল, হ্যাঁ বলুন।
2: আচ্ছা, আমি একটা পুরনো গান শুনতে চাই।
0: হুম হুম, বলুন।
2: হবে তো?
0: ছায়াছবির নাম বলুন।
2: নামটা বলছি, কিন্তু বইয়ের নামটা তো জানি না, অনেক পুরনো। এই দুনিয়া হে মেরে পিছে লেকিন মে তেরি পিছে, তো বইয়ের নাম।
0: আমি চেষ্টা করছি, আপনি সঙ্গে থাকুন, ঠিক আছে? অবশ্যই। আর যদি কোনো কারণবশত আপনার পছন্দের গানটি আমাদের সংগ্রহে না থাকে, সেক্ষেত্রে আমার পছন্দের গান আপনার জন্য অবশ্যই থাকছে। আর এই মুহূর্তে অনেকগুলো, বেশ কয়েকটা গান কিন্তু আমার হাতে রয়েছে, তাই এখন একেবারেই আপনাদের সাথে কথা বলা চলবে না, কেননা যারা অনুরোধ করেছেন তারা কিন্তু ঠিক বসে আছেন তাদের পছন্দের গানটি শোনার জন্য। চলুন, চলে যাচ্ছি পরবর্তী গানে, সঙ্গে থাকুন আপনারা প্রত্যেকে। গানের মাঝে এসেই আবার কথা বলবো আপনাদের সাথে, ততক্ষণে আপনারা আপনাদের পছন্দের গান নিয়ে তৈরি থাকুন।

0: সুরের আকাশে শুনছেন শুধুমাত্র গান নয়, অনুভূতিরও কিছু মুহূর্ত। আপনার পছন্দের গান নিয়ে চলতে থাকুক আমাদের এই পর্ব। আর অবশ্যই এই মুহূর্তে কে রয়েছেন ফোন লাইনে, চলুন কথা বলে নিই। হ্যালো হ্যালো
1: হ্যালো, আমি নাগেরজলা উত্তর বাজার কাছ থেকে রেখায় বলছি।
0: বলুন।
1: হিন্দি ছায়া ছবি একটা, ওই যে নাগিন ছবি, হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়ের, ওই যে কাশি দেখি মথুরা দেখি।
0: ঠিক আছে, আপনি আপনি সঙ্গে থাকুন, চেষ্টা করছি।
1: আচ্ছা ঠিক আছে,
0: ধন্যবাদ ফোন করার জন্য।
1: হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ।
0: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, শুভ বিকেল।
0: শুভ বিকেল।
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন।
2: হ্যাঁ, বাংলা সিনেমা দুটি পাতা, আমার কুয়াশ আজে ওর না সাদা পোশাক ঝর্ণা, এই গানটি শুনতে চাই শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে।
0: গানের লাইনটা আরেকটি বার বলবেন।
2: আমার কুয়াশা যে ওর না।
0: আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য।
2: ধন্যবাদ,
0: ভালো থাকবেন।

স্টুডিও ঘড়িতে সময় কিন্তু একটু একটু করে এগিয়ে চলছে, অর্থাৎ এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে সময় বিকেল 3:47 হয়ে 6 সেকেন্ড। আপনারা প্রত্যেকে টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্স প্রচার তরঙ্গে, শুনছেন এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে সুরের আকাশে একের পর এক আপনাদের অনুরোধের গানগুলো আপনারা শুনছেন। চলুন চলে যাই পরবর্তী গানে।

এখন জানিয়ে দেব FM সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ 49তম রোজগার মেলার অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দিতে গিয়ে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকা শক্তি হল যুব সমাজ। তাঁদের মেধা, দক্ষতা ও উদ্যমকে কাজে লাগিয়েই আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ে তোলা সম্ভব। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও সংস্থায় নবনিযুক্ত 51,000-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাউন্ট এভারেস্ট জয়ে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের প্রথম মহিলা পর্বতারোহণকারী দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, চরম দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই অসাধারণ সাফল্য অর্জন করে ITBP-র এই দল স্বার্থের আগে দেশ মূল মন্ত্রকে সম্মান জানিয়েছে। রাজ্যে সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে 2026-27

শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামী 29 মে থেকে শুরু হচ্ছে। ওই দিন থেকে উচ্চশিক্ষা দপ্তরের সমার্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 7ই জুন রাত 12টা পর্যন্ত। প্রথম রাউন্ডে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে 19শে জুন। প্রথম রাউন্ডের মেধা তালিকা ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 22 এবং 23শে জুন। দ্বিতীয় রাউন্ডের

প্রকাশ করা হবে 30 জুন। তৃতীয় রাউন্ডের তালিকার ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 1 ও 2 জুলাই। চতুর্থ রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 3 জুলাই। এই তালিকার ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে 4 থেকে 6 জুলাই। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে আজ এ খবর জানা গেছে। শুনলেন সংবাদ শিরোনাম।

0: নমস্কার, হ্যালো,
1: ম্যাম নমস্কার, আমি সুমন বলছি।
0: নমস্কার, কে বলছিলেন?
1: সুমন, সুমন মিলন সংঘ থেকে। সুমন,
0: হ্যাঁ সুমন বাবু বলুন।
1: শুভ বিকেল ম্যাম।
0: শুভ বিকেল।
1: আচ্ছা ম্যাম, শিকারি থেকে
0: হুম হুম
1: শুনতে পাচ্ছেন ম্যাম?
0: আমি শুনতে পাচ্ছি।
1: শিকারি থেকে বহুত খুবসুরত গজল লিখা, এই গানটা শুনিয়ে দেবো।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।
1: নমস্কার, ভালো থাকবেন।
0: একদম, আপনিও ভালো থাকবেন।

0: হ্যালো,
1: সুবোধ বিগেল, আমি কনিকা টাঙ্গাইল থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, কনিকা দেবী?
1: আজকে হোয়াটসঅ্যাপে ডাকছেন না? না
0: না, অনলাইনে কথা হচ্ছে আপনাদের সাথে।
1: হ্যাঁ ঠিক আছে, তো ওই হোয়াটসঅ্যাপের ব্যাপারটা প্রথমে জানিয়ে দিলে আমরা পক্ষে একটু সুবিধা হয় আর কি। ম্যাডাম,
0: আচ্ছা আচ্ছা বলুন।
1: আমি শুনবো 1973 একটা ফিল্ম, ফিল্মের নাম হীরা পান্না।
0: হীরা পান্না? হুম হুম
1: হ্যাঁ, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের গানের কথা হচ্ছে, পান্না চিত্ত মান্না এরকম আর।
0: ঠিক আছে, সঙ্গে থাকো।
1: ধন্যবাদ
0: ধন্যবাদ, ভালো থাকো।

0: हेलो
1: हेलो
0: क्या
1: हेलो हेलो
0: हेलो,
1: हेलो
0: শুনতে পাচ্ছি কে বলছিলেন?
1: হ্যালো
0: হ্যালো, আমি শুনতে পাচ্ছি বন্ধু, আপনি আরো একবার চেষ্টা করবেন। চলুন, এই মুহূর্তে দুটো গানের অনুরোধ আমাদের হাতে রয়েছে, তাহলে পরপর গানগুলোই শুনি আর গানের মাঝে কথা হবে আপনাদের সাথে। সঙ্গে থাকুন।

0: नमस्कार।
1: हेलो
0: हेलो
1: हेलो,
0: বলুন, শুনতে পাচ্ছি?
1: হ্যাঁ নমস্কার দিদি, নমস্কার। আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: বলুন,
1: আমাকে একটা গান, আধুনিক গান শোনাবেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। পৃথিবী আমার চায় রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া খুলে দাও বাহু দোর। এই গানটা দিদি।
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
0: হ্যালো, বলুন।
2: হ্যাঁ হ্যাঁ, আমি জঙ্গলনাথ ছবি থেকে শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, আরেকটি বার বলুন। বলুন,
2: জঙ্গলনাথ,
0: জঙ্গলনাথ
2: নাম, জঙ্গলনাথ।
0: হুম হুম,
2: এই মুভি থেকে পয়লিয়া গাতি হে এই গানটা।
0: আপনার নাম?
2: প্রতিমা।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। হ্যালো,
3: নমস্কার, আমি প্রদীপ বলছি অবনগর থেকে।
0: বলুন।
3: ছবি তুমারি লিয়ে তুমি দেখি কি হো।
0: ছবি?
3: হ্যাঁ, তুমারি লিয়ে।
0: আচ্ছা, আর গান?
3: তুমি দেখি কি হো।
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন।
3: অবশ্যই, ধন্যবাদ
0: ধন্যবাদ।

0: সুরের আকাশে আপনারা শুনছেন আপনাদের প্রিয় গানগুলোর আয়োজন, আর এই মুহূর্তে কে রয়েছেন আমাদের সাথে চলুন কথা বলে নিই। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছিলেন? জিরানিয়া থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন।
1: আমাকে একটা বাংলা গান শুনিয়ে দেবেন।
0: বলুন।
1: অটল জলের আহ্বান।
0: আবার বলুন।
1: অটল জলের আহ্বান।
0: কোন ছায়াছবি?
1: গানটা হলো ভুল সবই ভুল।
0: আবার বলবেন।
1: ভুল গানটা হলো ভুল সবই ভুল।
0: আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন, চেষ্টা করছি। আর আমাদের সংগ্রহে গান থাকলেই সাথে সাথে আপনার জন্য সেই গানটি থাকবে। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
2: আপনি টিঙ্কু বলছি?
0: টিঙ্কু বাবু বলুন, কি রয়েছে আপনার পছন্দের গান?
2: আমাদের মোহাম্মদ রফির কণ্ঠে পাখিটার বুকে যেন তীর মেরো না, এই গানটি শুনিয়ে দিবেন।
0: পাখি
2: বাংলা, পাখিটার বুকে যেন তীর মেরো না, মোহাম্মদ রফির কণ্ঠে।
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ আপনাকে জন্য। আর এভাবে আপনারা প্রত্যেকেই সঙ্গে থাকুন, চেষ্টা করছি আপনাদের পছন্দের গানগুলোকে একত্রিত করে, অর্থাৎ আপনাদের পছন্দের গানগুলোকে নিয়ে এগিয়ে যাওয়ার। আর সুরের আকাশ মানেই শুধুমাত্র যে গান তা নয়, কিন্তু অনুভূতিরও কিছু মুহূর্ত। আপনাদের এই পছন্দের গানগুলোকে নিয়ে কিন্তু আমাদের এই আয়োজন। আর এই মুহূর্তে আরেকটি ফোন নিয়ে নেব। হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ
3: হ্যালো,
0: হ্যালো, মিষ্টি বলছিলে?
3: হ্যাঁ, ভালো আছো?
0: ভালো আছি, বলো কি গান।

0: শুনবে?
1: আচ্ছা, অ্যালবাম সং শোনা যাবে?
0: একদম।
1: তাহলে যোগীন নাটিয়ালের কণ্ঠে শুন শুন শুন বরসাত কি ধুন এই গানটি শুনিয়ে দাও।
0: ঠিক আছে, একদম, সঙ্গে থাকো। ধন্যবাদ।
1: ধন্যবাদ তোমাকে, ভালো থেকো।
0: তুমিও ভালো থাকবে। আর এভাবেই চলুন আমরা এগিয়ে যাই, একের পর এক যে অনুরোধগুলো আপনারা রেখেছেন সেগুলোকে সাথে নিয়ে।

0: हेलो हेलो हेलो।
1: সন্ধ্যা। হ্যালো আকাশবাণী,
0: হ্যাঁ হ্যালো।
1: আমি মিলনচক্র থেকে গৌতম নারায়ণ ঘোষ বলছি। আমি শ্রদ্ধেয় শিল্পী রশিদ খানের কণ্ঠে শুনতে চাইছি। হ্যাঁ, আও আওগে জব সজনা অঙ্গনা ফুল কিয়ে।
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য।
1: ও গেছে প্রীতম সজনা অঙ্গনা ফুল। এই গানটি শুনছি।

0: हेलो,
1: हेलो
0: हाँ नमस्कार। হ্যাঁ হবে।
1: আমার বলার কিছু ছিল না।
0: কার কণ্ঠে?
1: হৈমন্তী শুক্লার কণ্ঠে।
0: আপনার নাম?
1: রীনা পাল।
0: আপনি কি একবার ফোন করেছিলেন?
1: এটাই তো ম্যাম বলছি, তো ডর লাগতেছে কিছু বলবেন নাকি।
0: অবশ্যই বলবো। আপনি এভাবে জানেন আমাদের অনুষ্ঠানের কি নিয়ম রয়েছে?
1: আমি আমি আমি জানি।
0: অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আর অবশ্যই শ্রোতা বন্ধুরা, আপনারা কেউ নিয়মের বাইরে গিয়ে আমাদের খানিকটা অসুবিধায় ফেলবেন না। একজন বন্ধু একবারই ফোন করবেন, যতক্ষণ আমাদের অনুষ্ঠান চলছে ততক্ষণ বিশ্বাস করুন প্রতিটা বন্ধু ফোন করছে। কিন্তু আমাদের যেহেতু গানও শোনাতে হয়, সব কয়টা ফোন আমরা কিন্তু রিসিভ করতে পারি না। গানটা সম্পূর্ণ শেষ হওয়ার পরে কিন্তু ফোন রিসিভ করি। তাই সেই মুহূর্তে আপনি যদি আরও একটি বার ফোন করেন, তার অর্থ অন্য একজন বন্ধুর ফোন আপনার জন্য কম ঢুকছে। তাই চেষ্টা করবেন পরের বার থেকে এই নিয়মটা যেন আপনি ভঙ্গ না করেন। আপনারা প্রত্যেকেই আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, সকলের অনুরোধকে নিয়ে এগিয়ে যাব। চলুন, অনেকক্ষণ ধরে মিষ্টি অপেক্ষা করছে তার পছন্দের গান শুনবে বলে। আর আমাদের এই মুহূর্তে রৌদ্র বৃষ্টির যে খেলা চলছে, সেই খেলায় এই জুবিন নটিয়ালের কণ্ঠে গানটি আশা করছি সকলের ভালো লাগবে।
2: जब आसमान से बूंदे नहीं मोहब्बत बरसी थी, बरसात ने ऐसी धुन छेड़ी जिसके लिए जिंदगी सदियों बरसी थी।
3: अरे सुन सुन।
4: यस मां।
3: एक बहुत अच्छा रिश्ता आया है, ये फोटो देख ले, मुझे तो लड़की बहुत पसंद है।
4: माँ मैं बाद में देख लूंगा, बहुत लेट हो रहा हूँ।
3: अरे सुन सुन, एक बार देख तो ले।

0: আমরা এই গানটি শুনবো, কিন্তু তার আগে আজকের অনুষ্ঠানের একেবারে শেষ ফোনটি নিয়ে নিচ্ছে। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো,
1: নমস্কার ম্যাম। শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে বলছিলেন?
1: আমি রামচন্দ্র আছে, অখিল দেব বলছিলাম।
0: বলুন।
1: গান শুনবো, নাগিনা বইছে গা, তেরে দুশমন দুশমন হিমেরা।
0: ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন।
1: সম্ভবত

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পরবর্তী যে অনুষ্ঠানটিতে আমরা একসাথে রয়েছি, অর্থাৎ আজকের সিকান্দার এ পর্বে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা অনেকটা মজার ছলে বা আড্ডায় এই অনুষ্ঠানটাকে সাজিয়ে তুলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আর একসাথে কাটাবো আরও অনেকটা সময় আপনাদের সাথে। অবশ্যই আমরা কিছু প্রশ্ন রাখবো আপনাদের সাথে, সে প্রশ্নগুলো আপনারা উত্তর দেবেন, চেষ্টা করবেন, আর যে সব থেকে বেশি উত্তর দেবেন জানেন সেই হবেন আজকের পর্বে আজকের সিকান্দার। তাই প্রত্যেকের সঙ্গে থাকুন। একটি গানে যাচ্ছে, গানের পর এসে থাকছে আজকের পর্বের প্রথম প্রশ্ন।

0: আজকের পর্বের প্রথম প্রশ্ন, ভারতের কোন শহরকে স্টিল সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত করা হয়? আর উত্তর জানাবেন 0381-232-6253 এই নম্বরে। আপনি আপনার সঠিক উত্তর আমাদের জানিয়ে দেবেন এবং তারপরই আপনাকে আরও কিছু প্রশ্ন রাখা হবে আপনাদের জন্য একের পর এক। আর সময় আপনাদের শুরু হচ্ছে, চেষ্টা করুন আমাদের সঠিক উত্তর জানিয়ে দিতে। কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যালো, আপনার নাম আরেকবার বলবেন, একটু জোরে বলবেন।
1: নিখিল ভট্টাচার্য।
0: নিখিল বাবু, কোথা থেকে ফোন করলেন? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এবং আপনার উত্তর একেবারে সঠিক। সঙ্গে থাকুন, পরবর্তী প্রশ্নের জন্য তৈরি থাকুন। আর তিনি বললেন, আমার প্রশ্ন ছিল ভারতের কোন শহরকে স্টিল সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত করা হয়। উত্তর জামশেদপুর। ভারতের ইস্পাত শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে এই শহর পরিচিত, তাই এই শহরটিকে স্টিল সিটি অফ ইন্ডিয়া নামে খ্যাত বা এই নামে এই শহরটি পরিচিত।

0: দ্বিতীয় প্রশ্ন রাখছি, ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক কোন শহরের কাছাকাছি অবস্থিত? ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক কোন শহরের কাছাকাছি অবস্থিত? আর বলতে বলতেই ফোন কিন্তু চলে এসেছে। নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু জোরে বলতে হবে, আমি বুঝতে পারছি না, আপনাদের কথা ভীষণ ধীরে শুনতে পাচ্ছি। তাপস বাবু কোথা থেকে? বাধারঘাট থেকে। বন্ধু বলুন আপনার উত্তর।
1: মণিপুরের বিষ্ণুপুর জেলায় অবস্থিত।
0: একেবারে সঠিক, সঠিক উত্তর। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আজকের প্রশ্নের শুরুতেই দুজন বন্ধুকে পেলাম, দুজনেই দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। বিশ্বের অন্যতম অনন্য এই ভাসমান জাতীয় উদ্যানটি লোকতাক হ্রদের উপর অবস্থিত এবং এটি বিরল সাংগাই হরিণের জন্য বিশেষভাবে পরিচিত।

গানে যাব, কিন্তু ভাবছি তার আগে পরবর্তী প্রশ্ন আপনাদের কাছে রেখে যাই, সাথে সাথেই উত্তরটা নেব, উত্তরের পর আমরা গানও

0: শুনব। প্রথম প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, আজকের পর্বের তৃতীয় যে প্রশ্নটি তা হচ্ছে, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের করিডোর কোন দুই শহরের মধ্যে তৈরি করা হচ্ছে? প্রশ্নটা একটু শুনবেন, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের করিডোর কোন দুটি শহরের মধ্যে তৈরি করা হচ্ছে? প্রশ্নটার কাছাকাছি উত্তর আমাদের অনেকের জানা রয়েছে বলে আমি প্রশ্নটা দ্বিতীয়বার রিপিট করলাম। একজন বন্ধুর সাথে রয়েছেন, নমস্কার। শুভ বিকেল, কে বলছিলেন?
1: আমি অবনী দেওয়ারমা বলছি, খাম্বারপাড়া থেকে। ম্যাম
0: বলুন।
1: আচ্ছা, প্রশ্নগুলো আবার বলুন তো ম্যাম।
0: দুঃখিত, আপনাকে আমাদের অনুষ্ঠান শুনতে হবে। আপনি এইভাবে যদি ফোন করে আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে প্রশ্ন শুনতে চান, তাহলে আমাদের বাকি বন্ধুরা যারা কষ্ট করে ফোন করে উত্তর দিচ্ছেন, তাদের পরিশ্রমটা তো বৃথা হয়ে যাবে। হ্যালো, নমস্কার, তাপসবাবু একটু জোরে বলবেন, শুনতে পাচ্ছি, বলুন। একদম সঠিক উত্তর, সঠিক উত্তর, সঙ্গে থাকুন, কংগ্রাচুলেশনস, আপনি দ্বিতীয় প্রশ্নেরও সঠিক উত্তর দিয়েছেন। চলুন, আপনাদেরও অনেক খাটতে হচ্ছে, তো তার মাঝে কিছুটা বিনোদন তো প্রয়োজন। চলুন একটু গান শুনে আসি, গানের পর আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন থাকছে, সঙ্গে থাকুন।

0: আমার শেষ প্রশ্ন ছিল, অর্থাৎ আজকের পর্বের যে শেষ প্রশ্নটি আমি রেখেছিলাম আপনাদের কাছে, সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন তাপসবাবু। প্রশ্নটা ছিল যে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের করিডোর কোন দুটি শহরের মধ্যে তৈরি করা হচ্ছে। মুম্বাই থেকে আহমেদাবাদ ভারতের প্রথম হাই স্পিড রেল করিডোর এই দুই শহরকে যুক্ত করছে। আধুনিক প্রযুক্তি ও দ্রুতগতির যাত্রার মাধ্যমে এটি দেশের রেল যোগাযোগে এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে। চলুন এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আপনারাও তৈরি থাকুন, সাথে সাথেই কিন্তু আমাদের জানিয়ে দেবেন, খুব বেশি সময় হলে আমি কিন্তু প্রশ্ন পরিবর্তন করে দেব। আমার পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শহরকে, যেটা প্রথমে বাংলায় বলতে যাচ্ছিলাম, যেটা চায়ের সুবাস বা সবুজ বাগান যে বিশেষ পরিচয়ে পরিচিত, অর্থাৎ ভারতের কোন শহরকে টি ক্যাপিটাল অফ ইন্ডিয়া নামে পরিচিত করা হয়। আমার চতুর্থ প্রশ্ন, ভারতের কোন শহরকে টি ক্যাপিটাল অফ ইন্ডিয়া নামে পরিচিত করা হয়। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: কে বলছিলেন?
1: হ্যাঁ আমি ধর্মনগর থেকে অবিনাশ তালি।
0: কে বলছিলেন?
1: অবিনাশ তালি ধর্মনগর থেকে।
0: আচ্ছা হ্যাঁ বলুন।
1: এটা আসামের ডিব্রুগড়।
0: একদম সঠিক উত্তর, অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রশ্ন, আপনি প্রথম প্রশ্ন অ্যাটেন্ড করেছেন এবং এটাই সঠিক উত্তর। সঙ্গে থাকুন, পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করুন। একেবারে যেটা বলছিলাম যে চায়ের সুবাস সবুজ বাগান আর এক বিশেষ পরিচয়ে পরিচিত এই শহরটি, আর সেই শহরটির নাম হচ্ছে ডিব্রুগড় অসম। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চা উৎপাদন অঞ্চল হিসেবে ডিব্রুগড়কে দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। চারপাশের বিস্তীর্ণ চা বাগান, চা শিল্পে দীর্ঘ ঐতিহ্য এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই শহর কিন্তু বিশেষ পরিচিত। শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন জায়গায়ও কিন্তু এখানকার চায়ের সুনাম রয়েছে।

0: আজকের পর্বের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ পঞ্চম প্রশ্ন আপনাদের জন্য, প্রশ্নটা হচ্ছে, ভারতের প্রথম ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ মিউজিক হিসেবে কোন শহর স্বীকৃতি পেয়েছে? ভারতের না, দ্বিতীয়বার বলারই প্রয়োজন নেই, কেননা ফোন চলে এসেছে। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো।
1: হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি মিঠুন সাহা বলছিলাম।
0: কোথা থেকে
1: বলছেন? দার্জিলিং। দার্জিলিং।
0: আপনি কোন প্রশ্নটা উত্তর বলছিলেন এখন? দেরি হয়ে গেছে, কেন কি আপনার উত্তরের পর আরো একজন, উত্তরের আগে একজন বন্ধু তার সঠিক উত্তর দিয়েছেন। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, এবং অবশ্যই পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটার উত্তর দেবেন মিঠুনবাবু। আর আমার যে প্রশ্নটি তার সঠিক উত্তরের অপেক্ষায় রইলাম। নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
2: হ্যাঁ, আমি অবিনাশ কালী, ধর্মনগর থেকে।
0: হ্যাঁ বলুন।
2: উত্তরটা হবে উত্তরপ্রদেশের বারাণসী।
0: একেবারে সঠিক, দুটো প্রশ্নের সঠিক উত্তর আপনি এখন পর্যন্ত দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। একেবারে সঠিক উত্তর দিয়েছেন আমাদের অবিনাশবাবু ধর্মনগর থেকে, যিনি এই প্রশ্নের উত্তরটাকে অ্যাটেন্ড করেছেন এবং একেবারে সঠিক। যে শহরের অলিগলি সংস্কৃতি আর সুরের ঐতিহ্য

যুগের পর যুগ ধরে মানুষকে মুগ্ধ করে আসছে, ঠিক সেই শহরের নাম আমরা জানবো না কী করে হয়? অবশ্যই আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে, 2015 সালে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ মিউজিক হিসেবে স্বীকৃতি লাভ করে। এখানকার শাস্ত্রীয় সঙ্গীত, লোকসংস্কৃতি এবং শতাব্দী প্রাচীন সুরের ঐতিহ্যের জন্য এই শহর বিশ্বজুড়ে বিশেষ পরিচিত।

0: চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ভারতের কোন শহরে অবস্থিত রয়েছে বিখ্যাত মাইসোর প্যালেস? ভারতের কোন শহরে অবস্থিত রয়েছে বিখ্যাত মাইসোর প্যালেস? কে রয়েছেন সাথে? নমস্কার। হ্যালো।
1: হ্যালো,
0: বলুন।
1: হ্যাঁ, আমি ধর্মনগর থেকে অভিনাশ।
0: হ্যাঁ বলুন অভিনাশ বাবু।
1: কর্ণাটক?
0: না, সঙ্গে থাকুন আর উত্তরের অপেক্ষায় রইলাম। পরবর্তী বন্ধু অবশ্যই 0381-232-6253 এই নম্বরে ফোন করবেন, আর ফোন ছড়েও এসেছে। নমস্কার। হ্যালো হ্যালো, তাপসবাবু বলুন। আপনি অনেকটা দূর থেকে কথা বলছেন মনে হচ্ছে, একটু স্পিকারের কাছে এসে কথা বলুন। দুঃখিত, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি আমাকে আরেকটি বার বলুন। আচ্ছা, শহরটার নাম? আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রশ্নের উত্তরটা ঠিক সেভাবে নিতে পারছি না, যদিও যে যে জায়গার নাম বলেছেন সেখানকারই না, নিয়ে নিচ্ছি, কেননা আপনি মোটামুটি 50% আপনি ঠিক বলেছেন, কর্ণাটকেরই সেই জায়গা এবং মাইসুরুতে সেটা অবস্থিত। ঠিক আছে, নিয়ে নিলাম। এবং এখন পর্যন্ত আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, তাই তো? একদম। এবং পরবর্তীবার যখন ফোন করবেন, আপনার কাছে আমার অনুরোধ রইল, আমি জানি না বাকি সব বন্ধুদের সঠিকভাবে শুনতে পাচ্ছে, আপনার ফোনের যে আপনার কথা আমি একেবারেই ধীরে শুনতে পাচ্ছি, তাই আপনি চেষ্টা করবেন পরবর্তী যে ফোন যখনই করবেন একেবারে প্রপার নেটওয়ার্কে এসে কথা বলতে, বারবার জিজ্ঞাসা করতেও অসুবিধা হচ্ছে। যাই হোক, কর্ণাটক, কিন্তু কর্ণাটকেরও একটা জায়গা যেটা অবিনাশবাবু সে পার্টিকুলার জায়গার নামটা বলতে পারেননি, সেটা হচ্ছে কর্ণাটকের ঐতিহাসিক শহর মাইসুরুতে অবস্থিত বিখ্যাত সেই মাইসোর প্যালেস, যা ভারতের অন্যতম দর্শনীয় রাজপ্রাসাদ হিসেবে পরিচিত। আর অসাধারণ স্থাপত্যশৈলী, আলোকসজ্জা এবং মাইসুরু দশরা যে উৎসব হয়, সেই উৎসবের সময় রাজকীয় সাজ সারা বিশ্বের, গোটা বিশ্বের পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে।

যাচ্ছি, এগিয়ে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। ভারতের কোন শহরকে গার্ডেন সিটি অফ ইন্ডিয়া বলা হয়? প্রশ্ন, ভারতের কোন শহরকে গার্ডেন সিটি অফ

0: দিয়া বলা হয়, আর মনে হচ্ছে উত্তর চলে এসেছে। হ্যালো।
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার, কে বলছিলেন?
1: আমি চিত্ত দেবনা গোলাঘাটি থেকে বলছি।
0: বলুন।
1: আপনি একটা, আমি একটা প্রশ্ন করুম।
0: না, আপনাকে তো প্রশ্ন করতে দেওয়া যাবে না, কেননা এই অনুষ্ঠানে আমরা প্রশ্ন রাখি আমাদের সেই বন্ধুদের জন্য যারা এই আজকের সিকান্দার পর্বের জন্য প্রতি শনিবার অপেক্ষা করে থাকে। তাদের সমস্ত ব্যস্ততা দূরে রেখে তারা আমাদের সাথে এই সন্ধে পাঁচটা, বিকেল পাঁচটা থেকে ছটা তিরিশ পর্যন্ত FM উজ্জয়ন্তের সাথে তারা তাদের গুরুত্বপূর্ণ সময়টুকু দেয় শুধুমাত্র সেই সকল বন্ধুদের জন্য আমাদের এই পর্ব। নমস্কার। কে বলছিলেন?
2: আমি অবিনাশ থেকে ধর্মনগর বলছি।
0: হ্যাঁ অবিনাশ বাবু, বলুন।
2: বাঙ্গালুরু।
0: একেবারে সঠিক উত্তর। আপনার কখনো যাওয়া হয়েছে?
2: না না, এখনো যাওয়ার সুযোগ আসেনি।
0: ঠিক, অবশ্যই ঘুরে আসবেন কখনো যদি সুযোগ হয়। আর অবিনাশ বাবু এখন পর্যন্ত তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, সঙ্গে থাকুন। অবশ্যই গার্ডেন সিটি অফ ইন্ডিয়া শুনলেই তো মনে হচ্ছে সেখানে সবুজে ঘেরা পরিবেশ, সুন্দর পার্ক আর আধুনিকতার সঙ্গে প্রকৃতির অনন্য মেলবন্ধনের জন্য পরিচিত। কর্ণাটকের রাজধানী, তার অসংখ্য উদ্যান, সবুজ পরিবেশ এবং মনোরম আবহাওয়ার জন্য গার্ডেন সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত। প্রযুক্তি উদ্ভাবনের কেন্দ্র হওয়ার পাশাপাশি শহরটি প্রকৃতিপ্রেমীদের কাছেও বিশেষভাবে জনপ্রিয়। আর এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের বাড়িঘরও এত সুন্দর করে ফুল বিভিন্ন গাছে সাজিয়ে রেখেছে, ছোটোখাটো কোনো গলি বা পাড়া দেখলে মনে হবে হয়তো বা সেটাই কোনো একটা পার্ক, এত সুন্দর করে সাজানো গোছানো। যাই হোক, এবার পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। একেবারে সহজ প্রশ্ন আজকের প্রশ্ন, এবং এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো রেখেছি সব থেকে সহজ প্রশ্ন এটা, এবং আমি আশা করছি এই প্রশ্ন তো আমি দ্বিতীয়বার রিপিট করবই না। সাথে সাথেই আপনারা ফোন করবেন, যিনি এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে ফোন করছেন, শুধু শুধু আমার মনে হচ্ছে আমাদের কোনো একজন শ্রোতা বন্ধুর যিনি ফোন করতে চাইছেন তার লাইনটাকে ব্যস্ত রাখা হচ্ছে, কেননা আমি এখনও কোনো প্রশ্ন রাখছি না, কিন্তু আপনার নাম্বার আমাদের স্ক্রিনে ভাসছে। যাই হোক, এবার প্রশ্ন রাখছি, তারপরে কিন্তু ফোনটা যেন করেন আপনি। প্রশ্ন, ভারতের কোন শহরকে কুইন অফ হিলস নামে পরিচিত করা হয়? ভারতের কোন শহরকে? উত্তর জানতে চাইছি, কে রয়েছেন সাথে? হ্যালো।
3: হ্যালো,
0: নমস্কার।
3: হ্যাঁ নমস্কার, আমি মিঠুন শাহ বলছিলাম, বেঙ্গালুরু।
0: আপনি কি আগের প্রশ্নটার উত্তর দিচ্ছিলেন? সেটা তো ধর্মনগর থেকে অবিনাশ বাবু সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছেন।
3: ও, তখন আসলে আমি লাইনে ছিলাম তো তখন শুনতে পাইনি আর কি।
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। পরবর্তী যে প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নটার জন্য উত্তরের অপেক্ষায় রয়েছে। মনে হচ্ছে বন্ধু চলে এসেছেন। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি না, কে বলছিলেন?
4: হ্যালো।
0: হ্যালো, কুইজ অনুষ্ঠান চলছে, অর্থাৎ প্রশ্ন রাখছে উত্তর দিচ্ছেন, সেক্ষেত্রে রিকোয়েস্ট, নেটওয়ার্ক যদি আপনার এই মুহূর্তে কোথাও খারাপ থাকে আজকের পর্বে আপনি না হয় আজকে চেষ্টা করলেন না, কেন কি খুব কষ্ট হয় কথা বলতে। হ্যালো।
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ, আমি ধর্মনগর থেকে
0: অবিনাশ বাবু, বলুন পরবর্তী প্রশ্নের উত্তর জানতে চাইছে।
2: দার্জিলিং,
0: তাই?
2: হ্যাঁ।
0: আপনি শিওর? অসংখ্য ধন্যবাদ, এখন পর্যন্ত চারটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন। আর এই পর্বে দ্বিতীয় নম্বরে যিনি রয়েছেন বাধারঘাট থেকে তাপসবাবু, নিখিল বাবু রয়েছেন, প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন। আর এগিয়ে যেতে

অর্থাৎ হয়তো এমনও হতে পারে, মাত্র 5:40 হয়ে 24 সেকেন্ড, আরও অনেকটা সময় রয়েছে, পরপর প্রশ্নগুলি যদি কেউ সঠিক উত্তর দিতে পারে তবে কিন্তু এই তিনজনকে ছাড়িয়ে অন্য একজন আজকের পর্বের সেকেন্ডার হয়ে যেতে পারে।

0: পরবর্তী প্রশ্নে চলে যাই। এবারে যে প্রশ্নটি, সেই প্রশ্নটা আপনাদের সামনে রাখছি। ভারতের কোন শহরকে, একেবারে সহজ প্রশ্ন রাখবো আপনাদের জন্য, একেবারেই তো সহজ, আমি বলবো সাথে সাথে আপনারা ফোন করবেন। ভারতের কোন শহরকে টেম্পল সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত করা হয়? জানাবেন 03812326253 এই নম্বরে। হ্যালো,
1: হ্যালো,
0: বলুন।
1: মাদুরাই?
0: না, দুঃখিত অবিনাশবাবু, এবারেরটা হলো না, আপনি সঙ্গে থাকুন, পরবর্তী উত্তরের অপেক্ষায় রইলাম। খুব বেশি সময় নেবেন না, যারা এই মুহূর্তে আমাদের পর্ব শুনছেন চট জলদি ফোন করুন। হ্যালো,
2: হ্যালো ম্যাম,
0: কে বলছিলেন?
2: উড়িষ্যা, উড়িষ্যা, আমি বিশ্রামগঞ্জ থেকে শুক্লাদেব বর্মা বলছি।
0: শুক্লাদেবী কোথা থেকে ফোন করছেন?
2: বিশ্রামগঞ্জ
0: থেকে। ধন্যবাদ ফোন করার জন্য। আর আর প্রশ্নটা যে আপনি উত্তরটা দিলেন সেটা 60% ঠিক হয়েছে, ওড়িশা ঠিক আছে, কিন্তু একদম একদম একদম এবার বলেছেন ঠিক, একেবারে সঠিক। অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা, আপনি প্রথম প্রশ্ন আজকের পর্বে আপনি অ্যাটেন্ড করেছেন, আর প্রথম প্রশ্নটার অর্থাৎ এই প্রশ্নটা আপনি প্রথমবার ফোন করলেন আর সেটারই সঠিক উত্তর আপনি আমাদের দিয়েছেন। অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য, আপনি বিশ্রামগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন। তাই আজকের পর্বে আমরা কিন্তু বেশ কয়েকজনকে পেয়ে গেলাম যারা এই সিকান্দারের দৌড়ে রয়েছেন। চলুন পরবর্তী প্রশ্নে যাব, একটু খানিকটা আপনারাও বিশ্রাম নিন, জল পান করুন, পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করুন, ফিরে আসছি গানের পর।

0: গানে যাওয়ার আগে যে প্রশ্নটি আপনাদের কাছে রেখেছিলাম যে ভারতের কোন শহরকে টেম্পল সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত করা হয়, প্রাচীন স্থাপত্য, অসংখ্য ঐতিহাসিক মন্দির আর সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত, বলতে গেলে এই শহর বা এর সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। ওড়িশার সেই রাজধানী ভুবনেশ্বর, শত শত প্রাচীন মন্দিরের জন্য টেম্পল সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত। ঐতিহাসিক স্থাপত্যশৈলী, ধর্মীয় ঐতিহ্য এবং সাংস্কৃতিক গুরুত্বের কারণে এই শহর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী শহর হিসেবে পরিচিত। চলুন পরবর্তী প্রশ্নে চলে যাই। ভারতের পিঙ্ক সিটি নামে কোন শহর পরিচিত? প্রশ্ন আপনাদের জন্য রাখলাম, উত্তর 0381-232-6253 এই নম্বরের। উত্তরের অপেক্ষায় আমি রয়েছি। হ্যালো,
1: হ্যালো ম্যাম,
0: বলুন কে বলছিলেন? একদম, কে বলছিলেন? শুক্লাদেবী? একদম সঠিক উত্তর, কংগ্রাচুলেশনস, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। এভাবে আপনি সঙ্গে থাকুন, পরবর্তী প্রশ্ন রইল আপনার, থাকবে আপনাদের প্রত্যেকের জন্যই। খানিকটা আগে বলছিলাম যে কোনো একজন বন্ধু যদি আমাদের অনুষ্ঠানের মাঝপথেও অংশগ্রহণ করে এবং সঠিক উত্তর দেয়, তবে এতক্ষণ ধরে যারা অনেকটা এগিয়ে ছিলেন তারা কিন্তু পিছিয়ে যাবেন এবং সঠিক উত্তর দিলে পরপর উনি অনেকটা এগিয়ে যেতে পারেন। এই মুহূর্তে আমাদের যা স্কোর রয়েছে, অবিনাশবাবু এখন পর্যন্ত 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এগিয়ে রয়েছেন, শুক্লাদেবী রয়েছেন 2টি, কিন্তু দ্বিতীয় যিনি রয়েছেন উনি কিন্তু তাপসবাবু, 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, আর নিখিলবাবু 1টি মাত্র প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। তাহলে এখন পর্যন্ত 1, 2, 3, 4 রয়েছেন যারা এগিয়ে আর পিছিয়ে রয়েছেন। আর যে প্রশ্নটা ছিল আপনাদের জন্য যে ভারতের পিঙ্ক সিটি নামে কোন শহর পরিচিত, রাজকীয় ঐতিহ্য, ঐতিহাসিক দুর্গ আর গোলাপি রঙের স্থাপত্যের জন্য বিখ্যাত, রাজস্থানের সেই রাজধানী জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। 1876 সালে ব্রিটিশ যুবরাজের আগমন উপলক্ষে শহরের প্রধান ভবনগুলোকে অতিথি পরায়ণতার প্রতীক হিসেবে গোলাপি রঙে রাঙানো হয়েছিল। এরপর থেকেই জয়পুর এ বিশেষ পরিচয়ে পরিচিত হয়ে ওঠে। আজও শহরের পুরনো অংশে সেই ঐতিহ্য বজায় রাখা হয়েছে। ঐতিহাসিক হাওয়া মহল, সিটি প্যালেস, আম্বের ফোর্ট এবং রঙিন সংস্কৃতির জন্য জয়পুর ভারতের কিন্তু অন্যতম জনপ্রিয় পর্যটন শহর। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শহরকে অরেঞ্জ সিটি নামে পরিচিত করা হয়? ভারতের কোন শহরকে অরেঞ্জ সিটি নামে পরিচিত করা হয়? নমস্কার।
2: হ্যাঁ নমস্কার
0: অবিনাশ বাবু।
2: হ্যাঁ
0: বলুন।
2: নাগপুর।
0: একদম সঠিক।
2: হ্যাঁ ধন্যবাদ,
0: সঙ্গে থাকুন। এখন পর্যন্ত 5টি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ প্রথম স্থানেই রয়েছেন এখন পর্যন্ত। স্টুডিও ঘড়িতে 5:50 হয়ে 38 সেকেন্ড, আমরা রয়েছে একেবারে 6:30 পর্যন্ত। আরও অনেক অনেক প্রশ্ন থাকছে আপনাদের জন্য, সঙ্গে থাকুন। আর প্রশ্ন ছিল ভারতের কোন শহরকে অরেঞ্জ সিটি নামে পরিচিত করা হয়। ফলের মিষ্টি স্বাদ, কৃষির ঐতিহ্য আর বিশেষ পরিচয়ের জন্য বিখ্যাত, মহারাষ্ট্রের নাগপুর শহরকে অরেঞ্জ সিটি বলা হয়। এই অঞ্চল দীর্ঘদিন ধরে উৎকৃষ্ট মানের কমলা উৎপাদনের জন্য পরিচিত এবং ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কমলা চাষের কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। নাগপুরের কমলা শুধু দেশ

বিভিন্ন প্রান্তেই নয়, বাইরেও জনপ্রিয়। কৃষি ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি শহরটি ভারতের ভৌগোলিক কেন্দ্রের কাছাকাছি অবস্থানের জন্যও পরিচিত।

0: চলুন পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শহরকে সিটি অফ লেকস নামে পরিচিত করা হয়? নমস্কার, হ্যালো, শূন্য তিন আট এক দুই তিন দুই ছয় দুই পাঁচ তিন, এ রয়েছে আমাদের এফএম স্টুডিওর ফোন নাম্বার। হ্যালো,
1: উদয়পুর, রাজস্থান ম্যাম।
0: শুক্লাদেবী, আপনি তো এগিয়ে যাচ্ছেন গুটি গুটি পায়ে।
1: হ্যাঁ,
0: আপনি গুটি গুটি পায়ে ঠিক এগিয়ে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা, একেবারে সঠিক উত্তর। প্রশ্ন ছিল, ভারতের কোন শহরকে সিটি অফ লেকস নামে পরিচিত করা হয়? হ্রদের সৌন্দর্য, রাজকীয় ইতিহাস আর মনোমুগ্ধকর পরিবেশের জন্য বিখ্যাত। অসংখ্য সুন্দর হ্রদ রয়েছে, রাজকীয় প্রাসাদ রয়েছে এবং মনোরম পরিবেশের কারণে এই শহর ভারতবর্ষে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। উদয়পুরের বিখ্যাত পিচোলা লেক, ফতেহ সাগর লেক এবং হ্রদের মাঝখানে অবস্থিত প্রাসাদ শহরটির সৌন্দর্যকে আরও অনন্য করে তুলেছে। ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির অসাধারণ সমন্বয়ের জন্য উদয়পুরকে অনেক সময় ভারতের সব থেকে সুন্দর শহরগুলোর একটি হিসেবেও ধরা হয়।

0: চলছে আজকের সিকান্দার পর্ব। স্টুডিও ঘড়িতে সময় বিকেল 5:58 হয়ে 33 সেকেন্ড, 6:30 পর্যন্ত এই অনুষ্ঠানটি নিয়ে আমি অন্তরা আজ আপনাদের সঙ্গে আরও কিছুক্ষণ সময় রয়েছে। আপনারাও সাথে রয়েছেন, তাই একের পর এক প্রশ্নগুলো আপনাদের কাছে আমি রাখছি। চলুন পরবর্তী প্রশ্নের দিকে তাহলে এগিয়ে যাওয়া যাক। ব্লু সিটি নামে ভারতের কোন শহরকে পরিচিত করা হয়? ভারতের কোন শহরকে? উত্তর, প্রশ্ন একবারই রাখলাম, এখন তার উত্তরের অপেক্ষায় আমি রয়েছি। 03-81-232-6253। হ্যালো,
1: হ্যালো ম্যাম, যোধপুর, রাজস্থান।
0: একদম তাই, সঠিক। সঙ্গে থাকুন। দূর থেকে তাকালেই চোখে পড়ে নীল রঙে সাজানো অসংখ্য ঘরবাড়ি। রাজস্থানের সেই ঐতিহাসিক শহর যোধপুরকে ব্লু সিটি বলা হয়। শহরের পুরনো অংশে অসংখ্য বাড়ি নীল রঙে রাঙানো থাকার কারণে এই নামটি জনপ্রিয় হয়ে ওঠে। ধারণা করা হয় যে, যেটা বিভিন্ন জায়গায় উল্লেখিত রয়েছে, আগে ব্রাহ্মণদের নাকি বাড়ি আলাদা করে চিহ্নিত করতে সেই নীল রং ব্যবহার করা হয়েছিল, পরে এটি শহরের পরিচয়েরই অংশ হয়ে যায়। এছাড়া নীল রং গরম আবহাওয়ায় কিছুটা শীতল অনুভূতি দেয়, তার জন্য এই যোধপুর ব্লু সিটি নামে খ্যাত। ঐতিহাসিক মেহরানগর দুর্গ, রাজকীয় স্থাপত্য এবং মরুভূমির আবহের সঙ্গে এই নীল শহর ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। শুক্লাদেবী তার সঠিক উত্তর দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল? 03-81-232-6253। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যালো,
2: হ্যালো, নমস্কার, আমি মিঠুন সাহা বলছিলাম।
0: বলুন।
2: সেটা হবে যোধপুর শহর, যোধপুর।
0: ওই প্রশ্নটির সঠিক উত্তর দিয়েছেন শুক্লাদেবী।
2: ব্লু সিটি অফ ইন্ডিয়া।
0: একদম একদম, সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। আপনি সঙ্গে থাকুন।
2: আসলে আমরা মোবাইলে শুনতে পাই, তো মোবাইলেই একটু দেরিতে আসে আর কি।
0: আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, পরবর্তী প্রশ্নটা অ্যাটেন্ড করুন। অসংখ্য ধন্যবাদ, আপনি

0: একবার ধরে ট্রাই করছিলেন, কিন্তু আপনার প্রশ্নের উত্তরের আগেই সঠিক উত্তর আমি পেয়ে যাচ্ছি। যাই হোক, সাথে আছেন সেটাই অনেকটা বড় ব্যাপার। হ্যালো,
1: হ্যালো ম্যাম, আমি শুক্লা বলছি, কলকাতা মেট্রো।
0: একেবারে তাই। আপনার এখন পর্যন্ত সঠিক উত্তর কত সংখ্যক হলো? একদম ঠিক, আপনি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। আর আপনি কি আমাদের অনুষ্ঠান রেডিওতে শুনছেন?
1: হ্যাঁ ম্যাম, হ্যাঁ।
0: আচ্ছা, কেন বললাম, মিঠুনবাবু বলছিলেন যে ফোনে একটু দেরিতে শুনতে পাচ্ছেন। যাই হোক, ঘরে রেডিও থাকার হয়তো বা এটাই প্লাস পয়েন্ট যে সিকান্দার পর্বে তাড়াতাড়ি উত্তর দেওয়া যায়, তাই নয় কি? যাই হোক, আপনারা মুঠোফোনেও কিন্তু আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন যে কোনো জায়গা থেকে। আমরা তো সাথেই রয়েছি, আর সাথে রয়েছে আবার আপনাদের FM স্টুডিওর ফোন নাম্বার। আমার প্রশ্ন ছিল যে ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল। আজকে সবকটা

এটাই প্লাস পয়েন্ট যে সিকান্দার পর্বে তাড়াতাড়ি উত্তর দেওয়া যায়, তাই নয় কি? যাই হোক, আপনারা মুঠোফোনেও কিন্তু আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন যে কোনো জায়গা থেকে। আমরা তো সাথেই রয়েছি, আর সাথে রয়েছে আবার আপনাদের এফএম স্টুডিওর ফোন নাম্বার। আমার প্রশ্ন ছিল যে ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল। আজকে সবকটা সহজ সহজ প্রশ্ন, আর সবকটাই চট জলদি আপনাদের কাছ থেকে আমি উত্তরও পেয়ে যাচ্ছি। উত্তর দিয়েছেন শুক্লাদেবী যে তা হচ্ছে কলকাতা। 1984 সালে এই ঐতিহাসিক যাত্রার সূচনা হয় এবং এর মাধ্যমে ভারত আধুনিক নগর রেল পরিবহনের নতুন যুগে প্রবেশ করে। প্রথম পর্যায়ে সীমিত রুটে চালু হলেও সময়ের সঙ্গে কলকাতা মেট্রো ধীরে ধীরে কিন্তু বিস্তৃত হয়েছে এবং আজও দেশের নগর পরিবহন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হয়। ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধনে কলকাতা ভারতের মেট্রো যাত্রার পথপ্রদর্শক হিসেবে পরিচিত।

0: পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শহরকে সিটি অফ পার্লস নামে পরিচিত করা হয়? চট জলদি উত্তর দিতে হবে। 0381236253 এই নম্বরে। আর বলতে বলতে লাইন ব্লিঙ্ক হচ্ছে, চেষ্টা করছি কথা বলার। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যালো, কে রয়েছেন?
1: রাজু বলছি, বিদ্যানগর থেকে।
0: কোন জায়গা থেকে রাজু বাবু?
1: বিদ্যানগর, আগরতলা।
0: হ্যাঁ বলুন।
1: দিল্লি?
0: না, উত্তরটা ভুল। তবে ধন্যবাদ, আপনি ফোন করেছেন, ভালো লেগেছে। আপনি সঙ্গে থাকুন, পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করুন। হ্যালো,
2: হায়দ্রাবাদ ম্যাম, হায়দ্রাবাদ
0: তাই?
2: হ্যাঁ হ্যাঁ,
0: কিন্তু আমার তো মনে হচ্ছে ভুল।
2: না ম্যাম, আমি ওখানে গিয়েছি, আমি পালসো চিনেছি।
0: বাবা দারুন, তাহলে কি করে আমি ভুল বলি বলুন? তাহলে তো ভুল বলার কোনো চান্সই নেই।
2: আপনি জানেন এটা
0: একেবারে সঠিক, একেবারে সঠিক। অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন শুক্লা দেবী, এই প্রশ্নেরও সঠিক উত্তর দিলেন। আর মুক্তোর কথা বলছি, সেটা হায়দ্রাবাদ হবে না কি করে, কি করে প্রত্যেকে জানে যে তেলেঙ্গানার যে রাজধানী রয়েছে হায়দ্রাবাদ, বহু শতাব্দী ধরে এই শহর মুক্ত ব্যবসা এবং মুক্তোর যে কারুকার্য, যার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছে। এক সময় বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে পার্লস এখানে নিয়ে আসা হতো এবং দক্ষ কারিগরদের মাধ্যমে তা প্রক্রিয়াজাত করে এবং বাণিজ্যিকভাবে বিক্রি করা হতো। আর এই ছাড়াও শুধুমাত্র পার্লসের জন্য নয়, মুক্তোর জন্য নয়, হায়দ্রাবাদ কিন্তু সমৃদ্ধ রয়েছে তার ইতিহাস, চারমিনার, রাজকীয় সংস্কৃতি এবং বিখ্যাত হায়দ্রাবাদি সব টেস্টি টেস্টি খাবারের জন্য। আমরা জানি হায়দ্রাবাদে কিছু খাবার রয়েছে যা গোটা ভারতে একেবারে স্পেশাল, যারা গিয়েছেন তারা খেয়েছেন। যেহেতু শুক্লা দেবী বলেছেন সেখানে গিয়েছেন, তো আমি এক্সপেক্ট করছি উনি সেখানে গিয়ে হায়দ্রাবাদে সেই স্পেশাল ডিশগুলো ট্রাই করেছেন। চলুন পরবর্তী প্রশ্নে যাব, সঙ্গে থাকুন।
3: अब तेरी परमानेंट बुकिंग हो गई, और तू तो गया, लेकिन अभी तक तेरा पूरा बायोडाटा मैंने नहीं पता।
4: अब बायोडाटा?
3: हाँ, मतलब तू उनमें से तो नहीं है जो लड़कियां घुमाते हैं और फिर गायब हो जाते हैं। आई लाइक टू नो यू अ लिटिल बेटर।
4: हाँ तो उसके लिए रोज मिलना पड़ेगा।
3: हाँ तो मैं कब मना कर रही हूँ?
4: हाँ तो कल शाम 4 बजे मैं फ्री हूँ। हाँ

0: ঠিক 5টায় আমরা শুরু করেছিলাম আজকের পর্ব। আর এই পর্বে একে একে নিখিলবাবু, তাপসবাবু, মিঠুনবাবু, অবিনাশ বাবু ধর্মনগর থেকে এবং শুক্লা দেবী রয়েছেন সাথে। তার মাঝে রাজুবাবু ছিলেন, চিত্রদেব বর্মা ছিলেন, আরও অনেকেই ছিলেন বা অনেকেই আছেন, হয়তো শুনছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। তবে ধন্যবাদ বলেই পর্বটা শেষ করছি না, একেবারে শেষেই আপনাদের জন্য প্রশ্ন রাখছি। চট জলদি ফোন করবেন 0381-232-6252-6253। হ্যাঁ, এই নম্বরে ফোন করবেন আর আমাকে উত্তর দেবেন, কেননা একেবারেই সময় শেষ। পরবর্তী অনুষ্ঠান নিয়ে আপনাদের বন্ধু অম্বালিকা কিন্তু স্টুডিওতে অপেক্ষা করছে কখন আমি চেয়ারটা ছেড়ে দেব আর সাথে সাথে আপনাদের সাথে গল্প শুরু করবে। কিন্তু আমিও সময় শেষ করেই তারপর ওকে চেয়ারটা দিয়ে দেব। তাই এইটুকু সময়ের মাঝে আপনাকে সব শেষের যে প্রশ্নটা রয়েছে আপনাদের কাছে রাখছি। আর দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতের কোন শহরে ঐতিহাসিক সবরমতী আশ্রম অবস্থিত রয়েছে? জানাবেন। ফোন লাইন ব্লিঙ্ক রয়েছে হচ্ছে। হ্যালো, না বন্ধু, আরেকটিবার চেষ্টা করুন, সময় রয়েছে, সঠিক উত্তরের অপেক্ষায় রইলাম। হ্যালো,
1: হ্যালো,
0: বলুন শুক্লা দেবী, বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ, উত্তরটা বলুন।
1: আহমেদাবাদ।
0: একদম
1: গুজরাটের আহমেদাবাদ,
0: সঠিক উত্তর। সঙ্গে থাকুন।
1: থ্যাংক ইউ।
0: আর অবিনাশ বাবু, আপনাকে কিন্তু অলরেডি প্রথম থেকে দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে, শুক্লা দেবী প্রথম স্থানে রয়েছেন। কিন্তু আরও একটি প্রশ্ন, সব শেষ প্রশ্ন। আপনারা যতজন আজকের পর্বে ছিলেন প্রত্যেকের কাছে অনুরোধ, সবাই চেষ্টা করুন শেষ প্রশ্নের উত্তর যার কাছ থেকেই পায় না কেন ভীষণ ভালো লাগবে। কেননা আপনারা এতক্ষণে বুঝেই গেছেন এইটুকু যে পর্ব চলছে সেই পর্বে কার নম্বর বা কে সব থেকে বেশি সঠিক প্রশ্নের উত্তর দিয়েছেন। তাই আমার খুব ভালো লাগবে যারা রয়েছেন সঙ্গে তাদের মধ্যে থেকে কেউ যদি এখন সব শেষের প্রশ্নটা যদি কেউ উত্তর দিয়ে থাকেন। প্রশ্ন, বিশ্বের ইয়োগা ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড নামে ভারতের কোন শহর পরিচিত? চট জলদি জানাবেন 0381-232-6253 এই নম্বরে। আমাদের লাইন ব্লিঙ্ক রয়েছে। হ্যালো, কথা হলো না বন্ধু, চেষ্টা করবেন। স্টুডিও ঘড়িতে সময় সন্ধ্যে 6:15:58 আরও কিছুক্ষণ সময় কিন্তু রয়েছে। তবে শেষ প্রশ্নই আপনাদের জন্য রাখলাম, এই প্রশ্নটির পর আর কোনো প্রশ্ন আপনাদের জন্য থাকছে না। হ্যালো,
1: হ্যালো ম্যাম,
0: শুক্লা দেবী আপনি উত্তর দেবেন? একদম একদম। আজকের পর্বে সেরার সেরা কে হলেন? আমাদের শুক্লা দেবী ফোন করেছিলেন বিশ্রামগঞ্জ থেকে। আজকের পর্বে সর্বমোট কতটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আমি আরেকটিবার কাউন্ট করে নিচ্ছি। 7-8 প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তিনি। আর তাই আজকের এই পর্ব যার নাম আজকের সিকান্দার, আজকের সিকান্দার পর্বে সেরার সেরা যিনি হয়েছেন বিশ্রামগঞ্জ থেকে শুক্লা দেবী, তিনি সর্বমোট 8 প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আজকের পর্বের বিজেতা অর্থাৎ আজকের সিকান্দার রয়েছেন।

অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। আর আমাকেও ভীষণ ভালো লেগেছে, আমরা যখন প্রতিটি পর্বে নতুন নতুন কাউকে পাই খুব ভালো লাগে। পরবর্তী পর্বগুলোতেও আপনারা প্রত্যেকে এইভাবে অংশগ্রহণ করবেন। এবং যারা রয়েছেন অবিনাশবাবু বা অন্যান্য যাদের নাম আমি নিয়েছি কিছুক্ষণ আগে, যারা অংশগ্রহণ করেছেন সকলকেই অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি অনেকটা চেষ্টা করার পর অনেকে ফোন করতে পারেন, অনেকে হয়তো পারেননি, দুঃখের কোনো কারণ নেই, কেননা প্রতি শনিবার আপনাদের জন্য এই অনুষ্ঠানটির আয়োজন হয় শুধুমাত্র আপনাদেরকে নিয়ে, যারা খুব ভালোবাসেন আমাদের FM উজ্জন্তের এই পর্বটিকে। আপনাদের জন্য প্রশ্ন নিয়ে আমরা আসি আর আপনারা সেই উত্তরগুলো আমাদের জানিয়ে দেন। তাই আপনাদের সকলের কাছে তো কৃতজ্ঞতা রইলই, আর একই সঙ্গে আরও একবার FM উজ্জন্তের এই যে পর্ব যার নাম আজকে সিকান্দার, সেই পর্ব থেকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা জানালাম শুক্লাদেবী আপনাকে। আপনার জন্য অনেক অভিনন্দন রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একই সাথে এই আজকের সিকান্দার পর্ব আমি এখানেই শেষ করছি।

6:30 আপনারা শুনবেন অনুষ্ঠান উড়ান, তারপরে থাকবে সেরা কথা গানে আপকির। এই পর্বটি শুনবেন ঠিক রাত 8:05, আর আজ রাতে পর্ব আজ আপনারা শুনবেন রাত 9:02 আপনাদের বন্ধু আর যে অম্বালিকার সাথে। আর এর পরের যে পর্বগুলো সেই পর্বগুলো নিয়েই আপনাদের সঙ্গে অম্বালিকা থাকছে। আজকের মতো এই পর্ব থেকে আমি অন্তরা বিদায় নিচ্ছি। প্রত্যেকে খুব খুব খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই 101.6 MHz প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্তকে সাথে রাখবেন। ধন্যবাদ সকলকে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ততে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:30 হয়ে 40 সেকেন্ড, আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু আর্য অম্বালিকা। শুরু করবো আজকের উড়ান, এবং আজকের উড়ান পর্বে আমাদের সঙ্গে রয়েছেন ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের মাননীয় কনসালটেন্ট শ্রীমতী অনুরূপা কর। শুনবো তিনি সাইবার সিকিউরিটি নিয়ে কি বলছেন। আজকে রয়েছেন ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের মাননীয় কনসালটেন্ট শ্রীমতী অনুরূপা কর। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি এফএম উজ্জয়ন্ততে।
1: নমস্কার।
0: আপনার সঙ্গে আজ কথা বলবো সাইবার সিকিউরিটি নিয়ে। তো আপনার কাছে প্রথমেই আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, প্রতিদিনের জীবনে সাইবার সিকিউরিটি বলতে সাধারণভাবে আমরা কি বুঝি?
1: প্রতিদিনের জীবনে সাইবার সিকিউরিটি বলতে সাধারণত বোঝায় অনলাইনে নিজের ইনফরমেশন, নিজের ডিভাইসকে নিরাপদ রাখা। যেমন ধরুন মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ব্যাংকিং এ বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো বা পার্সোনাল ইনফরমেশন, যাতে অন্য কেউ মিস ইউজ না করতে পারে, সেই প্রোটেকশনটাই হলো সাইবার সিকিউরিটি। যেমন ধরুন বাড়িতে আমরা আমাদের দরজায় তালা দিই, ঠিক তেমনি অনলাইনে পাসওয়ার্ড বা ওটিপি বা প্রাইভেসি সেটিং দিয়ে আমাদের নিজেদের ডিজিটাল নিরাপত্তাকে তালা দেওয়া হিসেবে কাজ করে এই সাইবার সিকিউরিটি।
0: আচ্ছা আচ্ছা, তো বর্তমান সময়ে অনলাইনে সবচেয়ে বড় ঝুঁকি কি কি হতে পারে যার জন্য সাইবার সিকিউরিটিটা সবচেয়ে বেশি প্রয়োজন?

0: প্রথম ঝুঁকি, যেমন ধরুন ফেক প্রোফাইল বা পরিচয় চুরি, যেটাকে আমরা আইডেন্টি থেফট বা ছবি বা ভিডিওর মিস ইউজ। এখন প্রায় সবাই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে, অনেক সময় দেখা যায় ক্রিমিনালরা আপনার ছবি ডাউনলোড করে নিয়ে সেই ছবি দিয়ে ফেক প্রোফাইল সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলে নিল, তারপরেই সোশ্যাল মিডিয়া আইডি দিয়ে ওই প্রতারণা বা মানহানি বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করতে শুরু করে দেয়। এটা একটা গেল। তারপর ধরুন দ্বিতীয়ত ইউপিআই বা ওটিপি স্ক্যাম, যেটা অনেক সময় ফেক প্রোফাইল বা ফেক আইডি থেকে মেসেজ আসে যে ওটিপি চাই, টাকা পাঠাতে হবে বা লিংকে ক্লিক করুন, এতে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে পুরো। 3 নম্বর ঝুঁকি আছে ডিজিটাল অ্যারেস্ট।
1: আচ্ছা, ডিজিটাল অ্যারেস্ট বিষয়টা কি একটু যদি বলেন।
0: ডিজিটাল অ্যারেস্ট বলতে এটা এক ধরনের ভয় দেখিয়ে প্রতারণা। প্রতারকরা আপনাকে ফোনে বা ভিডিও কলে নিজেদের পুলিশ বা সাইবার ক্রাইম অফিসার, সিবিআই বা অন্য কোনো সরকারি মানে সংস্থার অফিসার বলে পরিচয় দেবে।
1: আচ্ছা,
0: তারা বলবে আপনার নামে মামলা হয়েছে, আপনার সিম বা অ্যাকাউন্ট, ব্যাংকিং অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট আপনার অপরাধের সাথে কোনো ব্যবহার, অপরাধের কাজে কোনো ব্যবহার হয়েছে, আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হয়েছে। আর বলবে আপনাকে ভিডিও কলে থাকতে, কেউ কিছু না বললে আপনাকে টাকা ট্রান্সফার করতে বলবে, কাউকে কিছু বলবেন না, কিন্তু আমাকে এক্ষুনি টাকাটা ট্রান্সফার করুন, এরকম ভাবে আপনাকে প্রেশার দেবে।
1: আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট।
0: হ্যাঁ, এটাকেই আমরা মানে মানে আপনাকে অনলাইনে থাকতে, ভিডিও কলটাতেই থাকতে বারবার বলবে আর টাকা
1: আচ্ছা
0: ট্রান্সফার করতে বলবে।
1: আচ্ছা, তো এই ভিডিও কলটাতে থেকে টাকা ট্রান্সফার করার মানে এটা কেন, মানে যাতে যাতে করে যে কোনো ভাবেই হোক টাকাটা ট্রান্সফার করে, তাই তো?
0: হ্যাঁ, এটা
1: আচ্ছা
0: অ্যাকচুয়ালি মানে টাকাটা ট্রান্সফার মানে আপনাকে ভিডিও কলে মানে ভয় দেখানো, অ্যারেস্ট করে ফেলেছি, আপনাকে বলবে যে আমি আপনাকে অ্যারেস্ট করে ফেলেছি, এক্ষুনি আপনাকে টাকাটা ট্রান্সফার করুন বা পার্সেল। যেমন ধরুন কিছুদিন আগে আমাকে ফোন আসলো যে আমাকে বলল যে আপনার একটা পার্সেল কুরিয়ার এসেছে আউট অফ ইন্ডিয়া থেকে, আপনাকে এক্ষুনি টাকাটা ট্রান্সফার করতে হবে, আমি আপনি এটা আপনার এটা এয়ারপোর্টে এটা আটকানো আছে, আপনি কলটা কাটলে হবে না, অফিসাররা আছেন, আপনাকে এক্ষুনি টাকাটা ট্রান্সফার করতে হবে। আমি অ্যাকচুয়ালি একটা কাজ করছিলাম, তখন আমারও মাথায় আসেনি। তারপর আমি বলছি আপনার ভয়েসটা ক্লিয়ার আসছে না, ভয়েসটা ক্লিয়ার হচ্ছে না, বুঝতে পারছি না, হেজিনেস আসছে। তো আবার আমাকে বলল না ভয়েস ক্লিয়ার আছে, সব মানে আমাকে প্রেশার দিচ্ছে যে
1: আচ্ছা
0: এক্ষুনি তুমি টাকাটা ট্রান্সফার করো তোমার পার্সেলটা পেতে হলে, এটা খুব ইম্পর্টেন্ট পার্সেল, এরকম বুঝাচ্ছে। তারপর হঠাৎই আমার মনে আসলো যে না, তো আমার তো কোনো এরকম ইম্পর্টেন্ট কোনো পার্সেল আমার ইন্ডিয়ার বাইরে থেকে আসছে না, তো তখনই আমি ফোনটা মানে ফোর্সফুলি আমি কেটে দিলাম। তো
1: আচ্ছা
0: এগুলোই মানে প্রতারকদের মেইন টার্গেট থাকে, এরকম ভাবে ফোর্সফুলি টাকাটা ট্রান্সফার করিয়ে নেওয়া, বলবে আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হয়েছে।
1: আচ্ছা, তো এই মানে বেশিরভাগ মানে টার্গেট কারা হন, কোন বয়সের মানুষ বা মহিলারাই বেশি
0: এটাতে
1: হয়?
0: বেশিরভাগ যেমন ঘরে ঘরে যারা একা থাকেন
1: হ্যাঁ
0: মহিলারা বা সিনিয়র সিটিজেন, যারা যারা একা থাকছেন, তারা মানে হঠাৎ করে যখন একটা ফোন আসে, এরকম যখন প্রেশারাইজ করা হয়, তখন তারা মানে বুঝতে পারেন না, কারোর সাথে কথাও বলতে পারেন না যে কারোর থেকে একটা সাজেশন নেবেন, তখন ওনাদেরই বেশিরভাগ মানে টার্গেট হচ্ছে, টার্গেট করে ওনাদেরই প্রেশার করেন টাকা দেওয়ার জন্য। তারপর ওনারা টাকাও দিচ্ছেন, কারণ মানহানির ভয় অনেক কিছুই মানে জন্য প্রেশার করেন, তো মানহানির ভয় দেখিয়ে চুপ রাখা হয়, তো এইসব কারণে ওনারা তখন টাকাটাও দিয়ে দিচ্ছেন।
1: এই ডিজিটাল অ্যারেস্ট বা অনলাইন যে অন্যান্য ঝুঁকি, সেগুলো থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়?
0: এগুলো থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনার যেমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো যে আছে ওইগুলোকে প্রাইভেসি সেটিং যে আছে ওইগুলোকে আপনাকে ঠিক রাখতে হবে। আপনার ছবি বা পোস্ট করছেন ওইগুলো কারা দেখতে পাচ্ছে, ছবি বা যে আপনার যে ইনফরমেশন গুলো পোস্ট করছেন এরা কারা দেখতে পাচ্ছে, বা আপনার যে টাইম ট্যাগ করছেন, ট্যাগ রিভিউ কার কার জন্য আপনি মানে ট্যাগ রিভিউটা অন রাখছেন, ফ্রেন্ড রিকোয়েস্ট যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, তো এগুলো মানে এগুলো থেকে সতর্ক থাকাটাই সবচেয়ে বড় মানে উপায়। তো সতর্ক আপনি বলতে মানে কি কি থেকে সতর্ক থাকবেন সেটা বলতে গেলে, আপনাকে মানে ব্যক্তিগত অনলাইনে কখন মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কখনো আপনাকে ব্যক্তিগত বা আপনার যে খোলামেলা পিকচার গুলো ছবিগুলো আপনাকে কখনোই শেয়ার করবেন না। ধরুন লাইভ লোকেশন, আপনি
1: আচ্ছা
0: কোথায় আছেন, দিন দৈনন্দিন রুটিন, ধরুন যেমন আপনি ঘরে আছেন, মানে অনেকেই এখন আজকের দিনে রিল বানাচ্ছে যে আমি

0: এখানে এটা কাজ করছি, মানে
1: হ্যাঁ
0: সকালে ঘুম থেকে উঠলাম, ব্রেকফাস্ট, মানে যে আমাদের রুটিন, ওইগুলো
1: হ্যাঁ
0: কখনোই এরকম ভাবে পাবলিকলি মানে দেওয়া উচিত নয়। লাইভ লোকেশন শেয়ার করা, তারপরে কোনো আপনার বিশ্বস্ত ব্যক্তির সাথে স্পেশাল মোমেন্টের কোনো ছবি শেয়ার করা ভালো উচিত নয়। এগুলো এগুলো থেকে একদম বিরত থাকাই মানে ভালো। তো আর কেউ যদি আপনাকে ফোর্স করে, ভয় দেখিয়ে কিছু করার জন্য বলে, তখন ভয় না পেয়ে শান্ত থেকে কলটা কেটে দেবেন, আর কোনো ওটিপি বা কোনো টাকা ট্রান্সফার করবেন না। প্রথমে আপনার কেটে ফোনটা কেটে, তারপর আপনার যে এই যে আগে বললাম আমি, মহিলারা একা থাকছেন, বয়স্করা একা থাকছেন বাড়িতে, তখন ওনাদের যে কাছের নিকটাত্মীয় বা বন্ধু আছে, ওনাদের সাথে, পরিবারের সাথে কথা বলুন। কথা বলে ওনারা কি বলছে দেখুন, তারপরে দরকার হলে প্রয়োজনে আপনি 1930 সাইবার হেল্পলাইন নাম্বার আছে, ওইখানে যোগাযোগ করুন।
1: আচ্ছা আচ্ছা, তো এই সব ক্ষেত্রে আমরা তো মানে আমাদের ভুলের জন্যই বেসিক্যালি এইগুলো হয়। তো আমাদের কি কি ভুল হয় যেগুলো আমরা হয়তো ধরতে পারি না?
0: যেমন ধরুন আমরা একই পাসওয়ার্ড সব
1: হুম
0: অ্যাকাউন্টেই দিতে থাকছি, মানে সব এই ব্যাংকিং অ্যাকাউন্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমেইল, সব অ্যাকাউন্টে একই রকমের পাসওয়ার্ড ইউজ করছি। এতে কি হলো, একটা অ্যাকাউন্টের যদি কোনো ইনফরমেশন লিক হয়ে গেল বা একটা অ্যাকাউন্টে পাসওয়ার্ড চুরি হয়ে গেল, তাহলে সাথে সাথে ওই হ্যাকার অন্য অ্যাকাউন্ট গুলোও অ্যাক্সেস করে নিতে পারছে। যেটা
1: আচ্ছা
0: আমি বললাম, চাবি তো, চাবি আর একটা দরজার চাবি যদি হারিয়ে যায়, সবগুলো দরজায় মানে বাড়ির পুরোটা দরজায় সবগুলো দরজায় আমি খুলে ফেলতে পারবো, বাড়িতে ঢুকে পড়ার জন্য
1: হ্যাঁ
0: আপনার সব ইনফরমেশন নিয়ে নিতে পারবে। তারপর পাসওয়ার্ড অনেকেই রাখে, একদম ইজি পাসওয়ার্ড রেখে দেয়,
1: হুম হুম
0: 1 2 3 4 5 6 এরকম একটা পাসওয়ার্ড রেখে দিল, বা নিজের বার্থ ইয়ার, বার্থ ডেট এরকম কিছু একটা রেখে দিল। এতে কি হয়, আপনাকে তো ওই সোশ্যাল মিডিয়ায় তো আপনাকে ফলো করছে, যেটা বললাম নিত্য প্রতিদিনের কাজকর্ম, প্রতিদিনের রুটিন আপনি শেয়ার করছেন, বা কবে কোন ডেটে আপনি কেক কাটলেন সেটাও আপনি শেয়ার করলেন, তো
1: হ্যাঁ
0: আপনার বার্থ ডেটটাও ও জেনে গেল, তো
1: হ্যাঁ
0: ওই বার্থ ডেট বসিয়ে আপনার পাসওয়ার্ড নিয়ে নিল।
1: আচ্ছা
0: এই জন্য আপনাকে ওই প্রোফাইল পাবলিক রাখা বা ব্যক্তিগত ছবি শেয়ার করা, এগুলো না করাই সবচেয়ে মানে ভালো। এগুলো যদি আপনি করতে থাকেন সবসময়, যে আপনি কি করছেন ডেলি রুটিনটা যদি যখনই আপনি করতে থাকবেন, এতে আপনার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট ক্রিয়েট হয়ে যায়
1: আচ্ছা
0: অনলাইন, তো ওইটা ব্যবহার করে ক্রিমিনাল লোকজন যে কোনো সময় আপনার মানে মিস ইউজ করে এটা ব্যবহার করে যে কোনো কিছু করতে পারবে, আপনাকে ব্ল্যাকমেলিং থেকে শুরু করে সবকিছুই আপনাকে করতে পারে।
1: এই ডিজিটাল ফুটপ্রিন্ট আপনি বললেন, সেটা সেটা যদি একটু মানে ব্যাখ্যা করেন।
0: আচ্ছা, ডিজিটাল প্রুফ মানে এই যেটা আমি মানে বললাম, যে প্রথমেও বললাম যে আপনি ডেলি রুটিনটা আমি শেয়ার করছি, ডেলি আমি কি করছি ডিজিটাল মিডিয়াতে পোস্ট করছি, আমি কোথায় যাচ্ছি, লোকেশন দিচ্ছি, কি করছি, কি ছবি মানে কি খাচ্ছি, কি কোথায় ঘুরতে গেছি, কখন গেছিলাম, সব টাইম টু টাইম আমি সবকিছু অনলাইনে ইনফরমেশন দিয়ে যাচ্ছি। তো আমি ভাবছি যে আমি ছবিগুলো কিছুদিন পর ডিলিট করে নিলাম,
1: হুম
0: কিন্তু ভাবলাম যে না, ছবিগুলো তো ডিলিট হয়ে গেছে, এখন আর কেউ দেখতে পেল না, কিন্তু না, এটা সোশ্যাল মিডিয়াতে এটা আপনি কখন কি করেছেন পুরোটা রেকর্ডই একটা থেকে যায়। এই এটাকেই ডিজিটাল ফুটপ্রিন্ট বলা হয়। এই কারণে ডিজিটাল ফুটপ্রিন্ট শুধু টেকনোলজির বিষয় না, এটা প্রাইভেসি, পার্সোনাল সেফটি এন্ড সাইবার সিকিউরিটির সাথেও জড়িত। আপনি ডিলিট করে নিলেই যে সবটা মানে ডিলিট হয়ে গেল এমনটা নয়। সেটা
1: আচ্ছা
0: তো
1: আচ্ছা
0: ওই এটা কমানোর জন্য আপনি এবার মানে বলতে পারেন যে ডিজিটাল ফুটপ্রিন্ট না, এটা তো আমরা সবাই নর্মাল করে থাকি, এটা তো আমরা মানে একটা নর্মাল প্র্যাকটিস হয়ে গেছে, এটা এটা সবাই করতেই চলছে। না, অ্যাকচুয়ালি এটা বন্ধ, একেবারে তো বন্ধ হবে না, এটা আবার কারা দেখতে, আপনি যে ফেসবুকে বা আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্টটা করছেন, কার জন্য পোস্টটা করছেন, কারা কাকে দেখাতে চাইছেন, ফ্রেন্ডস অনলি করুন। আপনি পাবলিক করে রাখলে এবার যে অপরিচিত, যে মানে অসাধু ব্যক্তি আছে যে আপনাকে ফলো করছে, উনিও আপনি সব ইনফরমেশন পেয়ে যাচ্ছে। তারপরে পুরনো পোস্ট গুলো রিভিউ করে দেখুন, যে মানে যেটা বললাম, কোন মানে ছবি যেটা বেশি এক্সপোজ হচ্ছে ওই ছবিগুলো আপনি দরকার হলে মুছে ফেলুন। লোকেশন শেয়ার যেটা অনেকটাই কমিয়ে নেওয়া উচিত, লাইভ লোকেশন মানে লোকেশন শেয়ার বলতে লাইভ লোকেশন শেয়ার, কারণ আমি এক্ষুনি এখানে আছি, আমি এক্ষুনি আমার মেয়েকে স্কুলে ড্রপ করতে যাচ্ছি, তো চোর তো আপনাকে ফলো করছে,
2: হ্যাঁ
0: সে তো দেখে ফেললো যে আপনার লোকজন উনি বাড়িতে নেই, আমি বাড়িতে যাই চুরি করে চলে আসি। এবার
2: ঠিক
0: তো
2: ঠিক
0: ওই ওই জিনিসগুলো থেকে বিরত থাকাই, ওইটাই ডিজিটাল মানে একটা ফুটপ্রিন্ট ক্রিয়েট।

0: হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ডিলেট করে দিচ্ছেন হয়তো পর মুহূর্তে, কিন্তু আপনাকে যে ফলো করে নিয়েছে সে কিন্তু দেখে নিয়েছে
1: তার তো
0: যে
1: জানা
0: আপনি
1: হয়ে গেল।
0: কোথায় আছেন। হ্যাঁ সেটাই।
1: আচ্ছা আচ্ছা, ছবি বা রিল পোস্ট আমরা প্রায় করে থাকি, প্রায় প্রতিদিন অনেকেই করেন, তো
0: হ্যাঁ
1: এইগুলো পোস্ট করার আগে আমাদের মানে কোন বিষয়, কি কি বিষয় থাকে যেগুলো আমাদের মানে মাথায় রাখা উচিত?
0: যেমন ধরুন লোকেশন বা ব্যক্তিগত তথ্য যাচ্ছে কিনা, হ্যাঁ
1: আচ্ছা
0: পেছনে বাড়ির নাম, রাস্তার সাইনবোর্ড, গাড়ির নাম্বার দেখা যাচ্ছে কিনা, বাচ্চার স্কুল ড্রেস, আমার অফিস আইডি কার্ড, এগুলো কি দেখা যাচ্ছে কিনা, লাইভ লোকেশন যাচ্ছে কিনা, এগুলো থাকলে আপনার মানে যেটা আমি আগেও বললাম, আপনার মানে দৈনন্দিন মানে যে রুটিনটা, প্রতিদিনের যে রুটিনটা সেটা বুঝে নেওয়া খুবই ইজি হয়ে যায় কেউ আপনাকে যে ফলো করছে। তারপরে ভবিষ্যতে কোনো ছবি মানে কি করবে, আপনার অপব্যবহার হতে পারে এরকম ছবি যেগুলো ওইগুলোকে মানে ছবি মানে এডিট অপব্যবহার করতে পারে, তো এগুলো মানে এডিট করে মর্ফ করে ব্যবহার করতে পারে। তারপরে খুব ব্যক্তিগত অতিরিক্ত খোলামেলা ছবি যেগুলো ওইগুলো মানে ইউজ না করাই মানে আপলোড না করাই ভালো। আর মনে রাখবেন পোস্ট মানেই মানে সেটা পুরোপুরি আপনার, একবার পোস্ট করে নিলেন মানে সেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সেটা। আর আমি আগেও যেটা বলেছিলাম,
1: হুম
0: আপনি
1: হুম
0: কাকে দেখাতে চাইছেন,
1: হুম
0: পোস্টটি কি পাবলিক হবে না ফ্রেন্ডস অনলি হবে, না কিভাবে আপনি কাকে দেখাতে, ফ্রেন্ডস এর মতো ওই কিছু পার্টিকুলার ফ্রেন্ডস কে বন্ধ করে মানে অনেক ধরনের সেটিংস আছে, ওই মানে কাকে দেখাতে চাইছেন ওইটা চিন্তা করে তারপরেই পোস্ট করুন। আর
1: আচ্ছা
0: সংক্ষেপে বলতে গেলে আগে ভাবুন তারপর পোস্ট করুন, পোস্ট 5 সেকেন্ডে পোস্ট হয়ে যাবে কিন্তু সেটার প্রভাব আপনাকে সারা জীবন বইতে হবে,
1: ঠিক
0: আগে ভেবে তারপর।
1: নিশ্চয়ই। আচ্ছা আমরা তো অনেকেই অনেকেই কি মানে প্রায় সবাই আমরা ফেসবুক করি, এবং দেখা যায় মেসেঞ্জারে অনেক অপরিচিত ব্যক্তিরা মেসেজ করেন, কেউ কেউ ভালো উদ্দেশ্য নিয়ে করেন, কেউ বা খারাপ উদ্দেশ্য নিয়ে মেসেজ করতে থাকেন, ক্রমাগত মেসেজ করতে থাকেন, সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করা উচিত?
0: প্রথমে ভয় পাবেন না বা ঘাবড়ে যাবেন না, আতঙ্ক মানে ভয় পেলে কি হবে মানে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়। প্রথমে উত্তর দেওয়া, যখনই দেখছেন এরকম মানে প্রেশারাইজ করছে বা বারবার মেসেজ করছে, উত্তর দেওয়াটা বন্ধ করে দিন। কেউ যদি বারবার অপ্রয়োজনীয় বা মেসেজ করছে, প্রথমে রিপ্লাই দেওয়া বন্ধ করা, তারপর যে আছে যিনি আছেন তাকে শুধু, অনেকেই কি হয় মানে এরকম প্রতারক মানে যারা আছে, প্রতারক যারা আছে শুধু মানে আপনার থেকে রিয়েকশন পাওয়ার জন্যই মেসেজ করে থাকে,
1: আচ্ছা
0: তো এর জন্য প্রথমে উত্তর দেওয়াটা বন্ধ করে দিন। তারপর প্রমাণ সংগ্রহ করুন, মেসেজের স্ক্রিনশট নিন, প্রোফাইলের লিংক রাখুন, কল লগ যেটা মানে যেটা বারবার আপনাকে মেসেজ করছে
1: হ্যাঁ হ্যাঁ
0: ওইটার লগ মানে রাখুন। প্রমাণ থাকলে ওইগুলো আমাদের পরে পুলিশকে বা যে কোনো কিছুতে রিপোর্ট করার জন্য সহজ হয়ে যায়, প্রুফ হিসেবে আমি ইউজ করতে পারবো ওইগুলোকে,
1: আচ্ছা
0: আপনি মানে যে করছে ওনারা ইউজ করতে পারবেন। তারপরে আপনার যে প্রাইভেসি সেটিংটা, প্রাইভেসি সেটিংটা চেক করুন, ওই যেটা আমি বারবার বলছি ফ্রেন্ডস অনলি পাবলিক যে সেটিংস গুলো আছে, কাকে আপনি পোস্ট দেখাতে চাইছেন, কাকে আপনি মেসেজ পাঠাচ্ছেন, ওইগুলো আপনি প্রাইভেসি সেটিংসটা ঠিক করুন। তারপর ব্লগ বা রিপোর্ট করুন, পরিস্থিতি দেখছেন যখন অতিরিক্ত বিরক্তিকর হয়ে গেছে তখন আপনি ব্লক করে দিন, ব্ল্যাকমেল করছে যদি হয় অবশ্যই তখন আপনি রিপোর্ট করে দেবেন।
1: আচ্ছা
0: প্রয়োজনে পরিবার মানে খুবই যখন দেখছেন মানে এটা আওতার বাইরে চলে গেছে, ব্লক রিপোর্ট দিয়ে হচ্ছে না, তখন আপনি দরকার হলে পুলিশ পুলিশকে জানান, প্রথম পরিবারকে জানান, পরিবারের লোকের সাথে কথা বলুন, বন্ধুর সাথে কথা বলুন, তারপর পুলিশকে জানান।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যেটা প্রায়ই দেখা যায় সেটা হচ্ছে ওই অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার যে বিষয়টা, তো এই অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার প্রাথমিক লক্ষণ কি হতে পারে?
0: অ্যাকাউন্ট হ্যাক করে মানে অচেনা লগ ইন থেকে আপনার মোবাইলে দেখবেন আপনার অচেনা অ্যাকাউন্ট থেকে নোটিফিকেশন আসছে, নিউ মানে নিউ লগ ইন ফ্রম অ্যানাদার ডিভাইস এরকম একটা নোটিফিকেশন আসছে, বা অন্য শহরে বা অন্য দেশের কোনো লোকেশন দেখাচ্ছে আপনার অ্যাকাউন্টে। তারপরে পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড দিচ্ছেন, পাসওয়ার্ড আপনার কাজ করছে না, পাসওয়ার্ড যে হ্যাকারে ও আপনার উনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিল। তারপরে আপনার নামে অদ্ভুত টাইপের মেসেজ বা পোস্ট হচ্ছে, আপনার বন্ধুদের কাছে মেসেজ চলে যাচ্ছে বা
1: হুম হুম
0: পোস্ট হচ্ছে, তারপরে অজানা লিংক আপনার অ্যাকাউন্টের থেকে অজানা লিংক পাঠানো হচ্ছে বন্ধুদের, বা কোনো বন্ধুদের কাছে টাকা চাওয়া মানে আপনার যে

0: পরিচিত বন্ধু আছে, ওনাদের কাছে টাকা চাওয়া হচ্ছে, মেসেজ পাঠানো হচ্ছে, বিভিন্ন ধরনের প্রমোশনাল যে পোস্ট গুলো, ওইগুলো আপনার প্রোফাইল থেকে অটোমেটিক পোস্ট হচ্ছে, মানে এই এইগুলো। তারপরে আপনার ইনফরমেশন, যে বেসিক ইনফরমেশন গুলো থাকে, ওই মোবাইল নাম্বার, ইমেইল আইডি, এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে ওটিপি আসছে আপনার মোবাইলে রিসেট করার জন্য, আপনার মোবাইলে মেসেজ আসছে ওটিপি রিসেট করার জন্য, এগুলো থেকেই নর্মালি মানে বোঝা যেতে
1: বোঝা যায়।
0: পারে।
1: ওকে, আচ্ছা। তো অনেক সময় দেখা যায় কি, যে একটা নোটিফিকেশন এলো যে আপনার অ্যাকাউন্টটা 2 দিনের জন্য ব্লক হয়ে গেল, এরকম হয়। তো
0: হ্যাঁ,
1: তখন কি করা, কি কি করতে হবে?
0: তখন আপনাকে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে সব ডিভাইস থেকে আপনার, মানে যেই ডিভাইস গুলোতে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল সবগুলো ডিভাইস থেকে আপনাকে লগ আউট হতে হবে। ব্যাংকিং অ্যাপ যদি থাকে তাহলে
1: হ্যাঁ,
0: ব্যাংকের সাথে কথা বলতে হবে, দরকার হলে 1930-তে, যেটা সাইবার হেল্পলাইন নাম্বার, ফোন করুন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি বলছিলেন যে অনেক ক্ষেত্রেই আমরা খুব ইজি পাসওয়ার্ড ইউজ করি, তো স্ট্রং পাসওয়ার্ড বলতে কি বোঝায়?
0: ইজি পাস, হ্যাঁ, স্ট্রং পাসওয়ার্ড বলতে কমপক্ষে আপনি 12 থেকে 18 লেটারের একটা পাসওয়ার্ড বানানো, যত বড় পাসওয়ার্ড হবে তত বেশি নিরাপদ। ছোট পাসওয়ার্ড মানেই হ্যাক করা ইজি। এবার বড় পাসওয়ার্ডের জন্য বড় বড় মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ডিজিট, স্পেশাল ক্যারেক্টার, এগুলো মিলিয়ে একটা আপনি পাসওয়ার্ড বানানো,
1: আচ্ছা,
0: সবটা মানে আপনার যে 12 বা 18 লেটারের থাকবে, এটাতে সবটাতেই ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর ডিজিট, স্পেশাল ক্যারেক্টার, এগুলো থাকবে। তারপর প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড করা, ফেসবুকের জন্য আলাদা, ব্যাংকিং এর জন্য আলাদা, ইমেলের জন্য আলাদা। তারপর কোনো ব্যক্তিগত ইনফরমেশন ব্যবহার করবেন না, অনেকেই নাম দিয়ে, ওই যেটা বললাম, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, সন্তানের নাম, এগুলো দিয়ে করে, এগুলো দিয়ে মানে ইজিলি হ্যাক করা যায় এগুলো। তো
1: আচ্ছা
0: এগুলো না ব্যবহার করে আর প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করে মানে আমার পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড করা যায়। ইজি স্ট্রং পাসওয়ার্ড করার সবচেয়ে ইজি মেথড হলো একটা সেন্টেন্স, ছোট একটা সেন্টেন্স বানান। ধরুন আমার
1: আচ্ছা
0: ছেলে ক্লাস 12 ইতে পড়ে, ঠিক আছে? তো এটাতে মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আমার ক্যাপিটাল লেটার, সি ছেলে, সি ক্যাপিটাল লেটার, 12 যেমন একটা ডিজিট হলো, @ অ্যাড করুন কোথাও মিডেলে, আমার ছেলে @ ক্লাস, তারপরে ক্লাস 12 ইতে একটা এক্সক্লেমেটরি সিম্বল, বা
1: হুম
0: যে
1: হুম
0: যেটা মানে একটা সিম্বল ইউজ করে, মানে এরকম
1: বুঝতে
0: একটা
1: পারি।
0: সেন্টেন্স ইউজ করলে তো এটা থেকে মানে ভাঙাটা ইজি হয় না। যদি আমি একটা ওয়ার্ড ইউজ করি, এটাকে ইজিলি ভাঙা যায়, মানে যেটা হ্যাকারদের সহজ, একটা সেন্টেন্স যদি হয় তাহলে এটা ভাঙতে ইজি মানে কঠিন হয়ে যায় হ্যাকারদের।
1: আচ্ছা আচ্ছা, ঠিক।
0: অতিরিক্ত নিরাপত্তার জন্য আপনি 2 স্টেপ ভেরিফিকেশন চালু করুন, তারপরে
1: আচ্ছা,
0: পাসওয়ার্ড
1: টু
0: কাউকে।
1: স্টেপ, টু স্টেপ ভেরিফিকেশনটা মানে এটা কি?
0: 2 স্টেপ ভেরিফিকেশন হলো, স্ট্রং পাসওয়ার্ড তো আপনি ইউজ করলেনই,
1: হ্যাঁ
0: সাথে আপনার অ্যাকাউন্টে জন্য আরেকটা মানে স্ট্রং পাসওয়ার্ড হলো আপনি একটা তালা দিলেন, আর
1: হ্যাঁ
0: 2 স্টেপ ভেরিফিকেশন হলো আপনার সেকেন্ড অ্যাকাউন্টের জন্য দ্বিতীয় তালা। এটা
1: আচ্ছা,
0: হলো আপনাকে একটা ওটিপি বা কোড আসবে আপনার মোবাইলে, প্রথম পাসওয়ার্ড দেওয়া হলো লগ ইন করার জন্য, স্ট্রং পাসওয়ার্ড ইউজ করলেন, তারপর ওটিপি বা কোড লাগবে যেটা আপনার মোবাইলে আসবে, সেটা দেবেন, তারপর এটা 2 স্টেপ মানে অ্যাকাউন্টটা ওপেন হবে। মানে পাসওয়ার্ড মানে এটা এত গুরুত্বপূর্ণ কেন? পাসওয়ার্ড ফাঁস হয়ে গেল, অ্যাকাউন্ট নিরাপদ মানে নিরাপদ থাকবে এতে, কেননা এটাতে প্রথম তালাটা আমার খুলে গেল, দ্বিতীয় তালা কিন্তু আমার দেওয়া আছে। ধরুন আপনার পাসওয়ার্ড জেনে গেল, কিন্তু ওটিপি ছাড়া, কিন্তু 2 স্টেপের কি হয়, ওটিপি ছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্টে সে ঢুকতে পারবে না, তো এই হ্যাকিং এর ঝুঁকিটা অনেকটাই আপনার এতে কমে যায়। ব্যাংকিং বা
1: আচ্ছা
0: সোশ্যাল মিডিয়ার জন্য এটা মানে খুবই, ব্যাংক সব অ্যাকাউন্টের জন্য, ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া সব অ্যাকাউন্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আপনার মোবাইলে একটা নোটিফিকেশন আসে যে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন যদি অন করা থাকে, তাহলে আপনার মোবাইলে একটা নোটিফিকেশন আসবে যে কেউ আপনার মোবাইলে লগ ইন করতে চাইছে, আপনার ওটিপি এসেছে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কেউ অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে চাইছে। এসব কারণেই 2 স্টেপটা মানে খুবই দরকার।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ওটিপি বা লিঙ্কে ক্লিক করে মানে অচিরেই প্রতারকরা সবকিছু ছিনিয়ে নিচ্ছে, তো এই প্রতারণাটা কিভাবে হয়? ওটিপি বা লিঙ্ক ক্লিক করে যে প্রতারণাটা হয়, এটা কি করে, মানে কি এটার ইয়েটা কি, প্রসিজারটা কি?
0: প্রসিজার ওটিপি কি হচ্ছে, ওটিপি পাঠাচ্ছে আপনাকে সাময়িক, মানে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা অ্যাকাউন্টের মানে জন্য একটা

0: যেটা তালা বললাম আমি,
1: হ্যাঁ হ্যাঁ
0: চাবি,
1: হ্যাঁ
0: হ্যাঁ, তালা খোলার জন্য একটা পাঠালো, প্রতারকরা সাধারণত বলবে কি আপনাকে ফোন করে, আপনার নাম্বারে ওটিপি গেছে পাঠিয়ে দিন, যেটা একটা ওটিপিটা আপনার একটা প্রকাশ কিন্তু তালা, ঠিক আছে, কেওয়াইসি আপডেট করতে বলবে ওটিপি দিন, পুরস্কার জিতেছেন ওটিপি কনফার্ম করুন, তারপর যদি আপনাকে ওটিপি তারপর যদি আপনি ওটিপিটা ওদের হাতে দিয়ে দিন, তার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নিল, পাসওয়ার্ড বদলে গেল, তারপর ব্যাংক অ্যাকাউন্ট বা ইউপিআই টাকা আপনার থেকে তুলে নিয়ে গেল। ওটিপি মানেই আপনার অ্যাকাউন্টের একটা দরজা খুলে যাওয়া, এর জন্য মানে কখনোই মানে ওটিপি কারোর সাথে কখনোই, যখনই চাইবে ওটিপি, নর্মালি কেউ আপনাকে চায় না, ওটিপি চাইলে আপনাকে শেয়ার করতে নেই। আর
1: আচ্ছা
0: যেটা আপনি বললেন যে লিংকে ক্লিক করলে কি হয়,
1: হুম
0: লিংকে ক্লিক করলে, ভুয়ো লিংকে ক্লিক করাটা, এটা হলো, এটাকে বলা হয় ফিশিং স্ক্যাম, যেটা আপনাকে একটা নকল ওয়েবসাইটে মানে একটা রং একটা মানে ওয়েবসাইটে নিয়ে যাবে, এটা
1: আচ্ছা
0: দেখতে একদমই যে মানে রিয়েল যে ব্যাংক অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মানে সোশ্যাল মিডিয়াটা আছে ওইটার মতনই দেখতে হবে,
1: আচ্ছা
0: যেখানে আপনার নিজের ইউজার নেম পাসওয়ার্ড বা কার্ড ডিটেলস দিয়ে লগ ইন করছেন আপনি সরাসরি, আর ওই যে পাসওয়ার্ড আর ইউজার নেম দিচ্ছেন আপনি, ওইটা আপনি ডিরেক্টলি কি হচ্ছে সরাসরি আপনার যে হ্যাকার বা প্রতারক আছে ওর কাছে চলে যাচ্ছে। তাই এই সব লিংকে কখনোই মানে ক্লিক করতে নেই। আবার কখনো কি হয়, অনেক সময় এই লিংকগুলোতে ক্লিক করলে ম্যালওয়্যার আপনার মোবাইলে চলে আসছে, যেটা আপনার মোবাইলে লুকিয়ে বসে থাকবে, আপনার
1: আচ্ছা
0: মোবাইলে আপনি কখনো অন্য কোন মানে আপনার অ্যাকাউন্ট হয়তো ঠিক অ্যাকাউন্টেই আপনার ব্যাংক অ্যাকাউন্টেই লগ ইন করছেন বা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করছেন, যে আপনার পাসওয়ার্ড ইউজ করছেন, এই ইনফরমেশনটা ম্যালওয়্যার নিয়ে নিচ্ছে, নিয়ে আপনার যে হ্যাকার আছে ওনার কাছে ইনফরমেশনটা পাঠিয়ে দিচ্ছে। এর জন্যই কখনো এইসব লিঙ্কে বা ওটিপি শেয়ার করা এগুলো থেকে বিরত থাকা মানে জরুরি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আমরা এখন খুব বেশি ইউজ করি ইউপিআই। এই ইউপিআই ও অনলাইন শপিং ফ্রড, এই এগুলো এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় কি?
0: একটা জিনিস আপনাকে মানে ইউপিআই এর জন্য বলছি, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হলো রিসিভ আর পে, এই দুটোর মধ্যে ডিফারেন্স, এই দুটো বুঝতে হবে যে মানে কখন ইউজ হয়, মানে রিসিভ কখন হয় আর পে কি। তো কেউ যদি বলে যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন, তখনই আপনাকে সতর্ক হতে হবে। টাকা পেতে কখনো পিন মানে দিতে হয় না, ইউপিআই পিন দিলে আপনি টাকা পাঠাচ্ছেন, ইউপিআই পিন দিয়ে আপনি টাকা পাঠাচ্ছেন, টাকা পাবেন না কিন্তু, ঠিক আছে। মানে তারপর ধরুন কিউআর কোড স্ক্যান করবেন, মানে অচেনা কেউ পাঠিয়ে দিল যে কিউআর স্ক্যান স্ক্যান করে নিন, টাকা পাবেন আপনি, এই স্ক্যানারটা পাঠিয়ে আপনাকে প্রতারক পাঠালো যে এই কিউআর স্ক্যান আপনি এটা স্ক্যান করুন আপনি টাকা পেয়ে যাবেন, আসলে এটা মানে স্ক্যান করলে টাকা কেটে যাবে, স্ক্যান করলে মানে টাকা,
1: আচ্ছা
0: আমরা টাকা দেওয়ার জন্য স্ক্যান করি, টাকা আসার জন্য স্ক্যান করি না,
1: করি না, ঠিক ঠিক
0: ঠিক আছে। তারপরে আপনি আবার অনেকে বলে কি মানে স্ক্রিন শেয়ার কর, মানে যেটা হয় আবার অনেক সময় অনেক প্রতারক বা হ্যাকার বলে আপনাকে এনিডাই এক্সট্রিম ভিউয়ার টাইপ অনেকগুলো আপনার পে লিংক পাঠিয়ে দেয়, ওইগুলো শেয়ার করছে, বলছে যে এগুলো এগুলো ক্লিক করুন। তো এগুলো ক্লিক করলে কি হচ্ছে, আপনি আপনার অ্যাকাউন্টেই লগ ইন করছেন, আপনার অ্যাকাউন্টটা যে ম্যালওয়্যার যেটা আপনি আগে বললাম, কিন্তু এগুলো ম্যালওয়্যার না, কোনো একটা মানে অ্যাপি, ইনিডেক্স, টিম ভিউয়ার, এরকম কোন মানে অ্যাপি এগুলো, কিন্তু আপনার স্ক্রিনটা পুরোটা শেয়ার করে দিচ্ছে আপনার হ্যাকারের কাছে। তো আপনার কি হচ্ছে, তখনই আপনার সব ইনফরমেশন আপনার হ্যাকারের কাছে চলে যাচ্ছে। তারপরে ধরুন ছোট ছোট ট্রান্সফার হচ্ছে আপনার অ্যাকাউন্টের থেকে, ওইগুলো মানে এগুলো একটু ফলো করবেন, হঠাৎ ছোট ছোট মানে ট্রান্সফার মানে 10 টাকা 10 টাকা করে ট্রান্সফার হচ্ছে, তো
1: আচ্ছা
0: তখন ওইগুলোকে আপনি একটু ফলো রাখতে হবে, যে ছোট ছোট অ্যাকাউন্টে ট্রান্সফার কেন হচ্ছে হঠাৎ, মানে অনেক সময় কি হয় ছোট ছোট অ্যাকাউন্টে ট্রান্সফার ক্রেডিট হচ্ছে ডেবিট হচ্ছে, এগুলো আমরা এত ধ্যান দিই না, 10 টাকা ট্রান্সফার আসলো গেল, তো অত চিন্তা করি না, কিছু একটার জন্য কেটে নিল হয়তো, এরকম ভাবি, কিন্তু কখন এই কিছু একটা কাটতে কাটতে তারপর আপনাকে ওই কিউআর কোডের জন্য কিউআর কোডটা স্ক্যান করতে বলবে যে আমি আপনাকে পাঠিয়েছিলাম 10 টাকা, এখন ভুলে চলে গেছে, বা 100 টাকা পাঠিয়েছি আপনাকে আমি ভুলে পাঠিয়ে দিয়েছি, এখন আপনি আমাকে টাকাটা ট্রান্সফার করুন, হয়তো আপনি ভাবলেন যে হ্যাঁ 10 টাকা 100 টাকা পাঠিয়ে দিয়েছে, এখন আমি টাকাটা আবার ওনাকে দিয়ে দিই ওনার টাকা, কিন্তু যেই পাঠাবে আপনার টাকাটা স্ক্যান করবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়ে যাবে।
1: আচ্ছা
0: তো
1: আচ্ছা
0: এগুলো থেকে একটু মানে বিরত থাকতে হবে।
1: আচ্ছা আর একটা বিষয় হচ্ছে, আমরা যখনই কোনো নতুন

0: ফোনে ডাউনলোড করি, তখনই আমাদের কাছে বেশ কিছু উইন্ডো খোলে অ্যাপ পারমিশন, মানে কি কি পারমিশন
1: হ্যাঁ,
0: দিচ্ছি আমরা।
1: হুম
0: তো
1: হুম
0: এই পারমিশন দেওয়ার সময় কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার?
1: অ্যাপটা কেন, মানে অ্যাপের প্রয়োজনীয়তা অনুসারে আপনাকে পারমিশন দেওয়া উচিত। ধরুন একটা ফটো এডিটিং এর অ্যাপ, হ্যাঁ, তো এটা SMS রিডিং এর জন্য কেন পারমিশন চাইছে? SMS পড়ার তো ওর মানে ওই অ্যাপটার তো অ্যাটলিস্ট কোনো দরকার নেই, আপনাকে
0: দরকার নেই।
1: চিন্তা করতে হবে এই অ্যাপের কি কাজে আমি অ্যাপটা ডাউনলোড করলাম আর অ্যাপটা কিসের জন্য মানে চাইছে আমাকে। তখনই আপনি অপ্রয়োজনীয় যেগুলো আপনার কাছে যখন যেগুলো মনে হচ্ছে এইগুলো, যেমন SMS পড়া বা আপনার কন্ট্যাক্টস দেখা, ফটো এডিটিং অ্যাপ আপনার কন্ট্যাক্টস দেখে কি করবে, SMS পড়ে কি করবে, এসবগুলো মানে অপ্রয়োজনীয় যেগুলো এগুলোকে ডিনাই করে দিন, অ্যালাউ না করে ডিনাই করে দিন। তারপর
0: আচ্ছা,
1: ক্যামেরা, ফোন লোকেশন এগুলো যাতে অ্যাক্সেস না করে, মানে অনেক অ্যাপ আছে যেগুলো ওইগুলো থেকে ক্যামেরা বা মাইক্রোফোন লোকেশন অ্যাক্সেস করার কোনো দরকার নেই, এগুলো অ্যাক্সেস বন্ধ করে দিন। তারপরে গ্যালারির অ্যাক্সেস বন্ধ করে দিন। ফটো এডিটিং অ্যাপ হলে ঠিক আছে, গ্যালারির অ্যাক্সেস দরকার আছে, ক্যামেরার অ্যাক্সেস দরকার আছে, কিন্তু অন্য অ্যাপের তো আমার এগুলো দরকার নেই। আপনি অ্যাপ কি অ্যাপ ডাউনলোড করছেন ওইটার উপরে চিন্তা করে আপনি অ্যাক্সেস গুলো বন্ধ করুন। অচেনা আর অচেনা কখনো সোর্স থেকে আপনি অ্যাপ ডাউনলোড করবেন না। অচেনা সোর্স
0: আচ্ছা
1: মানে অনলি আপনি প্লে স্টোর থেকে বা অ্যাপেল স্টোর থেকে, অ্যাপ স্টোর থেকেই শুধু আপনি অ্যাপ ডাউনলোড করুন। অন্য কোনো যদি কোনো লিঙ্কের থেকে আসে APK ফাইল বা কিছু, তখন আপনাকে ওইগুলো মানে ডাউনলোড করতে নেই, এগুলো মোবাইলে ইনস্টল করতে নেই, সবসময় অফিসিয়াল অ্যাপ স্টোর থেকেই ইউজ করতে হয়। আর নিয়মিত সবসময় সেটিংস এ গিয়ে আপনি নিয়মিত কি কি পারমিশন কোন কোন অ্যাপের জন্য দেওয়া এগুলো একটু নিয়মিত চেক করুন, কয়েকদিন পরপর চেক করুন, কিছু অপ্রয়োজনীয় কিছু দেখলেই আপনি বন্ধ করে দিন।
0: আচ্ছা
1: আর হঠাৎ যদি দেখছেন যে আপনার মোবাইলে মানে বেশি বেশি মানে প্রমোশনাল ভিডিও আসছে, তারপরে ব্যাটারি খুব দ্রুত ড্রেইন হয়ে যাচ্ছে, ডাটা বেশি ইউজ হচ্ছে, এগুলো মানেই আপনার মোবাইলে কোনো সফটওয়্যার ইনস্টল হয়ে আছে বা ম্যালওয়্যার আপনার মোবাইলে আছে, যে সহজেই আপনাকে ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছে আপনার হ্যাকারের কাছে। এগুলো একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যতই বেশি অনুমতি দেবেন ফোনে, ততই বেশি আপনার মোবাইলে সবাই ঢুকে বসে থাকার মানে চান্স পাবে। এই জন্য কাকে কোন অ্যাপকে কি মানে পারমিশন দেওয়া হবে এটা একটু ভেবে তারপর পারমিশনটা দিন।
0: আচ্ছা আচ্ছা আর একটা বিষয় হচ্ছে, আমরা এখন মলে যাই বা রেল স্টেশন, এয়ারপোর্ট, অনেক কিছু অনেক জায়গাতেই যাই, আর সব জায়গাতেই পাবলিক ওয়াইফাই
1: হ্যাঁ হ্যাঁ
0: অ্যাভেলেবেল
1: হ্যাঁ
0: যা লেখা থাকে। তো
1: হুম হুম
0: এই পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত?
1: এগুলো মানে অচেনা মানে কি হয়, এয়ারপোর্ট, ক্যাফেতে, ধরুন রেল স্টেশন, ওইগুলো ইজিলি ইজি হয় কিন্তু মানে নিরাপদ হয় না, কারণ এগুলো এই নেটওয়ার্কটা একটা মানে পুরো অনেক মানুষ এই একটা নেটওয়ার্কের ভিতরে, ধরুন রেল স্টেশন বা এয়ারপোর্টে, এই নেটওয়ার্কটার ভিতরে, এই ওয়াইফাই নেটওয়ার্কটার ভিতরে নানা ধরনের লোকজন মানে কানেক্টেড আছে এটাতে। এবার এটাতে কাজ আপনিও কানেক্ট হলেন, কানেক্ট হওয়ার পরে ধরুন ব্যাংকিং কোন অ্যাপে গেলেন, আপনি ব্যাংকিং পেমেন্ট করছেন, ওই পাবলিক ওয়াইফাইটা কানেক্ট করা, রেল স্টেশনের ওয়াইফাইটা কানেক্ট করা, তখন আপনি নেট ব্যাংকিং করছেন, UPI বা কার্ড পেমেন্ট কিছু করছেন, তখন আপনার মানে আপনার যে পিনটা দিচ্ছেন ওই ওয়াইফাইতে যে কানেক্টেড আরেকজন লোক আছে, অনেক লোকই আছে, ওনার কাছে ইনফরমেশনটা চলে যেতে পারে যদি ওইখানে কেউ স্পাই বসে থাকে। তো
0: আচ্ছা
1: এর জন্যই এই সব ব্যাংকিং যে পেমেন্ট গুলো ওইগুলো আপনার না করাই, পাবলিক ওয়াইফাইতে না করাই ভালো। তো এগুলোতে নিজের মোবাইলের ডেটা ইউজ করেই করা ভালো। তারপরে ধরুন VPN ব্যবহার করা,
0: হুম হুম
1: আপনি কোন একটা আপনার VPN ব্যবহার মানে VPN আপনার ডেটাকে মানে এনক্রিপ্ট করে দেয়, তাহলে অন্য কেউ যে যদি অন্য নেটওয়ার্কেও থাকে, আপনার মোবাইলটা ওয়াইফাই তে রেল স্টেশনের ওয়াইফাই তে কানেক্টেড, তাও কি হবে আপনার মোবাইলের মানে VPN টা ইউজ করলে আপনার যে এনক্রিপ্টেড পাসওয়ার্ড যে দিচ্ছেন এনক্রিপ্ট হয়ে যাচ্ছে, তো উনি যে আছেন বসে, সেকেন্ড পার্সন যিনি বসে আছেন নেটওয়ার্কে, উনি সহজে ইজিলি আপনার পাসওয়ার্ডটা বুঝতে পারবেন না। তাই এর জন্য এগুলো বিশেষ বিশেষ করে অফিসের কাজ, গুরুত্বপূর্ণ লগ ইন, এগুলোর জন্য VPN টা ইউজ করা মানে খুবই দরকার।
0: আচ্ছা
1: তারপরে মোবাইলে আমরা কি হয়, ওই ওয়াইফাই অটো কানেক্ট কিছু আছে,
0: হ্যাঁ হ্যাঁ
1: একটা অপশন আছে অটো কানেক্ট হয়ে যাচ্ছে, যে কোনো ওয়াইফাই পাচ্ছে নিয়ে নিচ্ছে ওয়াইফাই অটো কানেক্ট, তো এইগুলো বন্ধ করে দেওয়া ভালো। তারপরে ধরুন পাস এই ওয়াইফাই কানেক্ট আমার এই

0: রেজিস্ট্রেশন আর ওয়াইফাই কানেক্ট করা অবস্থায়, যেমন বললাম আমি ব্যাংকিং কোন ট্রান্সফার ইউপিআই এগুলো না করা, সেম ভাবেই কোন ধরুন পাসওয়ার্ড চেঞ্জ করা, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কোথাও আপলোড করা, ইমেল করছেন কোন মানে ইম্পর্টেন্ট কনফিডেনশিয়াল ডকুমেন্ট এগুলো না করা, তারপরে ব্যক্তিগত ছবি ফেসবুকে আপলোড করছেন ওইগুলো থেকে না করাই মানে ভালো,
1: আচ্ছা,
0: এগুলোর জন্য নিজের মোবাইল ডেটা ইউজ করাই সবচেয়ে মানে ভালো।
1: আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখন তো AI মানে সাংঘাতিক নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

0: আচ্ছা,
1: এগুলোর জন্য নিজের মোবাইল ডেটা ইউজ করাই সবচেয়ে মানে ভালো।
0: আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখন তো AI মানে সাংঘাতিক নিয়ন্ত্রণ নিয়ে
1: হুম
0: নিয়েছে মানুষের জীবনে, তো
1: হুম
0: ছবি মর্ফ করা ছবি বা ডিপ ফেক ছবি এখন খুব ইজিলি সম্ভব, তো এগুলো
1: হুম
0: কিভাবে শনাক্ত করা যায়?
1: মানে এগুলো বুঝতে হলে ধরুন এই যে আপনি আপনার কাছে একটা ধরুন ভিডিও আসলো অনলাইনে, কেউ আপনাকে মানে এগুলো তো দেখুন মানে পুরোপুরি মানে শনাক্ত তত পুরোপুরি আপনি একটা গ্যাস করে নিতে পারবেন, পুরোপুরি 100% মানে বলতে পারবেন না যে এটা মানে ডিপফেক বা কিছু হয়েছে, কেননা আপনার কাছে একটা ছবি আসলো, ছবি আসলে ওই ছবিটা দেখে আপনি বোঝার জন্য আপনি প্রথমে ছবিটা ভালো করে দেখলেন, দেখার পরে দেখবেন যে মুখের মানে একটা পিকচার ঠোঁট বা মুখের মধ্যে মানে একটু একটুখানি হলেও ডিফারেন্স থাকবে, বা বডি কালার বা ব্যাকগ্রাউন্ডের কালার কিছুর মধ্যে ঠিক মিলছে না,
0: আচ্ছা
1: অসামঞ্জস্য থাকবেই কিছু, বা আলো বা ছায়া পড়ছে ওইটার সাথে এটার মিলছে না, তারপরে ধরুন কথা বলছে কথা বলছে কিন্তু ঠোঁটের যে কথা বলাটা মানে ভিডিও যদি হয় ঠোঁটে মানে ঠোঁটে
0: সিনক্রাইজ
1: বলছে, হ্যাঁ ঠিক মানে এটা বোঝা যাবে যে মানে এটা ঠিকভাবে মিলছে না,
0: হুম হুম হুম
1: ঠোঁটের আচরণ কথা বলা এগুলো ঠিকভাবে হচ্ছে না, তারপর চোখের পলক পড়া মুখের অভিব্যক্তি এগুলো দেখলে সাধারণত বোঝা যায় যে AI দিয়ে মানে বানানো, তারপরে ভিডিওর মান হঠাৎ করে মানে মুখের অংশ হঠাৎ করে ঝাপসা, গায়ের মানে মুখটা ঝাপসা, গায়ের রং আবার ফর্সা, এগুলো থেকে নর্মালি সন্দেহ হয় যে এগুলো AI জেনারেটেড পিকচার,
0: আচ্ছা
1: তো সবই দেখে মানে বিশ্বাস করে নেওয়া ঠিক না, মানে একটা ভিডিও আসলো হ্যাঁ এটা ওনারই ভিডিও এরকম ভেবে নেওয়াটা মানে ঠিক নয়, আগে চিন্তা করে তারপরে বা অন্য কারোর সাথে পরামর্শ করে তারপরে দেখুন, তারপরে কিছু একটা ভাবুন।
0: আচ্ছা আচ্ছা এখনের দিনে ভিডিও কল বা স্ক্রিনশট হয়েছে কিনা সেটা বোঝার কোনো উপায় আছে কি?
1: স্ক্রিন একেবারে বোঝা কেন মানে বেশিরভাগ ক্ষেত্রে মানে বোঝার উপায় থাকে না,
0: আচ্ছা
1: মানে বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে এটা বোঝার কোনো উপায় তেমন নেই, অনেক অনেক অ্যাপে স্ক্রিনশট নিলে কোনো নোটিফিকেশনই আসে না, কোনো ব্যক্তি আলাদা ডিভাইস ইউজ করে বা ফোন বা ক্যামেরা ইউজ করে আপনাকে ভিডিও রেকর্ড করে নিতে পারে,
0: হ্যাঁ
1: আপনি কখনোই বুঝতে পারবেন না, স্ক্রিন রেকর্ডিং অ্যাপ বা নীরবে আপনার মোবাইলে ইনস্টল হয়ে আছে তো রেকর্ড করে নিয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন না, কিছু ক্ষেত্রে নোটিফিকেশনও আসে না যে আপনি বুঝতে পারবেন যে কোনো একটা নোটিফিকেশন আসলো আপনার কিছু মানে আপনার কল রেকর্ডিং হচ্ছে, এখন অনেক সময় দেখবেন রেকর্ডিং হচ্ছে এখন নতুন মোবাইল গুলোতে হয়, তাও আপনার কিছু মোবাইল আছে পুরোনো মোবাইল গুলোতে কল রেকর্ডিং চালু হয়ে গেছে কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে
0: হ্যাঁ
1: কল রেকর্ডিং চালু হয়ে গেছে, তাহলে এগুলো থেকে মানে বাঁচার একটাই উপায় ব্যক্তিগত বা সংবেদনশীল যে বিষয়গুলো এগুলো এড়িয়ে চলা, কোনো অচেনা বা নতুন কোনো পরিচয়ের ব্যক্তিকে ভিডিও কল মানে না করা, তারপরে ক্যামেরার সামনে অসচেতন সচেতন থাকুন, ক্যামেরা মানে যখনই আসছে তখন আপনি যা ভবি মানে ক্যামেরার সামনে বলতে মানে যে ছবিটা আপনি মানে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না
0: হ্যাঁ
1: ওইটি আপনি ওইটা আপনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে না দেওয়া থেকে বিরত থাকুন, তারপরে ব্ল্যাকমেল শুরু করলে প্রথম যদি আপনাকে ব্ল্যাকমেল শুরু করে কোনো পিকচার দেখিয়ে
0: হুম হুম
1: তো ওইগুলো মানে প্রথমেই ভয় পাবেন না, টাকা দিয়ে দেবেন না, আগে প্রমাণ রাখুন, তারপরে ব্লগ রিপোর্ট যেটা বলেছিলাম এগুলো
0: হুম হুম
1: করুন, তারপরে পুলিশকে মানে কমপ্লেন করুন, প্রয়োজনে 1930 তে যোগাযোগ
0: আচ্ছা
1: করুন।
0: আচ্ছা অনলাইন যে ফ্রেন্ডশিপ হয়, তো এই ফ্রেন্ডশিপে কোন কোন রেড ফ্ল্যাগ গুলো মহিলাদের খেয়াল রাখা উচিত?
1: অনলাইন বন্ধুত্ব করা মানে অনলাইন বন্ধুত্ব করা ভুল নয়, কিন্তু কিছু আচরণ দেখলেই সতর্ক হওয়া জরুরি, এই লক্ষণগুলোকেই আমরা মানে রেড ফ্ল্যাগ বলি, যেমন ধরুন খুব দ্রুত ঘনিষ্ঠ হওয়া মানে কেউ একজন নতুন ফ্রেন্ড ও খুব দ্রুত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, 2-3 দিনের মধ্যেই তুমি আমার খুব স্পেশাল, দ্রুত প্রেম বিয়ে এগুলো নিয়ে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার একটা চেষ্টা করছে, তারপরে দ্রুত অন্য মানে কিছুদিনের মধ্যে দ্রুত মানে 2-3 দিনের মধ্যেই বলছে যে চলো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কথা বলি, ফেসবুক না এখন, তারপরে মানে যে প্রোফাইলটা মানে যে প্রোফাইল থেকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে যে প্রোফাইল থেকে আপনাকে কথা বলতে চাইছে ওর প্রোফাইলটা দেখবেন, আপনি যদি ফলো করেন ওই লোকটার প্রোফাইলটা দেখবেন 2-3 দিন আগে বানানো বা 1 মাস আগে বানানো, তারপর ওটা থেকে বুঝবেন

0: যে এটা ফেক প্রোফাইল হতে পারে। তারপরে আবার যে ব্যক্তি আপনাকে আবার বলবে যে আপনি আপনার বাড়ি কোথায়, মানে খুব ফ্রেন্ডলি হতে চাইবে। এসব কি হচ্ছে, মানে যারা এরকম করতে চায় ওরা খুব ফ্রেন্ডলি হতে চাইবে। তারপর ভিডিও কল করতে বলবে আপনার বাড়ি কোথায়, ব্যক্তিগত মানে অনেক ইনফরমেশন চাইবে। তারপর অনেক সময় বলবে খুব ভালো ফ্রেন্ডশিপ করে নিলেন, ভালো ফ্রেন্ডশিপ হয়ে যাওয়ার পরে এবার বলবে আর্থিক সাহায্য, আমাকে টাকা দাও, আমি বিদেশে আটকে পড়েছি, বিদেশে আছি, বিদেশে আটকে পড়েছি, আমাকে আসতে হবে বাড়িতে, টাকা দাও, আমার খুব অপারেশন, জরুরি অপারেশন, এসব কিছু বলে মানে আপনার থেকে টাকা চাইবে। তো এর জন্যই আপনাকে আগে পরিচয় যেটা বললাম ফলো করলে আপনি দেখতে পারবেন প্রোফাইলটা বেশি দিন আগে নয়, অল্প কিছুদিন আগেই হয়তো বানানো প্রোফাইলটা।
1: আচ্ছা,
0: তো এগুলো মানে একটু যাচাই করে, তাড়াহুড়া করে বিশ্বাস করে নেওয়াটা তো ইজি, কিন্তু একটু যাচাই করে তারপর আপনি মানে কারোর সাথে বন্ধুত্ব করুন অনলাইনে, অপরিচিত কারোর সাথে। ভিডিও কল যখনই বলবে আপনাকে, ভিডিও কল করবে তখনই আপনি একটু সতর্ক থাকুন। টাকা টাকা পাঠাতে বললে অনলাইনে টাকা তো একদমই পাঠানো উচিত নয়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটু অন্য বিষয়ে আসি। মায়েরা কিভাবে সন্তানদের অনলাইন সুরক্ষা নিশ্চিত করবেন, অবশ্যই অতিরিক্ত কন্ট্রোল না করে?
0: শুধু করার নিয়ম বা মোবাইল কেড়ে নেওয়া থেকে, কেড়ে নেওয়া নিলেই যে মানে আমি মোবাইল থেকে সুরক্ষা করে নিলাম এমন নয় ব্যাপারটা। আজকের বাচ্চারা টেকনোলজির সাথে বড় হচ্ছে, তাই কন্ট্রোল না করে গাইডস বা মানে গাইডেন্স দিন বা বিশ্বাস মানে করতে শিখা, মানে সবচেয়ে ওনাদের মানে বাচ্চাদের বিশ্বাস করুন, এটাই সবচেয়ে মানে জরুরি। আগে বন্ধু বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, সন্তান যেন ভয় না পেয়ে আপনাকে সব বলতে পারে, ভুল করলে বকাবকি না করে বোঝান, বিশ্বাস মানে থাকলে সে বিপদে পড়লে আপনাকে নিজেই এসে জানাবে। খোলামেলা আচরণ করুন, অনলাইনের ঝুঁকি, ফেক প্রোফাইল কিভাবে চেনা যায়, ব্যক্তিগত ছবি শেয়ার করলে কি ঝুঁকি হতে পারে, এসব নিয়ে নিয়মিত কথা বলতে থাকুন। আর স্ক্রিন টাইমের মানে ভারসাম্যটা মানে রাখুন, পুরো দেখুন, পুরো নিষেধাজ্ঞা করলে মানে পুরো যদি আপনি বলুন যে বলছেন যে মানে এটা করবে না, তাহলে উল্টো মানে এটা বেড়ে যেতে পারে। একটা নিয়ম ঠিক করে দিন যে পড়াশোনার সময় ফোন নয়, ঘুমের সময় ফোন নয়। তারপর প্রাইভেসির সেটিং যেটা মানে ওইগুলো নিয়ে আপনার সন্তানের সাথে কথা বলুন, প্রাইভেসি সেটিংসটা কিভাবে করতে হয়, প্রাইভেট প্রোফাইল প্রাইভেট কিভাবে বানাতে হয়, টু স্টেপ ভেরিফিকেশন চালু কিভাবে আছে কিনা এগুলো একটু চেক করুন। তারপরে তারপরে ধরুন মানে কাকে কার সাথে মানে কেউ কোন মানে নো আপনাকে যাতে না ভয় পেয়ে সবকিছু বলতে পারে, তো কে মানে বাইরের লোকজন কি বলছে সেটা অবশ্যই যাতে মাকে এসে জানায়, সে নিয়মটা মানে সেটা যাতে অবশ্যই মাকে এসে জানানো হয়, সেই সন্তানকে সেটা বুঝান আপনি। তারপরে ডিজিটাল আচরণ শেখান, অচেনা লিঙ্কে ক্লিক নয়, ওটিপি শেয়ার নয়, রাগের মাথায় পোস্ট নয়। এখনকার বাচ্চারা রাগের মাথায় পোস্ট করে নেয় একটা। আর তারপরে সন্তানদের অতিরিক্ত নজর না রেখে, সন্তান নজর রাখলে সন্তান আপনার থেকে লুকাবে, তো তাই আপনাকে সঠিক নির্দেশনা আর বিশ্বাস দিলেই সন্তান আপনাকে বিপদে পড়লে আপনার সাথে কথা বলবে এসে। তাই মোবাইল কেড়ে নিলে যে নিরাপত্তা নিরাপদ হয়ে যাবে বা সচেতন হয়ে যাবে এরকম নয় ব্যাপারটা,
1: আচ্ছা,
0: তাই আগে বিশ্বাস গড়ে তুলুন ওর সাথে, বাচ্চার সাথে, এটাই আসল সুরক্ষা।
1: সমস্যা হলে সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত?
0: না, সমস্যা হলে সাথে সাথে সব অ্যাকাউন্ট ডিলিট করে দিলেই যে সব শেষ হয়ে গেল এটা একদমই সঠিক পদক্ষেপ নয়, সঙ্গে সঙ্গে, কেননা মানে প্রথম প্রমাণটা আগে জোগাড় করে নিন, কেননা আপনি ডিলিট করে দিলে সবই আপনার হাত থেকে চলে গেল, আগে প্রমাণটা প্রমাণ প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য আগে আপনাকে যে প্রতারণ করেছে, সেই যে ব্ল্যাকমেল করেছে, চ্যাট গুলো, প্রোফাইলের লিঙ্ক, তারপরে ট্রানজেকশন যদি ওটিপি দিয়ে থাকেন বা টাকা পয়সা ট্রানজেকশন হয়ে থাকে, ট্রানজেকশন ডিটেল, এসব গুরুত্বপূর্ণ প্রমাণ, তারপরে প্রমাণগুলো রাখুন, তারপরে অ্যাকাউন্ট ডিলিট করলে এগুলো হারিয়ে যেতে পারে, তারপর আপনি বা কিছু থাকলে কিছু করুন, অ্যাকাউন্ট ডিলিট করুন। তারপরে সমস্যা থেকে পালানো মানে অ্যাকাউন্ট ডিলিট করলে প্রতারক আপনার ছবি রেখে দিতেও পারে কিন্তু।
1: আচ্ছা
0: যেটা যেটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারে। তো এটা আগে প্রমাণ সংগ্রহ করুন, স্ক্রিনশট নুন, প্রোফাইলের ইউআরএলটা, যে প্রোফাইলটা থেকে আপনাকে ব্ল্যাকমেইল করছে ইউআরএলটা নিন, তারপরে পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্ট

0: ইম্পর্টেন্ট জিনিস যেটা, আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করুন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিন, টু স্টেপ ভেরিফিকেশন করুন, তারপরে আপনাকে যে ব্ল্যাকমেল করছে রিপোর্ট ব্লক করুন, ব্লক বা রিপোর্ট ও করুন, তারপরে ফিনান্সিয়াল যদি লস হয় তাহলে পুলিশকে জানান, নিকটস্থ সাইবার থানায় জানান, তারপরে 1930 সাইবার সাইবার ক্রাইম নাম্বারে যোগাযোগ করুন।
1: আচ্ছা, এগুলো হচ্ছে মানে প্রথমে প্রথম ধরুন প্রথম 10 মিনিটে যা কিছু করা যায়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আচ্ছা
0: প্রথম শান্ত থাকবেন, আগে প্রমাণ সংগ্রহ করবেন, তারপরে পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে পরিবর্তন করবেন, ওই যেটা বললাম টু স্টেপ ভেরিফিকেশন, ব্ল্যাকমেইল করলে টাকা দেবেন না, পরিবারকে আগে জানান, তারপরে পুলিশকে জানান। মানে প্রথম 10 মিনিট হলো শান্ত থাকা, ঠান্ডা মাথায় আপনি চিন্তা করুন কি করতে হবে, আর ডিলেট করলেই সমাধান নয়, ডিলেট করার আগে আপনি প্রমাণটা সংগ্রহ করে নিন, তারপর আপনি ডিলেট করুন। ডিলেট না, অ্যাকচুয়ালি ডিলেট করলেও কোনো হয় না, ডিলেট করার সমাধান নয়, ব্লক করুন, রিপোর্ট করুন। যা ওকে,
1: আচ্ছা, ডিজিটাল স্ট্রেস, এই যে ডিজিটাল স্ট্রেস হয় সেটা কমাতে কি করা যেতে পারে?
0: আজকের দিনে মোবাইল, সোশ্যাল মিডিয়া, কাজের মেসেজ সব মিলিয়ে মানে অনেকেই অজান্তেই ডিজিটাল স্ট্রেসে ভুগছেন, মানে আমাদের লাইফটাই এটার মাঝখান দিয়ে, মানে ডিজিটাল লাইফ দিয়ে যাচ্ছে আমাদের লাইফটাই, মানে চলতে গেলে মোবাইল হাতে, সোশ্যাল মিডিয়া, সব কাজের প্রেশার, এগুলোই ডিজিটাল স্ট্রেস। কিছু অভ্যাস বদলালে এই চাপটা মানে সাধারণত কমানো যায়, যেমন নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, দিনে ধরুন 24 ঘন্টা অনলাইন থাকা দরকার নেই, নির্দিষ্ট সময় মানে সকালে 20 মিনিট, রাতে 20 মিনিট এরকম, তারপর অপ্রয়োজনীয় নোটিফিকেশন যে আসা এটা বন্ধ করা, মানে নোটিফিকেশন আসলে আপনার মোবাইলে একটা ট্রিং মানে একটা শব্দ হচ্ছে, এতে কি হচ্ছে আপনার যে মনোযোগটা এটা ভেঙে যাচ্ছে,
1: হ্যাঁ
0: ওই নোটিফিকেশনটার দিকে চলে যাচ্ছে, তো জরুরি অ্যাপের, শুধু অনলি জরুরি অ্যাপ গুলো যেটা আছে ওইগুলোরই নোটিফিকেশন গুলো চালু রাখা, তারপরে ঘুমের আগে স্ক্রিন বন্ধ রাখা, ঘুমের অন্তত 30 থেকে মানে 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে মোবাইল ফোন বন্ধ রাখুন, তাহলে আপনার ঘুমটা ভালো হবে, মানসিক প্রেশার কম থাকবে, তারপর অনলাইনে সময়টা
1: হুম
0: কমিয়ে অফলাইনে সময়টা বাড়িয়ে দিন, পরিবারকে সময় দিন, বই পড়ুন, হাঁটতে যান, তারপরে মানে ডিজিটাল বিরতি, মানে এটাকে ডিজিটাল বিরতি থেকে মানে মানে খুবই উপকার এটা জিনিসটা।
1: আচ্ছা আচ্ছা, একটা শেষ প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে একজন মহিলা যদি আজ থেকে অনলাইনে নিরাপদ থাকতে চায় তাহলে
0: হুম হুম
1: আপনার টিপস কি হবে?
0: অনলাইনে নিরাপদ, এই যে প্রথম বললাম যেটা, আমি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা, কমপক্ষে 12 থেকে 18টা লেটার বড় হাতের ছোট হাতের, তারপরে স্পেশাল ক্যারেক্টার ডিজিট এগুলো ব্যবহার করা, টু স্টেপ ভেরিফিকেশন চালু করা, প্রাইভেসি সেটিং চেক করা, ওটিপি বা লিংক ক্লিক না করা, তারপর পোস্ট শেয়ার করার আগে ভাবুন পোস্ট কাকে, কার জন্য আপনি পোস্টটা শেয়ার করছেন, তারপর ইউপিআই, অনলাইন পেমেন্ট এগুলো থেকে মানে মানে পেমেন্টে সচেতন হওয়া, পেমেন্ট থেকে বিরত নয়, সচেতন হওয়া, নিজের নিজের ইনটিউশনকে বিশ্বাস করুন, কিছু অস্বাভাবিক লাগলেই সেটা এড়িয়ে চলুন, অস্বস্তি মনে হলেই সতর্ক থাকুন।
1: আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ জানাবো ম্যাডাম আপনাকে এতটা সময় আমাদের দিয়েছেন এবং খুব সুন্দর করে সাইবার সিকিউরিটির বিভিন্ন দিকগুলো তুলে ধরেছেন। আমি আশা করব আমাদের শ্রোতা বন্ধুদের ভীষণ কাজে আসবে এই বিষয়গুলো। অনেক অনেক ধন্যবাদ আবারও আপনাকে।
0: ধন্যবাদ।

সাইবার সিকিউরিটি এখন আর শুধু প্রযুক্তিবিদদের বিষয় নয়, এটি আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের নিরাপত্তার সঙ্গে জড়িয়ে গেছে। আজ আমরা মোবাইল ব্যাংকিং করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নিই, অনলাইনে কেনাকাটা করি, অফিসের গুরুত্বপূর্ণ নথি ইন্টারনেটে সংরক্ষণ করি, সব কিছুই ডিজিটাল জগতের ওপর নির্ভরশীল। আর এই নির্ভরতার মাঝেই লুকিয়ে থাকে নানা ধরনের সাইবার ঝুঁকি, যেটা আপনারা শুনছিলেন, অনুরূপা ম্যাডাম বলছিলেন আপনাদের। সাইবার সিকিউরিটি বলতে মূলত বোঝায় কম্পিউটার, মোবাইল, নেটওয়ার্ক, ডেটা এবং অনলাইন তথ্যকে অননুমোদিত প্রবেশ, চুরি বা ক্ষতি থেকে রক্ষা করার প্রক্রিয়া। একসময় চোরেরা ঘরের তালা ভাঙত, এখন তারা ভাঙতে চায় আপনার পাসওয়ার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য।

নিরাপত্তা। বর্তমানে সবচেয়ে বেশি দেখা যায় ফিশিং প্রতারণা। অনেক সময় একটি সাধারণ মেসেজ আসে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা লটারি জিতেছেন বা এই লিঙ্কে ক্লিক করুন, যেটা আপনারা শুনছিলেন, আর মানুষ অজান্তেই নিজের তথ্য দিয়ে বসেন। তাই অচেনা লিঙ্কে ক্লিক না করা এবং ওটিপি বা পাসওয়ার্ড কাউকে না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী পাসওয়ার্ড সাইবার নিরাপত্তার বড় অস্ত্র। অনেকেই নিজের নাম, জন্ম তারিখ বা 123456 মতো সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্ন মিলিয়ে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ। শুধু ব্যক্তি নয়, বড় বড় প্রতিষ্ঠানও সাইবার হামলার শিকার হয়। হাসপাতাল, ব্যাংক, সরকারি দপ্তর সবখানে এখন তথ্য নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি তথ্য ফাঁস মানে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, মানুষের ব্যক্তিগত গোপনীয়তারও বড় ক্ষতি। সোশ্যাল মিডিয়াতেও সচেতন থাকা অত্যন্ত জরুরি। আমরা অনেক সময় নিজের অবস্থান, ফোন নম্বর, ব্যক্তিগত ছবি বা পারিবারিক তথ্য প্রকাশ্যে শেয়ার করি, যা অসৎ মানুষদের হাতে বিপদের কারণ হতে পারে। ডিজিটাল দুনিয়ায় সচেতনতা মানেই নিরাপত্তা। মনে রাখতে হবে, প্রযুক্তি যেমন আশীর্বাদ, তেমনি অসচেতন ব্যবহারে তা বিপদের কারণও হতে পারে। তাই সাইবার সিকিউরিটি শুধু একটি প্রযুক্তিগত শব্দ নয়, এটি এখন জীবনের নিরাপত্তারই একটি অংশ। সচেতন হন, নিরাপদ থাকুন।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু, মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

সেরা কথা পর্বে স্বাগত জানাচ্ছি। মহাত্মা গান্ধী বলেছেন, তুমি নিজেই সেই পরিবর্তন হও যা তুমি পৃথিবীতে দেখতে চাও। এটি শুধু একটি অনুপ্রেরণামূলক বাক্য নয়, এটি একটি জীবন দর্শন। এই সংক্ষিপ্ত বাক্যের মধ্যে লুকিয়ে আছে আত্মশুদ্ধি, দায়িত্ববোধ, মানবতা এবং সমাজ পরিবর্তনের এক গভীর আহ্বান। মানুষ সাধারণত পৃথিবীর নানা অন্যায়, অসাম্য, হিংসা, প্রতারণা বা অশান্তি দেখে অভিযোগ করে। আমরা চাই সমাজ বদলাক, মানুষ ভালো হোক, চারপাশের সততা ও ভালোবাসা ফিরে আসুক। কিন্তু গান্ধীজির এই উক্তি আমাদের মনে করিয়ে দেয় যে সমাজ পরিবর্তনের শুরুটা বাইরের কোথাও নয়, নিজের ভেতর থেকেই। মানুষের একটি স্বাভাবিক প্রবণতা হলো অন্যকে পরিবর্তন করতে চাওয়া। আমরা প্রায় বলি মানুষের মানসিকতা বদলানো দরকার, সমাজটা আর আগের মতো নেই, সবাই যদি একটু ভালো হতো। কিন্তু আমরা খুব কম সময়ই নিজেদের দিকে তাকাই। গান্ধীজির এই উক্তি সেই আত্মসমালোচনার দরজা খুলে দেয়। তিনি বলতে চেয়েছেন, পৃথিবীকে সুন্দর করতে হলে প্রথমে নিজেকে সুন্দর করতে হবে। কারণ একজন মানুষের চিন্তা, আচরণ ও মূল্যবোধই ধীরে ধীরে সমাজের চরিত্র গঠন করে। ধরা যাক আমরা চাই সমাজে সততা প্রতিষ্ঠিত হোক, কিন্তু যদি আমরা নিজেরাই ছোটখাটো অসততাকে স্বাভাবিক বলে মেনে নিই, তাহলে সমাজ কিভাবে বদলাবে? আমরা চাই মানুষ ভদ্র হোক, কিন্তু নিজের রাগ, অহংকার ও অসহিষ্ণুতাকে নিয়ন্ত্রণ করি না।

আমরা চাই পৃথিবীতে শান্তি আসুক, অথচ নিজের পরিবার, বন্ধু বান্ধব কিংবা সহকর্মীদের সঙ্গে অকারণে বিবাদে জড়িয়ে পড়ি। এই দ্বিচারিতার কারণে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে না। গান্ধীজির বক্তব্য ছিল, পরিবর্তনের প্রথম ধাপ হল নিজের জীবনকে সেই আদর্শের প্রতিচ্ছবি বানানো। এই উক্তির মধ্যে আত্মদায়িত্বের একটি শক্তিশালী বার্তা রয়েছে। আমরা প্রায়ই সমাজের ব্যর্থতার জন্য সরকার, রাজনীতি বা অন্য মানুষকে দোষ দিই, কিন্তু গান্ধীজি মনে করতেন প্রতিটি মানুষই সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন মানুষের ছোট ছোট ভালো কাজও অনেক বড় পরিবর্তনের সূচনা করতে পারে। যেমন একজন শিক্ষক যদি নিষ্ঠার সঙ্গে শিক্ষাদান করেন, একজন চিকিৎসক যদি মানবিকতার সঙ্গে রোগীর সেবা করেন, একজন শিল্পী যদি তার শিল্পের মাধ্যমে মানবতার বার্তা ছড়িয়ে দেন, তবে সেই ইতিবাচক প্রভাব সমাজে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। গান্ধীজির নিজের জীবনী ছিল এই উক্তির বাস্তব উদাহরণ। তিনি শুধু স্বাধীনতার কথা বলেননি, নিজের জীবনেও সরলতা, সত্যবাদিতা ও অহিংসার চর্চা করেছেন। তিনি চেয়েছিলেন ভারতবাসী স্বনির্ভর হোক, তাই নিজেও চরকা কেটেছেন। তিনি অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন হিংসা কখনো স্থায়ী শান্তি আনতে পারে না। তার কথার সঙ্গে কাজের মিল ছিল বলেই তিনি লক্ষ মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন। বর্তমান সময়ে উক্তির গুরুত্ব আরও বেশি অনুভূত হয়। আজকের পৃথিবীতে প্রযুক্তির উন্নতি হয়েছে, মানুষ আধুনিক হয়েছে, কিন্তু একই সঙ্গে বেড়েছে হিংসা, বিভাজন, স্বার্থপরতা ও মানসিক দূরত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রায়ই অন্যের ভুল নিয়ে সমালোচনা করি, কিন্তু নিজের আচরণ নিয়ে ভাবি না। আমরা চাই মানুষ ভদ্র ভাষায় কথা বলুক, অথচ নিজের মন্তব্যেই বিষ ছড়াই। আমরা চাই সমাজে মানবতা ফিরে আসুক, কিন্তু পথের অসহায় মানুষটির দিকে তাকানোর সময় পাই না। গান্ধীজির এই উক্তি আমাদের শেখায় যে পৃথিবীকে বদলাতে চাইলে প্রথমে নিজের ব্যবহার, চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে। সবশেষে বলা যায়, তুমি নিজেই সেই পরিবর্তন হও যা তুমি পৃথিবীতে দেখতে চাও। এই উক্তি মানুষকে শুধু উপদেশ দেয় না, মানুষকে নিজের ভেতরে আলো জ্বালানোর শিক্ষা দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সমাজ কোনো আলাদা সত্তা নয়, সমাজ গঠিত হয় আমার, আপনার, আমাদের সবার মাধ্যমে। তাই পৃথিবীকে বদলাতে চাইলে প্রথমে নিজের মন, চিন্তা ও আচরণকে বদলাতে হবে, কারণ সত্যিকারের পরিবর্তন কখনো বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না, তা জন্ম নেয় মানুষের অন্তর থেকে, আর সেই অন্তরের পরিবর্তনই একদিন পুরো পৃথিবীকে বদলে দিতে পারে।

শ্রোতা বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তারপর আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক এবং বাংলায় স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে আজ 29তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি অক্ষুণ্ণ রয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। বাংলাদেশে মহিলা ও শিশুদের ওপর ক্রমবর্ধমান হিংসার ঘটনায় রাষ্ট্রসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এশিয়ান অনূর্ধ্ব-23 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের সুরজ বশিষ্ট এবং সগর সিং পুরুষদের গ্রেকো রোমান বিভাগের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। রুবিওর সঙ্গে বৈঠকের পর সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে,

0: সেক্রেটারি অফ স্টেট আজ প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, যোগাযোগ, শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন রুবিও। শ্রী মোদী শান্তি প্রচেষ্টায় ভারতের ধারাবাহিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী রুবিওকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে রুবিও আগামীকাল দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। উল্লেখ্য, চলতি মাসের 26 তারিখে হতে চলা কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও চার দিনের সফরে ভারতে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঊনবিংশতিতম রোজগার মেলায় আজ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেন। দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 2টি। কলকাতার শিয়ালদা বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 142 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে আর এক অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান নিয়োগপত্র তুলে দেন নবনিযুক্তদের হাতে। খুব শীঘ্রই আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পেতে শুরু করবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আজ নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসাথীর 6 কোটির বেশি উপভোক্তাকে আয়ুষ্মান ভারতের আওতায় আনার কথাও ঘোষণা করেন তিনি। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় পশ্চিমবঙ্গের জন্য 2,103 কোটি টাকা এবং আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে বলেও জানান তিনি।
1: আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব।
0: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আগামী 30 মে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওই দিন বিধাননগর মহকুমা হাসপাতালে ওই কর্মসূচির সূচনা করবেন তিনি। রাজ্যের জন্য এই টিকার 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারত তার শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রেখেছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের শ্রী গোয়েল বলেন, ক্রমবর্ধমান উৎপাদন খরচ থেকে কৃষকদের স্বস্তি দিতে সরকার সারের বর্ধিত মূল্যের বোঝা বহন করেছে। মন্ত্রী আরও বলেন, দেশের স্বাক্ষরিত 9টি মুক্ত বাণিজ্য চুক্তি এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক 5 দেশ সফরে দেশের আত্মনির্ভরশীলতা এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন যাত্রা প্রতিফলিত হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ নতুন দিল্লিতে সাংহাই সহযোগিতা সংগঠন SCO-র সেক্রেটারি জেনারেল নুরলান ইয়ের মেক বাইহেভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, SCO-কে শক্তিশালী করা, আঞ্চলিক স্তরে যোগাযোগ বাড়ানো, নিরাপত্তা সহ একাধিক বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। উল্লেখ্য, এই আইনটি 20 বছর পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন MG নারেগাকে প্রতিস্থাপিত করে। উল্লেখ্য, চলতি বছরের পয়লা জুলাই থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত

অঞ্চল জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে দেশ জুড়ে সতর্কতা জারি করেছে কেন্দ্র। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্র বন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত দেশ থেকে আসা উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। ভারত কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আগামী 25 মে 3 দিনের কানাডা সফরে যাচ্ছেন। দেশের একাধিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী তাঁর সফরসঙ্গী হবেন বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে। শ্রী গোয়েল কানাডার ওটাওয়া এবং টরেন্টোতে বাণিজ্য, বিনিয়োগ এবং সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপি এর অগ্রগতি বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের অবসরপ্রাপ্ত আধিকারিক ত্রিলোকীনাথ প্রয়াত, বয়স হয়েছিল 79 বছর। দীর্ঘ রোগভোগের পর আজ সকালে নতুন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ত্রিলোকীনাথ অল ইন্ডিয়া রেডিওর বার্তা সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্বভার সামলেছেন। তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ একাধিক বিভাগেও তিনি কাজ করেছেন। রাষ্ট্রসংঘের শিশু সুরক্ষা সংগঠন ইউনিসেফ বাংলাদেশে মহিলা ও শিশুদের ওপর ক্রমবর্ধমান হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে সেদেশের সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে হিংসায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সুবিচারের লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপের আহ্বান জানিয়েছে। গতকাল বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক সময়ে সেদেশে শিশুদের বিরুদ্ধে যৌন হিংসা এবং হত্যার ঘটনায় তারা অত্যন্ত উদ্বিগ্ন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত, আহত আরও 9 জন। এর আগে লুহানস্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত স্টারোবিলস্কের একটি কলেজে ছাত্রাবাসী ইউক্রেনের ড্রোন হামলায় 11 জন নিহত হন। এই ঘটনার প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়ার পর রাশিয়া আজ এই অভিযান চালায়। ভারতীয় কুস্তিগীর সুরজ বশিষ্ঠ এবং সাগর সিং আজ এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের গ্রেকো রোমান বিভাগের ফাইনালে উঠেছেন। এর ফলে অন্তত 2টো রুপো নিশ্চিত করেছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে আজ 69তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। খবর শেষ হল এরপরে খবর 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরে কিশোর জমাতিয়া তিনি কক্তমা বুবাগ রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হা খতর নি শিকলা হদান হামসাচাক ভারত সংসাইতি সানাবাগৈ তাই বারজা ইয়াসাগৈ তাই সাকথারৈ সামুং তাংনা কবক মুংনা রেখা হাফাং কতরকু গবাং কুক লুকুরক নাইমাই ন ইয়াসাকনা বাগৈ বিবিজি রামজি কেরং নৈসাই নৈসিবানি খবজাক পুইলা বেরেমনি রায়দা বিতিতিনি কারিখা হাস্তে হাফাংনি ডিগ্রি কলেজ রগ বিশি নৈসাই নৈশি দক নৈশি স্নে রং বিশিও গ্রেজুয়েট পরিমঙ্গবতী সামুং অ মেটালনি সাল নৈশি চুকুনি সিমি সেঙ্গানা টিসিএ বাইকম থিংজাক হাস্তে বেরেমনি বিশিসি থাম উমর জরানি ক্রিকেট বাতাইমুং তিনি থুমুং কাইবা অংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হা কতর নি শিকলা হদান হামসাজাক ভারত সংসাইতি সানা বাকি তাই ববার যা ইয়াসাগৈ তাই সাকথারৈ সামুং তাংনা কবক মুংনা রেখা তিনি ফিল চিচুকু রোজার বানিকনি পান্ডব ভিডিও কনফারেন্স নিং সেব বাই কক নারকমা ও মন্ত্রীবক্রক অ কক শাখা মন্ত্রীবক্রক শাখা ভারতনি হামসামুঙ্গ হায়ুংনি জুদা জুদা হা কতর মানজাক না খাতুংজাক শিকলা হদানি বাকি সামুং মানথক রকমা সেব তাই হায়ুংনি ছয় মান মাস নামতি সাথানি ভারত জুদা জুদা হা কতর বাই দায়লাই তঙ্গতাই হায়ুঙ্গ খা খম খম রহরে তংমা ও দায়লাইজাক অঙ্গি বাসাই তঙ্গো
1: আজ হর ভারতীয় এক বড়ে সংকল্প কে সাথ আগে বড় রহা হ্যায় ইয়ে সংকল্প 2047

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজ্যে সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামী 29 মে থেকে শুরু হচ্ছে। সরকার বৃহত্তর জনমত গ্রহণের জন্য ভিবিজি রামজি আইন 2025-এর খসড়া বিধিমালা আজ প্রকাশ করেছে। টিসিএ পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ ভিডিও

0: কনফারেন্সের মাধ্যমে 19তম রোজগার মেলায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের কর্মযোগীদের উপর জনগণের আস্থা রয়েছে এবং নিষ্ঠা, সঠিক আচরণ এবং দায়িত্ববোধের মাধ্যমে সে আস্থা আরও শক্তিশালী করা তাঁদের কর্তব্য। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশ ভারতের উন্নয়ন যাত্রার অংশীদার হতে আগ্রহী। যুবকদের জন্য কর্মসংস্থান সুযোগ ও আন্তর্জাতিক অভিজ্ঞতা তৈরি করতে ভারত নানা দেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলছে এবং বিশ্বে একটি নির্ভরযোগ্য সাপ্লাই চেইন পার্টনার হিসেবে উঠে আসছে।
1: আজ হর ভারতীয় এক বড়ে সংকল্প কে সাথ আগে বড় রাহা হয়। ये संकल्प 2047 तक विकसित भारत के निर्माण का संकल्प है। इस लक्ष्य की प्राप्ति के लिए आज देश अलग अलग सेक्टर्स में निवेश कर रहा है और इस निवेश से देश के युवाओं के लिए रोजगार के लाखों नए अवसर बन रहे हैं।
0: ভার্চুয়ালি এই অনুষ্ঠানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, রোজগার মেলার ফলে শুধু সরকারি চাকরিতে নিয়োগের সংখ্যাই বাড়েনি, বরং নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতাও এসেছে। দেশজুড়ে এর আগে 18টি রোজগার মেলার মধ্য দিয়ে প্রায় 12 লক্ষ নিয়োগপত্র প্রদান করা হয়েছে। আজ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও সংস্থায় নবনিযুক্ত 51,000-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। 2025-26 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে রেকর্ড 2,86,588 কোটি টাকা উদ্বৃত্ত লভ্যাংশ দেওয়ার অনুমোদন দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। গতকাল মুম্বাইতে গভর্নর সঞ্জয় মালহোত্রার সভাপতিত্বে ব্যাংকের পরিচালনা পর্ষদের 623তম বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, গত অর্থবর্ষের তুলনায় তাদের মোট আয় 26.42% বৃদ্ধি পেয়েছে এবং ব্যালেন্স শিটের বহর 20.61% বেড়ে দাঁড়িয়েছে 91,97,121 কোটি টাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাউন্ট এভারেস্ট জয়ে ইন্দো তিব্বত পুলিশ এর প্রথম মহিলা পর্বতারোহণকারী দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, চরম দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই অসাধারণ সাফল্য অর্জন করে আইটিবিপি এই দল স্বার্থের আগে দেশ মূল মন্ত্রকে সম্মান জানিয়েছে। রাজ্যে সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে 2026-27 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামী 29 মে থেকে শুরু হচ্ছে। ওই দিন থেকে উচ্চশিক্ষা দপ্তরের সমর্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 7 জুন রাত 12টা পর্যন্ত। প্রথম রাউন্ডে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে 19 জুন। প্রথম রাউন্ডের মেধা তালিকা ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে 22 এবং 23 জুন। দ্বিতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 24 জুন। এর ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে 25 থেকে 29 জুন পর্যন্ত। তৃতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 30 জুন। এই তালিকার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে 1 ও 2 জুলাই। চতুর্থ রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 3 জুলাই। এই তালিকার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে 4 থেকে 6 জুলাই। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে আজ এই খবর জানা গেছে। ঊনকোটি জেলার কয়েকটি স্থানে হামের বিক্ষিপ্ত প্রাদুর্ভাব মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ কৈলাসহরে সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন। তিনি জানান, হামের লক্ষণ বা উপসর্গ এবং এক্ষেত্রে করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রচার জোরদার করা হয়েছে। আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিচ্ছেন। তাছাড়া কৈলাসহর ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য দপ্তর থেকে হেল্প ডেক্স বসানো হয়েছে। প্রতিবেশী দেশ থেকে আসার সময় সীমান্তে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বিএসএফকেও এই বিষয়ে তীক্ষ্ণ নজরদারি রাখতে বলা হয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন এনএইচএমের রাজ্যের যুগ্ম মিশন অধিকর্তা ডাক্তার নূপুর দেববর্মা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাক্তার রণদীপ সাহা, ঊনকোটি জেলার ভারপ্রাপ্ত সিএমও ডাক্তার সন্দীপন ভট্টাচার্য প্রমুখ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে

তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 1178 00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। সরকার বৃহত্তর জনমত গ্রহণের জন্য ভিবিজি রামজি আইন 2025-এর খসড়া বিধিমালা আজ প্রকাশ করেছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, অংশীজন, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী 21 জুনের মধ্যে খসড়া বিধিমালাটির ওপর আপত্তি বা পরামর্শ জমা দিতে পারবেন। বিকশিত ভারত জি রামজি আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005-কে প্রতিস্থাপন করেছে। নতুন এই আইনের লক্ষ্য হল একটি অর্থ বছরে বিধিবদ্ধ কর্মসংস্থান নিশ্চয়তার সময়কাল 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। বিকশিত ভারত জিরামজি আইনটি আগামী 1 জুলাই থেকে দেশের সমস্ত রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে কার্যকর হবে। আকস্মিক বজ্রপাতে 9টি জেলায় আজ ও গতকাল মোট 3 জনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে পেঁচারথল থানাধীন নবীন ছড়া এলাকায় একই পরিবারের ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বদ্ধ কর্মসংস্থান নিশ্চয়তার সময়কাল 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। বিকশিত ভারত জিরামজি আইনটি আগামী 1 জুলাই থেকে দেশের সমস্ত রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে কার্যকর হবে। আকস্মিক বজ্রপাতে 29টি জেলায় আজ ও গতকাল মোট 3 জনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে পেঁচারথল থানাধীন নবীনছড়া এলাকায় একই পরিবারের ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হল সুমন্ত চাকমা এবং মিনা চাকমা। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারের হাতে 20,000 টাকা করে মোট 40,000 টাকা অন্তর্বর্তীকালীন সহায়তা প্রদান করা হয়েছে। এদিকে গতকাল কুমারঘাট ব্লকের অধীন লালজুরি এলাকায় আকস্মিক বজ্রপাতে নারায়ণ দে নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কুমারঘাট মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা শাসক ডেভিড এল হালাম জানিয়েছেন, নিহত নারায়ণ দের পরিবারকেও 20,000 টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। বিজেপির উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানের অঙ্গ হিসেবে আজ থেকে বনমালীপুর মণ্ডলের উদ্যোগে শুরু হয়েছে 2 দিনের প্রশিক্ষণ শিবির। ধলেশ্বর কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুলে এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন প্রদেশ বিজেপির সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য। বিজেপির বাগমা মণ্ডলের উদ্যোগে উদয়পুর পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে এবং কাঁকড়াবন মণ্ডলের উদ্যোগে ডায়েট কলেজে অনুরূপ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তেলিয়ামুড়ার কবি নজরুল দ্বাদশ্রেণী বিদ্যালয়ে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। দেশের দিব্যাঙ্গজনদের অসামান্য কৃতিত্ব এবং তাদের ক্ষমতায়নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক জাতীয় পুরস্কার 2026-এর আবেদন প্রক্রিয়া শুরু করেছে। প্রতিবছর 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই মর্যাদাপূর্ণ বেসামরিক স্বীকৃতিটি প্রদান করা হয়। গত 15 মে থেকে এই পুরস্কারের জন্য রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এ অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। মনোনয়ন বা আবেদনপত্রগুলো শুধুমাত্র অনলাইন জমা দিতে হবে এবং পোর্টালটি 31 জুলাই পর্যন্ত খোলা থাকবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় প্রগতি প্লে সেন্টার 7 উইকেটে, জিবি প্লে সেন্টারকে নরসিংগড়ের পিটিএ মাঠে কর্নেল কোচিং সেন্টার 8 উইকেটে, বিদ্যাসাগর কোচিং সেন্টারকে এমবিবি স্টেডিয়ামে মৌচা ক্লাব 73 রানে, ব্রাইট ক্লাবকে এবং মোহনপুরের তালতলা মাঠে এগিয়ে চলো সংঘ 135 রানে, বাধারঘাট কোচিং সেন্টারকে পরাজিত করে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ 5টি খেলা হয়। রানীরবাজার মাঠে সোনামুড়া 5 উইকেটে মোহনপুরকে, উদয়পুর মাঠে সদর বি দল 9 উইকেটে আম্বাসাকে, মেলাঘর মাঠে বিশালগড় 51 রানে, খোয়াইকে নেপকো মাঠে সদর এ দল 8 উইকেটে জিরানিয়াকে এবং বিলুনিয়ার মাঠে শান্তিরবাজার 67 রানে শাবরুমকে পরাজিত করে। ধর্মনগর মাঠে কমলপুর এবং কৈলাসহরের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.9 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 33.6 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজ্যে সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামী 29 মে থেকে শুরু হচ্ছে। সরকার বৃহত্তর জনমত গ্রহণের জন্য ভিবি জিরামজি আইন 2025-এর খসড়া বিধিমালা আজ প্রকাশ করেছে। টিসিএ পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

0: হ্যাঁ, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, বিশ্ব রায় বাবু, কি গান শুনতে চাইছেন বলুন। আরেকবার বলবেন। হার্ট থ্রব। আচ্ছা, গানটা বলুন। তেরি দুনিয়া মে মেরি দুনিয়া হ্যায়।
1: মেরি দুনিয়া হ্যায় তুজমে কহি।
0: আচ্ছা, মেরি দুনিয়া হ্যায় মুজমে কহি। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন বন্ধু। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যাঁ ম্যাম, নমস্কার, আমি সুমন বলছি মিনসঙ্গ থেকে। শুভ সন্ধ্যা।
0: হ্যাঁ, শুভ সন্ধ্যা সুমন বাবু, কি গান শুনতে চাইছেন বলুন।
2: ম্যাম, ঠিক থেকে,
0: হ্যাঁ,
2: ঠিক থেকে হ্যাংওভার, এই গানটা শুনে দিন।
0: হ্যাংওভার।
2: হুম হুম,
0: আচ্ছা, অনেক ধন্যবাদ, সঙ্গে
2: ভালো থাকবেন।
0: নিশ্চয়ই, নমস্কার, আপনিও ভালো থাকবেন। তবে প্রথম গানটা অনুরোধ করেছে বিশ্ব রায় বাবু, দেখা যাক সংগ্রহে আছে কিনা। ততক্ষণে আরো একজন বন্ধু চলে এসেছেন। হ্যালো,
3: হ্যালো, গুড ইভিনিং, আমি কণিকা দেব, বোমা বলছে তাগারদোলা থেকে।
0: হ্যাঁ বলুন।
3: আমি শুনব পুরনো ছায়া ছবি 1968 এর একটা ফিল্ম, ফিল্মের নাম দুনিয়া।
0: আচ্ছা,
3: হ্যাঁ, মোহাম্মদ রফির গাওয়া। গানের লাইনটা হচ্ছে, ফলসফা প্যার কা তুম কিয়া জানো, এরকম আর।
0: আচ্ছা, নিশ্চয়ই সঙ্গে থাকবেন। হ্যাঁ, সঙ্গে থাকবেন, চেষ্টা করবো শোনাতে, যদি সংগ্রহে থাকে অবশ্যই শোনাবো। এবারে প্রথম গানে যাব, বিশ্ব রায় বাবুর অনুরোধের গান।

0: শ্রোতা বন্ধুরা, এবারে শুরু করব আজকের গানে আপকে লিয়ে। আর আপনাদের অনুরোধ, জানাতে ফোন করতে পারেন আমাদের স্টুডিও নম্বরে 0381232653। অবশ্যই হিন্দি ছবির গান কিন্তু আমরা এই পর্বে শুনব। মনে হচ্ছে কোনো একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার ম্যাম,

0: হ্যালো,
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাধাঘাট মাতৃপল্লি থেকে।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, কি গান শুনতে চাইছেন আজকে?
1: খুব সুন্দর গান দিয়ে তো শুরু করলেন, আমাদের সুমন খুব সুন্দর
0: বিশ্বরাই বাবুর
1: আবদার
0: অনুরোধের গান
1: করলো।
0: ছিল,
1: হ্যাঁ
0: বিশ্বরাই বাবুর অনুরোধের গান ছিল।
1: হ্যাঁ, বিশ্বরাওর গান শুনলেন কিন্তু সুমন ও অনুরোধ করেছে
0: হ্যাঁ
1: সুন্দর
0: হ্যাঁ
1: গান।
0: হ্যাঁ
1: এবার আমি বলবো,
0: হ্যাঁ
1: প্রেম রোগ ছবি থেকে যদি গানটা শোনান, কুছ নেহি তো কুছ নেহি।
0: কুছ নেহি তো কুছ নেহি। আচ্ছা
1: হ্যাঁ
0: আচ্ছা, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, নিশ্চয়ই চেষ্টা করব শোনাতে। শ্রোতা বন্ধুরা, হ্যাঁ আরো একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন। হ্যালো,
2: নমস্কার,
0: নমস্কার।
2: আমি আপনার সামনে থেকে টিঙ্কু বলছি।
0: হ্যাঁ টিঙ্কু বাবু বলুন।
2: আচ্ছা, আমি প্রেম প্রতিজ্ঞা ছবি থেকে প্যারে কবি কম নেই করেগা
0: প্যার কভি কম নেহি করেঙ্গে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, এবারে সরাসরি চলে যাব সুমন বাবুর অনুরোধের গানে। হ্যাং ওভার অনুরোধ করেছিলেন, চলুন শুনবো।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গানে আপকে লিয়ে। আর যে গানটা শুনলাম সে গানটা কণিকা দেবী আমাদের অনুরোধ করেছিলেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার,
0: কে রয়েছেন সঙ্গে?
1: আমি আমরা খয়জালে যে বিমল দেব নাম কইতেছিলাম।
0: হ্যাঁ বিমল বাবু, কি গান শুনতে চাইছেন বলুন। হ্যালো হ্যালো,
1: গানের নাম? হ্যালো,
0: হ্যাঁ বলুন গানের নাম। বুঝতে পারছি না,
1: আতি হাই তেরি আত,
0: আরেকবার বলবে?
1: হ্যালো,
0: আপনার কথাটা গুলো কেটে কেটে আসছে।
1: আতি হাই তেরি আত ম্যাম,
0: আতি হ্যায় তেরি ইয়াদ।
1: ম্যাম
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন অবশ্যই।

0: চেষ্টা করব, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনানোর চেষ্টা করব। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার ম্যাম, আমি বিমান লোধ বলছি, জিবি বাজার থেকে আগরতলা।
0: হ্যাঁ বিমান,
1: জগদীশ সিং এর গানটা শুনতে চাই।
0: কোন গানটা?
1: চিঠি না কই সন্দেশ।
0: চিঠি না কই সন্দেশ,
1: জগদীশ সিং এর। ফিল্মটার নাম আমি ঠিক
0: নিশ্চয়ই
1: বলতে পারছি।
0: ঠিক আছে,
1: এটা খুব
0: নিশ্চয়ই শোনানোর চেষ্টা করব। এবারে যে গানটা শুনব সে গানটা আমাদের অনুরোধ করেছেন বিশ্বজিৎ বাবু। তবে তার আগে আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো।
2: হ্যালো।
0: হ্যালো,
2: হ্যাঁ আমি নিরঞ্জন গোস্বামী বলছি।
0: হ্যাঁ নিরঞ্জন বাবু, বলুন কি গান শুনতে চাইছেন? দিল সচ্চা ওর
2: চেহারা জুটা।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। চলুন এবারে বিশ্বজিৎ বাবুর অনুরোধের গানটা শুনি।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গানে আপকে লিয়ে। এতক্ষণ শুনছিলাম জগজিৎ সিং এর কণ্ঠে চিঠি না কই সন্দেশ, বিমানবাবুর অনুরোধের গান। আজ শেষ অনুরোধটুকু নেব। হ্যালো হ্যালো হ্যালো, না বন্ধুর কথা শুনতে পাইনি। যাই হোক, আমরা আজকের সর্বশেষ গানের দিকে এগোব। তাও একবার একজন বন্ধু আছেন দেখি। হ্যালো
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: মঙ্গল দেবরমা।
0: মহল বাবু বলুন, কি গান শুনতে চাইছেন? হ্যাঁ, কোন গানটা একটু জোরে বলবেন, আপনার কথা শোনা যাচ্ছে না। জিস তারহা আশিক থা, নিশ্চয়ই চেষ্টা করব শোনাতে। তবে এবারের গানটা নিরঞ্জন বাবুর অনুরোধের গান।

জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 19তম রোজগার মেলায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের কর্মযোগীদের ওপর জনগণের আস্থা রয়েছে এবং নিষ্ঠা, সঠিক আচরণ ও দায়িত্ববোধের মাধ্যমে সেই আস্থা আরও শক্তিশালী করা তাঁদের কর্তব্য। 2025-26 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে রেকর্ড 2,86,000 কোটি টাকা উদ্বৃত্ত লভ্যাংশ দেওয়ার অনুমোদন দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। গতকাল মুম্বাইতে গভর্নর সঞ্জয় মালহোত্রার সভাপতিত্বে ব্যাংকের পরিচালনা পর্ষদের 623তম বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাউন্ট এভারেস্ট জয়ে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের প্রথম মহিলা পর্বতারোহণকারী দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, চরম দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই অসাধারণ সাফল্য অর্জন করে আইটিবিপির এই দল স্বার্থের আগে দেশ মূল মন্ত্রকে সম্মান জানিয়েছে। রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে 2026-27 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামী 29 মে থেকে শুরু হচ্ছে। ওই দিন থেকে উচ্চশিক্ষা দপ্তরের স্মার্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 7 জুন রাত 12টা পর্যন্ত। প্রথম রাউন্ডে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে 19 জুন। ঊনকোটি জেলার কয়েকটি স্থানে হামের বিক্ষিপ্ত প্রাদুর্ভাব মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ কৈলা শহরে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জেন। তিনি জানান, হামের লক্ষণ বা উপসর্গ এবং এক্ষেত্রে করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রচার জোরদার করা হয়েছে। সরকার বৃহত্তর জনমত গ্রহণের জন্য ভিভিজি রামজি আইন 2025-এর খসড়া বিধিমালা আজ প্রকাশ করেছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, অংশীজন, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী 21 জুনের মধ্যে খসড়া বিধিমালাটির ওপর আপত্তি বা পরামর্শ জমা দিতে পারেন। আকস্মিক বজ্রপাতে ঊনকোটি জেলায় আজও গতকাল মোট 3 জনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে প্যাঁচারথল থানাধীন নবীনছড়া এলাকায় একই পরিবারের ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হল সুমন্ত চাকমা ও মিনা চাকমা। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারের হাতে 20,000 টাকা করে মোট 40,000 টাকা অন্তর্বর্তীকালীন সহায়তা প্রদান করেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় আজ 5টি খেলা হয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায়

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

0: শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে রাত 9:03, আর আমি শুরু করছি আজকের আজ রাতে। আজকের আজ রাতে অনুষ্ঠানের বিষয় রাখা হয়েছে শৈশবের গ্রীষ্মের ছুটি। হ্যাঁ, গ্রীষ্মের ছুটি, এই দুটি শব্দের মধ্যেই যেন লুকিয়ে আছে এক সমুদ্র স্মৃতি। এমন এক সময়ের স্মৃতি যেখানে জীবনের সবচেয়ে নির্মল দিনগুলো রোদে শুকোতে দেওয়া কাপড়ের মতো বাতাসে দুলত। কি সুন্দর, তাই না বলুন? আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা ব্যস্ততা, দায়িত্ব আর ক্লান্তির হিসেব কষি, তখন হঠাৎ কোনো দুপুরে দূরে কোকিলের ডাক শুনে কিংবা কাঁচা আমের গন্ধ পেয়ে মনে হয় জীবন তো এমন ছিল না। একসময় জীবন মানেই ছিল গ্রীষ্মের ছুটি, তখন দিনগুলোকে এত দ্রুত ছুটতে হতো না, সময় যেন ধীরে ধীরে হাঁটত। আর সেই ধীর গতির মধ্যেই ছিল এক অদ্ভুত শান্তি। শুনবো আপনাদের অভিজ্ঞতা, আপনাদের গল্প। ফোন করতে হবে 0381-232-6253 এই নাম্বারে। থাকবো রাত 11:00 পর্যন্ত এই আজ রাতে অনুষ্ঠান নিয়ে। এবং আজকের আজ রাতের বিষয় আরও একবার জানিয়ে দিই, শৈশবের গ্রীষ্মের ছুটি। আপনার শৈশবে আপনার গ্রীষ্মের ছুটি কেমন কাটত, কোথায় কাটাতেন, সেই সমস্ত কিছু আজ ভাগ করে নিন আমার সঙ্গে। শৈশবে গ্রীষ্মের ছুটি শুরু হতো পরীক্ষার শেষ দিনের সেই বহুল প্রতীক্ষিত ঘণ্টার ধরির মধ্য দিয়ে। সেদিন ক্লাসরুমের পরিবেশই আলাদা থাকত। সবাই জানত আর কয়েক মিনিট পরেই শুরু হতে চলেছে বছরের সবচেয়ে আনন্দের সময়। শ্রোতা বন্ধুরা, এই বিষয়টা আপনাদের ভীষণ ভালো লাগার একটি বিষয় বলে আমি নিশ্চিত, কারণ আমাদের সবার জীবনে গ্রীষ্মের ছুটি একটা বড় ভূমিকা রেখেছে। আর একজন শ্রোতা বন্ধুও চলে এসেছেন দেখতে পাচ্ছি। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার,
0: নমস্কার, বলুন, কে রয়েছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকা দেবী, বলুন।
1: হ্যাঁ দেখুন, ছোটবেলায় শৈশবের গ্রীষ্মের ছুটি তো খুব মজার মজার স্মৃতি এখানে লুকিয়ে থাকে। আর ছুটি মানে তখন গ্রীষ্মের ছুটি মানে লম্বা টানা একটা ছুটি থাকতো, তো অবভিয়াসলি সব ছেলে মেয়েরাই মামার বাড়িটাই বেশিরভাগ যেত বা যেতে পছন্দ করতো। ছুটি মানেই মামা বাড়ি, তো সেখানে ধরুন আনন্দ মানে একটা তো নিশ্চয়ই আছে। গরমের ছুটি, ছুটি হলেই আমরা যেতাম মামার বাড়ি। আর গ্রামে ছিল মামার বাড়ি, তো সেখানে খুব মানে গ্রামে যে আমাদের যেখানে বাড়ি ছিল সেখানে খুব একটা খোলামেলা আমরা মানে বেরোতে পারতাম না, তো মামা বাড়ি গিয়ে সেখানে তো একদম পুরো খোলামেলা মাঠ পুকুর সবকিছু একদম দেখতে পেতাম। একটা উন্মুক্ত একটা পরিবেশ, খোলামেলা হাওয়া সবকিছুই পেতাম। আর ছুটিতে যাওয়া মানে ওখানে আমার কিছু বন্ধু বান্ধব সব ছিল, ওদের সঙ্গে মজা, আম পাড়া, বিকেলে কালবৈশাখী ঝড় এলে আম কুড়ানো, আম কুড়িয়ে ভাগ করা, সেই আম কেটে নুন লঙ্কা মাখিয়ে একসঙ্গে বসে খাওয়া, মানে প্রচুর আনন্দ, প্রচুর স্মৃতি এই মুহূর্তে চোখের সামনে একদম ভেসে এলো। তো এটুকুনি শেয়ার করলাম।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, এর সঙ্গে থাকবেন। অম্বিকা দেবী যে গল্পটা বললেন, নিজের যে গল্প বললেন, আমার মনে হয় এই চিত্রটা কম বেশি অনেকের কাছেই একই রকম হবে। হ্যালো,
2: সন্ধ্যা ম্যাম।
0: শুভ সন্ধ্যা, কে রয়েছেন সঙ্গে বন্ধু?
2: আমি আনন্দনগর থেকে জয়কুমার বলছিলাম ম্যাম।
0: হ্যাঁ জয়কুমার বাবু, বলুন।
2: হ্যাঁ আপনি ভালো আছেন তো ম্যাম?
0: হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
2: হ্যাঁ ভালো আছি ম্যাম।

0: বলুন।
1: আজকের টপিকে রাখছেন জ্যৈষ্ঠ মাসের হামের টপিক।
0: আজকের বিষয় হচ্ছে শৈশবের গ্রীষ্মের ছুটি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা ম্যাম, শৈশবের গ্রীষ্মের ছুটি। এখন তো বিশেষ করে যারা স্টুডেন্ট বা যারা বাল্য জীবনে এখনো যারা আছে ওরার কথাই বলতে পারি। আমরা তো বয়স পারাই এসেছি ম্যাম, তবে এখন আমি আজকে টাকার জলায় আত্মীয় বাড়ি যাওয়ার পর আম তাম করে নিয়ে এসেছি, এরপরে
0: বন্ধু আমি বিষয়টা একবার আপনাকে বলি। শৈশবের গ্রীষ্মের ছুটি অর্থাৎ আপনার শৈশব, আপনি যখন ছোট ছিলেন তখন আপনার গ্রীষ্মের ছুটি কেমন কাটতো, সেরকম কোন স্মৃতি যদি থাকে তাহলে বলতে পারেন।
1: গ্রীষ্মের ছুটির সময় মামার বাড়িতে জিরা নিয়ে যাইতাম।
0: আচ্ছা,
1: এরপর দাদুর লিচু গাছ আছিল, লিচু পাকতো, আম পাকতো, কাঁঠাল পাকতো, তো যাওয়ার পর কত আনন্দ, আনন্দ তো এখন মনে আছি। এরপর এখন তো এই সময়টা আর ফিরে আসবে না, এখন তো এদুরই বলার ছিল আর কি বলার আছে।
0: ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, যেটা বলছিলাম যে এই চিত্রটা কম বেশি সবার ক্ষেত্রেই এক, গ্রীষ্মের ছুটি মানেই মামার বাড়ি যাওয়া, পরীক্ষার খাতা জমা দিয়ে বেরোনোর সময় বুকের ভেতর এমন একটা হালকা অনুভূত হতো যেন পৃথিবীর সমস্ত দায়িত্ব শেষ হয়ে গেছে। আর তাই বাবা মায়েরা কিন্তু বলতেন শেষ পরীক্ষাটা খুব ভালো করে দিতে, কারণ শেষ পরীক্ষাটা তো দেওয়ার সময় পরীক্ষাতে যতটা না কনসেন্ট্রেশন থাকতো তার চেয়ে বেশি মনোযোগ থাকতো যে কতক্ষণে পরীক্ষা শেষ হবে, ছুটি কাটাবো। হ্যালো,
2: নমস্কার ম্যাডাম, আমি আগরতলা থেকে তপন দাস বলছি।
0: তপন বাবু, আপনি আজকে সকালে ফোন করেছিলেন, গতকাল রাতেও ফোন করেছিলেন এবং আজ সকালেও ফোন করেছেন, তাই আজকে আজ রাতে আপনার সঙ্গে কথা বলতে পারছি না। আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। যেটা বলছিলাম বন্ধুরা, পরীক্ষার খাতা জমা দিয়ে বেরোনোর সময় বুকের ভেতর এমন একটা হালকা অনুভূতি হতো যেন পৃথিবীর সমস্ত দায়িত্ব শেষ হয়ে গেছে। স্কুলের গেট পেরোনোর সঙ্গে সঙ্গেই বন্ধুরা চিৎকার করে বলতো ছুটি পড়ে গেছে, কেউ পরিকল্পনা করতো মামার বাড়ি যাবে, কেউ বলতো গ্রামে যাবে, কেউ আবার শুধু বিকেলবেলা খেলবে আর ঘুমোবে। হ্যালো,
3: হ্যাঁ দিদি, আমি বুদ্ধমন্ত থেকে উত্তম লোধ বলছি।
0: হ্যাঁ উত্তম বাবু বলুন।
3: দিদি যা দিন তার আসে না, চলে গেছে
0: সেই
3: ঠিক, যে দেখো ছুটি থাকতে ইজার একটা আনন্দ উৎসাহ জিনিসটা ছিল। দেখো আমি তো অন্য সিঙ্গর ব্ল্যান্ড স্কুলে পড়তাম,
0: আচ্ছা
3: বুঝছো,
0: আচ্ছা
3: ব্ল্যান্ড স্কুল আমরা আমাদের আমলে আমাদের স্কুলে গেলাম, লেচু ডাগুলাম অদ্ভুত ছিল তখন, তো আমরা স্কুলে যে ফুল বাগান এই লেচু গাছ ইদি বেশিরভাগ ছিল। আমাদের যে যারা আমরা সঞ্চালয় করতো সঞ্চালয় করতো আমাদের এখানে আমাদের মামা আসিল, একজন মামা মানে ওরা চাকরি করে এখানে, তো মামা বলতো বাজনা আজ তখন তো লেচু করার দিন, লেচু গাছনি কেন, তা আমরা বলতাম মামা তুমি পারলে আমরা খাইতাম, পারলে তো আমরা খামু, এ মামা আমাদের পরে বাজে খাওয়াইতো। এত বিশেষ করে যে আমাদের স্যার যে স্যার তো আরো ভালো লেসুর জন্য অন্তপক্ষে আমরা নৃসিংহ রন্ধু ছিল, এটা অনেকটা হিস্টোরি ছিল এটা।
0: আচ্ছা আচ্ছা,
3: আমরা নিজে এই আমরা তখন কোন ফুল গাছে আমরা নিজে হাতে ধরাইয়া আমরা জল দেওয়াইতো গাছ করাইতো, কিন্তু এই আনন্দেই কখনো তোমার এই অভিজ্ঞতার কারণে মনে হয়েছে যে এই যে বদ্ধটা কিভাবে আমরা কাটতো।
0: বাহ সত্যি তো তাই,
3: এরপরে আমরা এর মধ্যে অনেক হিস্টোরি আছে।
0: সেই সেই,
3: ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। তখন অর্থাৎ শৈশবে ছুটি মানেই সত্যিকারের ছুটি ছিল। আজকের মতো সামার ক্যাম্প, সামার প্রজেক্ট, অনলাইন ক্লাস, ক্যারিয়ার গাইডেন্স এসবের চাপ কিন্তু ছিল না। আমাদের ছুটির সবচেয়ে বড় কাজ ছিল আনন্দ করা। বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, হ্যালো, হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে।

0: পাচ্ছে না, একটু জোরে বলবেন। হ্যালো রাজদীপ, একটু জোরে বলবে, একটু জোরে বলো, শোনা যাচ্ছে না তোমার কথা। হ্যাঁ আচ্ছা, রাজদীপ একটু জোরে কথা বলবে, তোমার কথা কিছু শোনা যাচ্ছে না। হ্যালো রাজদীপ ফোন করেছিলেন, মনে হলো আমাদের যুব শ্রোতা হতে পারে, যুববন্ধু, কিন্তু কথা বলতে পারলাম না কারণ আমি কোনো কথাই শুনতে পাচ্ছি না স্পষ্টভাবে। যাই হোক, পরবর্তীকালে আবারও কথা হবে এই আশা রাখছি। হ্যালো হ্যালো,
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা,
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাদাঘাট মাতৃপল্লী থেকে।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলুন।
1: বলছিলাম দেখুন, এই যে আপনি গরমের ছুটির কথা বললেন না, এতে কিন্তু স্কুলের একটা নির্দিষ্ট সময় থেকে কিন্তু একটা সময় পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকতো। আমরা ছোটবেলাতে এই নিয়মের মধ্যে পড়ে গেলাম। এখন ছিলাম গ্রামে, আম কাঁঠালের কিন্তু তখন রমরমা বাজার, কারণ ঘটনা হচ্ছে আমার বাড়িতেও কাঁঠাল গাছ ছিল, আম গাছ ছিল, লিচু গাছ ছিল। সুতরাং আগে নিজের বাড়িগুলি খেয়ে দিয়ে তারপর না মামার বাড়ি, সেটা বুঝতে পারছেন তো? আবার পাচ্ছেন নিজের বাড়িগুলি না খেয়ে যদি মামার বাড়িতে চলে যাই, এগুলি আবার সাবার করে দেবে অন্যরা, ভাই বোনেরা। তো সুতরাং সবার আগে নজর ছিল আগে নিজের গাছের গুলি খেয়ে নি, খেয়ে দে তারপরে যাব মামার বাড়ি।
0: আচ্ছা,
1: মামার বাড়িতে ঘটনা হচ্ছে গিয়ে আমার লাইফে একটা বিরাট ঘটনা ঘটেছে। মামার বাড়িতে গিয়ে হারিয়ে গেছি, বুঝলেন?
0: আচ্ছা,
1: দুষ্ট তো কম ছিলাম না, এই দুষ্টামির জন্য মামার বাড়িতে অন্যদের বকা খেয়ে এই যে পালিয়েছি, উল্টো পথে ধাওয়া করে আমি ঢুকে গেছি জঙ্গলে।
0: আচ্ছা,
1: তাই আর বলে লাভ নেই, সেই সে অনেকটা জঙ্গলে কাটিয়ে অনেক রাতে ফিরতে হয়েছে। মামার বাড়িতে একটা আনন্দ, অনাবিল আনন্দ, সেটা আমাদের অম্বিকা দি শুরুতেই বলছিলেন, এই আনন্দের সাথে অন্য কোনো কিছু তুলনা হয় না।
0: ঠিক ঠিক,
1: আর আমার মামা ছিলেন আমার সমসাময়িক বন্ধুর মতো, বুঝলেন তো?
0: আচ্ছা,
1: গেলেই একটু মামা ভাগিনা যখন সমান সমান হয় কি হয় জানেন তো, বন্ধুত্বের ভাবটা অনেক বেশি হয়ে যায়। এবার ওটা পারো, ওখানে পারো, চলো এদিকে ঘুরে আসি, কোথায় আম গাছ, কোথায় কি আছে। এই যে গ্রীষ্মের যে দাবদাহ তখন কিন্তু গায়ে লাগতো না, আর খাওয়া দাওয়ার পরে পুকুরটা কোথায় আছে একটু দেখে রাখতাম। আশপাশে পুকুর আছে, নদী নালা আছে, সোনামুড়াতে আমার মামার বাড়ি, ওখানে নদীর আর বড় বড় নালা আছে যেগুলি নদীর সাথে মিশেছে, সেগুলিতে স্নান করার একটা বিরাট সুযোগ ছিল। আপনার এখনো দেখবেন সোনামুড়াতে ভালো ভালো রাস্তার পাশে বড় বড় লেক আছে, লেকের পাশে ছিল মামার বাড়ি। সুতরাং জলের অভাব নেই, ফলের অভাব নেই, খাও দাপি আনন্দ করো।
0: সেই সেই, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, সঙ্গে থাকবেন। যেটা বলছিলাম, গ্রীষ্মের ছুটি তো শুরুই হতো স্কুলে শেষ পরীক্ষা দিয়ে, আর বাড়ি ফিরে ব্যাগটা এক কোণে ছুঁড়ে ফেলে যে শান্তিটা লাগতো সেটা ভাষায় প্রকাশ করা যায় না। মা হয়তো বলতেন বইগুলো ঠিক করে রাখ, কিন্তু তখন বই গুছিয়ে রাখার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল পরের দিনের পরিকল্পনা করা। কোন বন্ধুর বাড়ি যাওয়া হবে, কোন মাঠে খেলা হবে, দুপুরে কোন গল্পের বই পড়া হবে, এসব নিয়েই ব্যস্ততা। তখন ছোট ছোট বিষয়ই জীবনের সবচেয়ে বড় আনন্দ ছিল। হ্যালো, হ্যাঁ রাজদীপ বলো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ

0: আচ্ছা,
1: এখানে আম কাঁঠাল পাকা সবই আছে, আমি কি করলাম কাঠি উঠে গেছে,
0: আচ্ছা
1: কাঠটায় অর্ধেকের মতো আম আমি পেরে মাটিতে ফেলে দিয়েছি।
0: আচ্ছা
1: তারপর আমি কি করলাম, আমি কাঁঠালের পাল উঠে চলে গেলাম,
0: আচ্ছা,
1: তারপরে গিয়ে ওই জায়গাটা তো ডালটা ছোট ছিল, নরম ছিল, আমি দেখিনি ডালটা গেল ভেঙে,
0: আচ্ছা,
1: আর
0: তারপর,
1: আমি কাঁঠালের উঠে লটকে দিলাম। তারপর আমি মানুষ চিনে, আমি চিৎকার করে
0: হ্যাঁ,
1: পাড়ার মানুষ, আমি মরে গেলাম, আমি মরে গেলাম, টাকা দাও আসা বলে আমি পাড়ার মানুষ শুনিয়ে দিলাম।
0: আচ্ছা, রাজদীপ কি করো বর্তমানে? হ্যালো, কি করো তুমি? ক্লাস 7-এ পড়ো? বাহ, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। তুমি FM উজ্জীবন অন্ত শোনো? বাহ, খুব ভালো, অনেক ভালো থাকবে।
1: আমার আজ রাতে পর্বটা বেশি ভালো লাগে,
0: বুঝলাম না,
1: আমার আজ রাতে পর্বটা বেশি ভালো
0: বেশি
1: লাগে।
0: ভালো লাগে। আচ্ছা, বাহ, খুব ভালো, শুনতে থেকো, ভালো থেকো। খুব ভালো লাগলো ছোট্ট বন্ধুকে সঙ্গে পেয়ে, কি সুন্দর বললো তার অনুভূতির কথা। ক্লাস 7-এ পড়ে রাজদীপ, হয়তো সেও এখন গরমের ছুটি কাটাচ্ছে, হতেই পারে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, ঝর্ণা দেবী বলুন। বলুন।
2: আমরাও পেয়েছি, খুব আনন্দ, গরমের ছুটি কাটলে মামা মামা বাড়ি যাবো, বন্ধু বন্ধু বান্ধব বাড়ি যাবো, এই একটা আনন্দ। এই ছুটি বললে মামা বাড়ি যেতাম, মামা বাড়ি তো মানে সবচেয়ে থেকে আমাদের সবাই কথা বলছি, মামা বাড়ির মতো যাবি তো তুমি কান্নি খাটো না, মামা বাড়ি আমাদের সবচেয়ে মানে আদরের জায়গা, এমনি তো সবাই আদর করে তুমি মামা বাড়িটা তুমি একটু এক্সট্রা আদর।
0: সেই
2: তারপর মামা বাড়ি যেরকম মামা বাড়ি করে মামার আছে, আমি এই গাছে আমি গাছে কাছে আলু গাছে জ্যাম আর মজা করে খেতাম, আনন্দ ফুর্তি করতাম, গল্প করতাম, খুব মানে ভালো লাগতো মামা বাড়িতে। এখন দাদুবোন যদি আসার সময় হলে তো মনটা খারাপ হয়ে যেত, তখন বাড়িতে গিয়ে জলে যেতে হবে। আর দাদু বলতো খাক খাক, ছেলে মেয়ের নাচতে হলো গে রাজবাড়ি হাঁটি জানিস কি, তোর খাক হঠাৎ আমার খুব ভালো লাগে এরকম বলছে। ছুটি শেষ, ছুটি সে ফুরিয়ে যাচ্ছে, খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে, এখন তো আনন্দটা হবে না। পাশাপাশি এটাও আমাদের আনন্দ লাগতো, ছুটি শেষ হলে কি হলাম তো সবার সঙ্গে স্কুলে যেতে হবো, পরীক্ষা দেবো, কাছে কাছে মার্ক বেশি পাবো, এইটুখানে একটা আমার নিজের একটা উদ্যোগ ছিল। হ্যাঁ, মানে এই গরমের ছুটিটা খুব মজা করে কাটিয়েছিলেন, বন্ধু বন্ধু বাড়ি গিয়ে জাম খাওয়া, আম খাওয়া, ঘুরতে যাওয়া, ও গোলাপ জাম পাড়া, এ মানে অনেক কিছু নিয়ে পুকুরে গিয়ে সাঁতার কাটা, অনেক কিছু নিয়ে খুব ভালোভাবে কাটিয়েছি
0: সৌন্দর্য ছিল। খুব ভোরে হয়তো ঘুম ভাঙতো, পাখির ডাকে বা রান্নাঘরে মায়ের বাসনের শব্দে, জানালার বাইরে তাকালেই দেখা যেত একরাশ উজ্জ্বল রোদ। সেই রোদের মধ্যেও এক ধরনের কোমলতা ছিল। মুখ ধুয়ে বারান্দায় দাঁড়াতেই গায়ে এসে লাগতো গরম হাওয়া, কিন্তু তাতেও বিরক্তি লাগতো না, বরং মনে হতো আহা আজ তো ছুটি। হ্যালো, হ্যালো,
3: হ্যালো,
0: কে রয়েছেন বন্ধু?
3: হ্যাঁ নমস্কার, আমি রাজধানীর আগরতলা থেকে মালিনী ভট্টাচার্য বলছি।
0: হ্যাঁ মালিনী, বলুন।
3: আজ রাতে অনুষ্ঠানের আজকে টপিকটা তো সত্যি খুব ভালো, মানে একদম নস্টালজিক হয়ে পড়লাম। কলেজ শেষ হয়েছে 1 বছর হলো, গত বছর পর্যন্ত এই গ্রীষ্মের ছুটির আনন্দটা নিয়েছি, আর এই বছর নিতে পারছি না। আসলে এই বছর সারা বছরই ছুটি, কিন্তু ওই পার্টিকুলার ওই গ্রীষ্মের ছুটিটা অনুভব করতে পারছি না। তবে হ্যাঁ, সবাই তো বলছিল, সবাই তো একদম পুরোনো দিনে ফিরে গেছিল, আমারও একদম পুরোনো দিনের কথা মনে পড়ে গেল যখন স্কুলে ছিলাম।
0: আচ্ছা,
3: আসলে আমার বাবা মা দুজনেই তো ওয়ার্কিং ছিল, তাই ওই গ্রীষ্মের ছুটিটাতে বাড়িতে থাকতে একটু মনটা খারাপ হয়ে যেত, কারণ একাকাই থাকতে হতো। তবে জেম্মা জেঠোরা ছিল, তো আমার

0: সবচেয়ে বেশি যে জিনিসটা, যে স্মৃতিটা মনে পড়ে, আমি গ্রীষ্মের ছুটিটা কাটাতাম খুব, মানে একা একাই তো থাকতাম বাড়িতে, একা একার মধ্যেই খুব আনন্দ করে কাটাতাম। মায়ের শাড়িটা একটা পরে দিতাম, আর হাতে একটা লাঠি থাকতো, আর ঘরের যতগুলো বালিশ কোষণ সব ছিল, তারা ছিল আমার ছাত্র ছাত্রীরা, তাদের আমি বসিয়ে দিতাম। আর এরপর শুরু হতো এরপর অ্যাপেল, বিফোর বল থেকে শুরু করে সবকিছু। এখন করে করে খুব সুন্দর করে মা এসে দেখতো যে দরজার পেছনে একদম দরজা ভরিয়ে ফেলেছি পড়াতে পড়াতে সারাদিন। তো এইভাবে এইসব মিষ্টি মধুর স্মৃতির মধ্যে দিয়ে, তারপর বড় বাড়ি আম গাছ কাঁঠাল গাছে ভরা, তো এই যে দুপুরবেলা গিয়ে গিয়ে আম কুড়োনো, হঠাৎ একটা ঝড় এলো, ঝড়ে প্রচুর আম পড়লো, গিয়ে গিয়ে আম কুড়োনো, হ্যাঁ এখনো আছে, কিন্তু এখন কেন জানি না সবকিছু একটা যান্ত্রিক একটা কৃত্রিমতায় ধরে গেছে, তো তাই এতটা ইচ্ছে করে না, কিন্তু ছোট্টবেলার আনন্দটা একটা আলাদাই ছিল। আর আজকের এই আজ রাতে অনুষ্ঠানে আপনি এত সৃজনশীল একটা বিষয় আনলেন, খুব নস্টালজিক হলাম, আর এতগুলো স্মৃতি মনে পড়লো, অনেক ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ মানিনি দেবে আপনাকেও। আসলে বিষয়গুলো রাখার সময় একটুখানি ভাবি যে যদি হারানো দিনগুলোকে আবার একটু ছুঁয়ে দেখা যায়, যদি ভালো স্মৃতিগুলোকে আবার একটু একটু রিকল করা যায়, একটু ভালো থাকা যায়, এরকম করেই বিষয়গুলো রাখা হয়। আর আজকের বিষয় শৈশবের গ্রীষ্মের ছুটি। আমি প্রথমে বলেছিলাম যে আমি নিশ্চিত আপনাদের আজকের বিষয়টা খুব ভালো লাগবে, আর এখন পর্যন্ত তো তাই মনে হচ্ছে। হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? কে বলছেন? হ্যাঁ, মলিনা দেবী বলুন। আচ্ছা,
2: কিন্তু 65 বছর আমি আগের কথা মনে হচ্ছে, আমার এই অনুষ্ঠান শুনলে মনে হয় যে সারা দিন হয়ে যায়।
1: বন্ধু আপনার রেডিও সেটটিকে একটুখানি মিউট করে দিন, তাহলে কথা বলতে সুবিধা হবে। হ্যাঁ বলুন।
2: আমার বড় ভাই দেখছি আমার আমি দিব্যি দৌড় মারছি, সোজা দৌড় মারছি, আমি কি না আমি কিছু করি সাথে আরো আমার ভিডিওটা দিব গাছ হচ্ছে, আর ধরে তো আমি যেমন লুকাই গেল। তারপরে তারা সবাই আসে কদেখো তাইরে গাছ উঠোন বন্ধ করুন দিতে না, এমন দুষ্ট ছিলাম। আর অনেক বয়স হচ্ছে 65 বছর, চলে গেল বয়স, ভাই গাছ আজকে বিট বনে যে দৌড়াইছে না, আমি তো গাছ ভেঙে পরে আমরা তো চলতে গড়াই হতে দুই
1: অনেক ধন্যবাদ মলিনা দেবী, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আজকে রাজ রাতে। শ্রোতা বন্ধুরা, আজকে রাজ রাতে পর্বে তো রয়েছি, আরো অনেকটা সময় জুড়ে থাকবো, তবে চলুন এই মুহূর্তে একটা গান শোনা যাক, গান শুনে আবারও কথা বলবো আপনাদের সঙ্গে।

শ্রোতা বন্ধুরা, আজকের আজ রাতে পর্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু আর যে অম্বালিকা। কথা বলছি আজকে শৈশবের গ্রীষ্মের ছুটি নিয়ে। শুনছিলাম রবি ঠাকুরের প্রকৃতি পর্যায়ের গ্রীষ্ম উপপর্যায়ের একটি গান, যে গানটা ছাড়া হয়তো আমাদের গ্রীষ্মকাল অসম্পূর্ণ। গরমের সকালগুলোর একটা নিজস্ব সৌন্দর্যের কথা আপনাদের বলছিলাম। বাড়ির ছাদে রোদে শুকনো হতো আমসত্ত্ব, বড়ি, বিভিন্ন রকমের আচার। মা, পিসিমা, জেঠিমারা একসঙ্গে বসে আচার মাখতেন আর গল্প করতেন। সেই গল্পের মধ্যেও থাকত এক ধরনের সংসারের উষ্ণতা। আর আমরা সুযোগ পেলেই লুকিয়ে কাঁচা আম তুলে খেতাম, সেটা অবশ্য এখনও কিছুটা হয়। সেই টক স্বাদ যেন এখনও জিভে জল লেগে আছে। গ্রীষ্মের ছুটির আরেক

0: একটা অবিচ্ছেদ্য অংশ ছিল মামার বাড়ি বা দিদার বাড়ি যাওয়া, যেটা আপনারা শুরু থেকেই আমাকে বলছিলেন। এই যাত্রাটুকুও যেন এক উৎসব ছিল। ট্রেনের জানালার পাশে বসে বাইরে তাকিয়ে থাকতে থাকতে মনে হতো পৃথিবীটা কত বিশাল। সবুজ মাঠ, নদী, ছোট ছোট স্টেশন, দূরে তালগাছ, সব কিছু যেন গল্পের বইয়ের ছবির মতো লাগত। স্টেশনে পৌঁছানোর পর মামা বা দাদু যখন হাসি মুখে কোলে তুলে নিতেন, তখন মনে হতো পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় এসে পৌঁছে গেছি। সেই বাড়িগুলোর আলাদা একটা গন্ধ ছিল। পুরনো কাঠের আলমারি, নারকেল তেল, ধূপ আর রান্নাঘরের মশলার গন্ধ মিশে এক অদ্ভুত মায়াময় পরিবেশ তৈরি করত। শ্রোতা বন্ধুরা, কথা বলছি গ্রীষ্মের ছুটি, শৈশবের গ্রীষ্মের ছুটি নিয়ে। আমাদের ইতিমধ্যে অনেকজন শ্রোতা বন্ধু কিন্তু তাদের গ্রীষ্মের ছুটির যে অভিজ্ঞতা, যে অনুভূতি, সেগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আর আপনারা যারা এই মুহূর্তে শুনছেন FM উজ্জয়ন্ত, যাদের খুব মনে হচ্ছে নিজেদের হারানো দিনগুলোর কথা, নিজেদের শৈশবের কথা, আপনারা কিন্তু ফোন করতে পারেন। আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0381-2326-253, এই নাম্বারে ফোন করতে পারেন। হ্যালো, নমস্কার,
1: আমি নয়ন বলছি।
0: হ্যাঁ নয়ন, বলুন।
1: আপনাদের টপ খুবই ভালো। আমার ছোটবেলাকার একটা কথাই মনে পড়ে গেছে, বলছি। শৈশবে গ্রীষ্মের ছুটি মানে আমদাম কাঁঠাল, লিচু, গন্ধে ভরা অলস দুপুর। আর এই গ্রীষ্মের ছুটিতে বাকি সবার কথা যেটা সবাই যাচ্ছে হচ্ছে গিয়ে মামার বাড়িতে, কিন্তু আমার ব্যাপারটা টোটালি আলাদা।
0: আচ্ছা,
1: আমি যেতাম আমার নিজের বাড়িতে, গ্রামের বাড়িতে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, আমার গ্রামের বাড়ি বিলুনিয়াতে। আমার থাকা পড়াশোনা সত্ত্বেও আমার থাকা হচ্ছে কি আগরতলাতে। তো এইখানে গিয়ে আমরা ছুটির পর আমরা যেতাম ভাই বোন, পিসাতো ভাই বোন সবাই গিয়ে ভীষণ আনন্দ করতাম। এবং ওই দিনগুলোকে আমি এখনো ভীষণ ভীষণ ভাবে মিস করি এবং ফিরে পাওয়ার জন্য চেষ্টা করি। তার জন্য কি হয়, এবার পরীক্ষা শেষ হওয়ার পর এই বয়সে আমি কি করছি, ওই আগের দিনগুলোকে ফিরে পাওয়ার জন্য ওই একদিন বা দুদিনের জন্য গিয়ে গ্রামের বাড়িতে ঘুরে আসে আর কি। কিন্তু ওই আগের দিনগুলো আর ফিরে পাওয়া হচ্ছে না আর কি।
0: সে তো পাওয়া যায় না, তবে ঠিক আছে, আমরা চেষ্টা করি নিজেরা ভালো থাকতে এবং সেই দিনগুলো ফিরে না পেলেও সেই দিনগুলোর মতো দিন বা মুহূর্ত তৈরি করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ নয়নবাবু, সঙ্গে থাকবেন, শুনতে থাকুন 101.6 MHz FM জয়ন্ত। আমরা রয়েছি আজকের আজ রাতে অনুষ্ঠানে। কথা বলছিলাম তো মামার বাড়ি নিয়ে, দিদার বাড়ি নিয়ে। দিদা দুপুরবেলা হাত পাখা নিয়ে বসতেন, আমরা তার পাশে শুয়ে গল্প শুনতাম। কখনো ভূতের গল্প, কখনো রাজা রানীর গল্প, কিংবা কখনো দিদার নিজের ছোটবেলার গল্প। সেই গল্পগুলোর মধ্যে শুধু কাহিনী ছিল না, ছিল জীবন, ছিল আবেগ, ছিল একটা সময়ের ইতিহাস। আজও মনে হয় সেই গল্পগুলোই আমাদের কল্পনা শক্তিকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছিল। তখন টেলিভিশন থাকলেও তার প্রতি আসক্তি ছিল না, মোবাইল তো দূরের কথা। মানুষ তখন মানুষকে সময় দিত, গল্পের মধ্যেই সম্পর্কগুলো গভীর হয়ে উঠত।

0: হ্যালো হ্যালো,
1: নমস্কার, আমি জয়নগর দশমীঘাট থেকে দেবী
0: হ্যাঁ
1: সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ দেবী,
1: অম্বালিকা ম্যাডাম না?
0: হ্যাঁ বলুন।
1: গ্রীষ্মের ছুটি মানে শৈশবের ছুটিটা,
0: হ্যাঁ
1: পরীক্ষা
0: শৈশবে
1: কবে
0: গ্রীষ্মের
1: শেষ
0: ছুটি।
1: হবে?
0: হুম হুম
1: হ্যাঁ, পরীক্ষা কবে শেষ হবে? পাগলের মতো মানে দিন গুনতাম কবে শেষ হবে। মামার বাড়ি আমাদের কাছে ছিল না, কলকাতা।
0: আচ্ছা
1: হ্যাঁ, দুই মামা,

0: এদিকে পিসির বাড়ি, বড় পিসি, মেজো পিসি, ছোট পিসি, ওই বড় পিসির বাড়ি কৃষ্ণনগর, জয়নগর থেকে কৃষ্ণনগর বেড়ানি, তবু ওইটাই মামার বাড়ি। মানে মানুষ যেমন আনন্দ করে মামার বাড়ি ভেবে চলে যেতাম। পিসির বাড়িতে গান বাজনা রাত্রে বড় বড় দাদারা সব হারমোনিয়াম তবলা নিয়ে বইতো, খুব আনন্দ করে আমি অন্তত থাকতে যেতাম, মানে আমার খুব ভালো লাগতো। আর তো আম কাঁঠালের গন্ধে বাড়ি বাড়ি আম কাঁঠালের, এখন তো এটি দেখাই যায় না, আম কাঁঠাল একসঙ্গে কাটতেছে, বাটি বাটি করে দিতেছে, চিড়ামুড়ি লও, দই লও, খাও, এরকম ঘরে ঘরে
1: শুনেই জিভে জল চলে আসছে।
0: এই স্মৃতিটা আপনারা যে টপিক গুলি আনেন, স্মৃতিটার মধ্যে আমরা কিছু সময় এলো ডুবে থাকতে পারি,
1: সেই সেই
0: না ম্যাডাম?
1: একদমই তাই।
0: হ্যাঁ আচ্ছা, তারপরে পিসির বাড়ি থেকে পাঁচ সাত দিন থেকে আসলাম, আবার কবে পরীক্ষা শেষ হবে? মানে গ্রীষ্মের ছুটি কিন্তু কাহিনী না, কাহিনী হলো মানে বেড়ানি, বাইরে গঙ্গা ঘর থেকে তারপরে সবাই মিলে একসাথে বসে আম চিরা দুধ মুড়ি কলা খাও, মা এদি কিচ্ছু নাই, কাঁঠাল কাঁঠাল দিয়ে চালনির মধ্যে চেলে তারপরে এটা দিত দুধের সঙ্গে, গন্ধ আমের, কাছে কাছে আমের গন্ধ। মানে ম্যাডাম সেই দিন আর আসবে না ফিরে,
1: খুব ভালো থাকবেন। দেবী সেনগুপ্ত ফোন করেছিলেন। আসলে ওনার কথা শুনে আমারও মনে হচ্ছিল যে সত্যি তো সেই দিনগুলো আর আসবে না, আর যেহেতু বর্তমান পরিস্থিতির সঙ্গে তালে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হয়, তাই আমরা চেষ্টা করলেও আমাদের পরের প্রজন্মকে আমাদের বা আপনাদের সেই হারিয়ে যাওয়া দিনগুলো হয়তো ফেরত দিতে পারবো না। হ্যালো,
2: হ্যালো দিদি নমস্কার।
1: নমস্কার, বন্ধু কে রয়েছেন সঙ্গে?
2: আমি আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে সিগনোড়া নাম বলছি।
1: হ্যাঁ বলুন।
2: দেখুন গ্রীষ্মের ছুটিতে তখনকার দিনে দিদার বাড়ি বা মামার বাড়ি যাওয়া একটা আলাদা স্বাদ ছিল। সেটা হচ্ছে কি জানেন, যে এখন যেমন দিদার বাড়ি বা মামার বাড়ি গেলে ফোনে বললেন দেওয়া হচ্ছে যে আমরা যাচ্ছি, এই যে আসছি বা যাচ্ছি এই যে একটা আকর্ষণ সেটা কিন্তু এখন আপাতত নেই। মানে রাস্তায় যেতে যেতে পাঁচবার ফোন হয়ে যাচ্ছে, তখন মানে কি কেমন আছো কি কিছু এসব জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে হয় না। আর সেই সঙ্গে তখনকার দিনে জানেন পাড়া প্রতিবেশী যে মামারা থাকতো বা দিদারা থাকতো তাদের একটা মানে আন্তরিকতা থাকতো, এখন যেটা লুপ্ত প্রায়। আর সেই সঙ্গে বলবো দিদি একটা অতীতের কথা, মানে গ্রীষ্মের ছুটিতে দিদার বাড়ি গেছি, যে ছোট্ট আছেলা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে পান্তা ভাত খেয়েছিলাম বুঝলেন, আজও সেটা কিন্তু স্মৃতি হয়ে মনে চকচক করে। হ্যাঁ, যেটা এখন আর হয় না, সচরাচর দেখবেন এখন পান্তা ভাত তো বাড়িতে খায় না, নটার সময় বেশিরভাগ দেখা যায় মুড়ি খায় বা কোনো টিফিন খায়, সেই সময় একটা পান্তা ভাতের চল ছিল বুঝলেন। হ্যাঁ, যেটা খুবই ভালো লাগতো। আর সেই সঙ্গে ওই আখের রস পেতাম কি আখের গুড় পেতাম, বাড়িতে আখের গুড় থাকতো সেই সময় গ্রীষ্মকালে, সেগুলো এখন তো আর সচরাচর পাওয়া যায় না, হয়তো যে গুড়টা আমরা কিনতে পারি সেটা কিন্তু সেই স্বাদটা পায় না বুঝলেন। সরাসরি যেটা আখসালে মানে একটা স্বাদ পেতাম আর কি নতুন গুড়ের, সেটা আপাতত পায় না।
1: পান্তা ভাতের কথা যেটা এখন আর হয় না, আমি হয়তো হাতে গুনে চার পাঁচ দিন খেয়েছি, আমার সঙ্গের বন্ধু বান্ধবরা খেয়েছে কি না সেটাও জানি না, হয়তো বা অনেকেই খাননি, কারণ এই জিনিসটা আজকাল হয়ই না। তো যেগুলো আমরা হয়তো বা আমাদের বন্ধুবান্ধব কিংবা আমাদের পরের প্রজন্ম প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি, যেমন এই যে আমাদের খাবার দাবারগুলো, সেগুলো কিন্তু আমরা চেষ্টা করে দেখতে পারি, তাহলে হারিয়ে যাওয়ার দিনের পুরোটা স্বাদ দিতে না পারলেও কিছুটা দিতে পারবো। হ্যালো,
3: নমস্কার দিদি।
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
3: আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আমিনুল হক সরকার বলছি দিদি।
1: হ্যাঁ বলুন।
3: দিদি আজকের বিষয়টা শুনলাম তো, বিষয়টা আপনি এমন ভাবে বললেন যে পুরাতন স্মৃতি আবার উস্কে দিলেন। হ্যাঁ, তার মানে মানে এই জন্যই বলছি, ছোটবেলায় তখন আমরা ছুটি পেলে পরে স্কুলে পড়তাম তো।

0: ছুটি পড়লে পরেই মামার বাড়ি চলে যেতাম। সেই টাইমে তখন গ্রামে থাকতাম, তখন আমাদের গ্রাম দিয়ে গোনা গোটা দিয়ে বাস চলতো, মানে কাঁচা রাস্তা, পাকা রাস্তা ছিল না গ্রামে। তো সেই বাসের চেপে আমরা মামার বাড়ি গিয়েছি। তো মামার বাড়িতে যাওয়ার সময় যদি ফাঁকা মাঠ, তো গ্রামের পরিবেশ বুঝতে পারছেন, ফাঁকা মাঠ, জানলা ধারে বসতাম, তার যা আনন্দ, হ্যাঁ, প্রকৃতির যা সৌন্দর্য এবং আনন্দ, মানে সুন্দরভাবে আহরণ করে নিয়েছি আর কি। তো এবার তারপরে মামার বাড়ি গিয়ে পৌঁছালাম, মামা এবং আমার দিদা যারা আছে, দাদু দিদা, তারা একদম আগে থেকে ওয়েট করে থাকতেন, মানে অপেক্ষা করে থাকতেন যে কবে আমার নাতিরা আসবে। তারপরে আমাদেরকে সেই এমন ভাবে কি বলবো, স্বাগত জানাতো, যা মাত্রই আমাদের কোলে কোলে তুলে নিত দাদু। আর মামারা তো কোনো ব্যাপারই না। তো ওখানে ধরুন দু পাঁচ দিন থাকতাম, ওই গ্রামের মধ্যে থাকতাম, গ্রামের পরিবেশে মিশতাম, গ্রামের লোকজনদের সাথে মেলামেশা করতাম, এইভাবেই আর কি ছোটবেলাটা কাটিয়েছি মামার বাড়িতে। তো দিদি, আপনি আজ যেহেতু বিষয়টা রেখেছেন সেই জন্য খুব ভালো লেগেছে, এইটুকু দিদি শেয়ার করলাম।
1: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন আমিনুল বাবু। শ্রোতা বন্ধুরা, চলুন আর একটা গানে যাই। স্টুডিওর ঘড়িতে রাত 9:45 আর সময় হয়ে গেছে আর একটা গান শোনার। তবে গান শোনার আগেও আরও একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন, তো আপনারা আসলে আমি তো ফোন না ধরে পারি না, তাই কথা বলবো আগে এবং তারপর গানে যাব। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, না, বন্ধুর সঙ্গে কথা বলা গেল না, তবে গান শোনার পর নিশ্চয়ই কথা বলা যাবে এই আশা রাখছি। এবারের গানটা অত্যন্ত জনপ্রিয় একটা গান, অবশ্যই মান্নাদের কণ্ঠে, চলুন শুনবো।

0: শুনছিলাম মান্নাদের একটি অত্যন্ত জনপ্রিয় গান, আর শুনতে শুনতে মনে হচ্ছিল গরমের দুপুর মানিয়ে ছিল এক আশ্চর্য অলসতা। বাইরের রাস্তা ফাঁকা, বাতাস যেন থেমে আছে, আর বলতে বলতেই শ্রোতা বন্ধু চলে এসছেন। হ্যালো হ্যালো, বন্ধুর ফোনটিকে হোল্ডে রেখে দিয়েছেন হয়তো বা ভুল করে। হ্যালো হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো
0: নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার, হ্যাঁ পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী গৌতমূর্তি চট্টোপাধ্যায় কথা বলছি।
0: হ্যাঁ বলুন
1: দিদি। হ্যাঁ বলি, নেটওয়ার্ক প্রবলেম খুব হচ্ছে, তো এটা বিষয়টা একটু বলে দেন।
0: বিষয়টা হচ্ছে শৈশবের গ্রীষ্মের ছুটি।
1: ছুটিতে যখন বাড়ি আসতাম না, বুঝলেন, বাড়ি আসার পথে দুটো আম গাছ ছিল, বুঝলেন, এক দাদু ওখানে আম করার জন্য আগলের জন্য বসে থাকতেন আর কি। আর আমরা বন্ধুরা অনেক দূর থেকে, তখন তো কবজি জোর ছিল কত, জোর একদম ঢিল ছুড়ে দিতাম। হ্যাঁ, আর কিছু বন্ধুদেরকে বলতাম ওরা একটু এগিয়ে যায়, আমরা একটু পিছিয়ে থাকবো। তো ওখান থেকে ধর্ব ধর্ব করে আমগুলো পড়তো, ওরা কুড়িয়ে নিয়ে চলে আসতো। এবার আমি আবার কি করতাম, ওই দাদুকেই বলতাম যে দাদু ওরা কত বড় বদমাইশ ছেলে দেখো, যে তুমি আছো তোমাকে কেয়ারই করে না, এখন আমগুলো কেমন কুড়িয়ে নিয়ে চলে এলো। বলে হ্যাঁ হে দাদা, দেখছি কালকে, হ্যাঁ কাল আরো আগে থেকে আসবো। আর দিদি ওই যে আমটা ইয়ে করতাম, তা আর দেখুন আমাদের বাড়িতেও আমের পাঁচ সাতটা গাছ ছিল, অনেক দাদুরা লাগিয়েছিল। আমরা সেই গ্রামের ছেলে, তো আমি গ্রামের বোধ হয় সেই ওই খড় দিয়ে সেই ইয়ে করা হতো আর কি, আমরা ওটাকে খাট বলতাম, খাটের মতো তৈরি করতো আর কি। হ্যাঁ, যে আমগুলো নিয়ে আসার জন্য, এবার গরু গাড়িতে করে আমরা বাগানে যেতাম, নিয়ে ওই মালিরা পাঠতো, তাদেরকে আবার আগলার জন্য আর্ধেকটা ওদের সিচুয়েশন দিতাম, আমরা সিচুয়েশন নিতাম। তো ওই খাল্লা খাল্লা আম এবার গ্রামেও দিতাম। আর আমার পিসিমাকে, ওই আমার মা বলতো যে বাবা, পিসিমাকে একবার বোলাই যে ওই চার পাঁচ ফুলা ইয়ে করে রাখতাম, জানেন তো, বাড়ির গুড়, আবার বাড়ির আম, বলুন, এবার সারা বছর আমরা খেতাম ওই আমের আচার। তো পিসিমাকে ডাকতাম, পিসিমা অমনি তৈরি করে দিত, এখন শেষ হতো আবার করতো, এই করতে করতে অনেক আম, বয়ামে আম, তারপরে আপনার ওই মাটি হাঁড়িতে, মাটি ভোলাতেই তো তখন বেশি ভালো থাকতো, মা ঠাকুমারা সব ওখানে নিয়ে রেখে দিতেন। আর ওইটা ওই আম যখন মারা ওই রোদে দিত, ওই রোদের সময় স্কুল থেকে এসি একটা দুটো আম হাতে করে নিয়ে একদম পুকুরের জলে ঝাঁপ, বুঝলেন, খাওয়ার পরই ওইটা বিরাট ইয়ে হতো। তো ওই শৈশবে ওইগুলো বেশ খুবই ইয়ে করতাম। আর কালবৈশাখী তো ভালোই ছিল আমাদের সময়, খুবই, এখন তো কালবৈশাখী দেখাই যায় না, প্রচুর আম পড়ে থাকতো ওই। তারপরে পাথর হলে কি হবে, পাথরকে মানতামই না, তো সেই পাথর বলতো তখন ওই গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতাম, এসব করে শৈশবটা কেটেছে খুব সুন্দর। হ্যাঁ, ভালো হলো আমি আপনার সঙ্গে কথা বললাম, অনেক ভালো লাগলো দিদি, ভালো থাকুন।
0: আপনি খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন গৌতম বুদ্ধ বাবু। গরমের দুপুর মানেই ছিল এক আশ্চর্য অলসতা। কখনো বিদ্যুৎ চলে গেলে সবাই হাত পাখা নিয়ে বসত, আর তখন বিরক্তির থেকেও বেশি ছিল একসাথে থাকার অনুভূতি। মা হয়তো বলছেন তার ছোটবেলার কথা, বাবা বলছেন তার স্কুল জীবনের দুষ্টুমির গল্প, আমরা মেঝেতে শুয়ে শুনছি। বাইরে ঝিঁঝি পোকার ডাক, দূরে কোথাও ভেসে আসছে আইসক্রিমওয়ালার ঘণ্টা, সেই ডাক শুনলেই যেন শরীরে নতুন প্রাণ ফিরে আসত। আইসক্রিম, মালাই,

এই কয়েকটা শব্দের মধ্যে কি অদ্ভুত আনন্দ যে লুকিয়েছিল তার তো বলার অপেক্ষা রাখে না। পাঁচ টাকার বরফ কাঠি হাতে পেয়ে মনে হতো পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা পেয়ে গেছি।

0: শ্রোতা বন্ধুরা, আজকের রাজরাতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি রয়েছি আর জম্বালিকা কথা বলছি শৈশবের গ্রীষ্মের ছুটি নিয়ে। শুনছি আপনাদের কথাও। দুপুরবেলা গল্পের বই পড়ার আনন্দও ছিল অন্য রকম। বইয়ের পাতার গন্ধ, নতুন গল্পের উত্তেজনা, সব কিছুই এক অন্যরকম অনুভূতি তৈরি করত। হ্যালো, হ্যালো,
1: হ্যালো ডিয়ার অম্বালিকা।
0: হ্যাঁ, যমুনা বলছো?
1: ভালো আছো?
0: হ্যাঁ, ভালো আছি।
1: বলছি
0: যমুনা বলছো কি? বলো বলো।
1: সবাই যে এখন মানে এই নামটা যদি মনে থাকে কি ভালো লাগে, কারণ আগে এটা কালকে আমি একদের সাথে কথা বলছিলাম তোমাদের আমাদের একটা পরিবারকে নিয়ে।
0: আচ্ছা,
1: তো বলছিলাম যে আগে মানে যখন কথা বলতাম ভয়েসটাই বোঝা যেত যে কে কথা বলছে, এবার আর যারাই হোক আর শ্রোতারাই হোক।
0: আচ্ছা,
1: বর্ণিং ছিল, ভালো আছি। আর কালকে তোমার নামটা বলছিলাম, যার সাথে কথা বলছিলাম, বলছিলাম যে আমাদের যে অম্বালিকা আর আমাদের যে অপরাজিতা, মামাবাড়িতে গেলে আগে তো এখন বড় হয়ে গেছে, এখন কারো সময় নেই, ঠিক না? কারণ সবাই এখন বড় হয়ে গেছে, দায়িত্ব হয়ে গেছে, সংসার হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সবাই দায়িত্ব শুধু কর্ম নিয়ে চলছে। গেলে শুধু বলে এখন বলে বোন ভালো আছি, কখন আগে মানে কখন যাব, কখন খেলা শুরু হবে, কখন মারপিট হবে, কখন গাছ উঠবো, জোল কুই পাড়া বলো, আনারস কেটে খাওয়া বলো, আম পাড়া বলো, কাঁঠাল ভেঙে খাওয়া বলো, এই যে রাত্রে আগে তো কারেন্ট ছিল না, কম বেশ ছিল, সেটা অন্ধকারের মধ্যে হাড়ি কিন দিয়ে যে একটা মজা করা একটা ওই ছুটি যা মামা বাড়িতে ছিল গো আনন্দ, শৈশবে উপেন্দ্র কিশোর, সুকুমার রায়, সত্যজিৎ রায়, লীলা মজুমদার, তাদের লেখা যেন আমাদের শৈশবকে রঙিন করে তুলেছিল। কখনো মনে হতো আমরাও যেন ফেলুদার সঙ্গে রহস্য সমাধান করছি, কখনো টেনিদার সঙ্গে অভিযান করছি। বই তখন শুধু বিনোদন ছিল না, ছিল এক বিশাল কল্পনার দরজা। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার, বন্ধু কে রয়েছেন সঙ্গে?
2: আমি আগরতলা নতুন নগর থেকে মিঠুন সাহা বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
2: শুভ সন্ধ্যা ম্যাডাম।
0: শুভ সন্ধ্যা।
2: আজকে যে প্রসঙ্গটা রেখেছেন যে গ্রীষ্মের ছুটি, আমরা যখন প্রথম পর্যায়ে মানে ছোট ছিলাম তখন ঠিক সেই সময় মানে মার্চ মাসের শেষের দিকে এবং এপ্রিল মাসের প্রথম দিকে কিন্তু আমাদের বাৎসরিক পরীক্ষাটা হতো। যদিও পরে সেটা ডিসেম্বরে চলে এসছে, হতো। তখন পরীক্ষা শেষ হওয়া মানেই তখন একটা মানে গ্রীষ্মের ছুটির একটা আবহাওয়া চলে আসতো। মানে আমরা আমি ব্যক্তিগত ভাবে একটা রেসিডেন্সিয়াল স্কুলে পড়াশোনা করেছি, সেখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা মানে প্রচুর পরিমাণে প্রায় 40-50টা লিচু গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল সেরকমই, আম গাছ ছিল সেরকম, মানে খুব সুন্দর একটা পরিবেশ। তখন আমরা পরীক্ষা শেষ হওয়ার পরে মোটামুটি আমরা গ্রীষ্মের ছুটিতে যাবার জন্য আমাদের বাড়িতে চিঠি লিখতাম এবং হোস্টেল কর্তৃপক্ষ থেকেও তারাও আমরা চিঠি পাঠাতো বাড়িতে নিয়ে আসার জন্য। তো আমরাও ব্যক্তিগত ভাবে বাড়িতে যাবার জন্য তৈরি হতাম। এবং আপনি যে মান্নাদের গানটা চালিয়েছেন তখনই আমাদের যে এই যে পরীক্ষার পর আমরা

0: একটু সন্ধ্যার সময় বসে বসে এই গানগুলি কিন্তু শুনতাম, তখন তো ক্যাসেট ছিল, হ্যাঁ সেই গানগুলি কিন্তু আমরা বসে বসে শুনতাম কিন্তু। তারপরে আমরা, আমার এখনো মনে পড়ছে, আমি আর আমার মার একজন মস্ত ভাই ছিল আড়ালিয়া থেকে, আর অনেকটাই ভিতরে প্রায় তুলাকোনার কাছাকাছি। তো আমরা, আমি যখন মানে গ্রীষ্মের ছুটিতে বাড়িতে আসতাম তখন আমি উনার বাড়িতে যেতাম, এবং উনার একটা গ্রামের প্রাকৃতিক পরিবেশ ছিল, হ্যাঁ, এবং উনারও ঠিক আম থেকে শুরু করে কাঁঠাল কাঁঠাল আনারস আনারস বাগান ছিল। ওই আমার যে দিদিমা উনি কিন্তু আমার জন্য ওই আগে কিন্তু দেখবেন বাংলা নববর্ষের দিন একটা এক ধরনের ইয়ে করা হতো, এটাকে কি বলে নাড়ু নাড়ু, হ্যাঁ সেই নাড়ু কিন্তু আমার জন্য মানে উনি রেখে দিতেন আর কি। এবং আমি আমি যতক্ষণ না পর্যন্ত না যাই উনাদের বাড়িতে, আমার এই দিদিমা কিন্তু এই একটা কোটাতে করে অন্য কাউকে না দেখিয়ে আমার জন্য নাড়ু কিন্তু রেখে দিতেন। আমি যে আমি যাই এবং যাওয়ার পরে উনি কিন্তু আমাকে লুকিয়ে লুকিয়ে নাড়ু গুলি দিতেন খাও এবং খেতাম। এবং একটা মানে দৃশ্য যে মানে সকালবেলা হলেই আনারস বাগানে আমার দিদিমার সঙ্গে আনারস বাগানে চলে যেতাম, হ্যাঁ, এবং আনারস উনি গাছ থেকে পেরে আমার হাতে দিতেন। তারপরে কাঁঠাল, আমি যাও আমি কিন্তু ছোটবেলায় কাঁঠাল খুব ভালোবাসি খেতাম আর কি, হ্যাঁ হ্যাঁ খুব মানে ভালোবেসাম কাঁঠাল, বিশেষ করে মানে এই যে সেটাকে বলে জল ভাত দিয়ে কাঁঠাল, মানে তার যে কত মানে আনন্দ কি বলবো। আর দুপুর বেলায় গ্রামাঞ্চলে আপনি যে মানে আইসক্রিমে যে যিনি ইয়ে করেন যে অভিনয়টা যে করলেন সেটা কিন্তু আমরা আমি যেখানে হোস্টেলে থাকতাম তার পাশে মানে দিয়েও আইসক্রিমওয়ালা ঠিক সেভাবেই যেতেন, এবং আমরা আইসক্রিমওয়ালা যখন যেতেন তখন আমার কিন্তু আমরা ওনার সঙ্গে একটা চুক্তি ছিল যে আমি আপনাকে 10টা লিচু দেবো আপনি আমাকে একটা আইসক্রিম দেবেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ
1: গিভ এন্ড টেক পলিসিতে চলতেন,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের হোস্টেলের সামনে দিয়ে কিন্তু আইসক্রিমওয়ালা যেতেন আর কি। এবং আমাদের হোস্টেলের লিচু গাছের একটা নাম ছিল, ওনারাও জানতেন যে 10টা লিচু মানে কি এটা বিশাল ব্যাপার।
1: আচ্ছা এখন অবশ্য এরকম করলে হবে না,
0: না এখন সেরকম করলে হবে না, এখন হোস্টেলে হোস্টেল তো আছে কিন্তু গাছটা সব নেই আর বিল্ডিং নতুন বিল্ডিং সব অট্টালিকা এসে পড়েছে, প্রাকৃতিক যে সৌন্দর্য বা প্রাকৃতিক যে দৃশ্য সেটা নেই, হ্যাঁ সেটার লাগলে আমাদের মনেরও পরিবর্তন এসে গেছে। আমরাও কিন্তু এখন দেখবেন গ্রীষ্মের ছুটি পড়েছে, আমরা কিন্তু মা বাবারা এখন আর কিভাবে মামার বাড়িতে বা মাসির বাড়িতে বাচ্চাদের পাঠাতে চাই না যে পড়াশোনা নিয়ে সমস্যা হয়ে যাবে, কিন্তু এটাও কিন্তু এটা কিন্তু একটা মানে আমরা নিজেরাও জানতে অজানতে বাচ্চাদের যান্ত্রিক বানিয়ে নিচ্ছে কিন্তু
1: বানিয়ে নিচ্ছি, পাশাপাশি একটা বড় আনন্দ থেকে বাচ্চাদেরকে আমরা বিরত রাখছি।
0: হ্যাঁ কিন্তু এই যে আমরা একটা সৃষ্টি তৈরি তার জন্য অনেক ক্ষেত্রে মানে অভিভাবকদের আমরা দায়ী করতে পারি না, কারণ সমাজ ব্যবস্থাটাকে
1: সমাজ পরিস্থিতি সমস্ত কিছু সঙ্গে সামঞ্জস্য রাখতে
0: যুগটাকে ইচ্ছে করি একটা মহল এমন পর এমন প্রতিযোগিতামূলক করে নিচ্ছে, মা বাবারও অনেক ক্ষেত্রে কিন্তু বাধ্য হচ্ছে, ইচ্ছা নেই তারপরে বাধ্য হচ্ছে
1: নিশ্চয়ই,
0: এই করতে করতে আমরা যে মানে কোন জায়গায় এসে মানে পৌঁছে যাচ্ছি, আমি কিন্তু অনেক সময় মানে
1: অনেক ধন্যবাদ জানাবো মিঠুন বাবু, অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে বলছিলেন আপনি। আর শুনতে শুনতে মনে হচ্ছিল যে এখনকার দিনে এই মামার বাড়ি মাসির বাড়ি দিদার বাড়ি পিসির বাড়ি বাড়িগুলোতে যাওয়া হয় না ছেলেমেয়েদের, কারণ ওই যে বলছিলাম সামার ক্যাম্প তারপর কোচিং ক্লাস এই সমস্ত কিছু প্রজেক্ট অ্যাসাইনমেন্ট এই সব কিছুর চাপে ছুটি থাকে ঠিকই কিন্তু ছুটিটার উপভোগ করা হয় না। তাই তো আজকের বিষয়টা রেখেছি শৈশবের গ্রীষ্মের ছুটি। হ্যালো,
2: হ্যালো নমস্কার।
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: আমি খয়েরপুর থেকে কিশোর আচার্য যমুনা হাজবেন্ড।
1: হ্যাঁ বলুন।
2: বলছিলাম এই যে গ্রীষ্মের ছুটির কথা এইসব বলতে গেলেই অনেক কথা, যেমন বিশেষ করে গ্রীষ্মের দিনে ওই কথাটাই মনে পড়ে ছোটবেলা যখন

0: ক্লাস সেভেনে পড়ি, তখন এই ভ্যাকেশনের সময় আমাদের এসএফআই থেকে এই কোচিং ক্লাস হতো।
1: আচ্ছা,
0: কোচিং ক্লাস করা, তারপরে সন্ধ্যায় কারেন্ট চলে যাওয়া, মাটির ভিতর বস্তা বিছিয়ে হাইকিন দিয়ে পড়া।
1: আচ্ছা,
0: এই জিনিসগুলি খুব দারুণ মানে মিস করি আর কি। তারপরে মা সন্ধ্যায় মার সামনে পড়তে বসা, মা এই তরকারি সবজি তরকারি নিয়ে সামনে বসা,

0: মানে তরকারি কাটতে বসে আমরা পড়ি কিনা এই আর কি, এই ছোটবেলার কথাগুলি মনে পড়ে।
1: অনেক ধন্যবাদ কিশোর বাবু, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

0: শৈশবের গ্রীষ্মের ছুটি বললে অনেক স্মৃতি তো মনে পড়ে। আমার আজকের দিনে দাঁড়িয়ে নিজের একটা স্মৃতি ভীষণ মনে পড়ছে। থাকি আগরতলায়, কিন্তু বাড়ি ধর্মনগর। যখন ছুটি পড়তো স্কুলের, তখন এক মাস গরমের ছুটি, এই ছুটিতে যেতাম বাড়িতে। আর বাড়িতে যথারীতি আম গাছ, কাঁঠাল গাছ এখনও রয়েছে, তবে এখন সেই মানুষগুলোও নেই আর সেই পরিবেশটা তো নেই। তখন বাড়িতে ঠাকুমা, ঠাকুর দাদা এবং আরও দিদা দাদুরা, অর্থাৎ ঠাকুমা ঠাকুর দাদারা, বাবার যে কাকারা কাকিমারা রয়েছেন, আমরা সকলে মিলে একসঙ্গে বসে ব্রেকফাস্ট করতাম। আর এই ব্রেকফাস্টই ছিল গাছ থেকে পাড়া কাঁঠাল, কাঁঠালের রস নিয়ে মুড়ি দিয়ে। সেই স্মৃতিগুলো আজ মনে হলে মনে হয় যদি একটু ফিরে যেতে পারতাম। আমি নিশ্চিত আপনাদেরও সেটাই মনে হয়, আপনাদের স্মৃতিগুলো যখন মনে পড়ে এবং আপনারা সেটাই এতক্ষণ ধরে বলছিলেন। তবে সময়টা ফিরিয়ে আনতে পারি না, স্মৃতিতে বেঁচে থাকি। আর স্মৃতিগুলো যখন মনে হয় তখন ঠোঁটের কোণে একটু হাসি থাকে, সেটাই হয়তো ভালো থাকার টনিক হিসেবে কাজ করে। হ্যালো হ্যালো
1: হ্যালো ম্যাডাম,
0: নমস্কার। বন্ধু কে রয়েছেন সঙ্গে?
1: আমি সন্ধ্যা আপনার বলছি, চন্দ্রপুর বাজার সঙ্গে।
0: কে বলছেন?
1: ঈশান দেবনাথ।
0: ঈশান দেবনাথ, ঈশান বাবু বলুন।
1: শৈশবে গ্রীষ্মের ছুটি,
0: বলুন।
1: অনেক পুরানো কথা মনে করলো আর কি, বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়।
0: বলুন।
1: ছোটবেলায় গ্রীষ্মের ছুটির মধ্যে আইসক্রিম নিয়ে যেত, ১০ পয়সা দিয়া আইসক্রিম খেতাম। কি একটা দিন গেল, সঙ্গে বন্ধুদেরকে বন্ধুদের সঙ্গে নিয়া খাওয়াইতাম, এবং কি আনন্দ। এবং বাড়িতে ভাই বোন মা বাবা সবাইকে আম কাঁঠাল পেরে খেতাম এবং সবাইকে বিলি করতাম। আর এই গরমের মধ্যে পুকুর আসল, এখনো পুকুরটা পুরান আসে, স্নান করা হয় না 10 বছর ধরে।
0: আচ্ছা,
1: এখানে ডুব দিয়ে স্নান করতাম, কত আনন্দ ম্যাডাম। এগুলি অত করলে চলিয়ে গেল, খুব কষ্ট হয়, এগুলি মিস করি।
0: ঠিক ঠিক ঠিক,
1: এই কথাগুলি শুনতে যখন এইসব আনন্দের কথা মনে পড়ে না, তখন খুব দুঃখ হয়। আর বর্তমানে আমরা কি সবারই মাইন্ড চেঞ্জ হয়েছে?
0: দেখুন, দুঃখ পেয়ে বর্তমান দুঃখ বাড়িয়ে আর লাভ নেই। আমরা ভালো থাকার চেষ্টা করি, তাই সেই পুরনো ভালো স্মৃতিগুলোকে মনে করে আনন্দে থাকার চেষ্টা করুন, এইটুকুই বলবো। খুব ভালো থাকুন এবং শুনতে থাকুন 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্ত। শ্রোতা বন্ধুরা, চলুন আরও একটি গানে যাই এবং তারপর আবারও কথা বলবো আপনাদের সঙ্গে।

0: সত্যি মনে পড়ে সেই সব দিন। হ্যালো, হ্যালো,
1: গুড ইভিনিং।
0: গুড ইভিনিং, কে রয়েছেন বন্ধু?
1: পশ্চিমবঙ্গ বীরভূম থেকে রহমান বলছি ম্যাডাম।
0: হ্যাঁ রহমান বাবু, বলুন।
1: হ্যাঁ, অবভিয়াসলি একটা কথা বলি, আমার নিজের মামা বাড়ি ছিল না, মামা ছিল না।
0: আচ্ছা,
1: তো হ্যাঁ, কাকা বাবু শ্বশুর বাড়ি যেতাম, সেটাও মামা বাড়ি হচ্ছে আমার। সেটা আমার কাকিমা, কাকা, কাকিমার দুটো ছেলে মেয়ে আর মা আর আমি। সেটা ছিল গরুর গাড়ি করে, তখন একটা রেওয়াজ ছিল আমাদের যাওয়ার,
0: আচ্ছা,
1: সেই টপের গাড়ি, ঘেরা গাড়ি দিয়ে, বুঝলেন? তখন তো একটা সংরক্ষণ

0: কনজারভেটিভ ফ্যামিলিতে এরকম ভাবে যাওয়া আসা হতো আর কি, বুঝলে? মানে সেটা বাস চলতো না, মেট্রো রাস্তাই ছিল, তো যার ফলে ওইভাবেই যেতাম। তো মামা বাবুদের ওখানে একটা বেশ বিরাট তেঁতুল গাছ ছিল, সেই তেঁতুল গাছের সঙ্গে যখন যেতাম তখন সে তেঁতুল পেরিয়ে সেই তেঁতুলের বিভিন্ন নুন ওই লঙ্কা কাঁচা গুড় দিয়ে একটা ভালো পদ তৈরি হতো, সেটা খুব মিস করি এখন, খাওয়া ভালো লাগে। আর একটা বড় কুল গাছও ছিল, যে সময় কুল ধরতো সেই সময় গেলে ওখানে নুন লঙ্কা মাখিয়ে কুলও খেতাম। আর সবচেয়ে যেটা আপনাকে বলার, বাবুপাড়া বলে একটা পাড়া ছিল, সেখানে এক পাগল মানুষ থাকতো, কিন্তু সেখানে প্রচুর বান্দর থাকতো, হনুমান থাকতো। তো আমরা গরু গাড়িতে নেমে ওই বান্দর আর ওই মানে পাগল মানুষটাকে দেখার জন্য আমরা আমার মামাতো ভাইরা আসব নিয়ে আমরা ওখানে যেতাম। ওইটা আমরা ভুলতে পারতাম না, ওই দেখা বাঁদর খিচিয়ে আসতো কখনো, ঢিল মারতাম, আমাদের কাছে ছড়ি টড়ি টেঙ্গা লাঠি থাকতো ঠিকই, তবে ওইগুলো খুব ওই দিনগুলো খুব মনে পড়ে। কোথায় খাওয়া কোথায় দেওয়া ওইসব নিয়ে ওইসব নিয়েই আমরা মেতে থাকতাম। সেই কথাটা এখন আপনার সঙ্গে শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার।
1: খুব ভালো থাকবেন রহমান বাবু, ভালো লাগলো কথা বলে। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি আজ রাতে পর্বে, আর আজকের বিষয় শৈশবের গ্রীষ্মের ছুটি। বিকেল নামলেই যেন পৃথিবীটা হঠাৎ জীবন্ত হয়ে উঠত, দুপুরের নিস্তব্ধতা ভেঙে মাঠে শুরু হতো হইচই। কারো হাতে ক্রিকেট ব্যাট, কেউ ফুটবল নিয়ে দৌড়চ্ছে, কেউ লুকোচুরি খেলছে। তখনকার খেলাগুলোতে কোনো কৃত্রিমতা ছিল না, মাটিতে পড়ে গিয়ে হাঁটু ছিঁড়ে গেলেও আবার উঠে দৌড়ানো যেত, কারণ আনন্দটাই তখন সবচেয়ে বড় ছিল। মাঠের ধুলো, ঘামে ভেজা জামা, সূর্য ডোবার আগের সেই কমলা আলো, সব মিলিয়ে বিকেলগুলো যেন এক একটা জীবন্ত ছবি ছিল। আজকের দিনে দাঁড়িয়ে সেই দিনগুলো ভাবলে মনে হয় আমরা সত্যি কতটা ধনী ছিলাম বলুন তো, কারণ আমাদের কাছে ছিল সময়, আমাদের ছিল বন্ধু আর নির্ভেজাল আনন্দ।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার, আমি বটতলি থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: হ্যাঁ অনিমেষ বাবু, বলুন।
1: ছোটবেলার শৈশবের কথা বলছেন? গ্রীষ্মের শৈশবের,
0: গ্রীষ্মের ছুটি, শৈশবে গ্রীষ্মের ছুটি।
1: হ্যাঁ হ্যাঁ, গ্রীষ্মের সেই সেই ছোটবেলা শৈশবে গ্রীষ্মকালের দিন চার কথা আজও মনে পড়ে। মামার বাড়িতে যেতাম, দাদু দিদার হাতে গেলে দাদু দিদা খুব ভালো রান্না বান্না করতো। গরু পালতো আর কি, দিদা সন্দেশ বানাইতো, তারপরে মিষ্টি, কিছু কিছু মিষ্টিও বানাইতে পারতো, পায়েস করতো, তারপরে হাতে তাল পাক, আর হাতে রাত্রিবেলা ভোরবেলা খেয়ে যখন খেতাম তখন দিদা হাতে তাল পাক আর পাতা দিয়ে বাতাস করতো। তারপরে মামা তো ভাই তাই আসো, তাদের সাথে বিকাল বেলা ঘুড়ি উড়াইতাম, ঘুড়ি,
0: আচ্ছা
1: ঘুড়ি উড়াইতাম, ঘুড়িতে মানে খুব সুতা মাঞ্জা দিয়া ঘুড়ি উড়াইতাম, তিন দেড় চার দেড় সাথে ঘুড়ি দেখা যায় না কিন্তু ঘুড়ি উড়াইতাম, সন্ধ্যা হয়ে যেত ঘুড়ি উড়াই, এত আনন্দ করতাম। এই আনন্দটা এখন তো আর কোনো খেলা তো লো করি না,
0: সেই
1: এটা এখনো মনে পড়ে। ওই এবারে করোনার সময় বা কিছু ঘুড়ি উড়াইছিলাম অনেকদিন পরে, করোনার সময় কিছু বলো, তখন ওই মামার বাড়িতে গেছিলাম আবার করোনার সময়, ওই তখন ওইখানে গিয়ে আবার এই ঘুড়ি উড়াইছিলাম।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ বন্ধুর সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমাদের তো অনেকের অনেক রকম স্মৃতি আছে। আমার নিজের

0: খুব মজার একটা স্মৃতি মনে পড়ছে, বলবো। তবে আরও একজন শ্রোতাবন্ধু রয়েছেন, আগে তার সঙ্গে কথা বলি। হ্যালো, হ্যালো,
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: প্রোগ্রাম শুনে আমার খুব ভালো লাগছে ম্যাডাম।
0: আচ্ছা, আপনার নামটা?
1: আমি মহান সাগর থেকে ধনলক্ষ্মী দেব নাম বলতে আছে।
0: হ্যাঁ, ধনলক্ষ্মী দেবী, বলুন বলুন।
1: প্রোগ্রাম শুনে খুব ভালো লাগছে, ধন্যবাদ। ভালো আছেনি?
0: আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
1: ভালো।
0: আপনি আজকের বিষয় নিয়ে কিছু বলতে চান?
1: আমি বলতে পারতো না, প্রোগ্রাম শুনে খুব ভালো লাগছে ম্যাডাম।
0: বাহ, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন ধনলক্ষ্মী দেবী। যেটা বলছিলাম যে আমার নিজের খুব মজার একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমার এক দাদু ছিলেন, আমাদের যদি কিছু রাগঢাক করে না বলি তাহলে বলতে হয় একটু কিপ্টে প্রকৃতির ছিলেন আর কি। তো সেই দাদুর বাড়িতে একবার গেলাম, আর দাদুদের বাড়িতে সেদিন কোনো একটা পুজো ছিল, সেই গ্রীষ্মের ছুটি ছিল, ছুটিতেই গেছি। তখন সেই পুজোর দিনে হঠাৎ করে বাতাস বইছে, কালবৈশাখীর আগে যেটা হয়। তো দাদুদের বাড়ি আম গাছ ছিল, টুপ টুপ করে বেশ অনেকগুলো আম পড়ল। আর আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত আম কুড়োতে ভীষণ ভালোবাসি, খাওয়াটা পরের ব্যাপার, এই যে কুড়োনোটা সেটার মধ্যে আমি এখনও ভীষণ আনন্দ খুঁজে পাই। তো আমি করলাম কি, যেই আম পড়তে দেখলাম তাড়াতাড়ি করে ঘর থেকে একটা বাটি নিয়ে সেই বাটিতে বেশ অনেকগুলো 10-15টা মতো আম তুললাম। তুলে দাদুকে দেখালাম, দাদু অনেকগুলো আম পড়েছে দেখো। দাদু বললেন, বাহ খুব ভালো, একটা কাজ করো, ফ্রিজের নিচে একটা ঝুড়ি আছে তাতে রেখে দাও। তো আমি যথারীতি যেমনটা উনি বলেছেন, ফ্রিজের নিচে একটা ঝুড়ি ছিল, সেখানে গিয়ে আরও বেশ কিছু আম ছিল, তো ওই আমগুলো রেখে দিলাম। তো উনি আমাকে বলেছিলেন যে বাড়ি যাওয়ার সময় সেগুলো নিয়ে যাবে। আমি তো ঠিক আছে, তখন আমি আরও ছোট, অত কিছু মাথায় খেলেও নি। পুজো টুজো শেষ হলো, বিকেলবেলা সময় হলো বাড়ি ফেরার, মায়ের সঙ্গে বাড়ি ফিরব। বাড়ি ফেরার সময় মনে হলো, আচ্ছা দাদু তো বলেছিলেন আমগুলো দেবেন, একটু দেখে আসে গিয়ে ফ্রিজের নিচে নিয়ে নেবো তাহলে সেখান থেকে। যেই আমি গেলাম ফ্রিজের নিচে ঝুড়ি থেকে আম নেব বলে, দেখলাম ঝুড়িটাই উধাও। নিজের মনে মনে হাসি পেল, দুঃখ হয়নি যদিও, কিন্তু সেই যে হাসি পেয়েছিল সেই হাসিটা আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু পায়, আপনারা বুঝতে পারবেন, কথা বলতে বলতে আমার নিজেরই হাসি পাচ্ছে। তো এই কিছু কিছু স্মৃতি না, যেগুলো খুব মজার হয় বা অনেক সময় খুব কষ্টের হয়, সেগুলো কখনো ভোলা যায় না। তো আমার এই স্মৃতিটা আমি মজার স্মৃতি হিসেবেই রেখে দিয়েছি, মজারই স্মৃতিও বটে। আমটাম কুড়িয়ে আনার পরে দাদু বলতেও পারেনি যে তুই নিস না, বলেছিল আচ্ছা নিয়ে যাস, তবে নেওয়ার সময় এটা পুরো ঝুড়িটাই হাওয়া করে দিল। এই সব স্মৃতিগুলো না আজকের দিনে মনে হলে আনন্দও লাগে, হাসিও পায়, আবার অনেকটা মিসও করি দিনগুলোকে। মিস করারই কথা, যেমনই হোক বলে না কথায় যে যেদিন যায় সেদিনই ভালো যায়, তো আমাদের ক্ষেত্রেও ওই একই রকম।

0: Hello. Hello.
1: The person you are speaking with has...
0: না, বন্ধুর সঙ্গে কথা বলা গেল না বন্ধু। আমরা আরও অনেকটা সময় জুড়ে রয়েছি, বেশ অনেকটা সময় থাকবো আমরা, আরও আধ ঘন্টা আমরা থাকবো আজকে রাজরাতে অনুষ্ঠান নিয়ে। আর শ্রোতা বন্ধুরা, আজকে রাজরাতে পর্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি অম্বালিকা, কথা বলছি শৈশবের গ্রীষ্মের ছুটি এই বিষয়টা নিয়ে। গ্রীষ্ম মানেই ছিল আমের মরশুম, উঠোনে বড় বড় আম গাছ, বিকেলবেলা গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করা কখন একটা পাকা আম টুপ করে পড়বে। কালবৈশাখী এলেই শুরু হতো অন্যরকম উত্তেজনা, আকাশ হঠাৎ কালো হয়ে যেত, ঝোড়ো হাওয়া বইত, গাছের ডালপালা দুলত, তারপর নামত প্রবল বৃষ্টি, সেই প্রথম বৃষ্টির গন্ধ আজও মন ভরিয়ে দেয়। ঝড় থামার পর সবাই দৌড়ে যেত আম কুড়োতে, কে বেশি পেয়েছে কে কম পেয়েছে তা নিয়ে ছোটখাটো ঝগড়াও হয়ে যেত, কিন্তু সেই ঝগড়ার মধ্যেও ছিল মায়া, কারণ শৈশবের অভিমান কখনো দীর্ঘস্থায়ী হতো না। রাতগুলো ছিল ভীষণ মায়াময়, গরমে অনেক সময় ছাদে মাদুর পেতে ঘুমোনো হতো, মাথার উপরে বিশাল আকাশ, অসংখ্য তারা, দূরে কোথাও কুকুর ডাকছে, কখনো বা রাত জাগা ট্রেনের শব্দ। হ্যালো, না, ট্রেনের শব্দের মাঝখানে শ্রোতাবন্ধু এলেও শ্রোতাবন্ধুর সঙ্গে কথা বলা গেল না। তবে শ্রোতাবন্ধু, আপনি যেই হন অবশ্যই আবার চেষ্টা করবেন, নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলতে পারব। দিদা আঙুল তুলে তারা চিনিয়ে দিতেন, আমরা অবাক হয়ে শুনতাম। সেই তারা ভরা আকাশের নিচে শুয়ে কত স্বপ্ন দেখেছি, মনে হতো বড় হয়ে অনেক কিছু হব, অনেক দূরে যাব। তখনও বুঝিনি জীবন কত কঠিন হতে পারে, তখন ভবিষ্যৎ মানেই ছিল স্বপ্ন। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার।
2: নমস্কার, আমি সহেলী মজুমদার আগরতলা থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আজকে এত সুন্দর একটা টপিক, আমি সাধারণত ফোন করি না, আমি শুধু শুনি, কিন্তু আজকে ফোন না করে পারলাম না, একদম ছোটবেলায় পৌঁছে গেছি।
0: আচ্ছা,
2: আমাদের আমাদের সময় তো তখন

0: আমাদের গ্রীষ্মের ছুটি হতো স্কুলে সব সময় মের 10 তারিখ থেকে জুনের 10 তারিখ অবধি।
1: আচ্ছা।
0: আর ছুটির আগের দিন মের 9 তারিখ পড়তো, তো কখনো কখনো এই 8 তারিখ বা 9 তারিখের মধ্যে আমাদের 25শে বৈশাখ পড়তো, রবীন্দ্র জন্মজয়ন্তী।
1: আচ্ছা।
0: তো বেশিরভাগ 9 তারিখে পড়তো। তো ছুটির আগের দিন আমাদের থাকতো স্কুলে প্রচন্ড আনন্দ, আমরা ক্লাসরুম এ অনেক রকমের ফুল পাতা এগুলো দিয়ে ক্লাসরুম সাজাতাম।
1: আচ্ছা।
0: তারপরে যেই ক্লাসরুমটা আমাদের বড় থাকতো ওই ক্লাসরুমে আমাদের অনুষ্ঠান হতো।
1: আচ্ছা।
0: অনুষ্ঠান করলাম, তারপর তো ছুটি, 1 মাসের ছুটি, বিন্দাস কি আনন্দ।
1: বাহ।
0: আর আমরা কখনো যাইনি কিন্তু মামার বাড়ি, কারণ আমাদের মামার বাড়ি ছিল আমাদের পাশের বাড়ি।
1: আচ্ছা।
0: কিন্তু আমার একজন মামা থাকতো তখন কল্যাণপুরে, আমার 3 মামা, একজন মামা কল্যাণপুরে থাকতো, তারা গ্রীষ্মের ছুটিতে বাড়ি আসতো। তো আমাদের কি আনন্দ ছিল। আর যেহেতু পাশের বাড়ি মামার বাড়ি, আমরা অনেকজন ভাই বোন, মামার বাড়িতেও ভাই বোন ছিল, সবাই মিলে আমাদের বাড়িতে হতো আড্ডা।
1: আচ্ছা।
0: আমাদের বাড়িতে জানেন তো অনেকগুলো আম গাছ, কাঁঠাল গাছ এগুলো ছিল, লিচু গাছ, অনেক ফলের গাছ, এর মধ্যে আম গাছ আর কাঁঠাল গাছ ছিল বেশি।
1: আচ্ছা।
0: তো আমাদের ছোট মামি যখন আসতো এই সকাল 10টা 11টার সময়, ছোট মামি আমাদের বাড়ি এসে তখন দাও নিয়ে বসতো, আর জলের গামলা দিতাম, তারপরে বাসন দিতাম, আর এই গাছের নিচ থেকে আম কুড়িয়ে কুড়িয়ে আনতাম আমি আমার ছোট বোন, আর ছোট মামি কাটতো, আর আমরা সবাই মিলে খেতাম। কখনো কখনো এগুলোকে মাখতো, এই লঙ্কা নুন আরো কি দিত আর কি, তখন তো ছোটই ছিলাম, সেই কি আনন্দ। তারপর দুপুর বেলা হতো সবাই মিলে বসে খেলার আসর বসত, বিভিন্ন রকম খেলা, বড়রা খেলতো তাস, আমরা ছোটরা খেলতাম লুডো, আবার তাস খেলাও শিখিয়েছিল আমাদের দাদা, তাস খেলা শিখিয়েছিল যখন তাদের কোনো পার্টনার থাকতো না, কেউ হয়তো বা কেউ গেছে কোথাও, তখন এই আমাদের সঙ্গে খেলবি, আয় আয় তুই একটু এটা খেল, তখন তো আমাদের কি আনন্দ। আবার তারপর তো চললো এবার সন্ধ্যার সময় পড়াশোনা, পড়াশোনা শেষ করে তখন আমরা বেশিরভাগ সময় হেরিকেনের আলোয় পড়তাম, কারণ কারেন্টটা বেশিরভাগ সময়ই থাকতো না।
1: আচ্ছা।
0: তো আমরা বারান্দার মধ্যে এই শরৎচন্দ্রের গল্পের মতো আমাদের গল্পটা আর কি, বারান্দার মধ্যে চাটাই পেতে আমরা ভাই বোন 4 জন একসঙ্গে এক হেরিকেনের আলোয় পড়তাম।
1: আচ্ছা। পড়া হতো তখন?
0: হ্যাঁ,
1: পড়া কি হতো নাকি গল্পই হতো?
0: না না, পড়া হতো, না হলে পড়লাম কি করে, আমাদের পড়াটা এরকমই ছিল, পড়া হতো, কারণ আমার আমার ছোট ছিল এক বোন, আর আমার বড় এক দাদা আর এক দিদি, আমরা সবাই মিলে এখানে বসে পড়তাম, এই 9টা নাগাদ পড়তাম, পড়া শেষ, তারপর আবার মামার বাড়ি থেকে সবাই আসতো, এসে এখানে আবার গল্প হতো, বড় মামাও তখন রাত্রেবেলা আসতো, তারপর এখানে এসে অনেক রকমের স্মৃতির মতন হতো, কখনো কখনো বড় মামা আমার মায়ের বিয়ের গল্প বলতো, আমার মা ছোটবেলার গল্প বলতো, বা তারা কখন কোথায়, এই গল্প এগুলোই চলতো, এই পুরো গ্রীষ্মটা এরকম কাটতো। গ্রীষ্মের ছুটি শেষ, ছোট মামারা চলে যেত, আমাদেরও স্কুল আবার শুরু। আজকে এটা মানে আমি না বলে পারছি না, এই জন্য আমি ফোন করলাম।
1: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন, শুনতে থাকুন 101.6 MHz FM উজ্জয়ন্ত। সত্যি এই আরজির চেয়ারে বসে আমাদের এগুলোই পাওনা, যে কোনো বিষয়ে যখন দেওয়া হয় আর সেই বিষয়গুলো যখন আপনাদের মন ছুঁয়ে যায়, আপনারা এত ভালোবাসা দেন, তখন মনে হয় সত্যি আমাদের যে এই বেতার মাধ্যম আর শ্রোতা এবং আরজির যে সম্পর্ক সেটা কতটা গভীর। আমরা হয়তো কেউ কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা একে অপরের মনকে ছুঁতে পারছি। একটি রেডিওর কত ক্ষমতা বলুন তো। গ্রীষ্মের ছুটিতে এবারে আসি রেডিওর কথায়। রেডিওর একটা আলাদা ভূমিকা ছিল, দুপুরে বা রাতে আকাশবাণীতে গান বাজত, রবীন্দ্রসঙ্গীত, পুরনো বাংলা গান, নাটক, গল্প সব মিলিয়ে একটা আলাদা আবহ তৈরি হতো। পরিবারের সবাই মিলে রেডিও শোনার মধ্যে একটা অন্যরকম আন্তরিকতা ছিল। তখন বিনোদনের মাধ্যম কম ছিল, কিন্তু আনন্দের গভীরতা অনেকটা বেশি ছিল। হ্যালো, না বন্ধু, আপনি আবারও চেষ্টা করবেন, আপনার সঙ্গে কথা ভাবি এই আশা রাখছি। স্টুডিওর ঘড়িতে এখন সময়

0: রাত 8:38। হ্যালো হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? একটু জোরে বলবেন বন্ধু, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার নামটা আরেকবার বলবেন। হ্যাঁ, উৎপল বাবু বলুন। হ্যাঁ, শৈশবের গ্রীষ্মের ছুটি।
1: আমি তো
0: আচ্ছা
1: তখন আমার বয়স 8 বছর।
0: আচ্ছা,
1: আমাদের এখানে তো গ্রামে তো শিক্ষিত লোক নেই। আমার এক মামা
0: আচ্ছা,
1: উনি আমাদের পড়ান।
0: আচ্ছা,
1: মাস্টার মশাইরা আসতো আগত, তখন গাড়ি ঘোড়া ছিল না, সম্পূর্ণ করে আসতো বাসে করে আমার মাস্টার, আমাদের মাস্টার মশাইরা, এরপরে পায়ে হেঁটে আসতে।
0: আচ্ছা,
1: এদিকে বিশাগর থেকে যতদূর, সম্পূর্ণগর থেকে ততদূর,
0: আচ্ছা,
1: আর উদয়পুর, উদয়পুরও এতই,
0: আচ্ছা,
1: মাঝখানে।
0: হুম হুম হুম
1: আমাদের ওই এই ইয়ের সময়, ওই ছুটির সময় আমরা যে আম কাঁঠাল নিয়ে এসেরা চম্পকনগর পর্যন্ত পৌঁছে গেছি।
0: আচ্ছা,
1: তখন আমি
0: আচ্ছা,
1: এইভাবে এইভাবে ইয়ে করতে পারছি।
0: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ উৎপল বাবু, আপনার কথাটা খুব আস্তে শোনা যাচ্ছিল, তবুও কিছুটা শুনলাম, ভালো লাগলো কথা বলে। আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় শৈশবের গ্রীষ্মের ছুটি আসলে শুধু কিছু অবসর দিনের নাম ছিল না, সেটা ছিল সম্পর্কের, অনুভূতির আর সহজ আনন্দের এক বিশাল জগৎ। হ্যালো
2: হ্যালো,
0: কে রয়েছেন বন্ধু?
2: আমি ফটিকছড়া থেকে বলছি, সবিতা সাহা।
0: হ্যাঁ সবিতা দেবী বলুন।
2: সে তো শৈশবে গ্রীষ্মের ছুটি নিয়ে,
0: হ্যাঁ,
2: তো আমরা তো না, আমি ব্লাইন্ড, মানে হোস্টেলে পড়াশোনা করতাম।
0: আচ্ছা,
2: তো গ্রীষ্মের ছুটির সময় আমাদের তো মা বাবা নিয়ে বাড়িতে ছুটির সময় নিয়ে আনতো।
0: আচ্ছা,
2: তো ছুটিতে যাওয়ার সময়, বাড়িতে যাওয়ার সময় তো আমরা খুব আনন্দ, এক মাসের ছুটি, কতজন মানে সবাই ছুটি, মা বাবার বাড়িতে যাব, কত আনন্দ। তো আগে তো আমরা যখন পড়াশোনা করছি তখন তো গাড়ি কম ছিল, তো অনেক দূরে হেঁটে যেতে হতো আমাদের বাড়িতে, মানে গাড়ি থেকে নেমে অনেক দূর হাঁটতে হতো।
0: আচ্ছা,
2: তো হেঁটে যাওয়ার সময় মানে যখন বাড়ির কাছে যেতাম, মানে আমার এক বান্ধবীর মতো বান্ধবী ছিল একজন, ও আমার এক মাসের বড়, ও কি করতো সবসময় যতবার গ্রীষ্মের ছুটি যাওয়ার সময়, মানে আমার বাড়ি তার বাড়ি এক পাশাপাশি, ওদের বাড়িটা আগে আমার বাড়িটা একটু পরে, তো যাওয়ার সময় সবসময় আমাকে দেখতাম, তারা যাওয়ার সময় আম পারে গাছ থেকে,
0: আচ্ছা,
2: আমার হাতে আম সবসময় মানে মানে আম দিয়ে দিত।
0: আচ্ছা,
2: একটা মানে ওদের আমটি ছিল মানে একটু চ্যাপটা একটু লম্বা, আম কিন্তু অনেক রকমের ডিজাইন হয়, গোল হয়, কোনটা ছোট হয়, বড় হয়, তো আমটা মানে আমি এত মানে ছোট ছিলাম তো তখন, মানে আম হাতে নিয়ে এত খুশি হতাম, আমি তো ব্লান মানে আম তো মানে কুরুতেও পারতাম না, এখন খুব সুন্দর করে আমটা যে দিত আমার হাতে, মানে আমার বান্ধবীটা এখন নেই আমাদের, মানে নেই আমাদের মধ্যে।
0: বুঝতে পেরেছি।
2: তো এটা মিস করি আর কি, যে আমার বান্ধবী আমার মানে

0: প্রত্যেক গ্রীষ্মের ছুটির সময় আমার হাতে একটা আম দিয়ে, মানে আগে আম নিয়ে বাড়িতে ঢুকতাম, এত আনন্দ। মানে আমার দাদা তো মানে ছুটির এক মাস কত আনন্দ, মানে আনারস, আমাদের আনারস বাগান ছিল, আনারস নিয়ে দুপুর হলে সবাইকে আস্তে আস্তে আনারস কেটে দিত,
1: অনেক ধন্যবাদ সবিতা দেবী, খুব ভালো থাকবেন, শুনতে থাকুন 101.4 মেগাহার্টজ এফএম উচ্চান্ত। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কাছে সব কিছু কম ছিল, কিন্তু সুখ যেন অনেক বেশি ছিল। হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার বন্ধু। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: আমি পুরনপাড়া থেকে মিটন দাস বলছি।
1: কে বলছেন?
2: মিটন দাস।
1: হ্যাঁ, লিটন বাবু বলুন।
2: আজকে দিনটা এমন একটি মধ্যে দিয়ে হলো, আপনাকে বললেন গ্রীষ্মের ছুটি, গ্রীষ্মের ছুটি এটা এমন একটা দিন, আমার একটা এমন একটা দিন মনে পড়ে গেল। তখন আমার 14-15 বছর, আমি আমার জীবনে প্রথম মামার বাড়িতে যাই। আমাদের মামার বাড়ি বাংলাদেশ কুমুলিয়া, সেখানে তখন আমি অনেকদিন ধরে বলছি, মেয়েকে বলি মা আমি আমাদের মামার বাড়ি যাবো, মামার বাড়ি যাবো। আমার মামাপুরের দাদা আমাকে 3 মাসে দেখে গিয়েছিল। তারপর একদিন আমি তখন ক্লাস 8-এ পড়ি, তখন আমি আমার সাথে অনেক জিদ করলাম যে আমি আমাদের মামার বাড়ি যাবো বাংলাদেশে। তখন মা বললো ঠিক আছে যাবি তো যাবি। তখন বাবাকে বললো, আগে তখনকার মতো বেড়া ছিল না,
1: আচ্ছা
2: একদম ফাঁকা ছিল। তখন মা বাবা বললো যাবি না একটা কাঁঠাল নিয়ে যা। তখন আমি বললাম কাঁঠাল কেন, অনেকগুলো দিয়ে যাও, আমাদের বাড়িতে অনেক আছে কাঁঠাল, নিবি কি করে? আমি তো নেব কি করে, এটাও তো ঠিক। তখন আমি 2টা কাঁঠাল নিলাম, নিয়ে গেলাম। তখন কোনো বিয়ে সব নেই, দিতে আরও নেই, গিয়ে এখান দিয়ে কিছু মুসলমান বাড়ি আছে সেদিকে উঠে গিয়ে রাস্তায় বাংলাদেশের মধ্যে রাস্তায় গিয়ে একটা অটো রিক্সা নিয়ে গেলাম। তখন আমার এই মামার বাড়ি দাদা ছিল না, একটু সুচি ভাইয়া,
1: আচ্ছা
2: তো তাদের একটা খাট ছিল।
1: আচ্ছা,
2: আমাদের মামার বাড়ি যত ভাই বোন আছে তারা এই খাটের উপরে কখনো বসেও না দৌড়েও না,
1: আচ্ছা
2: দৌড়ে দৌড়ে। তখন আমি গেলাম, যাওয়ার পরে প্রথম গিয়ে এই কাঠারেই বসলাম। আমি তো আর জানি না যে এইটা দাদা এইরকম সেরকম সেরকম, আমি তো কিছুই জানতে পারি না। তখন বললাম সবাই আমার দিকে না তাই রইল। তখন আমি দাদাও আবার কিছু কইছে না, দিদাও কিছু কই নাই। তখন আমি বসে বসে রইলাম, ওখানে কিন্তু কথা তো হইলো। কাঁঠালটা দেওয়ার পরে দাদা আমারে বললো, ও তো পরিশ্রম করে আনলি, ও তো দূর থেকে আচ্ছা আর কিছু কইছে না। তখন আমি দাদাটা বললাম, দাদা আমি বাংলাদেশ একটা ওই একটা কথা কইছি আর কি, একটা জায়গা আছে এই জায়গাটা আমি যাইতাম। তখন আমি ঠিক আছে দাদা আমার কাছে লইয়া যাইব। তখন আমি যাওয়ার ফলে আমি যে মুসলমানগুলো যে বাজার, এই বাজারের এইদিকে যেতে হয়, আমি এখানে গিয়ে একটা দৃশ্য দেখে আমাদের যে বৌমাতে যে বিক্রি করছে তারা দেখে আমি লক লক আমার যা ফ্যাটের ভিতরে ছিল লক লক বমি করে দিলাম। তখন আমি দাদাকে বললাম, দাদা আমি এখান থেকে আর যাবো না, চলো বাড়িতে চলে যাবো, কেন এই দৃশ্যগুলো দেখছিলাম। তারপরে আর দু একদিন থেকে আমি বাড়িতে এলাম, আর এখন পর্যন্ত আর দাদার বাড়িতে মামার বাড়িতে আর যাওয়া হয়নি।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ লিটন বাবু, সঙ্গে থাকবেন। যেটা বলছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারি যে শৈশবের গ্রীষ্মের ছুটি শুধু ছুটি ছিল না। শ্রোতাবন্ধুরা, আমাদের হাতে সময় খুব কম, তবে আপনারা এখনও ফোন করে চলেছেন। আরও একজন শ্রোতাবন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
3: আমি প্রতিভা দেব, এডিনগর থেকে বলছিলাম।
1: হ্যাঁ বলুন।

0: তো বলছিলাম গ্রীষ্মের ছুটি,
1: হুম
0: তো আমার মামার বাড়িটা আসলে আগরতলা,
1: আচ্ছা
0: আমার বাড়ি তো এবার মামার বাড়িতে,
1: আপনার বাড়ি,
0: কিন্তু
1: আপনার মামার বাড়ি আগরতলা
0: আমার
1: আর
0: বাড়ি
1: আপনার বাড়ি
0: গ্রামে,
1: গ্রামে? আচ্ছা
0: আমার বাড়ি গ্রামে,
1: আচ্ছা
0: হ্যাঁ। তো এবার গ্রামে, গ্রাম থেকে ওই গ্রীষ্মের ছুটিতে শহরে আসা, এটা তো উল্টো হয়ে যাবে।
1: হুম
0: মানে গ্রীষ্মের ছুটিতে, ছুটিটা তো শুধু হইহুল্লোড় করা, আম আম কাঁঠাল খাওয়া, একটু অন্যরকম পরিস্থিতিটা তো আর করতে পারবো না।
1: হুম
0: তো মামার বাড়িতে সেই কারণে কম আসা হতো।
1: আচ্ছা
0: তো ওই বাড়িতেই আমরা সবাই মিলে ওই কোন কাঁঠাল গাছে, কোন আম গাছে, মানে যার যার ব্যাগ কিন্তু আলাদা, হ্যাঁ।
1: আচ্ছা
0: তো বাতাস বাতাসটা হলে পরে আমরা ওই আমাদের বাড়ির যে যেগুলো আছে
1: হুম
0: সেগুলির বাড়ির গাছে আমরা থাকতাম,
1: আচ্ছা
0: বোনেরা মেয়েরা, আর বাইরে দাদা তারা যেত। তো
1: আচ্ছা
0: দাদা ভাইরা যখন যেত, তারা তারা যে আমগুলি কুড়িয়ে আনতো ওইখান থেকে আমরা আবার চুরি করে
1: হুম
0: আমরা ব্যাগে ঢুকিয়ে নিতাম, কারণ ওই ওই আমের স্বাদও তো আমরা পেতে হবে।
1: হুম
0: তো বাবা বাবা চাকরি করতেন, তো উনি বিভিন্ন জায়গায় থাকতেন, তো যখন আসতো তো বাবা বাড়িতে আসলে আবার মনটা খারাপ হয়ে যেত,
1: হুম
0: কাজের দায়িত্ব দিয়ে যেত, গাছ লাগাতে হবে, ওইটা করতে হবে, ওইটা। তো ওই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা ওই দুষ্টামি করা। তাছাড়া আপনার একটা বাদামের একটা বাগান ছিল, ওই যে কারাম বাদাম বই যে,
1: আচ্ছা
0: অনেক ধরনের কি সুন্দর, খুব সুন্দর বাদাম। তো এ অনেকটা দূরে, তো সবাই মিলে ওই যেতাম। তো গেলে পরে ওরা বলতো, মালিকরা বলতো যে তোমরা বাদাম যত পারো খেয়ে যাও, নিয়ে যাও, আপত্তি নেই, কিন্তু
1: হুম
0: বীজগুলি কিন্তু নিতে পারবে না, এগুলি
1: আচ্ছা
0: কিন্তু পুলিশ দেওয়া আছে। তো আমরা তো বুঝতাম না, আর বাদামগুলি এতটা সুন্দর, ছোট ছিলাম, তো বাদামটা কিন্তু একটা দিকে খেতে হয় আর একটা দিকে কিন্তু আমরা খেতে পারবেন না। তো আমরা তো বুঝতাম না, ছোট ছিলাম, আমরা
1: হুম
0: উল্টো দিকে খেয়ে ফেলতাম। এবার তো আপনার সারা মুখ কুট কুট কুট কুট করতে করতে থাকে, মানে
1: আচ্ছা
0: কানি শুরু হয়ে যায়। তো উল্টা ভাবে খেতাম, আর ওই বীজগুলো আনতেই পারতাম না যে তারা না করেছে। তা আমরা বাদাম, এত সুন্দর বাদাম, না ছোট ছোট হলুদ লাল বড় আছে, লাল সবুজ অনেক ধরনের বাদাম, খুব ভালো লাগতো। অনেকটা দূরে
1: হুম
0: তো গিয়ে আনতাম।
1: আচ্ছা
0: তাছাড়া হইহুল্লোড় করা আরেকটি কতগুলি বিষয়, এবার নদী বৃষ্টি তো হতো, তো
1: হুম
0: আমাদের এদিকে জলাশয় আছে, ওইখানে মাছ ধরা হতো। তো ওই যেতাম, মাছ পেলে কোনোদিন পাওয়া হয়েছে, কোনোদিন পাওয়া হয়নি, কিন্তু তো ছোট ছোট করতে যেতে হবে, তো
1: হুম
0: ওই মাছ ধরতে যেতাম। আরেকটা বিষয়, গরু ছিল আমাদের বাড়িতে, তো তাদেরও একটু দেখাশোনা করতে হতো। তাছাড়া আমার একটা ভালো লাগার বিষয়, এই গ্রীষ্মের ছুটিতে যখন জল হয়, বৃষ্টি হলে পরে ভীষণ জল হয়, তখন আমার একটা অভ্যাস ছিল, আমি নৌকাটা নিয়ে অনেক দূর পর্যন্ত একা একা ঘুরে বেরিয়ে আসবো।
1: আচ্ছা
0: এইটুকুই ছিল, হলো
1: নিশ্চয়ই
0: অনেক
1: অনেক
0: দূরে
1: ধন্যবাদ।
0: যেতাম।
1: সঙ্গে থাকুন প্রতিভা দেবী, শুনতে থাকুন 101.6 মেগাহার্জ এফ এম উজ্জয়ন্ত। শ্রোতা বন্ধুরা, এখন প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু সেই সরল আনন্দগুলো কোথাও হারিয়ে গেছে। হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো,
1: নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: আমি ইন্দ্রনগর থেকে বলছি, রামকৃষ্ণ মালাকার।
1: হ্যাঁ বলুন।
2: যে আমরা
1: আপনার
2: যে
1: রেডিও সেটটিকে
2: কথাটি
1: মিউট করতে হবে বন্ধু, রেডিও সেটটিকে মিউট
2: হ্যাঁ
1: করতে হবে, আপনার রেডিওটিকে মিউট করতে হবে, বলুন।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: বলছিলাম যে আপনার যে কথাটি কেটেছেন,
1: হুম
2: মানে এটা খুব ভালো কথা আর কি।
1: আচ্ছা,
2: শৈশবকালের কথা কেটেছেন না?
1: হ্যাঁ, শৈশবের গ্রীষ্মের ছুটি,
2: খুব ভালো লাগবে ম্যাডাম।
1: বাহ,
2: এতটুকুই রাখলাম আর কি।
1: আচ্ছা ধন্যবাদ। যেটা বলছিলাম যে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু সেই সরল আনন্দগুলো কোথাও যেন হারিয়ে গেছে। আজকে শিশুরা হয়তো মোবাইল স্ক্রিনে ব্যস্ত, কিন্তু তারা জানে না কালবৈশাখীর পর আম কুড়োনোর আনন্দ কাকে বলে। তারা জানে না বিদ্যুৎ চলে গেলে হাত পাখার বাতাসে গল্প শুনে ঘুমিয়ে পড়ার মায়া কতটা গভীর। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়, জীবন বদলায়, চারপাশও বদলে যায়, কিন্তু কিছু স্মৃতি কখনো পুরনো হয় না। শৈশবের গ্রীষ্মের ছুটি ঠিক তেমনই এক স্মৃতি।

আজও কোনো অলস দুপুরে দূরে কোকিল ডাকলে মনে হয় কোথাও একটা ছোট্ট শিশু এখনো দৌড়ে যাচ্ছে মাঠের দিকে। তার হাতে বরফ কাঠি, চোখে স্বপ্ন, মুখে হাসি। সেই শিশুটি আসলে আমাদের ভেতরেই বেঁচে আছে। হয়তো আমরা বড় হয়ে গেছি, দায়িত্বের ভারে ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু মনের গভীরে সেই গ্রীষ্মের ছুটি এখনো রোদ হয়ে ঝলমল করে। হয়তো জীবন আর কখনো আমাদের সেই দিনগুলো ফিরিয়ে দেবে না, তবু স্মৃতিরা মাঝে মাঝে এসে কাঁধে হাত রাখে, মনে করিয়ে দেয় একসময় পৃথিবীটা অনেক সহজ ছিল, একসময় সুখ মানে ছিল একটা বিকেল, একটা গল্প, একটা বরফ কাটি অথবা এক মুঠো কাঁচা আম। আর সেই কারণেই শৈশবের গ্রীষ্মের ছুটি শুধু স্মৃতি নয়, আমাদের জীবনের সবচেয়ে সুন্দর কবিতাগুলোর একটি।

শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিই আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 24 মে রবিবার সকাল 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান। সকাল 7:45 শুনবেন অভিজ্ঞাপন। 8:40 কুচি কাঁচাদের অনুষ্ঠান কাকলি। 9:12 ছোটদের লাইভ অনুষ্ঠান। সকাল 10:00 শুনবেন মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, সঙ্গে থাকবেন আর জে চিন্ময়। 11:00 আবার ককবরক অনুষ্ঠান রয়েছে। বেলা 2:30 শুনবেন বাংলা বেতার নাটক প্রতীক্ষা, রচনা শরৎ চৌধুরী, প্রযোজনা সৌমেন বসু। বেলা 3:00 আজকের অতিথি, সঙ্গে থাকছে আর জে শর্মিষ্ঠা। 3:58 নিউজ হেডলাইন্স এবং তারপর আবারও আজকের অতিথি। বিকেল 5:00 শুনবেন আরাধনা। 5:30 আপনার পছন্দ আমার গান। 6:30 সেরা কথা। 8:05 শুনবেন এই সময়ের গান। রাত 9:00 নিউজ হেডলাইন্স আবারও রয়েছে। রাত 9:02 শুনবেন হাত বাড়ালেই বন্ধু। রাত 9:30 শুনবেন আজ রাতে, সঙ্গে থাকবে আর জে অন্তরা। এবং রাত 11:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের।

অনুষ্ঠান। এ হচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। এবারে জানিয়ে দিই আবহাওয়ার খবর। আবহাওয়া কি বলছে? আবহাওয়া বলছে আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং সেই সঙ্গে শেষ করব আজকের আজ রাতে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, আপনাদের বন্ধু আরজে অম্বালিকা। বিদায় নেব আপনাদের কাছ থেকে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন 101.6 MHz FM উজ্জয়ন্ত। এখন শুনবেন FM গোল্ডের অনুষ্ঠান। নমস্কার, শুভরাত্রি।